সুহৃদয়, আপনি তো সিন্ধু দেশের মরুভূমির মধ্যে বাস করছেন, সেই অনাবৃষ্টির দেশে বসে একবার কলকাতার বদলটা কল্পনা করুন। এবারকার চিঠিতে আপনাকে কেবল বাংলার বর্ষাটা স্মরণ করিয়ে দিলুম। আপনি বসে বসে ভাবুন, ভরা পুকুর, আমবাগান, ভিজে কাক আর আষাঢ়ের গল্প মনে করুন। আর যদি গঙ্গার তীর মনে পড়ে, তবে সেই স্রোতের ওপর মেঘের ছায়া, জলের বিন্দু, জলের ওপর জলবিন্দুর নৃত্য, ওপারের বুনির শিয়রে মেঘের উপর মেঘের ঘটা, মেঘের তলে অশ্বত গাছের মধ্যে শিবের দ্বাদশ মন্দির, হ্যাঁ এসব স্মরণ করুন। মনে করুন এই পিছলে ঘাটে ভিজে গোমঠায় ঘোমটা দেওয়া বধূ জল তুলছে, বাঁশঝাড়ের তলা দিয়ে পাঠশাল গয়লা বাড়ির সামনে দিয়ে সংকীর্ণ পথে ভিজতে ভিজতে জলের কলস নিয়ে তারা ঘরে ফিরে যাচ্ছে। খুঁটিতে বাঁধা গরু গোয়ালে যাবার জন্যে হাম্বা হাম্বা রব করে চিৎকার করছে। আর মনে করুন ওই বিস্তীর্ণ মাঠে তরঙ্গায়িত শস্যের উপর পা ফেলে ফেলে বৃষ্টিধারা দূর থেকে কেমন যেন ধীরে ধীরে চলে আসছে। প্রথমে মাঠের ওই সীমান্তের শেষে একেবারে মেঘের মতো আমবাগান, তারপর একটি একটি করে বাঁশঝাড়, একটি একটি করে কুটির, একটি করে গ্রাম, বর্ষার শুভ্র আঁচলের আড়ালে ঝাপসা হয়ে মিলিয়ে আসছে। কুটিরের দুয়ারে বসে ছোট ছোট মেয়েরা হাততালি দিয়ে ডাকছে, আয় বৃষ্টি, আয় বৃষ্টি হেনে, ছাগল দেব মেনে। অবশেষে বর্ষা আপনার জালের মধ্যে সমস্ত মাঠ, সমস্ত বন, সমস্ত গ্রাম ঘিরে ফেলেছে। কেবল অবিশ্রান্ত বৃষ্টি বাঁশঝাড়ে, আমবাগানে, কুঁড়ে ঘরে, নদীর জলে, নৌকোর হালের কাছে আসীন, গুটিসুটি জড়সড় কম্বল মোড়া মাঝির মাথায় অবিশ্রাম ঝরঝর বৃষ্টি ঝরছে। আর কলকাতায় বৃষ্টি পড়ছে আহিরিটোলায়, কাঁসারিপাড়ায়, টেরিটির বাজারে, বড় বাজারে, শোভাবাজারে, হরিকৃষ্ণর গলি, মতিকৃষ্ণের গলি, রামকৃষ্ণের গলি, জিগজাগ লেন, খোলার চাল, কোঠার ছাতে, দোকানে, ট্রামের গাড়িতে, ছ্যাকড়া গাড়ির গারনের মাথায়, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। আচ্ছা, আজকাল আর ব্যাং ডাকে না কেন? আমি তো কলকাতার কথাই বলছি। ছেলেবেলায় মেঘের ঘটা হলেই ব্যাঙের ডাক শুনতুম ঘ্যাঙর ঘ্যাং করে, কিন্তু আজকাল আমরা এতটাই এগিয়ে গেছি যে কত কিছুই পরিবর্তন হলো, কিন্তু এই যে ব্যাঙের ডাক, কোথায় সেই সমস্ত বর্ষাকাল হলেই যে সমস্ত ডাকগুলো শোনা যেত, সেগুলো আর ইদানিং তেমন দেখা যায় না। ছেলেবেলার বর্ষা আমরা দেখতাম বটে, কিন্তু ঘনিয়ে বর্ষা এখন আর সেরকম আমরা দেখতে পাই কোথায়। বর্ষার তেমন সমারোহ, বর্ষা কীরকম যেন একটা অন্য রকমের বর্ষা হয়ে গেছে। কবি বলছেন, সেই সময়ের যে বর্ষা, অর্থাৎ বৃষ্টিও নাকি তার রূপ বদলে ফেলেছে। কি জানি এখনকার বর্ষা আর তখনকার দিনের বর্ষার যে পার্থক্য, সেই যে নদীর পাড়ে নৌকোয় বসে নদীর মধ্যে দিয়ে নৌ

হয়ে যেতে যেতে সেই যে কবিতা, গগনে গরজে মেঘ ঘন বরষা, কূলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভরা ভরা ধান কাটা হলো সারা, ভরা নদী খুড়ো ধারা কটক ঘর পরসা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। এরকম বরষা কতবার আসে, কতবার আমাদের এই বাংলার মাটিকে ভিজিয়ে দিয়ে গেছে, কিন্তু তার মতন করে এইভাবে আর কোথায় আমরা দেখতে পেয়েছি? তার সেই যে অন্ধকার অবগুণ্ঠনে ঢাকা সেই যে আকাশ, কালো করে এসে তারপর ঝমঝমিয়ে বৃষ্টি, সে আর আমরা কতটা দেখতে পাক। তখন হয়তো একরকম ছিল, কিন্তু এখন বৃষ্টিও তার প্রকৃতি বদলে ফেলেছে একদম অন্যরকমভাবে।

কথা বলতে বলতে আর গান শুনতে শুনতে ঘড়ির কাঁটা বলছে সময় একদম শেষ, তাই আজ আপাতত থামতেই হচ্ছে। আবারও কোনো একদিন এইরকম গানের ডালি নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো 107.7 রেনবো।

শুরু হল আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটার, অর্থাৎ 594 কিলোহার্টজে। আজ 24শে জুন বুধবার। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 39 সেকেন্ড এবং বাংলাদেশ সময় সকাল

এখন জানিয়ে দেব আবহাওয়ার খবর। গতকাল থেকে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূল ও তার কাছাকাছি এলাকায় 40-50 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার গতিবেগ মাঝে মাঝে দমকা আকারে ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এই কারণে মৎস্যজীবীদের গতকাল থেকে অর্থাৎ 23 জুন থেকে আজ 24 জুন পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূল ও গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়ার খবর শেষ হলো। আকাশবাণী মৈত্রী সুচিন্তন, আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।

0: অনেক রাত্রে বাংলোর বাইরে চেয়ার পেতে বসলুম। অদূরে গম্ভীর শৈলারণ্যের জ্যোৎস্নাস্নাত রূপ কি বর্ণনা করা যায়! ভগবানকে যদি ঠিকমতো উপলব্ধি করতে চাও, এইখানে এই পটভূমিতে সেই বিরাটের রূপ ধ্যান করো। লোকালয়ের কলকোলাহল থেকে বহু দূরে ময়ূর নিনাদিত অরণ্যভূমির প্রান্তে এই হিমবর্ষী আকাশতলে ওই দরিদ্র গাড়োয়ানদের ছেঁড়া চেটাইতে শুয়ে রাত কাটাও। একটা প্রবন্ধ লিখব, প্রবন্ধটার নাম দেব বনান্তে সন্ধ্যা। ভগবানের সৌন্দর্য সে সর্বত্র প্রত্যক্ষ করছে, যেদিকে চাই সেদিকেই বিরাটের আসন পাতা, সেই মহাশিল্পীর হাতের কাজ চারিদিকে ছড়িয়ে। জয় হোক তাঁর। গভীর রাত্রি আমরা বাংলোর বাইরে 30 গজ আন্দাজ গেলুম। রাস পূর্ণিমার পূর্ণচন্দ্র মাথার উপর উঠেছে একটা উঁচু টিলা, অথবা সেটা এই পাহাড়ের সর্বোচ্চ চূড়া। সেখানে ঘাস নেই, শুকনো খটখটে জায়গা, মাঝখান দিয়ে পথ, দুধারে শাল ও আমলকি বন। আজ বৈকালে যেখানে গিয়ে বসেছিলাম সেখানটাতে গিয়ে দাঁড়াই। জ্যোৎস্নার বর্ণনা নেই, এই জ্যোৎস্নাস্নাত বনভূমি ও অদূরবর্তী শৈলমালার বর্ণনা নেই, কে দিতে পারে এর বর্ণনা? গভীর নিস্তব্ধতার মধ্যে একমাত্র শব্দ ঘন বনের কোথায় অবিশ্রান্ত জলপতনধ্বনি। এ ধ্বনি বনের মধ্যে চাড্ডা ঝর্ণায় শুনেছি, শশাঙ্গদাবুরু আরোহণের সময়। এ শব্দ শুনেছি কাল ও পরশু রাত্রে কৈনা নদীতে ঘন বনে, কুমডি বাংলোতে, আবার থলকবাদ বাংলোতেও শুনছি। কোথায় একটা সম্বর হরিণ পূর্বদিকের পাহাড়ে গম্ভীর আওয়াজ করলে মাথার ওপরে 2-4টা নক্ষত্র সপ্তর্ষিমণ্ডল দেখা যাচ্ছে। জ্যোৎস্না প্লাবিত বনভূমি, রাত্রি 1:30, বিশাল সারেন্ডা অরণ্যের মধ্যে পার্বত্য কৈনা নদীর কলতানের মধ্যে বসে আছি। কৃষ্ণা দ্বিতীয়ার চাঁদ মাথার ওপর এসেছে, মহামৌন অরণ্যায়নী যেন এই জল কলতানের মধ্য দিয়ে কথা বলছে। কি সে অদ্ভুত রহস্যময় সৌন্দর্য, এর বর্ণনার কি ভাষা আছে? যে কখনো এমন হাজার বর্গমাইল নিবিড় অরণ্যায়নীর মধ্যে বন্য নদীর পাশান তটে জ্যোৎস্নালোকিত গভীর নিশীথে না বসে থেকেছে, তাকে এ গম্ভীর সৌন্দর্য বোঝাবার উপায় নেই। এই বন্য হস্তি ব্যাঘ্র অধ্যুষিত অরণ্যের মধ্যে এই কৈনা নদী হাজার হাজার বছর এমনি বয়ে চলেছে। হাজার হাজার বছর ধরে প্রতি পূর্ণিমায়, প্রতি শুক্লপক্ষে চাঁদ এমনি উঠে বনভূমি পরিপ্লাবিত করেছে। এই কৈনা নদীর এই সুন্দর স্থানটিতে আলোছায়ার জাল বুনেছে, এমনি সৌন্দর্যের সৃষ্টি করেছে, কিন্তু কেউ দেখতে আসেনি এর অদ্ভুত রূপ। নদীর মধ্যে ক্ষুদ্র যে একটি জলপ্রপাতের সৃষ্টি হয়েছে, সেই জলটি অনবরত পড়ে পড়ে এক ক্ষুদ্র সরোবরের মতো হয়েছে। ওপারের বিরাট বনস্পতি শ্রেণীর ছায়া এখনো তার উপর থেকে অপসারিত হয়নি, যদিও চাঁদ মাথার ওপরে জলপ্রপাতের জলধারা চাঁদের আলোয় চকচক করছে। শিকর রাশি গভীর শীতের রাত্রের ঠান্ডায় জমে ধোঁয়ার মতো উঠছে। ওর পাষাণময় তটে বসে মনে হল, বনের মাথায় ওই যে 2-4টি নক্ষত্র দেখা যায়, ওই নক্ষত্র লোক থেকে অপরিচিত রূপসী দেববালাগণ অদৃশ্য চরণে নেমে আসেন এমনই জ্যোৎস্না শুভ্র নিশীথ রাত্রে এই গভীর অরণ্যায়নী মধ্যস্থ সরোবরে জলকেলি করতে ইতর চক্ষুর অন্তরালে।
1: সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী। মৈত্রী প্রচার তরঙ্গে এখন প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে ভাটিয়ার ও বৈরাগী রাগে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়।

ভাটিয়ার ও বৈরাগীর আগে খেয়াল পরিবেশন করলেন পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়। এতক্ষণ শুনলেন প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীত। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে শুনবেন খবর একটু পরেই।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির টেলিফোনে কাতারে বিস্ফোরণের ঘটনায় মৃত প্রবাসী ভারতীয়দের প্রতি সমবেদনা জানিয়েছেন। দুই দেশের নেতা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা বলেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল পাকিস্তান অধিকৃত কাশ্মীর পরিস্থিতি নিয়ে পাকিস্তানের মন্তব্যের জবাবে বলেছেন, প্রতিবেশী দেশের এ ধরনের মন্তব্য তাদের ব্যর্থতা আড়াল করার মরিয়া প্রচেষ্টা। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকি সহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছেন। এল নিনোর কারণে মৌসুমী বায়ু দুর্বল হয়ে পড়ায় কৃষিক্ষেত্রে সম্ভাব্য প্রভাব মোকাবিলায় কেন্দ্রীয় সরকার খারিফ মরশুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ কের ম্যাচে পর্তুগাল উজবেকিস্তানকে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো 2টি গোল করেন। গ্রুপ এল এর অন্য খেলায় ইংল্যান্ড ও ঘানার মধ্যেকার ম্যাচ গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির টেলিফোনে কাতারে বিস্ফোরণের ঘটনায় মৃত প্রবাসী ভারতীয়দের প্রতি সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনার পর আহতরা যেভাবে দ্রুত মেডিকেল সহায়তা পেয়েছেন সেই নিয়ে কাতারের আমিরকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গত রবিবার কাতারের রাস লাফান শিল্প শহরে এই দুর্ঘটনায় 12 জন প্রবাসী ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়। টেলিফোনে দুই দেশের নেতা কাতারে কর্মরত ভারতীয় নাগরিকদের নিরাপদ

0: বার্তা ও সুযোগ সুবিধার প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেন। দুই নেতা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা বলেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, 10টি ভারতীয় পতাকাবাহী জাহাজ এখনও পারস্য উপসাগর অঞ্চলে অবস্থান করছে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গত 17 জুন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর থেকে মোট 11টি ভারতগামী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এর মধ্যে এক একটি ট্যাঙ্কারে 2,85,000 মেট্রিক টন অপরিশোধিত তেল বহনকারী 3টি ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কার রয়েছে। এছাড়াও একটি বিদেশী পতাকাবাহী এলপিজি ক্যারিয়ার, একটি বিদেশী পতাকাবাহী অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার এবং 6টি বিদেশী পতাকাবাহী সার বহনকারী ট্যাঙ্কার রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে বাকি ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোও শীঘ্রই হরমুজ প্রণালী অতিক্রম করবে। কাতারের বিস্ফোরণ প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, ওই ঘটনায় 12 জন ভারতীয় নাগরিক নিহত এবং মোট 66 জন আহত হয়েছেন। তিনি আরও বলেন, মৃতদেহ দ্রুত দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করতে ভারত কাতারের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ করে চলেছে।
1: We lost 12 of our nationals in the tragedy in Ras Laffan gas field where an explosion happened. Several other people have also been injured. I am told that some 66 people are injured across nationalities. We don't know exactly how many of them are Indian nationals, but all those people who are injured are safe. We are talking to the local authorities for the identification of the mortal remains, as also for the transportation of mortal remains to India. We are also in touch with the family members of those who have died in this very unfortunate accident.
0: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কর্তৃক পাকিস্তান অধিকৃত কাশ্মীর পরিস্থিতি নিয়ে করা মন্তব্যের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, প্রতিবেশী দেশের এই ধরনের মন্তব্য তাদের ব্যর্থতা আড়াল করার মরিয়া প্রচেষ্টা এবং মানবাধিকার লঙ্ঘন থেকে দৃষ্টি সরানোর চেষ্টা। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ধারাবাহিক বিক্ষোভ পাকিস্তানের দীর্ঘদিনের অর্থনৈতিক শোষণ, মৌলিক অধিকারের বঞ্চনা এবং প্রশাসনিক নিপীড়ন, জরুরি সরবরাহ ও ওষুধ বন্ধ, ইন্টারনেট ব্ল্যাকআউটের প্রত্যক্ষ ফল। বাংলাদেশে মূর্তি ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ প্রসঙ্গে শ্রী জয়সওয়াল জানান, ভারত আশা করে বাংলাদেশ সরকার সেখানকার চরমপন্থীদের দমন করবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায় সন্ত্রাসবাদ ও সাইবার নিরাপত্তা থেকে শুরু করে উদীয়মান প্রযুক্তি ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা এবং নিরাপত্তা সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে ব্রিক্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে গতকাল সন্ধ্যায় ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত ব্রিক্স গোষ্ঠীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বরিষ্ঠ নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী বৈঠক করেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারতের ব্রিক্স সভাপতিত্বের সময়কালে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, দক্ষিণী বিশ্বের দেশগুলির চাহিদাকে অগ্রাধিকার দেওয়া, নিরাপদ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে অবদান রাখায় দেশের লক্ষ্য। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকি সহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছেন। গতকাল ভারতের সভাপতিত্বে নতুন দিল্লিতে 16তম ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের নেতৃত্ব দেন অজিত দোভাল। ভারতের বিদেশ মন্ত্রক জানায়, বৈঠকে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে জলবায়ু সংক্রান্ত অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদী সংস্থাগুলোর প্রযুক্তির উপর নিয়োগ নিয়ে আলোচনা হয়।
2: We need to be cognizant of the new security threats and challenges. Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threats for us.
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল নতুন দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিলের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমের একটি বার্তায় শ্রীমতী সীতারামন বলেন, বৈঠকে দুই পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে মত বিনিময় করে। ব্যবসা ও বাণিজ্য ক্ষেত্রে নতুন সুযোগের ব্যবহার নিয়েও কথা বলেন তারা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন, যাতে শক্তিশালী অর্থনীতি গড়ে তোলা, স্থিতিশীল উন্নয়ন ত্বরান্বিত করা এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি নিশ্চিত করা যায়। নতুন দিল্লিতে ভার্চুয়ালি অনুষ্ঠিত গ্লোবাল কনভার্জেন্স ফর গ্রোথ সামিটে গতকাল ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, পরস্পর নির্ভরশীল বিশ্বে সমৃদ্ধি ও চ্যালেঞ্জ উভয়ই ভাগাভাগি হলেও সংঘাত ও অনিশ্চয়তার প্রভাব উন্নয়নশীল দেশ এবং গ্লোবাল সাউথের দেশগুলির উপর তুলনামূলকভাবে বেশি পড়ে। এই পরিস্থিতি মোকাবিলায় বিশ্বজুড়ে সার্বিক সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর তিনি জোর দেন। বিশ্ব অর্থনীতির ভারসাম্যহীনতার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সব ধরনের ভারসাম্যহীনতা একরকম নয়। জনসংখ্যাগত বৈশিষ্ট্য, উন্নয়নের স্তর, প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অর্থনৈতিক কাঠামোর পার্থক্যের কারণে অনেক ক্ষেত্রে

বৈষম্য তৈরি হয়। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেলে এআইআর নিউজ কলকাতাতে। এলনিনোর কারণে দুর্বল মৌসুমী বায়ুর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় কৃষকদের পাশে দাঁড়াতে কেন্দ্র সরকার খারিফ মৌসুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। নতুন দিল্লিতে আয়োজিত আবহাওয়া সংক্রান্ত এক বৈঠকে গতকাল কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান একথা বলেন। তিনি জানান, এখনও পর্যন্ত দেশে 43% বৃষ্টির ঘাটতি রয়েছে। মোট 315 জেলায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টির প্রভাব পড়তে পারে। এর মধ্যে 111 জেলায় সেচ ব্যবস্থা 25% কম। এর মধ্যে বেশিরভাগ জেলা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক, বিহার, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, ওড়িশার অন্তর্গত। শ্রী চৌহান বলেন, এই রাজ্যগুলিকে ডাল, মোটা দানাশস্য, তৈলবীজ চাষের পরামর্শ দেওয়া হয়েছে। যে সমস্ত চাষে জল কম লাগে এবং যে সমস্ত শস্য প্রতিকূল পরিস্থিতিতেও ভালো ফলন দিতে সক্ষম বলে জানান তিনি। শ্রী চৌহান আরও জানান, কৃষকদের সময় মতো পরামর্শ প্রদান নিশ্চিত করতে কৃষি বিজ্ঞান কেন্দ্র, অ্যাগ্রোমেট ইউনিট এবং এসএমএস, হোয়াটসঅ্যাপ, কল সেন্টার, রেডিও, টেলিভিশন ও সমাজ মাধ্যম সহ একাধিক পরামর্শমূলক পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেছে সরকার। সামুদ্রিক ক্ষেত্রে এলনিনো পরিস্থিতির সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিশেষ বুলেটিন প্রকাশ করেছে ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশন ইনফরমেশন সার্ভিসেস। হায়দ্রাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে চেভেল্লার সাংসদ কোন্ডা বিশ্বেশ্বর রেড্ডি প্রথম বুলেটিনটি প্রকাশ করেন। সেখানে উল্লেখ করা হয়েছে, এলনিনো পরিস্থিতি ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং চলতি বছরের নভেম্বর থেকে 2027 জানুয়ারির মধ্যে এটি সর্বোচ্চ মাত্রায় পৌঁছাতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ দাবি করেছেন, তেহরান তাদের পারমাণবিক পরিকাঠামোর দীর্ঘমেয়াদী ও সর্বাত্মক নজরদারিতে সম্মতি দিয়েছে। পাশাপাশি ওয়াশিংটন হরমুজ প্রণালীতে নৌপরিবহন সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করবে এবং আর্থিক ছাড় দেবে, তবে তা কঠোর মার্কিন তত্ত্বাবধানে থাকবে। সামাজিক মাধ্যমে এক বিস্তারিত বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, চলতি কূটনৈতিক আলোচনায় ইরানি নেতৃত্ব উল্লেখযোগ্য ছাড় দিয়েছে। এবার আসি বিশ্বকাপ ফুটবলের খবরে।

0: বিশ্বকাপ ফুটবলের গ্রুপ কের ম্যাচে পর্তুগাল উজবেকিস্তানকে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো 2টি গোল করেন। উল্লেখ্য, রোনাল্ডো বিশ্বকাপে 6টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার হিসেবে ইতিহাস করেছেন। ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। অন্যদিকে গ্রুপ এলের অন্য খেলায় ইংল্যান্ড ও ঘানার মধ্যেকার ম্যাচ গোলশূন্য অবস্থায় ড্র হয়েছে। গ্রুপ এলের অপর একটি ম্যাচে ক্রোয়েশিয়া পানামার মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে ক্রোয়েশিয়া 1-0 গোলে এগিয়ে রয়েছে। গ্রুপকের অন্য ম্যাচে কলম্বিয়া ডিআর কঙ্গোর মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির টেলিফোনে কাতারে বিস্ফোরণের ঘটনায় মৃত প্রবাসী ভারতীয়দের প্রতি সমবেদনা জানিয়েছেন। দুই দেশের নেতা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা বলেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল পাকিস্তান অধিকৃত কাশ্মীর পরিস্থিতি নিয়ে পাকিস্তানের মন্তব্যের জবাবে বলেছেন, প্রতিবেশী দেশের এ ধরনের মন্তব্য তাদের ব্যর্থতা আড়াল করার মরিয়া প্রচেষ্টা। খবর এ পর্যন্তই। পরবর্তী সংবাদ সকাল 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন এই মহাজীবন। আজ শুনবেন রাধানাথ শিকদারের জীবন কথা।
2: মানুষটি নিজের চোখে সম্ভবত দেখেননি এই পর্বতচূড়াকে। তাকে কাজে বহাল করেছিলেন যে ব্রিটিশ সাহেব, তিনিও সম্ভবত চাক্ষুষ করেননি সু উচ্চ পিক 15-এর গরিমা। শুধুমাত্র তথ্য বিশ্লেষণ করেই সাহেবের কর্মচারী জানিয়ে দেন যে বিশ্বের সবথেকে উঁচু পর্বত শৃঙ্গ হল পিক 15। পরবর্তী সময়ে নামকরণে অবশ্য কোনো গুরুত্ব দেওয়া হয়নি কর্মচারীকে, চালু প্রথা মেনে গুরুত্ব পেলেন সাহেব। পিক 15-এর নাম হয়ে গেল মাউন্ট এভারেস্ট। লোকচক্ষুর আড়ালে রয়ে গেল যে কর্মচারীর কৃতিত্বের কথা, তিনি রাধানাথ শিকদার। নিয়োগকর্তা জর্জ এভারেস্টের নাম সর্বকালের জন্য জড়িয়ে রইল সর্বোচ্চ শৃঙ্গের সঙ্গে। রাধানাথ স্নাতক স্তরের শিক্ষা পেয়েছিলেন হিন্দু কলেজে। অঙ্কে তাঁর প্রতিভার প্রকাশ

0: ঘাটে সেখানেই, কিন্তু পড়াশোনার পথে বাধা হয়ে দাঁড়ালো আর্থিক অভাব, দরকার একটা চাকরি। প্রিয় ছাত্র রাধানাথের নাম জর্জ এভারেস্টের কাছে সুপারিশ করলেন অঙ্কের অধ্যাপক ডক্টর টাইটেলের। এভারেস্ট তখন সরকারি আবহাওয়া বিভাগের মানমন্দিরের সুপারিনটেন্ডেন্ট। রাধানাথের কথা আগেই শুনেছিলেন এভারেস্ট। 30 টাকা মাস মাইনেতে তিনি চাকরিতে বহাল করলেন 18 বছর বয়সী রাধানাথকে। পদের নাম কম্পিউটার, কাজের জায়গা কলকাতা। এই জায়গা থেকে তাকে দেরাদুনে সরানো হল এক সুবিশাল কর্মকাণ্ডের অংশ হওয়ার জন্য। গোটা দেশের ভৌগোলিক চিত্রটাকে নিখুঁতভাবে জানতে চেয়েছিল ব্রিটিশ প্রভুরা, আর তাই শুরু করা হয় দ্য গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে। সেটা 1819। দুর্গম এলাকায় দুরূহ অভিযান চালানোর জন্য নিযুক্ত হন হাজার হাজার ভারতীয়। ম্যালেরিয়া আর বন্য পশুর আক্রমণে মারাও যান অনেকে। যাই হোক, এমন এক সমীক্ষায় প্রয়োজন হয় দক্ষ গণকের। অঙ্কের বিভিন্ন শাখা, বিশেষ করে ত্রিকোণমিতির উপর দখল আছে যার। রাধানাথের গাণিতিক দক্ষতার কথা মাথায় রেখে এই কাজে পাঠানো হয় তাঁকে। কর্মস্থল দেরাদুন। পরে অবশ্য তিনি ফিরে আসেন কলকাতায়। 39 বছর বয়সে 1852 সালে এই সার্ভে থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করতে গিয়ে বুঝতে পারেন সর্বোচ্চ শিখরের গণনায় কোথাও একটা ভুল রয়েছে। তার গণনায় বেরিয়ে আসে যে পিক 15 হল পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। ব্রিটিশ প্রভুরা তার কাজের মর্যাদা না দিলেও ইউরোপ থেকে প্রকাশিত প্রামাণ্য গ্রন্থে তার গণনার উল্লেখ করা হয়েছে মর্যাদার সঙ্গে। তবে মাউন্ট এভারেস্টের উচ্চতা গণনা তার একমাত্র কাজ ভাবলে ভুল হবে। আবহাওয়ার পূর্বাভাস জানানোর জন্য যেসব পরিমাপ জরুরি, তার বেশ কয়েকটির ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্ভাবন করেন তিনি। 1813 সালে জন্মেছিলেন রাধানাথ, বেঁচেছিলেন 1870 পর্যন্ত। সারা জীবন বিয়ে করেননি। অবসর নেওয়ার পর নানান সামাজিক কাজে ব্যস্ত রাখেন নিজেকে। এর মধ্যে একটা ছিল মেয়েদের লেখাপড়া শেখানোর জন্য উপযুক্ত বই রচনা। আজ রাধানাথের কৃতিত্বের কথা জানেন অনেক মানুষ, কিন্তু তার কাজের বিবিধ ক্ষেত্র নিয়ে আলোচনা এবং তার শিক্ষণের প্রতি নজর দেয়নি সমাজ। এ দেশের পক্ষে সেটা আশু প্রয়োজন।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন রাধানাথ শিকদারের জীবন কথা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন বাংলাদেশ প্রেস রিভিউ। আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী 23 জুন। দলটির রাজনৈতিক কর্মকাণ্ড বর্তমানে বাংলাদেশে নিষিদ্ধ। ডেইলি স্টার জানাচ্ছে 1949 সালের 23 জুন তদানীন্তন ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ নামে দলটির যাত্রা শুরু হয়েছিল। প্রতিষ্ঠার সময় শেখ মুজিবুর রহমান কারাবন্দী ছিলেন, সে সময় তাকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছিল। ঢাকা সহ 6টি এলাকায় সশস্ত্র বাহিনীকে 9 দিনের জন্য বিশেষ কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেটের সমতুল্য ক্ষমতা দিয়েছে সরকার, জানিয়েছে প্রথম আলো। সরকার সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও সমমর্যাদার আধিকারিকদের এমন ক্ষমতা প্রদান করেছে। এদের মধ্যে রয়েছেন উপকূলরক্ষী বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশে ডেপুটেশনে।

নিয়োজিত সমমর্যাদার আধিকারিকরাও। বাংলাদেশে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যেসব এলাকায় সেনা মোতায়েন করা হচ্ছে, সেই তিনটি মেট্রোপলিটন এলাকা ও তিনটি জেলায় এই ক্ষমতা কার্যকর হবে। বাংলাদেশের বেসরকারি মেডিকেল কলেজগুলিতে গত তিন বছরে বিদেশি শিক্ষার্থীর ভর্তির হার উল্লেখযোগ্যভাবে কমেছে, জানাচ্ছে ডেইলি স্টার। এর ফলে শিক্ষাক্ষেত্রে এবং অন্যান্য দেশের কাছে বাংলাদেশের চিকিৎসা শিক্ষার পরিসর নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিচ্ছে তাতে উদ্বেগ তৈরি হচ্ছে। বিভিন্ন কর্মকর্তা ও বেসরকারি কলেজের মালিকদের মতে, ভারতীয় শিক্ষার্থীদের সংখ্যা কমে যাওয়াই এর মূল কারণ। ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, বাংলাদেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোর বিদেশি শিক্ষার্থীদের দুই তৃতীয়াংশেরও বেশি আসে ভারত থেকে। 2024 সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর দুদেশের সম্পর্কে টানাপোড়েনকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ঢাকায় ভূমিকম্পের খবর দিয়েছে নিউ এজ। কম্পনের মাত্রা ছিল 4.0। গত সোমবার রাত 9:28 নাগাদ বাংলাদেশের রাজধানী শহর সহ আশেপাশের জেলাগুলোতে অনুভূত হয়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ঢাকার মাত্র 16 কিলোমিটার পূর্বে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায়। বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, হাম থেকে সেরে ওঠার পরও শিশুদের মধ্যে নানা রকম সমস্যা বেড়েই চলেছে। চিকিৎসকরা সতর্ক করে বলছেন, রোগ থেকে সেরে ওঠার অর্থ এটা নয় যে ভয় পুরোপুরি কেটে গেছে। তাদের মতে, হাম থেকে সেরে ওঠার পরও শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক সপ্তাহ বা এমনকি কয়েক মাস পর্যন্ত দুর্বল থাকে। ফলে সুস্থ হয়ে ওঠার পরেও নিউমোনিয়া ও অন্যান্য সংক্রমণের জটিলতা নিয়ে বিপুল সংখ্যক শিশুকে পুনরায় হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশে হামের মারাত্মক সংক্রমণে ইতিমধ্যেই 683 জন প্রাণ হারিয়েছেন। সংক্রমণ মোকাবিলায় সব রকম চেষ্টা চালানো হচ্ছে। রাষ্ট্রসংঘের একটি প্রতিবেদন উদ্ধৃত করে ফিনান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, মায়ানমারের সেনাবাহিনী 6 মাসে 700 জন সাধারণ নাগরিককে হত্যা করেছে। এদের মধ্যে শতাধিক মহিলা ও শিশু রয়েছে। অগস্ট থেকে জানুয়ারি এই 6 মাসের উপর ভিত্তি করে তৈরি রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের এই প্রতিবেদনে অন্তত 702 জন অসামরিক নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে 224 জন মহিলা ও 153 জন শিশু ছিল। খবর পাঠিয়েছেন নাভলাসাং পরমার, পিবিএসি, ঢাকা থেকে। এতক্ষণ শুনলেন বাংলাদেশ প্রেস রিভিউ।

মৈত্রী পূজার তরঙ্গে এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, পরিবেশন করবেন শিল্পী সুতনু মিত্র।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
2: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
3: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন ভারত সরকারের প্রাণী কল্যাণ প্রকল্প। এ বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপ অধিকর্তা গবেষণা ডক্টর নীলেন্দু জ্যোতি মৈত্র।
4: প্রাণী কল্যাণ ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক এবং নৈতিক দিক। শুধু ভারত সরকার না, ভারত সরকার বিভিন্ন রাজ্য সরকারের সহযোগিতায় প্রাণী কল্যাণ নিয়ে বিভিন্ন প্রকল্প সমূহ তারা শুরু করেছেন এবং সংবিধানের যে অনুচ্ছেদ 48 এবং 51 গ, এই অনুচ্ছেদ অনুযায়ী প্রাণীর যত্ন, সংরক্ষণ এবং তাদেরকে নিষ্ঠুরতার হাত থেকে বাঁচানোর জন্য বিভিন্ন পদক্ষেপ কিন্তু ভারত সরকার শুরু করেছেন রাজ্য সরকারের সহযোগিতায়। এর জন্য অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া 1962 সালে চেন্নাইয়ে প্রতিষ্ঠাপিত হয়েছিল এবং এর বিভিন্ন যে আইনগত দিক আছে সেই আইনগত দিক নিয়েও কিন্তু ভারত সরকারের সংবিধানে এগুলো আলোচনা আছে, যে প্রিভেনশন অব ক্রুয়েলটি অব অ্যানিমেল অ্যাক্ট 1960, প্রদর্শন বা সার্কাসে ব্যবহৃত প্রাণীদের ক্ষেত্রে নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া, প্রাণী পরিবহনের নির্দিষ্ট কিছু শর্ত এবং তার মানদণ্ড রূপায়ণ করা এবং পথ কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ ও রেবিস ভ্যাকসিনেশন, এগুলো নিয়ে কিন্তু বিভিন্ন লিগ্যাল ফ্রেমওয়ার্ক বা আইনগত কাঠামো, সেগুলো কিন্তু ভারত সরকারের প্রকল্পের আওতাধীন রয়েছে। আমরা এই প্রাণী কল্যাণের যে প্রধান যে প্রকল্প সেগুলোকে যদি আমরা আলোচনা করি, দেখা যায় যে অ্যানিমেল বার্থ কন্ট্রোল প্রোগ্রাম অর্থাৎ পথ কুকুরের মানবিকভাবে তাদের সংখ্যা নিয়ন্ত্রণ করা, সেদিকে একটা দেখা দরকার। গোশালা ডেভেলপমেন্ট স্কিম অর্থাৎ যে সমস্ত গবাদি পশু যারা আশ্রয়হীন তাদেরকে আশ্রয় দেওয়া, তাদের জন্য খাবার এবং চিকিৎসার ব্যবস্থা করা, এটাও একটা স্কিম রয়েছে। স্কিম ফর অ্যানিমেল অ্যাম্বুলেন্স এবং রেস্কিউ, যেগুলো আহত প্রাণী তাদেরকে যথাযোগ্য জায়গায় চিকিৎসা করানো, মোবাইল ভেটেরিনারি ইউনিটের মাধ্যমে চিকিৎসা শাস্ত্র বা মোবাইল অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করা, এটাও একটা স্কিম রয়েছে। অ্যাওয়ারনেস অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম, স্কুল কলেজে প্রাণী স্বাস্থ্য নিয়ে, প্রাণী বিজ্ঞান নিয়ে এবং প্রাণীদের কল্যাণ সাধনের জন্য যে সমস্ত

0: প্রোগ্রাম, সেগুলো নিয়ে আরও অ্যাওয়ারনেস প্রোগ্রাম, তার জন্য স্কিম রয়েছে ন্যাশনাল প্রোগ্রাম ফর ডেয়ারি অ্যান্ড লাইফ স্টক ওয়েলফেয়ার, এবং এর আন্ডারে বিশেষ কিছু কিছু প্রকল্প যেমন রাষ্ট্রীয় গোকুল মিশন যোজনা, ন্যাশনাল লাইফ স্টক মিশন NLM, এই সমস্ত প্রকল্প কিন্তু ভারত সরকার তৈরি করেছেন। রাষ্ট্রীয় গোকুল মিশন যোজনার মাধ্যমে যেগুলো আমাদের দেশি প্রজাতির গবাদি পশু রয়েছে সেগুলোকে তার মান উন্নয়ন এবং সেখান থেকে উৎপাদনশীলতা বৃদ্ধি করার জন্য যে সমস্ত প্রোগ্রাম নেওয়া সেগুলো কিন্তু রাষ্ট্রীয় গোকুল মিশন যোজনার মাধ্যমে করানো হচ্ছে। ন্যাশনাল লাইফ স্টক মিশন যোজনার মাধ্যমে যেগুলো ছোট ছোট প্রাণী রয়েছে অর্থাৎ শুকর, ছাগল, ভেড়া, বিভিন্ন ধরনের পোলট্রি বার্ড, এদের আরও মান উন্নয়ন করানো তাদেরকে, এবং যারা বেকার যুবক যুবতী থাকবেন তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট করানোর প্রোগ্রাম নেওয়া হয়েছে, অর্থাৎ উদ্যোগপতি হিসাবে তাদেরকে আমরা চিহ্নিত করানোর কাজ শুরু করা যেতে পারে ন্যাশনাল লাইফ স্টক মিশনের মাধ্যমে। জাতীয় পশু রোগ নিয়ন্ত্রণ প্রোগ্রাম অর্থাৎ ন্যাশনাল অ্যানিমেল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, এর মাধ্যমে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, যেটাকে এঁসো বা খুঁড়াই রোগ বলা হয়, ব্রুসেলোসিস, এই ধরনের রোগগুলোকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবো এবং তার কি করে সার্ভাইল্যান্সের দিক নজরদারি করতে পারবো, সেটাও কিন্তু আমাদের এই ভারত সরকারের প্রকল্পের আওতাধীন স্কিম রয়েছে। জাতীয় দুগ্ধ উন্নয়ন কর্মসূচি বা ন্যাশনাল ডেয়ারি প্ল্যান, ন্যাশনাল প্রোগ্রাম ফর ডেয়ারি ডেভেলপমেন্ট, তো এই প্রোগ্রামগুলোও কিন্তু আমরা নিতে পারি যার মাধ্যমে বিভিন্ন মূল্য সংযোজন অর্থাৎ ভ্যালু অ্যাডিশন করানো যেতে পারে, ঋণের মাধ্যমে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা এবং বিভিন্ন ব্যাংকিং যে পরিষেবা নাবার্ড হতে পারে বা যে আমাদের যে সমস্ত সংস্থা রাষ্ট্রীয় যে ব্যাংক রয়েছে তাদের মাধ্যমে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড পেয়ে আমাদের যারা আছেন, যারা কৃষক পরিবার আছেন, চাষিরা আছেন, তারা কিন্তু এর সুযোগ সুবিধা নিতে পারেন। অর্থাৎ সামগ্রিক দিক থেকে ভারত সরকার যে বিভিন্ন প্রকল্প রয়েছে সেগুলো রাজ্য সরকারের যে ARD ডিপার্টমেন্টের অধীনে বিভিন্ন সংস্থা রয়েছে তাদের মাধ্যমে তাদের কাছ থেকে সাহায্য নিয়ে আমাদের গ্রামীণ যুব যুবতী এবং কৃষক পরিবার তারা কিন্তু এর সুযোগ সুবিধা নিতে পারেন।
1: শুনলেন ভারত সরকারের প্রাণী কল্যাণ প্রকল্প, এ বিষয়ে বললেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপ অধিকর্তা গবেষণা ডক্টর নীলেন্দু জ্যোতি মৈত্র।
2: কৃষক বন্ধুদের জন্য এখানে শেষ হল, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। মৈত্রী প্রচার তরঙ্গে এখন জানিয়ে দেব আজ 24 জুন বুধবার সারা দিনের অনুষ্ঠান সূচি।

আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা হয়েছে ভারতীয় সময় ভোর 5:56। ভারতীয় সময় সকাল 7:05 শুনবেন লোকগীতি। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে। আজকের গন্তব্য অসমের শৈল শহর উমরাংশ। 7:35 শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় থাকবেন জ্যোথিকা নাজের। সকাল 8:30 বুধ সকালে, বিষয় আমাদেরই বসুন্ধরা, উপস্থাপনায় থাকবেন সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ এবং প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন আহির ভৈরব রাগে সেতার, পরিবেশন করবেন অঞ্জন সাহা। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন নবারুণ দত্ত। সকাল 9:30 শুনবেন মনের মতো গান, উপস্থাপনায় থাকবেন শর্মিষ্ঠা রায়। সকাল 10:30 শুনবেন রামধনু, অনুষ্ঠানে শুনবেন প্রথমে শ্যামা সঙ্গীত, পরিবেশন করবেন মধুরা ভট্টাচার্য এবং পরে ভায়োলিনে লঘু সঙ্গীতের সুর পরিবেশন করবেন শিল্পী সন্দীপন গঙ্গোপাধ্যায়। সকাল 11:00 সংগ্রহশালা থেকে শুনবেন লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার, 11:30 শুনবেন রৌম্যগীতি। দুপুর 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় থাকবেন মেঘবালিকা আচার্য।

রাজ্য। দুপুর 12:30 নজরুল গীতি, দুপুর 1:00 শুনবেন নাটক নাটক মানুষ, রচনা কৃষ্ণচন্দ্র ও নাট্যরূপ অনিল দে, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী। দুপুর 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় দুপুর 2:30।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30 ভারতীয় সময় দুপুর 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, এক কলমে দুই নারী, উপস্থাপনায় থাকবেন শ্রীতমা মুখোপাধ্যায়। বিকেল 4:35 কলকাতা কলদান, কলকাতার কুস্তির আখড়া শুনবেন দ্বিতীয় পর্ব। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রাখি দাশগুপ্ত, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 4:50 লালন গাঁথা, বিকেল 5:05 শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় থাকবেন পঙ্কজ চক্রবর্তী। 5:50 ক্রীড়াঙ্গন, বিশ্বকাপ বিষয়ে ইতিহাসের পাতা থেকে, উপস্থাপনায় থাকবেন নীলাদ্রি সেন। সন্ধ্যা 6:20 ক্ষেত খামারের কথা, অনুষ্ঠানে শুনবেন গবেষণা কেন্দ্রিক বিষয়ের উপরে অনুষ্ঠান, বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন প্রিয়া ধর। সন্ধ্যে 6:50 আপনার স্বাস্থ্য, কথিকা বিকিরণ চিকিৎসার নব দিগন্ত, এই বিষয়ে বলবেন ডাক্তার অরিন্দম চৌধুরী, শুনবেন দ্বিতীয় পর্ব। সন্ধ্যে 7:00 শুনবেন নাটক মানুষ, রচনা কৃষ্ণচন্দ্র, নাট্যরূপ অনিল দে, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী। রাত 8:15 শুনবেন বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনা থাকবেন শ্রাবণী মুখোপাধ্যায়। 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা, 9:45 সিনেমা জগৎ বিষয়ে চলচ্চিত্র সংরক্ষণ বিষয়ে অনির্বাণ সাহার সাক্ষাৎকার নিয়েছেন দেবর্ষী ঘোষ, শুনবেন দ্বিতীয় পর্ব। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুদ্ধ কল্যাণ রাগে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়, তবলায় অশোক মুখোপাধ্যায়, হারমোনিয়ামে সনাতন গোস্বামী। রাত 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন শ্রাবণী মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় রাত 12:00। জানিয়ে দিলাম আকাশবাণী মৈত্রীর আজ 24 জুন বুধবারের সারা দিনের অনুষ্ঠান সূচি।

মৈত্রীপূজা তরঙ্গে এতক্ষণ শুনছিলেন লোকগীতি। লোকগীতির আসরে আজ প্রথম গানটি শুনলেন অমর পালের কণ্ঠে এবং পরের গানটি শুনলেন উজানের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রীপূজার তরঙ্গে এখন আসুন বেরিয়ে যান ভারতে, আজ বেড়ানোর জায়গা অসমের শৈল শহর উমরাংশু।

আজ আপনাদের আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে হাড় কাঁপানো ঠান্ডা নেই, আবার গা জ্বালানো গরমও নেই। হ্যাঁ, আমাদের একদম পাশের রাজ্য অসমেই আছে এমন এক শৈল শহর। স্থানীয়দের কাছে এই জায়গাটা জনপ্রিয় পিকনিক স্পট বা ঘোরার জায়গা হিসেবে, কিন্তু আমরা যারা বাইরের পর্যটক তাদের কাছে এই জায়গাটা একেবারে অজানা অচেনা, বলা যেতে পারে একেবারে অফবিট ঘোরার জায়গা। এখানে গগনচুম্বী পাহাড় নয়, বরং অসমের ডিমা হাসাও জেলার এই জনপদের কোনো কোনো স্থান আপনাকে মনে করাতে পারে ক্যানভাসে আঁকা ছবির কথা, যেখানে নদী আছে, ঝর্ণা আছে, জলাশয় আছে, আর আছে প্রকৃতির উজাড় করা রূপ। উমরাংশুর প্রতিটি পথ, পাহাড়ি বাঁক, গ্রাম যেন গল্প বুনে দেয়। উমরাংশুর জীবনযাপন বড্ড সরল, জটিলতা ব্যস্ততার ছাপ এখনো এখানে পড়েনি। আজ আমরা মানস ভ্রমণ করব অসমের শৈল শহর উমরাংশুতে। স্থানীয় লোকজন ঘুরতে আসেন এখানকার হ্রদে, মানে হ্রদ দেখতে আসেন। সবুজ ঢেউ খেলানো প্রান্তরের বুকে সুবিশাল জলাশয়।

হয় যেন এক টুকরো শান্তির ঠিকানা, একটু অতীতে চলে যাই। সময়টা 1970-1980 এমন এরকম সময়। এর মধ্যেই কৃত্রিম হ্রদটি খনন করা হয়েছিল। এখানকার বৃহত্তম নদী কপিলি, তার উপর গড়ে উঠেছে জলবিদ্যুৎ প্রকল্প। সূর্যাস্তের সময় হ্রদটি দেখতে ভীষণ সুন্দর লাগে। শীতের দিনে পিকনিক করতে আসেন স্থানীয় লোকজনরা। অক্টোবর থেকে মার্চ মাসে আবহাওয়া থাকে সব থেকে সুন্দর, তবে প্রকৃতির শ্যামলিমা উপভোগের আদর্শ সময় বর্ষাকাল। তখন প্রকৃতির ক্যানভাস যেন কেউ সবুজ রং ঢেলে দেয়।

বর্ষাকালে প্রকৃতি যেন উম্রাংশকে সাজায় একেবারে নিজের মতো করে। উম্রাংশর জীবনযাপন, সৌন্দর্য, জনপদ যদি আকর্ষণের প্রাথমিক কেন্দ্রবিন্দু হয়, তবে এখানকার অন্যতম আকর্ষণ হল পানিমুর জলপ্রপাত। কপিলী নদীর পাথুরে জমি দিয়ে বয়ে যাওয়ার সময় এই জলপ্রপাতের সৃষ্টি। বর্ষায় জল কম থাকলেও সৌন্দর্য কিন্তু একটুও ম্লান হয় না। সুযোগ থাকে নৌবিহারের, তবে ভারী বৃষ্টি কয়েকদিন চললেই বদলে যায় পানিমুরের রূপ। জলকণায় ধোঁয়াটি হয়ে যায় আশপাশ। কেউ কেউ এই জলপ্রপাতকে উত্তর পূর্বের নায়াগ্রাও বলেন। স্থানীয়দের কাছে অত্যন্ত জনপ্রিয় এই স্থানটি। এখান থেকে বেশ কয়েকটি জায়গায় ঘুরে নেওয়া যেতে পারে। আপনি এখান থেকে ঘুরতে যেতে পারেন গলফ কোর্স। অবশ্যই এখানে ঘুরতে আসলে, মানে উম্রাংশ ঘুরতে আসলে কিন্তু চেখে দেখতে হবে স্থানীয় মানুষজনের হাতে তৈরি স্থানীয় খাবার। আসলে জানেন তো, আমরা যারা ঘুরতে ভালোবাসি, বা আমার শ্রোতা বন্ধুরা যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, যারা ঘুরতে ভালোবাসেন, তারা প্রত্যেকেই কোথাও ঘুরতে গেলে সেই জায়গার কি স্থানীয় মানুষরা কীভাবে জীবনযাপন করছেন, মানে সৌন্দর্য তো বটেই, এবং তার সঙ্গে যেমনটা বললাম যে স্থানীয় মানুষরা কীভাবে জীবনযাপন করছেন, তারা কি খাচ্ছেন, তাদের হাতে তৈরি খাবার বা কোনো লোকাল কুইজিন খেতে ভালোবাসেন, এবং সেরমভাবেই মানে সাধারণ মানুষদের মতনই থাকতে ভালোবাসেন। আর আমার মনে হয় যে এভাবেই বোধহয় কোনো একটা জায়গাকে খুব সুন্দরভাবে, খুব আপনভাবে বা খুব কাছ থেকে চেনা যায়, জানা যায়, বোঝা যায়। হাতে বেশি দিন সময় লাগবে না, ওই দু তিন দিন সময় থাকলেই ঘুরে নেওয়া যায় উম্রাংশ। অলস জীবনযাপনের জন্য বেছে নেওয়া যায় এই জায়গাটিকে। গ্রীষ্মকালে 18 থেকে 30 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করে তাপমাত্রা, তবে শীত এখানে আরও মনোরম। গরমকালে চেনা ছকের বাইরে পাহাড়ি ছোঁয়া পেতে চাইলে উম্রাংশ আপনাকে মোটেই হতাশ করবে না। অসমের জনপ্রিয় আরেকটি পর্যটন কেন্দ্র হল হাফলং। ডিমা হাসাও জেলার মনোরম পাহাড়ি শহর হাফলং। এখান থেকে উম্রাংশর দূরত্ব ওই 110 থেকে 120 কিলোমিটার মতো। গুয়াহাটি বা হাফলং হয়ে উম্রাংশ আসা যায়। মোটামুটি 2 রাত এখানে থাকলে আশেপাশের জায়গাগুলি ঘোরা হয়ে যাবে খুব সুন্দর করে। উম্রাংশর সঙ্গে অবশ্যই জুড়ে নিন হাফলং। এখানেও গরমের সময় আবহাওয়া থাকে বেশ মনোরম। সবুজ পাহাড় ঘেরা স্থানটির অন্যতম আকর্ষণ হাফলং হ্রদ। শহরের সৌন্দর্যায়নে ব্যবহৃত হয়েছে ডিমাসা যোদ্ধার মূর্তি। হাফলং এর আশেপাশে রয়েছে বেশ কয়েকটি ভিউ পয়েন্ট, যেমন আপনি ঘুরে নিতে পারেন অর্কিডের বাগান, জোটিঙ্গা গ্রাম, ওয়াইন শপ এগুলো। আচ্ছা, এবার একটু চট করে বলে দিই যে এই এত সুন্দর একটা জায়গায় কিভাবে যাবেন। কলকাতা থেকে, কলকাতা বা দেশের যে কোনো রাজ্য থেকে গুয়াহাটি হয়ে যাওয়া যায়।

নিউ হাফলং গিয়ে সেখান থেকে গাড়িতে উমরাংশু যেতে পারেন। এছাড়াও শিয়ালদহ আগরতলা স্পেশাল ট্রেনে নিউ হাফলং পৌঁছানো যায়। নিউ হাফলং স্টেশন থেকে হাফলং এর দূরত্ব 8 কিলোমিটার পর্যন্ত। স্টেশনের বাইরেই অটো বাস দুই পাওয়া যায়, গাড়ি ভাড়া করেও আপনি গন্তব্যে পৌঁছতে পারেন। যেটা আপনার সুবিধা আপনি সেইভাবেই পৌঁছতে পারবেন। কোথায় থাকবেন? উমরাংশুতে থাকার জন্য একাধিক হোটেল রয়েছে, অতিথি নিবাস রয়েছে, আপনি চাইলে হ্রদের ধারে ক্যাম্পিংও করতে পারেন। হাফলংয়েও থাকার একাধিক জায়গা রয়েছে। যারা একটু নতুন নতুন জায়গায় ঘুরতে যেতে ভালোবাসেন, যারা একটু অফবিট মানে অচেনা গ্রাম বা অচেনা কোনো জায়গা এক্সপ্লোর করতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু উমরাংশু একটা দারুণ জায়গা। বেশি না, খুব অল্প কয়েকদিনের ছুটি লাগবে, সেই অল্প কয়েকদিনের ছুটি তাড়াতাড়ি ম্যানেজ করে বেরিয়ে পড়ুন উমরাংশুর উদ্দেশ্যে, আর সাথে জুড়ে নিন হাফলংকেও বা নিউ হাফলংকেও। দেখবেন খুব খুব ভালো লাগবে। আসলে আমাদের এই যে প্রতিদিনের জীবনযাপন, এই যে একঘেয়ে জীবন, সেখান থেকে মাঝে মাঝে তো মন একটু ছুটি চায়, আর মাঝে মাঝে একটু শরীরকেও ছুটি দিতে হয়। তাই একদম অলস জীবনযাপন করার জন্য বেরিয়ে পড়ুন উমরাংশুর উদ্দেশ্যে। আজ আসুন বেরিয়ে যান ভারতে, এই পর্যন্তই। আমরা আজ মানুষ ভ্রমণ করলাম অসমের শৈল শহর উমরাংশু থেকে।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। কাতারে বিস্ফোরণের ঘটনায় প্রবাসী ভারতীয়দের মৃত্যুর ঘটনায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শোক ব্যক্ত করেছেন। তাদের মধ্যে টেলিফোনে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা হয়। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকি সহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছেন। কেন্দ্রীয় সরকার পেট্রোল ইথানল মিশ্রণ কর্মসূচিকে বৈজ্ঞানিক পদ্ধতিতে বৈধ বলে অভিহিত করেছে। এই বিষয় নিয়ে নিয়মিত পর্যবেক্ষণ করছে সরকার। এলনিনোর কারণে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ার আশঙ্কায় কেন্দ্রীয় সরকার খারিফ মরশুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী দুদিনের মধ্যে মহারাষ্ট্র, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রগতিতে অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্বকাপ ফুটবলে পর্তুগাল উজবেকিস্তানকে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো 2টি গোল করেছেন। অন্য খেলায় ইংল্যান্ড ও ঘানার মধ্যেকার ম্যাচ গোলশূন্য অবস্থায় ড্র হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির টেলিফোনে কাতারে বিস্ফোরণের ঘটনায় মৃত প্রবাসী ভারতীয়দের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। দুর্ঘটনার পর আহতরা যেভাবে দ্রুত মেডিকেল সহায়তা পেয়েছেন সেই নিয়ে কাতারের আমিরকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গত রবিবার কাতারের রাস লাফান শিল্প শহরে এই দুর্ঘটনায় 12 জন প্রবাসী ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়। টেলিফোনে দুই দেশের নেতা কাতারে কর্মরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও সুযোগ সুবিধার প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তাঁরা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা বলেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে 10টি ভারতীয় পতাকাবাহী জাহাজ এখনও পারস্য উপসাগর অঞ্চলে অবস্থান করছে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গত 17 জুন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর থেকে মোট 11টি ভারতগামী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এর মধ্যে এক একটি ট্যাঙ্কারে 285,000 মেট্রিক টন অপরিশোধিত তেল বহনকারী 3টি ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কার রয়েছে। এছাড়াও একটি বিদেশি পতাকাবাহী এলপিজি কেরিয়ার, একটি বিদেশি পতাকাবাহী অপ

0: পরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার এবং ছটি বিদেশি সার বহনকারী ট্যাঙ্কার রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে বাকি ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোও শীঘ্রই হরমুজ প্রণালী অতিক্রম করবে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কর্তৃক পাকিস্তান অধিকৃত কাশ্মীর পরিস্থিতি নিয়ে করা মন্তব্যের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, প্রতিবেশী দেশের এ ধরনের মন্তব্য তাদের ব্যর্থতা আড়াল করার মরিয়া প্রচেষ্টা এবং মানবাধিকার লঙ্ঘন থেকে দৃষ্টি সরানোর চেষ্টা। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ধারাবাহিক বিক্ষোভ পাকিস্তানের দীর্ঘদিনের অর্থনৈতিক শোষণ, মৌলিক অধিকারের বঞ্চনা এবং প্রশাসনিক নিপীড়ন, জরুরি সরবরাহ ওষুধ বন্ধ, ইন্টারনেট ব্ল্যাকআউটের প্রত্যক্ষ ফল। বাংলাদেশে মূর্তি ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ প্রসঙ্গে শ্রী জয়সওয়াল জানান, ভারত আশা করে বাংলাদেশ সরকার সেখানকার চরমপন্থীদের দমন করবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করবে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকি সহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছেন। গতকাল ভারতের সভাপতিত্বে নতুন দিল্লিতে ১৬তম ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের নেতৃত্ব দেন অজিত দোভাল। ভারতের বিদেশ মন্ত্রক জানায়, বৈঠকে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে জলবায়ু সংক্রান্ত অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদী সংস্থাগুলোর প্রযুক্তির প্রয়োগ নিয়ে আলোচনা হয়।
1: We need to be cognizant of the new security threats and challenges. Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threats for us.
0: পাশাপাশি বৈঠকের পর শ্রী দোভাল বলেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার ফলে সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা দূর হবে এবং সার ও রাসায়নিকের মতো পণ্যের ঘাটতি মোকাবিলায় সহায়তা পাওয়া যাবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সের্গেই সৈগু ব্রিক্সের মধ্যে থেকে দুদেশের মধ্যে চলতে থাকা পারস্পরিক সহযোগিতা ও রাশিয়ার পক্ষ থেকে উত্থাপিত কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত ১৬তম ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের মধ্যে তাদের মধ্যে এই আলোচনা হয়। বৈঠকে ভারত ও রাশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতিও পর্যালোচনা করা হয়। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব ক্রমশ আরও শক্তিশালী ও বিস্তৃত হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্গিও গোরের সঙ্গে বৈঠক করেন। একটি সামাজিক মাধ্যমের পোস্টে শ্রী গোয়েল জানান, ৭ ফেব্রুয়ারির যৌথ বিবৃতির প্রেক্ষাপটে একটি ভারসাম্যযুক্ত ও পারস্পরিক লাভজনক বাণিজ্য চুক্তির লক্ষ্যে দুদেশের মধ্যে চলতে থাকা আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, ভারত গঠনমূলকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল নতুন দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমের একটি বার্তায় শ্রীমতী সীতারামন বলেন, বৈঠকে দুই পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে মত বিনিময় করে। ব্যবসা ও বাণিজ্য ক্ষেত্রে নতুন সুযোগের ব্যবহার নিয়েও কথা বলেন তারা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন, যাতে শক্তিশালী অর্থনীতি গড়ে তোলা, স্থিতিশীল উন্নয়ন ত্বরান্বিত করা এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি নিশ্চিত করা যায়। নতুন দিল্লিতে ভার্চুয়ালি অনুষ্ঠিত গ্লোবাল কনভার্জেন্স ফর গ্রোথ সামিটে গতকাল ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, পরস্পর নির্ভরশীল বিশ্বে সমৃদ্ধি ও চ্যালেঞ্জ উভয়ই ভাগাভাগি হলেও সংঘাত ও অনিশ্চয়তার প্রভাব উন্নয়নশীল দেশ এবং গ্লোবাল সাউথের দেশগুলোর ওপর তুলনামূলকভাবে বেশি পড়ে। এই পরিস্থিতি মোকাবিলায় বিশ্বজুড়ে সার্বিক সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর তিনি জোর দেন। কেন্দ্রীয় সরকার পেট্রোলে ইথানল মিশ্রণ কর্মসূচিকে বৈজ্ঞানিক পদ্ধতিতে বৈধ বলে অভিহিত করেছে। সরকার এটি পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়েছে। সমাজ মাধ্যমে ইথানল মিশ্রিত পেট্রোল নিয়ে কিছু তথ্য জনগণকে বিভ্রান্ত করছে বলেও জানিয়েছে সরকার। তেল বিপণন কোম্পানি, জ্বালানি পরীক্ষা সংস্থা ও গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলোর সঙ্গে নিয়মিত আলোচনার মাধ্যমে সরকার ইথানল মিশ্রণ কর্মসূচির বাস্তবায়ন নিয়ে কাজ করছে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। এল নিনোর কারণে দুর্বল মৌসুমী বায়ুর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় কৃষকদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় সরকার খারিফ মৌসুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। নতুন দিল্লিতে আয়োজিত আবহাওয়া সংক্রান্ত এক বৈঠকে গতকাল কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান একথা বলেন। তিনি জানান, এখনও পর্যন্ত দেশে 43% বৃষ্টির ঘাটতি রয়েছে। মোট 315টি জেলায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টির প্রভাব পড়তে পারে। এর মধ্যে 111টি জেলায় সেচ ব্যবস্থা 25% কম। এর মধ্যে বেশিরভাগ জেলা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক, বিহার।

0: আর ঝাড়খণ্ড, তেলেঙ্গানা ও ওড়িশার অন্তর্গত। শ্রী চৌহান বলেন, এই রাজ্যগুলোকে ডাল, মোটা দানাশস্য, তৈলবীজ চাষের পরামর্শ দেওয়া হয়েছে। যে সমস্ত চাষে জল কম লাগে এবং এই সমস্ত শস্য প্রতিকূল পরিস্থিতিতেও ভালো ফলন দিতে সক্ষম বলে জানান তিনি। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী দুদিনের মধ্যে মহারাষ্ট্র, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি আগামী তিন দিন উপকূলীয় কর্ণাটক, কোঙ্কণ ও গোয়ার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে আজ আসাম, মেঘালয়, কর্ণাটকের অভ্যন্তরীণ এলাকা, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা, উপ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম ও তেলেঙ্গানায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, বিহারে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে আইএমডি। আসছি বিশ্বকাপ ফুটবলের খবরে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ কের ম্যাচে পর্তুগাল উজবেকিস্তানকে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো দুটি গোল করেছেন। উল্লেখ্য, রোনাল্ডো বিশ্বকাপে 6টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার হিসেবে নতুন ইতিহাস করেছেন। ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে গ্রুপ এলের অন্য খেলায় ইংল্যান্ড ও ঘানার মধ্যেকার ম্যাচ গোলশূন্য অবস্থায় ড্র হয়েছে। গ্রুপ এলের অপর ম্যাচে ক্রোয়েশিয়া পানামাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। গ্রুপ কের অন্য ম্যাচে কলম্বিয়া ডিআর কঙ্গোর মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কাতার বিস্ফোরণে প্রবাসী ভারতীয়দের মৃত্যুর ঘটনায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শোক ব্যক্ত করেছেন। তাদের মধ্যে টেলিফোনে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা হয়। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকি সহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছেন। খবর এখানে শেষ হল। পরবর্তী সংবাদ, স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে শুনবেন সকালের আড্ডা একটু পরেই।

দুই বাংলার শ্রোতা বন্ধুদের শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের সকালের আড্ডা। কেমন আছেন সকলে? নিশ্চয়ই ভালো আছেন, জানি জানি। আমরা সকলেই এখন বিশ্বকাপ ফুটবলে আক্রান্ত। কখনো রাত জেগে, কখনো ভোরবেলায় আমরা খেলা দেখছি এবং সারা দিন সেই খেলা নিয়ে নানান রকমের গল্প করছি। যে যার দলকে সাপোর্ট করছি, কখনো তর্ক হচ্ছে, কখনো বিতর্ক হচ্ছে, কখনো সমালোচনা হচ্ছে, কখনো আমরা এগ্রি করছি, কখনো করছি না, কিন্তু মোটামুটি আলোচনায় ফুটবল বিশ্বকাপ তো রয়েইছে। তাই এইভাবেই দিনটা কেটে যাচ্ছে কি, তাই তো? আরে জানি জানি, বাঙালি ফুটবলকে ভালোবাসবে না বা এটা তো কখনো হতে পারে না, তাই না? চিরকাল বাঙালির ফুটবলের প্রতি একটা উন্মাদনা রয়েছে। আজকের সকালের আড্ডায় রয়েছে নানান রকম বিষয়। অবশ্যই ফুটবল তো রয়েইছে, খেলার খবর আছে, তার সঙ্গে রয়েছে আবহাওয়ার খবর, তার সঙ্গে রয়েছে দৃষ্টিকোণ, আছে জানা অজানা, আছে নিজেকে কী করে ভালো রাখবেন, নিজেকে কী করে যত্ন করবেন।

সেই নিয়ে দু চারটে টিপস আছে, কি করে চটজলদি খাবার বানিয়ে ফেলতে পারবেন সময় কম ব্যয় করে, কিভাবে খাবার বানিয়ে ফেলতে পারবেন, থাকবে সেই টিপসও। আর অবশ্যই রয়েছে জনস্বার্থ সম্পর্কিত কিছু ঘোষণা এবং আছে ভীষণ সুন্দর সুন্দর গান। আর আজকের কিন্তু এর সঙ্গেই আছে আজকের, মানে অর্থাৎ চব্বিশে জুন বুধবার, আজকের দিনের কি বৈশিষ্ট্য বা কি গুরুত্ব সেটাও তুলে আনবো ইতিহাসের পাতা থেকে। এবং আজ দুই কিংবদন্তি মানুষের জন্মদিন, আড্ডা শুরু করব তাদের কথা বলে। কিন্তু ওই যে বললাম যে গান ছাড়া আড্ডা হতেই পারে না, তাই গান তো থাকবেই। এবং তার সঙ্গে একটু বলে দিই যে আজকে এই এক ঘন্টা, মানে এই কিছুক্ষণ, এই সকালের আড্ডা দিতে আপনাদের সঙ্গে স্টুডিওতে রয়েছি আমি জ্যোতিকা। আমি জানি ওপারে আমার শ্রোতা বন্ধুরাও বসে পড়েছেন, কেউ কেউ হয়তো ঘুম ভেঙে আর মোড়া ভেঙে উঠছেন, কেউ কেউ হয়তো চায়ের কাপ নিয়ে বসে পড়েছেন আর আমাদের সঙ্গে আড্ডা দিতে। তাই সকলকে আবারও আবারও স্বাগত আজকের সকালের আড্ডায়। সকালের আড্ডাটা শুরু করব গান দিয়ে এবং খাত ছায়া ছবি থেকে অরিজিৎ সিং এর কণ্ঠে। এই মিষ্টি গানের ওপারে ফিরে আসছি দুই কিংবদন্তির কথা নিয়ে যাদের আজ জন্মদিন। শুনছেন সকালের আড্ডা, রয়েছেন মৈত্রী প্রচার তরঙ্গে, সঙ্গে থাকুন। এখন খাত ছায়া ছবি থেকে অরিজিৎ সিং আপনাদের সকলের জন্য।

গানটি শুনলেন অরিজিৎ সিং এর কণ্ঠে খাদ ছা ছবি থেকে। আজ সকালের আড্ডা শুরু করব এমন একজনের কথা বলে যার বাঁ পায়ের জাদু দেখলে মনে হয় ফুটবলটা কোনো খেলা নয়, নিখাত কবিতা। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজ চব্বিশে জুন, আজ ফুটবল দুনিয়ার ঈশ্বর, রেকর্ড বইয়ের পাতা ওলট পালট করে দেওয়া জাদুকর, ফুটবলের রাজপুত্র লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন। আর এবারের জন্মদিনটা কিন্তু সববারের থেকে একদম আলাদা, একদম অন্যরকম। রোজারিও নামের এক ছোট্ট শহর থেকে শুরু হয়েছিল যে লড়াই, 39-এ পা দিয়ে তা আজও বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখছে। এই তো গত রাতেও পুরো দুনিয়া দেখল তার সেই চিরপরিচিত ম্যাজিক। বলা ভালো, চলতি ফিফা বিশ্বকাপে বিশ্ববাসী মেসি ম্যাজিকে আক্রান্ত। অনেকে বলেন তিনি ভিন গ্রহের বাসিন্দা, আবার অনেকে বলেন তিনি কিংবদন্তি। কয়েকদিন আগেই আলজেরিয়ার বিরুদ্ধে অসাধারণ এক হ্যাট্রিক করলেন, আর গত রাত্রে অস্ট্রেলিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করার পরেও দুর্দান্ত দুটো গোল করে আর্জেন্টিনাকে নিয়ে গেলেন পরের রাউন্ডে, আর সেই সাথেই ভেঙে গেল মিরোস্লাভ ক্লোসার রেকর্ড। 18টি গোল নিয়ে লিওনেল মেসি এখন ফুটবল বিশ্বকাপের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। এই চলতি বিশ্বকাপেই মাত্র 2 ম্যাচে তার পা থেকে চলে এসেছে 5টি গোল। আজ থেকে ঠিক 40 বছর আগে 22 জুন দিয়েগো মারাদোনা ইংল্যান্ডের বিরুদ্ধে সেই বিখ্যাত গোল অফ দ্য সেঞ্চুরি করেছিলেন, ঠিক তার 40 বছর পর এই জুনেই মেসি নিজেকে নিয়ে গেলেন বিশ্বকাপের সর্বোচ্চ শিখরে। আজ স্বীকার করি আমরা সত্যি ভাগ্যবান, আমরা মেসির যুগে জন্মেছি, তার পায়ে ফুটবলের এই জ্যান্ত ইতিহাস সশরীরে দেখতে পাচ্ছি। মেসি শুধু রেকর্ড ভাঙেননি, তিনি বয়সকে একটা সংখ্যায় পরিণত করে কোটি কোটি মানুষের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে শিখিয়েছেন। ফুটবল যদি একটা আর্ট হয়, তবে লিওনেল মেসি হলেন তার সর্বকালের সেরা শিল্পী। শুভ জন্মদিন কিংবদন্তি, শুভ জন্মদিন ফুটবলের রাজপুত্র।

আজ যেমন মেসির জন্মদিন, তেমনি আজ এক বাস্তবের মাটিতে রূপকথাকে তুলে ধরার তার কান্ডারির জন্মদিনও। মিকি মাউস, ডোনাল্ড ডাক কিংবা ডিজনিল্যান্ডের সেই রূপকথার দুর্গের কথা মনে পড়লে আমাদের মনটা কেমন ম্যাজিকে ভরে ওঠে, কেমন আনন্দে ভরে ওঠে, তাই না? আজ 24 জুন, বিনোদন দুনিয়ার সেই রূপকথার সাম্রাজ্য গড়ে তোলার নেপথ্যে যে নায়ক, আজকে তার জন্মদিন। দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির সহ প্রতিষ্ঠাতা রয় অলিভার ডিজনির আজ জন্মদিন। আমরা সবাই পর্দায় ওয়াল্ট ডিজনির সৃষ্টি আর সৃজনশীলতা দেখেছি, আমার তো বড় হয়ে ওঠাই ডোনাল্ড ডাক দেখে। কিন্তু সেই কাল্পনিক দুনিয়াকে বাস্তবের মাটিতে শক্ত করে ধরে রেখেছিলেন রয়। ওয়াল্ট যদি হন ডিজনির স্বপ্নদ্রষ্টা, তবে রয় ছিলেন সেই স্বপ্নের মূল ভিত্তিপ্রস্তর। ভাইয়ের সমস্ত পাগলাটে আর অসাধারণ আইডিয়াগুলোকে আর্থিক ও ব্যবসায়িক দিক থেকে সফল করে তুলেছিলেন এই মানুষটি। রয় না থাকলে হয়তো আজকের ডিজনি সাম্রাজ্য আমরা দেখতেই পেতাম না। কখনো কখনো পর্দার সামনের আলোর চেয়েও নেপথ্যের কারিগরদের অবদান অনেক বড় হয়ে দাঁড়ায়। রয় ও ডিজনি ছিলেন সেই শান্ত, স্থির, ধীর জাদুকর, যিনি কোটি কোটি মানুষের শৈশবকে রঙিন করার জন্য নিজের পুরো জীবনটা পর্দার আড়ালে উৎসর্গ করেছিলেন। আজ সেই রূপকথার নায়কের জন্মদিন, যিনি আমাদের ছোটবেলাকে একটা দারুণ নিরলস আনন্দ দিয়েছেন। শুভ জন্মদিন আপনাকে। এবার ফিরে যাব গানে, কুসুমিতার গল্প ছায়াছবি থেকে সিদ্ধার্থ রায়। ফিরে আসছি ছোট্ট গানের ওপারে।

0: গানটি শুনলেন কুসুমিতার গপ্প ছায়াছবি থেকে সিদ্ধার্থ রায়ের কণ্ঠে। আমাদের অগোচরে মহাকাশে মহাবিশ্বে প্রতিনিয়ত কত কিছু ঘটে চলে, তাই না? এবারে আপনাদের সঙ্গে করব সেই গল্প। তবে তার আগে আপনাদের একটু জানিয়ে দেব জনস্বার্থ সম্পর্কিত কিছু ঘোষণা, এবং তারপর থাকবে শ্রাবণী সেনের কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত, এবং তারপরেই ফিরে আসব মহাকাশের গল্প নিয়ে। এখন আপনাদের জন্য জনস্বার্থ সম্পর্কিত কিছু ঘোষণা।
1: রোদে দাঁড় করিয়ে রাখা গাড়ির মধ্যে শিশুদের রাখবেন না, এতে তাদের শরীরে সমস্যা দেখা দিতে পারে। কিছু সময় অন্তর অন্তর শিশুদের জল পান করাতে ভুলবেন না।
2: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।
3: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।

গানটি শুনলেন শ্রাবণ সেনের কণ্ঠে। সত্যি আমাদের অগোচরে মহাবিশ্বে মহাকাশে এত কিছু ঘটে চলেছে যে জানার পরে বিস্ময় প্রকাশই করতে হয়। কাম্য ভালোবা পৃথিবীর নিকটবর্তী এক রহস্যময় গ্রহাণু, যার আকার আনুমানিক 130 থেকে 330 ফুটের মধ্যে। এটি পৃথিবীর চারপাশে এমনভাবে ঘোরে যে একে অনেকেই দ্বিতীয় চাঁদ বা অর্ধেক চাঁদ বলে উল্লেখ করেন। যদিও এটি পৃথিবীর মাধ্যাকর্ষণে আবদ্ধ নয়, তবু তার কক্ষপথ পৃথিবীর সঙ্গে এমনভাবে সম্পর্কিত যে সেটিকে পৃথিবীর এক বিশেষ সঙ্গী হিসেবেই ধরা হয়। এই বছর অর্থাৎ 2026 সাল মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, এবং একই সঙ্গে চীনের ক্ষেত্রেও, কারণ মহাকাশ গবেষণার ক্ষেত্রে এক বড় পদক্ষেপের দিকে এগিয়ে চলেছে চীন। পৃথিবীর তথাকথিত দ্বিতীয় উপগ্রহ বা কোয়াসি স্যাটেলাইট 469219 কামোভালোভার উদ্দেশ্যে পাঠানো তাদের তিয়ানফেন 2 মহাকাশযান এখন লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দাবি, আগামী জুলাই মাসেই এই মহাকাশযান গ্রহাণুটির পৃষ্ঠে অবতরণের চেষ্টা করবে, এবং বিজ্ঞানীদের মতে এই অভিযান সফল হলে তা শুধু চীনের জন্য নয়, সমগ্র মানবজাতির মহাকাশ গবেষণার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে। সত্যি এই ধরনের তথ্য আমাদের বিস্ময় জাগায়। এখন দৃষ্টিকোণ, দৃষ্টিকোণে আজ শুনবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুমিত্রা সেনের সাক্ষাৎকারের অংশবিশেষ। এটি আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সংগ্রহালয় থেকে গৃহীত।

তেমনি ভাবেই আমি ছোটবেলায় গান শিখেছি মার মুখ থেকেই, কারণ আমার মা খুব সুকণ্ঠী ছিলেন। তারপরে মা বাড়িতেও একটু গানের রেওয়াজ ছিল, সেইভাবে আমার প্রথম শুনে শুনে গান শেখা। তারপরে আমি ক্লাসিক্যাল শিখেছি স্বর্গত ননীগোপাল বন্দ্যোপাধ্যায়ের কাছে, নানা ধারার গান আমি শিখেছি, বাউল, ভাটিয়ালি, কীর্তন, পল্লীগীতি, রামপ্রসাদী গীত, ভজন ইত্যাদি, এইরকম নটা সাবজেক্টে আকাশবাণী কলকাতা আমি গিয়েছি। যখন রবীন্দ্রভারতীতে জয়েন করলাম তারপর থেকে আমি আর রবীন্দ্রনাথের গান ছাড়া অন্য গান করিনি। আমি রবীন্দ্রনাথের গানের মধ্যে যে জিনিস পেলাম, তখন আমার অন্য গান গাইতে ইচ্ছে করলো না। আমি কিন্তু কোনো গানকে ছোট করছি না, আমি সব গান গাইতে ভালোবাসি, যার জন্য আমি কীর্তন পর্যন্ত সব গান গিয়েছি। কিন্তু এই যে উপলব্ধিটা একটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হয়, রবীন্দ্রনাথের গান যারা করেন, যারা পড়েন, রবীন্দ্রনাথকে জানেন, তারা এটা বুঝতে পারবেন। এই যে সমাজের অবক্ষয় এবং অরাজকতা, এইগুলোকে ঢাকতে গেলে আমাদের একটা শক্তি দরকার, সেই শক্তিটা আমরা পাই রবীন্দ্রনাথের গানে, কবিতায়। সেইভাবে আমরা রবীন্দ্রনাথকে আরাধনা করি, মানে রবীন্দ্রনাথের গান যেভাবে আমাদের আকৃষ্ট করে। রবীন্দ্রনাথের গান হচ্ছে কথা আর ভাব, গানটাই হয়, কিন্তু রবীন্দ্রনাথের যে কথা, যে বাণী, এটা কিন্তু অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। আমি কোনো গানকে ছোট না করে বলছি, রবীন্দ্রনাথের গানের যে বাণী অন্য কোনো গানের বাণীর সঙ্গে তার তুলনা হয় না। আমরা রবীন্দ্রনাথকে ছেড়ে কোথাও যেতে পারি না, উনি আমাদের যে পথ দেখিয়ে গেছেন, সাহিত্য, সংস্কৃতি, যে কোনো প্রসঙ্গেই হোক, আমরা সেই পথ ধরে চলেই আমরা এগিয়ে আছি। তাকে স্মরণ করতে গেলে তার গান, কবিতা, যত কিছু আছে সবকিছুর যে চর্চা, সেটা আমাদের মধ্যে রয়ে গেছে। সেইভাবে আমরা রবীন্দ্রনাথকে কাছে পাই আর কি, সে রবীন্দ্রনাথকে কখনোই আমরা দূরে ফেলতে পারি না। কপিরাইট উঠে যাওয়ার সময় সত্যি একটা ভীষণ গেল গেল রব উঠেছিল, সবাই ভীষণভাবে শঙ্কিত হয়েছিলেন রবীন্দ্রনাথের গান নিয়ে একটা যথেচ্ছাচার হবে, কিন্তু সেরকম কিছু হয়নি। দু এক জায়গায় হয়তো একটু চেষ্টা হয়েছিল একটু অন্যরকম করার, সেইটা একেবারেই গ্রাহ্য হয়নি। আমাদের গানের ক্ষেত্রে যেমন রবীন্দ্রনাথের গানের স্বরলিপি, এই রবীন্দ্রনাথের গান গাইতে গেলে আমাদের এই স্বরলিপির বাইরে যাওয়ার কোনো ইখতিয়ার নেই। আমি যদি হঠাৎ সেটাকে ভেঙে নিজের মতো করে গাইতে শুরু করি, তাহলে সেটা কখনোই গ্রাহ্য হবে না এবং হয়নি। আমার মনে হয় এটা নিয়ে আশঙ্কা করার কোনো কারণ নেই, যতদিন এই স্বরলিপি গ্রাহ্য হবে ততদিন এটার উপরে কোনো আরোপ আসতে পারে না। অনুষ্ঠানে যদি কেউ ভুল গান করে, শ্রোতারাই কিন্তু উঠে এসে বলে, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, সেদিন এটা কোনো কারণে খুব বিক্ষিপ্ত ছিলাম আর কি, তাই আমি গান গাইছি কিন্তু একটা কথা আমার নিজেই বুঝতে পারছি ভুল হচ্ছে, অজান্তে বলে ফেলেছি আর কি কথাটা। আমাকে কলেজের মেয়েটি এসে আমাকে বললো, দিদি আপনি যে কথাটা বললেন এটা বোধ হয় এই হবে না। এই যে পরবর্তী প্রজন্মে এরা যদি এইভাবে সচেতন হয়, তাহলে রবীন্দ্রনাথের গানের অবক্ষয় কখনোই হবে না। তিনি সর্বত্র বিরাজ করছেন তার গানের ভিতর দিয়ে। বৃক্ষরোপণে উৎসবে এসব গান গাওয়া হয়। মরুবে জয়ের ওকে তনুই উড়াও, হে শূন্যে উড়াও উড়াও।

0: এইভাবে আমরা তাকে স্মরণ করব গান দিয়ে।
1: অনেকে বলেন না রবীন্দ্রনাথ কতখানি আধুনিক ছিলেন, এমনও দিনে তারে বলা যায় আমি তোমায় যত শুনিয়েছিলেন গান, এই ধরনের গানগুলো মনে হয় কত আধুনিক। এক একটা গান শুনে মনে হয় যে তো আমারই মনে কথা, এটা উনি জানলেন কি করে, এরকম ভাবে যেন উনি আমাদের কত আপনার দু

শুনলেন দৃষ্টিকোণ বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুমিত্রা সেনের সাক্ষাৎকারের অংশবিশেষ। এটি আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সংগ্রহালয় থেকে গৃহীত।

ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলা শেষের পথে। এর মধ্যেই কয়েকটি অবিশ্বাস্য লড়াইয়ের সাক্ষী থেকেছে গোটা পৃথিবী, বিশেষ করে গোলকিপারের দিক থেকে। তালিকায় রয়েছে কেভ ভার্দে, কুরাসাও এবং ইরানের কিপার। ভোজিন্না ইয়ালরুমের পর এবার বিশ্বমঞ্চে নিজেকে মেলে ধরলেন আলিরেজা ভেইরনভান্ড। তার গ্লাভসে আটকে যায় বেলজিয়াম। ইরানের সঙ্গে গোল শূন্য ড্র করল ফিফা ক্রমতালিকায় নম্বরে থাকা দল। এখনো পর্যন্ত কয়েকটি অনবদ্য পারফরম্যান্সের সাক্ষী এবারের বিশ্বকাপ, কিন্তু বাকিদের থেকে ইরানের গোলকিপারের গল্প একটু আলাদা। বেলজিয়ামের 3 পয়েন্টের লক্ষ্যে বাধা হয়ে দাঁড়ায় 6 ফিট 4 ইঞ্চির গোলকিপার। 7টি সেভ করে ম্যাচের সেরা পুরস্কার তার দখলে, ক্লিনশিট রেখে মাত ছাড়েন, এটা আমরা সকলে জেনে গিয়েছি। কিন্তু জানেন কি, বিশ্ব ফুটবলে তার যাত্রাপথ মোটেই সহজ ছিল না। লোরিস্তান পর্বতে কুর্দিলাক যাযাবর পরিবারে জন্ম আলিরেজার। অত্যন্ত দারিদ্র্যের মধ্যে তার ছোটবেলা কাটে। তার বাবা তার ফুটবল খেলার বিরুদ্ধে ছিলেন। তার পরিবারের কাছে ফুটবল খেলা ছিল আয়ত্তের বাইরে। এই অবস্থায় বড় ঝুঁকি নেন আলিরেজা, চলে আসেন তেহরানে। ফুটবলকে ভালোবেসে শুধুমাত্র ফুটবল খেলবেন বলে। তারপর শুরু হয় অমানসিক স্ট্রাগল, নানান সমস্যাকে ফেস করে, দুরন্ত লড়াই করে আজ তিনি ফুটবল বিশ্বকাপের মঞ্চে। বর্তমানে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে 2 নজির রয়েছে ইরানের গোলকিপারের। ফুটবলের সবচেয়ে বড় থ্রো 2016 সালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে এই থ্রো করেন আলিরেজা। এর পাশাপাশি আরও একটি রেকর্ড করেন, ফুটবলের ইতিহাসে দীর্ঘতম ড্রপ কিক। গত রবিবার ভারতীয় সময় মধ্যরাতে তার দস্তানায় আটকে যায় বেলজিয়াম। গোল রুখে সবাইকে চমকে দেন তিনি। সত্যি এবারের বিশ্বকাপেরা, মানে এবারের বিশ্বকাপে, এই ফিফা বিশ্বকাপে গোলকিপাররা যেন একেবারে অনবদ্য। এক একজনের এক এক রকম গল্প, এবং সবকটা গল্পই আমাদের ভীষণ ভীষণ অনুপ্রেরণা দেয়। এবার আবারও ফিরে যাব গানে, মান্নাদের কণ্ঠে ধন্যি মে ছায়াছবি থেকে শুনবেন পরের গানটি। আর গানের ওপারে আপনাদের জন্য থাকবে খেলা কেমন দেখলেন, সেখান থেকে চটপট পড়ে নেব আমাদের শ্রোতা বন্ধুদের কিছু কমেন্ট। তবে এখন গানের বিরতি, ধন্যি মে ছায়াছবি থেকে মান্না দে রইলেন গানে গানে।

সেজে ইংরেজ, নুক দাঁত ভাঙা এক মৃত্য সিংহ সেজে, নেই তার জারি জুড়ি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

সব খেলার সেরা ফুটবল, আর বাঙালি এখন সেই ফুটবল উন্মাদনায় মেতে। তাই আমরাও ফেসবুকে একটা পোস্ট করছি, খেলা কেমন দেখলেন, আর সেই পোস্টের কমেন্টে আপনারা কেমন খেলা দেখলেন সেটা আমাদের লিখে পাঠাচ্ছেন, আর আমরা সকালের আড্ডায় পড়ছি আপনাদের কমেন্ট। এখন পড়ব আমাদের শ্রোতা বন্ধু মানুষ কুমার সেনগুপ্ত নাগেরবাজার দমদম থেকে। তিনি লিখছেন, সব খেলা হয়তো দেখা হয়ে উঠছে না, কিন্তু যে কটি খেলা দেখেছি তথাকথিত ছোট টিমগুলো লড়াই কিন্তু করে যাচ্ছে। এবারে 48টি টিম অংশগ্রহণ করেছে, কোন দেশ চ্যাম্পিয়ন হবে তা বলা কিন্তু খুব মুশকিল। তবে আর্জেন্টিনা, জার্মানি, ব্রাজিল, স্পেন, নেদারল্যান্ডস এরা ফেভারিট। যত দিন যাবে ফুটবল উন্মাদনা বেড়েই চলবে। ভারত বিশ্বকাপে খেলবে এমন আশা করি না, তবু ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগাল, নেদারল্যান্ডস এদের খেলা দেখেই আমরা ফুটবল উন্মাদনায় গা ভাসাব। কারণ 4 বছর অন্তর একবার সব খেলার সেরা ফুটবল উন্মাদনায় অনেক দুঃখ যন্ত্রণা যে ভুলে থাকা যায় কিছুদিনের জন্য, সেটাও এক পরম প্রাপ্তি। ঠিকই তো। এবারে পড়ে নেব সবুজ বিশ্বাসের কমেন্ট। তিনি লিখছেন জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে। এবারের বিশ্বকাপ ফুটবলের সময়গুলো কিন্তু ভারতীয় দর্শকদের জন্য একটু কষ্টসাধ্য, কারণ অধিকাংশ খেলা রাতে ও ভোরে, কিন্তু ফুটবল প্রেমীরা তো খেলা দেখবেনই।

তবে যেদিন ঘুম দেবতা আমাকে আশীর্বাদ করেন সেদিন রাত জেগেই কিছু খেলা দেখেছি। তার মধ্যে একদিন সকালে ঘুম ভাঙতেই দেখি LM10 ভেলকি দেখাচ্ছে, হ্যাট্রিক, সঙ্গে সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোজেকে ছুঁয়ে ফেলা, সেটাই সেরা দেখা, আর জার্মানির 7-1 ম্যাচ। তবে পর্তুগালের CR7 এবার আমাকে একটু হতাশ করলেন। আশা করি আগামী দিনে আরও আকর্ষণীয় খেলা দেখব অবশ্যই। আর অবশ্যই আপনারা খেলা দেখে পোস্ট করুন, কমেন্ট করুন, মানে আমাদের পোস্টে কমেন্ট করুন, আর সেই কমেন্ট আমরা পড়ে শোনাবো।

এবার একটু চট করে আপনাদের সাথে ভাগ করে নিই আবহাওয়ার খবর। আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশের পরেও দক্ষিণবঙ্গ সহ গোটা দেশেই বৃষ্টির ঘাটতি রয়েছে, তবে উত্তরবঙ্গ টানা বৃষ্টিতে ভিজে চলেছে। আগামী কয়েকদিনও পরিস্থিতি বদলাবে না। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 7 দিনে প্রবল বর্ষণ চলবে উত্তরের 5 জেলায়। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম থাকবে, তবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে জেলায় জেলায়। কলকাতা এবং হুগলিতে আজ বুধবার ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া আগামী 7 দিনে কলকাতার আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা নেই। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়ার আগামী সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বইবে ঝোড়ো হাওয়াও। প্রবল দুর্যোগের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে সোমবার থেকে আগামী রবিবার পর্যন্ত টানা ভারী বৃষ্টি চলবে। পাঞ্জাব থেকে হরিয়ানা, উত্তরপ্রদেশ হয়ে বিহার পর্যন্ত মৌসুমী অক্ষরেখা রয়েছে। পূর্ব বিহার থেকে উপকূলীয় পশ্চিমবঙ্গ পর্যন্ত আরেকটি অক্ষরেখা রয়েছে, সমুদ্রতল থেকে, যার উচ্চতা 1.5 কিলোমিটার। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প স্থলভাগে ঢুকছে। উত্তর ও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে বৃষ্টির দেখা মিলবেই। আর সেই সঙ্গে সঙ্গে অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে একটা বৃষ্টির গান, আর গানের উপরেই আপনাদের জন্য থাকবে জানা অজানা।

0: जाना अजाना।
1: জানা অজানায় ভালোবাসা ও বন্ধুত্বের রসায়ন নিয়ে কথিকা বলছেন ডক্টর মুকুল কান্তি মান্না।
2: ভালোবাসা এক চিরন্তন আবেদন, যা নিজেকে নিজের অস্তিত্বের সঙ্গে, প্রিয়জন, প্রিয় পোষ্য, এমনকি প্রিয় নিষ্প্রাণ জিনিসের সঙ্গে বেঁধে রাখে। বলা হয় লাভ ইজ গড, ভালোবাসা হল ঈশ্বর, ভালোবাসা চিরন্তন। ভালোবাসার ধরন আমরা মোটামুটি চার ভাগে ভাগ করতে পারি। প্রথমত পারিবারিক ভালোবাসা, বাবা মা ও অন্যান্য প্রিয়জনের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা। দ্বিতীয়ত বন্ধুত্বের ভালোবাসা, যেখানে একই রকম উদ্দেশ্যপূর্ণ কাজের জন্য আমরা আমাদের প্রতিবেশী ও সহকর্মীদের ভালোবাসি। তৃতীয়ত নারী ও পুরুষের প্রেম ঘটিত ভালোবাসা। আর চতুর্থত হল শর্তহীন ভালোবাসা। এ ভালোবাসা হতে পারে ঈশ্বরের প্রতি, হতে পারে নিজের পোষ্য কুকুর বেড়ালের প্রতি। মায়ের শরীরের মধ্যেই যখন একটি প্রাণ বেড়ে ওঠে, তখনই এই ভালোবাসার প্রেক্ষাপট তৈরি হতে থাকে গর্ভের মধ্যেকার ভ্রূণে। সন্তান জন্মানোর পর সে আস্তে আস্তে তার বাবা মা ও প্রিয়জনকে ভালোবাসতে শেখে। তারপর বড় হতে হতে জীবনের অলিগলিতে খুঁজে নেয় ভালোবাসার নানা রূপকে। এখন দেখা যাক এই ভালোবাসাকে শারীরবিজ্ঞানীরা কিভাবে দেখছেন। আমাদের মস্তিষ্কের বিশেষ অংশ, যাকে বলা হয় লিম্বিক সিস্টেম, তা আমাদের ভয়, রাগ, ভালোবাসার অনুভূতি, আনন্দ ও বেদনার প্রকাশে সবচেয়ে বেশি সক্রিয়। এই স্নায়বিক অঞ্চল আবার নানান ছোট ছোট অংশ, যেমন হাইপোথ্যালামাসের বেজাল নিউক্লিয়াস, থ্যালামাস, অ্যামিগডালা, এসব নিয়ে তৈরি। এর একটা অংশের উত্তেজনায় এক এক ধরনের আবেগের অনুভূতি হতে পারে। যদিও বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে, এমনকি নারী পুরুষের ক্ষেত্রেও তা আলাদা হতে পারে। আমাদের শরীরে আছে নানান রাসায়নিক ও হরমোন, যারা মস্তিষ্কের নানা অংশে তাদের নির্দিষ্ট গ্রাহক কোষে কাজ করে আর জাগিয়ে তোলে নানান আবেগকে। বিজ্ঞানীরা এখন হাইপোথ্যালামাসে তৈরি হয় একটি হরমোন, যা পিটুইটারি গ্রন্থিতে এসে জমা হয়, তাকে বলছেন লাভ হরমোন। এই হরমোনটি হল অক্সিটোসিন। দেখা গেছে শরীরে এই হরমোন কমে গেলে ভালোবাসার প্রবণতা কমে যাচ্ছে, বাড়ছে দুশ্চিন্তা। দেখা গেছে যে মানুষেরা একা থাকেন, তাদের তুলনায় নতুন প্রেমিক প্রেমিকাদের শরীরে অক্সিটোসিনের মাত্রা অনেক বেশি থাকে। তবে শুধু অক্সিটোসিন একাই এই কৃতিত্ব দাবি করতে পারে না, কারণ প্রথম দর্শনে প্রেম এরকম

0: আবেগতাড়িত মানুষের রক্তের নমুনা নিয়ে দেখা গেছে অক্সিটোসিন ছাড়াও এপিনেফ্রিন, এন্ডরফিন, ডোপামিন ও ভেষপ্রেসিনের পরিমাণও পরিবর্তন হচ্ছে। এন্ডরফিন এক ধরনের পেপটাইড যা পিটুইটারি গ্রন্থি ও হাইপোথ্যালামাসে তৈরি হয়, যা ভালোবাসার, ভালো লাগার অনুভূতির কাজে লাগে। ডোপামিন এক ধরনের নিউরো ট্রান্সমিটার যা শরীরের নির্দিষ্ট অংশ থেকে থাইরয়েড হরমোন, যৌন হরমোন এবং এপিনেফ্রিন বার করতে সাহায্য করে। শেষের এই হরমোনগুলোর যথেষ্ট ভূমিকা আছে ভালোবাসার আবেগ প্রকাশে। ডোপামিন কিন্তু একটি নির্দিষ্ট মাত্রায় কাজ করে। ডোপামিন কমে গেলে পার্কিনসন রোগ, হতাশা যেমন দেখা যায়, তেমনি বেড়ে গেলে স্কিজোফ্রেনিয়া ও নানান মানসিক রোগও দেখা দেয়। 2010 সালে হার্ভার্ড মেন্টাল হেলথ লেটারে জানানো হয়েছে যে প্রেমের অনুভূতির জন্য মস্তিষ্কে একটি সূক্ষ্ম অংশ নিউক্লিয়াস অ্যাকম্বেন্সে ডোপামিন বার হয়। পরবর্তী পরীক্ষায় দেখা গেছে দুবছরও বেশি সময় ধরে যারা প্রেম করছেন তাদের মস্তিষ্কের অন্য এক আনন্দদায়ক অঞ্চল ভেন্টাল প্যালিডামে ভেষপ্রেসিন গ্রাহককোষের সংখ্যা বেড়ে যাচ্ছে। ভালোবাসার চুলচেরা রাসায়নিক বিশ্লেষণ চলতেই থাকুক।
1: জানা অজানায় শুনলেন ভালোবাসা ও বন্ধুত্বের রসায়ন নিয়ে কথিকা, বললেন ডক্টর মুকুলকান্তি মান্না।
2: ঘড়ির সময় বলছে এই জানা অজানার সঙ্গেই শেষ করতে হবে আজকের সকালের আড্ডা, অর্থাৎ আমাকে বিদায় নিতে হবে সকালের আড্ডা থেকে। অনুষ্ঠান কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমাদের ইমেল করতে পারেন maitribondhu23@gmail.com, আর এছাড়াও আমাদের আকাশবাণী মৈত্রীর পেজে আপনি কমেন্ট করতে পারেন। চটপট জানিয়ে দিন আপনার অনুষ্ঠান কেমন লাগছে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি জ্যোতিকা, বিদায় নিচ্ছি সকালের আড্ডা থেকে।

মৈত্রী পূজার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন সকালের আড্ডা, অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শ্রোতাদের বিষয়ভিত্তিক চিঠি নিয়ে অনুষ্ঠান বুধ সকালে। উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস।

সবাইকে নমস্কার, সুপ্রভাত জানিয়ে শুরু করি আজকের বুধ সকালে। বুধ সকালে অনুষ্ঠানে জুন মাসের বিষয় ছিল আমাদের এই বসুন্ধরা। বিষয় ছিল বলার এটাই কারণ যে আজ এ মাসের শেষ সপ্তাহ, আর আমরা এই বিষয় অর্থাৎ আমাদের এই বসুন্ধরা প্রসঙ্গে চিঠি পড়ার সুযোগ নেই, চিঠি বা মেল যাই বলি না কেন পড়বার সুযোগ নেই, তাই আজ যতটা বেশি সম্ভব পড়ে ফেলা। কিন্তু তার আগে একবার একটু মনে করাই আমাদের চিঠি বা ইমেল পাঠানোর ঠিকানা। চিঠি লিখবেন বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রজাতনে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত, এই ঠিকানায়। আর যারা মেল করবেন তারা লিখবেন maitrikatha@gmail.com এই ঠিকানায়, MAITRWEKATHA maitrikatha@gmail.com এই ঠিকানায়। তাহলে শুরু করি আপনাদের চিঠির পাঠ। প্রথম যার লেখা পড়ব তিনি অনিল কুমার ঠাকুর, কাটোয়া পূর্ব বর্ধমান থেকে আমাদের লিখেছেন। কবি দ্বিজেন্দ্রলাল রায় লিখেছেন, ধনধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা। সত্যি আমাদের এই বসুন্ধরা চিরসবুজ, প্রাণ প্রাচুর্যে ভরপুর, মহাবিশ্বের বুকে এক অনন্য বিস্ময়। আদিমকাল থেকে আজ পর্যন্ত এই বসুন্ধরা আমাদের মায়ের মতো আগলে রেখেছে, জুগিয়েছে বেঁচে থাকার সব রসদ। বসুন্ধরা তার রূপের ডালি সাজিয়ে বসেছে নানা রঙে, কোথাও আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শুভ্র তুষারাবৃত হিমালয়, কোথাও বিস্তীর্ণ নীল জলরাশি বুকে নিয়ে গর্জন করছে মহাসমুদ্র, আবার কোথাও অ্যামাজন বা সুন্দরবনের মতো গহীন অরণ্য

পৃথিবীর ফুসফুস হয়ে বাতাসকে সতেজ রাখছে। মানুষের হাজারো অত্যাচার, দূষণ আর অবহেলা সহ্য করেও এই ধরিত্রী প্রতিনিয়ত আমাদের অন্ন, বস্ত্র আর বাসস্থানের যোগান দিয়ে যাচ্ছে। এর সহিষ্ণুতা সত্যি অতুলনীয়। বর্তমান অসচেতনতার কারণে আমাদের এই সুন্দর বসুন্ধরা এক গভীর সংকটের মুখোমুখি। কলকারখানার ধোঁয়া আর প্লাস্টিকের অবাধ ব্যবহারের কারণে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বাড়ছে। নির্বিচারে গাছ কাটার ফলে বন্য প্রাণীরা হারাচ্ছে তাদের বাসস্থান, আর আমরা হারাচ্ছি প্রাকৃতিক ভারসাম্য। বসুন্ধরা ভালো থাকলে তবেই আমরা ভালো থাকব। একটি গাছ একটি প্রাণ, এই মন্ত্রে দীক্ষিত হয়ে বেশি বেশি বৃক্ষ রোপণ করতে হবে। দূষণ রোধের জন্য প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণ বর্জন করতে হবে। বসুন্ধরা আমাদের একমাত্র বাড়ি, মহাবিশ্বের বুকে আমাদের একমাত্র ঠিকানা। একে সুন্দর ও সবুজ রাখার দায়িত্ব নিয়ে আজ থেকেই আমরা প্রতিজ্ঞা করি, আমাদের ভালোবাসায়, যত্নে আর সচেতনতায় আবার সতেজ ও প্রাণবন্ত করে তুলব আমাদের এই প্রিয় বসুন্ধরাকে। লিখেছেন অনিল কুমার ঠাকুর, কাটোয়া, পূর্ব বর্ধমান থেকে। সুদর্শন মুখটি লিখেছেন শ্রীরামপুর, হুগলি থেকে। 60-62 বছর আগের কথা, যে বাড়িতে থাকতাম সেটি ছিল খুব পুরনো আমলের বাড়ি। তার ছাদ ছিল 4 ফুট উঁচু, 5 ইঞ্চি ইটের গাঁথুনি দিয়ে ঘেরা, দেওয়ালের গাঁথুনি চুনসুরকি দিয়ে। এই বাড়ি তৈরি শুরু হওয়ার সময় সিমেন্টের ব্যবহার শুরু হয়নি। বাড়ি যত জীর্ণ হতে থাকে, ছাদের 2-4টি ইট খসে পড়তে থাকে। একদিন মুষলধারে বৃষ্টিতে ছাদের একদিকের দেয়াল ধসে পড়ে গেল। তখন ভাই বোনেরা সবাই ছোট, আমাদের ছাদ থেকে পড়ে যাওয়ার ভয়ে বাবা কাঠগোলা থেকে কাঠ আনিয়ে ঘরামিকে দিয়ে কাঠের দেওয়াল তুলে দিলেন। পরের দিন প্রতিবেশী মাইতি দাদু বাবাকে বললেন, এভাবে যথেচ্ছ কাঠ ব্যবহার করলে একদিন তো বনে কাঠই থাকবে না, কাঠ দুষ্প্রাপ্য হয়ে যাবে, বসুন্ধরার ভারসাম্য বজায় থাকবে না। সেদিনের কথা আজ সবাই মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি। সেদিন দুপুরে গৃহপ্রবেশের নিমন্ত্রণে গেছি বন্ধুর বাড়ি, মাঝারি একটা দোতলা বাড়ি। আমন্ত্রিত এক বৃদ্ধ বন্ধুকে বললেন, যে হারে মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে বাড়ি ঘরে পাথর ব্যবহার করছে, একদিন পাথরধারী অনেক পাহাড় অবলুপ্ত হয়ে যাবে, দু একটা পর্বতও অবলুপ্ত হয়ে গেলে আশ্চর্য হব না, পাথর দুষ্প্রাপ্য হয়ে যাবে, বসুন্ধরার চেহারাই পাল্টে যাবে, তবে সেদিন পর্যন্ত আমি বেঁচে থাকব না। বৃদ্ধ মানুষটির চোখের দৃষ্টি অনুসরণ করে বন্ধুর ঘরগুলোর মেঝের দিকে তাকিয়ে দেখলাম, সব মসৃণ মার্বেল পাথরের, এখানে ওখানে কালো বা খয়েরি পাথর তো আছেই। বাড়ির সামনের ছোট প্রাঙ্গণটিও ঢাকা পড়েছে পাথরের টালিতে। লিখেছেন সুদর্শন মুখটি, শ্রীরামপুর, হুগলি থেকে। বিমল কুমার প্রধান লিখেছেন চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর থেকে। বসুন্ধরা অর্থাৎ আমাদের এই বাসযোগ্য ভূমি, যার রসদে প্রাণের উৎস, মনের আরাম, বেঁচে থাকার আনন্দ, আলো, বাতাস, জল যার মূল উপাদান। আমাদের অনন্য এই সৃষ্টি উপাদানে উর্বর শস্য শ্যামলা এই বসুন্ধরা। আজ বড় কঠিন সমস্যার সম্মুখীন দূষণ রোগে আক্রান্ত বসুন্ধরা, এর জন্য দায়ী আমরাই। তার উপর নির্বিচারে অত্যাচার করে চলেছি, যার পরিণতি ভয়ঙ্কর রূপে দেখা দিচ্ছে, যার শিকার সমস্ত প্রাণীকুল, সবাই চরম সংকটের মুখে। তাই বসুন্ধরাকে সুস্থ ও স্বাভাবিক রাখতে আমাদের উদ্যোগী ও যত্নবান হওয়া অত্যন্ত জরুরি। তাই শুভ বোধ বুদ্ধি ভাবনাকে কাজে লাগিয়ে এই বসুন্ধরার সুস্থ পরিবেশ রক্ষা করা আমাদের একান্ত দায়িত্ব ও কর্তব্য। এর জন্য দরকার সচেতনতা, দায়বদ্ধতা, তা না হলে আগামী আমাদের কাছে ঘন অন্ধকার। খরা, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা, ভূমিকম্প, এইসব ধ্বংসলীলা আমাদের কৃতকর্মের ফল, বুমেরাং হয়ে আসছে। আমরা বন কেটে বসত করছি, পাহাড় ধ্বংস করে ইমারত গড়ছি, নদীর ধারাকে রুদ্ধ করে বাণিজ্য করছি, যার ড্যামারেজ প্রতিদিন দিতে হচ্ছে। প্রকৃতির রোষে সবুজ ধ্বংস হয়ে ঊষর মরুভূমিতে পরিণত হচ্ছে, এ আমাদের কাছে এক অশনি সংকেত। তাই আমাদের এই বসুন্ধরাকে সুস্থ সুন্দর রাখতে প্রয়াসী হতে হবে। বৃক্ষচ্ছেদন নয়, বৃক্ষ রোপণ করতে হবে, প্লাস্টিক ব্যবহারে হ্রাস টানতে হবে, অযথা পরিবেশ দূষণ থেকে বিরত থাকতে হবে।

প্রত্যেকে নিজের চারিপাশকে যেন শান্তিনিকেতন হিসেবে গড়ে তুলি, তাহলে বসুন্ধরা এমনিই সুন্দর হয়ে উঠবে নিবিড় সবুজায়নের মাধ্যমে। নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে বর্জ্য ব্যবহারের পদ্ধতি প্রয়োগ করে বিষ বাষ্প থেকে রক্ষা করতে হবে। প্রত্যেকের বোধে মনের ঘরে যদি গ্রিনহাউসের পরিকল্পনা থাকে, তবে আমাদের এই বসুন্ধরা অনন্তকাল সুন্দরভাবে লালন পালন করে যাবে, শান্তি বিরাজ করবে আমাদের এই বসুন্ধরায়। তাই বোমা নয়, গোলা নয়, হিংসা নয়, বিদ্বেষ নয়, অহিংসা প্রেমের কবিতা দিয়ে এই বসুন্ধরাকে পবিত্র রাখি। লিখেছেন বিমল কুমার প্রধান, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুরের। এবারে শ্যামাপদ কর্মকারের লেখা পড়ব, অমর কানন বাঁকুড়া থেকে এসেছে। বসুন্ধরা অর্থাৎ যেখানে আমাদের বাস, যে আমাদের ধরে রেখেছে, ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। এইরকম বসুন্ধরা দেখতে হলে যেতে হয় সেই ধুলি ধূসরিত গ্রাম বাংলায়, যেখানে সবুজ ঘাস দিগন্ত মাঠকে কোলে নিয়ে শুয়ে আছে, যার উপর গরু বাছুর ছাগল ভেড়ার পাল চড়ে বেড়ায়। সেই নদী সারা বছর কুলকুল ধ্বনিতে বয়ে চলে, আবার বর্ষায় দুকুল ছাপিয়ে প্লাবিত হয়, যা দেখে মানুষের মনে জাগে উল্লাস। শরতের আগমনে সেই নদী তটে দুধ সাদা কাশফুলের হিল্লোল, ফাগুনে আগুন রঙে রঙিন শিমুল পলাশ, লাল হলুদ সাজে কৃষ্ণচূড়া রাধাচূড়া, বসন্তে বনফুলে সুবাসিত জঙ্গল যেন কত কত ধূপ তাদের সুগন্ধ ছড়িয়ে দিয়েছে। এখানেই পাখিদের কলতানে মুখরিত আকাশ বাতাস, সর্বোপরি মাঠে মাঠে সোনা ধান সোনার কিরণ, এই আমাদের আদরের বসুন্ধরা। আর এখানেই কিছু নির্মম মানুষ তাদের স্বার্থ পুরাণে আকাশ ছোঁয়া গাছগুলোকে কেটে করেছে ধরাশায়ী, সবুজ উচ্ছেদ করে ছায়া সরিয়ে দিয়ে বানাচ্ছে ধুধু প্রান্তর। সেই জলাশয় যে ছিল মাছের খেলাঘর, বালক বালিকাদের সাঁতার কাটার সাম্রাজ্য, শালুক পদ্মের শোভাঘর, তা আজ কিছু মানুষের খেয়ালে ক্ষুদ্র স্বার্থসিদ্ধি পূরণে ভরাট হয়ে মজে যাচ্ছে, আর সেখানে মাথা তুলে দাঁড়াচ্ছে আকাশচুম্বী অট্টালিকা। এ যে সুন্দর বসুন্ধরাকে ধ্বংস করার এক জঘন্য চক্রান্ত। এক্ষণে বসুন্ধরার নিকট আমার স্বনির্বন্ধ অনুরোধ, এই মানুষগুলোর যেন শুভ বোধোদয় হয়, তাহলেই বসুন্ধরা সুস্থ থাকবে। লিখেছেন শ্যামাপদ কর্মকার, অমর কানুন, বাঁকুড়া থেকে। গর্বিতা পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন দোলন চাপা তিওয়ারি দে। প্রতিদিন সকালে জানালার বাইরে তাকালে আমি আমাদের সুন্দর বসুন্ধরার এক নতুন রূপ দেখতে পাই। সবুজ গাছপালা, পাখির কিচিরমিচির আর নির্মল বাতাস আমাদের মনে আনন্দ জাগায়। এই পৃথিবী মানুষের পাশাপাশি অসংখ্য প্রাণীর আশ্রয়স্থল, তাই বসুন্ধরার যত্ন নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। বসুন্ধরা আমাদের সবার প্রিয় আবাসভূমি। এই পৃথিবীর বুকে রয়েছে সবুজ বনভূমি, বিশাল সমুদ্র, প্রবাহমান নদী, সুউচ্চ পর্বত এবং অসংখ্য প্রাণী ও উদ্ভিদ। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আমাদের জীবনকে সমৃদ্ধ করে। মানুষ, পশুপাখি এবং অন্যান্য জীব একে অপরের উপর নির্ভরশীল হয়ে এই পৃথিবীতে বসবাস করে। তাই বসুন্ধরা শুধু একটি গ্রহ নয়, এটি আমাদের অস্তিত্বের ভিত্তি। বর্তমান সময়ে পরিবেশ দূষণ পৃথিবীর জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কলকারখানার ধোঁয়া, যানবাহনের কালো ধোঁয়া, প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার এবং বন্য উদ্ভিদ কাটার কারণে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। এর ফলে জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি, খরা, বন্যা, ঘূর্ণিঝড় এবং এলনিনোর মতো প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। এসব সমস্যা মানব জীবন ও জীব বৈচিত্র্যের জন্য ক্ষতিকর দিক। আমাদের উচিত পরিবেশ রক্ষায় সচেতন হওয়া, বেশি বেশি গাছ লাগানো, প্লাস্টিকের ব্যবহার কমানো, জল ও বিদ্যুতের অপচয় রোধ করা এবং প্রকৃতি সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালন করা দরকার। সবাই মিলে চেষ্টা করলে আমাদের এই বসুন্ধরা আরও সুন্দর, সবুজ ও বাসযোগ্য হয়ে উঠবে। দোলন চাপা তিওয়ারি দে, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। আপনি শুনছেন বুধ সকালে, আমাদের জুন মাসে, বিষয় আমাদের এই বসুন্ধরা। এবারে যার লেখা পড়ব, তিনি উদয়শঙ্কর চট্টোপাধ্যায়, বিষ্ণুপুর, বাঁকুড়ার মানুষ। বিশ্ব পরিবেশ দিবসের মাসে বসুন্ধরা।

বসুন্ধরার উপর বিষয় দিয়ে কিছু লেখার অনুমতি দিলে। প্রকৃতি ও পরিবেশ সবই বসুন্ধরার দূত, এরা একে অপরের পরিপূরক। প্রকৃতি ভালো থাকলে পরিবেশও শান্ত থাকে। পরিবেশকে যদি সঠিকভাবে রক্ষা করতে পারি, প্রকৃতিও স্বাভাবিক ছন্দে ফিরে আসে। বসুন্ধরার উপর প্রকৃতির অবদান, অর্থাৎ যাহা কিছু আমাদের কাছে প্রাকৃতিক সম্পদ, তাহা আমরা রক্ষা করার পরিবর্তে ধ্বংস করে চলেছি। আমরা সমাজের উচ্চস্তরের জীব, সবই জানি এই প্রাকৃতিক সম্পদ ধ্বংস মানে নিজেরই ক্ষতি। তাই আমরা অন্যকে পরামর্শ দিলেও নিজেও সেই কাজটাই করে চলেছি। আমরাই আবেদন নিবেদন করছি, আমরাই পরামর্শ দিচ্ছি, আবার আমরাই তা বিনষ্ট করে চলেছি। আমরা সব পারি, কিন্তু পারি না প্রাকৃতিক সম্পদকে রক্ষা করে প্রলয়কে রুখতে। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, প্রখর তাপদহন, বিশ্ব উষ্ণায়ন, হিমবাহ গলন, এসবই প্রকৃতির অবদান। তাদের সাথে বন্ধুত্ব করেই আমাদের এগিয়ে যেতে হবে। উষ্ণায়নের যে দাপট, তা তো আমরা আবিষ্য অনুভব করছি। এর মোকাবিলা করতে গেলে সামান্য কয়েকটা কাজ আমরা যদি করতে পারি, তাহলে প্রকৃতির রোষ থেকে মুক্তি পাব বলে আমার বিশ্বাস। প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করতে হবে। জঙ্গল পাহাড়কে ধ্বংস করা চলবে না। গ্রিন হাউস গ্যাসের প্রতি সতর্কতা অবলম্বন, ব্যাপক হারে সবুজায়ন করা, পেট্রোল ডিজেলের গাড়ির হ্রাস টেনে ব্যাটারি বা ই ভেহিকেল গাড়ি চালু করতে হবে, থার্মোকল বা প্লাস্টিকের সামগ্রী বর্জন করে আবার শালপাতায় ফিরতে হবে। সুন্দরবনের প্রকৃতি ও জীববৈচিত্র্যকে রক্ষা করতে আরও গরান গাছ লাগানো এবং পশু পাখিদের জন্য জীববৈচিত্র্যের সুরক্ষা বলয় তৈরি করতে হবে। এসবের কিছুমাত্র আমরা যদি করতে পারি, তাহলে বসুন্ধরা আরও মোহময়ীর রূপ নিতে পারবে বলেই আমার বিশ্বাস। উদয় শঙ্কর চট্টোপাধ্যায় লিখেছেন বিষ্ণুপুর বাঁকুড়া থেকে। এবারে কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করে নেব। লিখেছেন সুনীতা দত্ত মধ্যমপাড়া জলপাইগুড়ি থেকে, চন্দন সৌরভ মুখোপাধ্যায় লক্ষ্মীপুর মাঠ বর্ধমান, রেখা মুখোপাধ্যায় দুর্গাপুর পশ্চিম বর্ধমান, রিঙ্কু মণ্ডল খানাকুল হুগলি থেকে লিখেছেন। আপনাদের অনেক অনেক অনেক ধন্যবাদ জানাই, সঙ্গে থাকবেন, এভাবেই চিঠি লিখবেন। আপনি শুনছেন বুধ সকালে, আমাদের জুন মাসে, বিষয় আমাদেরই বসুন্ধরা। এবারে আমার হাতে তপন দাসের লেখা এসেছে নকপুল গোবরডাঙ্গা থেকে। কোটি কোটি বছর ধরে এই ভ্রমণ কাহিনী চলে আসছে এবং চলতে থাকবে, এটাই পৃথিবীর সবচেয়ে পুরাতন নিয়ম। অথচ নতুন করে বাঁচার চেষ্টা করি নতুনভাবে। জীবনের স্বাভাবিক ছন্দে রচিত হয় আগামী প্রজন্মের জন্য বিশ্বস্ত আশ্রয়। মানুষ সভ্যতার অগ্রগতিতে তৈরি করে নিয়েছে সব রকমের স্বাচ্ছন্দ্যের উপকরণ। যন্ত্রের ভূমিকা বর্তমান বিশ্বে চলতে ফিরতে সর্বত্র বিরাজমান। 50 বছর আগে দেখেছি কত পথ হাঁটতে হতো, হাত পাখা ঘুরিয়ে ঘুমিয়ে পড়েছি, বইপত্তর বুকের উপর হাতে ধরে হাঁটতে হাঁটতে স্কুলে গিয়েছি, পথে পথে কত গাছপালার সুশীতল ছায়া ঘেরা ঘরবাড়ি দেখেছি, নদী ও পুকুর থেকে জল ভরে খেয়েছি, নৌকোয় যেতে যেতে পরিষ্কার জলে রং বেরঙের বিচিত্র মাছের খেলা দেখেছি। দেখতে দেখতে সবই আজ কত পুরনো অতীত যেন, চোখের সামনে চেনা সব কিছু হারিয়ে গিয়েছে কোন দূর থেকে দূরে। এইভাবে যুগ যুগ ধরে পরিবর্তনের হাওয়ায় সুন্দর রমণী বসুন্ধরার সাজসজ্জা খুলে নিচ্ছি একটু একটু করে। বিশুদ্ধ বাতাস আর নেই, নেই বিশুদ্ধ জল, বিশুদ্ধ খাবারও নেই, তবুও বেঁচে আছি আশ্চর্যভাবে, কেননা স্বপ্ন হারায়নি এখনো। বেস্ট অফ সায়েন্স, বেস্ট অফ নেচার, এই প্রকল্প নিয়ে আগামী পৃথিবী আরও সুন্দর হবে নিশ্চয়ই। তপন দাস, নকপুল গোবরডাঙ্গা। অনিমেষ ঘোষ ঘাটাল পশ্চিম মেদিনীপুরের। আমার ঠাকুমা বসুন্ধরাকে মা বসুন্ধরা বলে আমাদের গল্প শোনাতেন। এই বসুন্ধরার গভীর নিচে নাগ ও নাগিনীর বাস, যারা যুগ যুগ ধরে মা বসুন্ধরাকে মাথায় করে ধরে রেখেছেন। নাগের মাথা থেকে নাগিনীর মাথায় যাওয়ার সময় জগৎ নড়ে যায়, যাকে বর্তমান ভাষায় বলে ভূমিকম্প। এই বসুন্ধরা আমাদের মা। সেই মা বসুন্ধরা বহু অত্যাচার সহ্য করে নীরবে নিভৃতে কাঁদে। সন্তানগণের কর্তব্য মায়ের সেবা করা, তবে আশার কথা দিনে দিনে বহু গুণী সন্তান সেবা করে চলেছেন। গত এপ্রিল 2026-এর মাঝামাঝি দক্ষিণ চব্বিশ পরগনার তেঘুরিয়া বাসস্ট্যান্ডে বাস ধরার জন্য হাঁটছি, এমন সময় দেখলাম রাস্তার মাঝখানে কালো প্লাস্টিকের ব্যাগ, তার ভেতরে ভাঙা কাঁচের বোতলের কিছুটা অংশ এবং বাকি টুকরো টুকরো অংশ রাস্তায়।

0: প্রৌঢ় ভদ্রলোক নিজের পকেট থেকে রুমাল বের করে কাঁচের টুকরোগুলো একত্রিত করে যত্রতত্র না ফেলে এক ডাস্টবিনে ফেলে দিলেন। শ্রদ্ধায় তার প্রতি মাথা নত করলাম। একজন অভুক্ত মানুষকে খাদ্যদান বা রাস্তার পাশে পড়ে থাকা একটা প্লাস্টিকের আবর্জনা তুলে ডাস্টবিনে ফেলা মা বসুন্ধরার সেবা করা। স্যার ডেভিড অ্যাটনবরো বলেছেন, প্লাস্টিকের দূষণ অভিশাপের সমান, যা ইগনোর করলে বিপদ, আর তিনি এটিকে ভয়ানক আর জঘন্য বলেও বর্ণনা করেন। মা বসুন্ধরার কোপ কোভিড পিরিয়ডে আমরা টের পেয়েছি, ভয়ঙ্কর। এছাড়াও নানান সুনামি, প্রতিকার, মানব সভ্যতা ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার এবং অনিবার্য ধ্বংসের হাত থেকে রক্ষা করার স্লোগান একটি গাছ একটি প্রাণ। দ্বিতীয়ত অভ্যাস বদল করা, দমন নয় সেবা। বাড়ির বড়দের শেখাতে হবে ডাস্টবিনের ব্যবহার। যন্ত্র সভ্যতার নিষ্প্রাণ পরিবেশে মানুষ আজ হাঁপিয়ে উঠছেন, তাই কবির কণ্ঠে দাও ফিরে সে অরণ্য লহয়ে নগর। রেডিও অনুষ্ঠানে শুনলাম অরণ্য রক্ষা করার জন্য ভারত সরকার কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। গভীর অরণ্য এলাকায় বিষধর সাপের চাষের বিচরণ ভূমিক্ষেত্র এবং জলা জায়গায় কুমির চাষ। সাধুবাদ। অতীতের সেই শান্ত তপবন হয়তো আর ফিরবে না, কিন্তু মা বসুন্ধরার নির্মল বাতাস সবুজায়ন খুব প্রয়োজন। লিখেছেন অনিমেষ ঘোষ, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর থেকে। লিখেছেন খুলনা বাংলাদেশ থেকে মুকুল সর্দার। যে মাটির গন্ধে আমাদের শৈশব জড়িয়ে, যে আকাশের নিচে প্রথম স্বপ্ন দেখা, সেই বসুন্ধরাকে আজ কোথাও খুঁজে পাই না। কবি সুকান্ত ভট্টাচার্য জঞ্জালমুক্ত সুন্দর বাসযোগ্য এক পৃথিবীর যে স্বপ্ন দেখেছিলেন, আজ যেন তা কংক্রিটের স্তূপে চাপা পড়েছে। চারপাশে উন্নয়নের নামে বনভূমি নিধন, পাহাড় কাটা, নদী ভরাট আর অযাচিত নগরায়নের প্রতিযোগিতা। ভারসাম্য হারিয়ে ফেলছে প্রকৃতি, বন্যা, খরা, ঘূর্ণিঝড় সহ নানা প্রাকৃতিক দুর্যোগের আধিক্য দিন দিন বেড়েই চলেছে। প্রকৃতির নিঃশ্বাস যেন ক্রমেই ভারী হয়ে উঠছে। চলুন স্মৃতির সরণি বেয়ে চার পাঁচ দশক পিছনের বসুন্ধরায় একটু ঘুরে আসি। কেমন ছিল সেদিন এই বসুন্ধরা? সেদিনের সেই বসুন্ধরা ছিল প্রকৃত অর্থেই এক স্বপ্নপুরি। ভোরবেলার পাখির কূজন, নির্মল বাতাসের স্পর্শ, সবুজে মোড়ানো গায়ের মেঠো পথ আর নদীর কুলুকুলু ধ্বনি দেহ মন প্রফুল্লতায় ভরিয়ে তুলত। আজ আমরা সেই স্বর্গকেই ধ্বংসের পথে ঠেলে দিয়েছি। আমরা কি পারি না আবার সেই হারানো সৌন্দর্য ফিরিয়ে আনতে? এখনই সময় নিজেদের ভুলগুলো স্বীকার করে প্রকৃতির পাশে দাঁড়ানোর। ছোট ছোট সচেতনতা, সামান্য সংযম আর আন্তরিক ভালোবাসাই পারে এই বসুন্ধরাকে আবার সবুজে শান্তিতে ভরিয়ে তুলতে। শুধু নিজেদের জন্য নয়, আগামী প্রজন্মের হাসির জন্যও আমরা এই পৃথিবীকে রক্ষা করব। আমাদের এই বসুন্ধরা হবে প্রাণ ভরে বাঁচার এক স্বপ্নময় আশ্রয়, এই প্রত্যাশায় শেষ করলাম। লিখেছেন মুকুল সর্দার, খুলনা বাংলাদেশ থেকে। আপনি আছেন জুন মাসের বুধ সকালে এই মুহূর্তে, কিন্তু আপনাকে একটু জুলাই মাসের বুধ সকালে অনুষ্ঠানের বিষয়টা একটু জানিয়ে দিই।
1: জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ, সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ, সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব, সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন, লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযুগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা।

কাঁচড়াপাড়া উত্তর চব্বিশ পরগনা, সাধন বিশ্বাস মুড়িঘাটা উত্তর চব্বিশ পরগনা, অসীম মণ্ডল ঠিবা বীরভূম, তপন কুমার মজুমদার তেঘরিয়া কলকাতা থেকে লিখেছেন। আপনাদের সবাইকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। এবারে অমিত কুমার রায়ের লেখা আমার হাতে ঝিখিরা হাওড়া থেকে এসেছে। আমি একটু পষ্টাপুষ্টি কথা বলছি। আমরা মহা আড়ম্বরে বসুন্ধরা দিবস, পরিবেশ দিবস পালন করি ওই একটি দিন, তারপর যে যার কাজে ভুলে যাই বসুন্ধরার বুকে পরিবেশের ক্ষয়িষ্ণ কাব্য। আমরা বসুন্ধরাকে বাঁচিয়ে রাখার প্রত্যক্ষ কখনো পরোক্ষভাবে নাটক করে চলেছি। এদিকে বলা হচ্ছে পৃথিবীর উষ্ণায়ন, বরফের দ্রুত গলন বন্ধ করতে হবে, রাষ্ট্রসংঘের কত নিয়মাবলী তাকে বুড়ো আঙুল দেখাচ্ছে শিল্পপতিরা এবং উন্নাসিক পর্যটকেরা, রোখা হচ্ছে কলকারখানার দূষণ, হ্যাঁ লোক দেখানো কাগজে কলমে, জলস্তর বেড়ে চলেছে সমুদ্রে, একদিন নদী শুকিয়ে যাবে কংক্রিটের জঙ্গলে, বেড়ে চলেছে নানান আধুনিকতম পরীক্ষা নিরীক্ষার ফলে আয়ন স্তরের ফুটোর ব্যাস, আলট্রাভায়োলেট রে নেমে আসছে বসুন্ধরার বুকে, সৃষ্ট হচ্ছে নানান ব্যাধি, মায়ের স্তনদুগ্ধ একটি সময় শিশু ছেড়ে দেয়, কিন্তু এমন কিছু বিশ্বে এলিয়েন রাক্ষসের জন্ম হয়েছে, তেল কয়লা পাথর গাছপালা বালি গোগ্রাসে গিলে খাচ্ছে, তার সামনে সামাজিক মানুষের দাঁড়িয়ে দেখে মরা ছাড়া এ বিশ্বে আর কি হতে পারে। আমি সাধারণ মানুষ, যারা নাড়া খড় পোড়াচ্ছে তাদের কিছু বললেই ঘুরে আমাকে শিক্ষা দেয়, মারতে উদ্যত, অপমানজনক ভাষা প্রয়োগ করতে পিছু পা হয় না, প্লাস্টিক বর্জনের কত উপদেশ আমাকে ব্যবহার করতে নিষেধ করা হচ্ছে, কেন আইন করে প্লাস্টিক উৎপাদন বন্ধ করে তাদের অন্য কাজে নিয়োগ করা যায় না, তা কি হয় সর্ষের মধ্যে চুক্তিভূত লুকিয়ে, তবুও আমাদের পরিবেশ পানীয় জল বাঁচানোর চেষ্টাটা করে যেতে হবে সাধ্যমত। বসুন্ধরা মাকে শোষণ উৎপীড়ন অর্থ জীব জগতের বিনাশ, লিখেছেন অমিত কুমার রায় ঝিখিরা হাওড়া থেকে। এবারে মীনাক্ষী দাসের লেখা এসেছে শিকাগো আমেরিকা থেকে। বসুন্ধরা নামের মধ্যেই লুকিয়েছে গভীর এক অর্থ যা সমস্ত রত্ন বা সম্পদ ধারণ করে। এই পৃথিবী শুধুমাত্র আমাদের আশ্রয় দেয়নি, দিয়েছে আলো বাতাস জল অন্ন, ঋতু বৈচিত্র্যের রঙিন মালায় বিভিন্ন ফুলের সমারোহে আছে বিশ্বজোড়া মরুভূমি, বরফে ঢাকা পর্বতমালা, অ্যামাজনের গহীন অরণ্য, আছে বর্ষার সজল মেঘ, শরতের শিউলি ভরা সকাল, বসন্তের রঙের খেলায় রঙিন হয়ে ধরণী বার বার শস্য শ্যামলা সুন্দরী হয়ে ধরা দেয়। বসুন্ধরাকে নিয়ে কথা বলতে গেলে শুধু তার রূপের প্রশংসায় ক্ষান্ত না হয়ে সেই রূপকে দীর্ঘস্থায়ী করার কাজে ব্রতী হয়ে ভাবতে হবে ক্ষতের কথা। জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন, যত্রতত্র প্রকৃতির ওপর মানুষের হস্তক্ষেপে চির সবুজ এই গ্রহটি আজ ক্লান্ত। সহনশীলতার সঙ্গে ধরিত্রী প্রতিনিয়ত নিজেকে উজাড় করে আমাদের বাঁচিয়ে রাখছে, কোনো কিছুর বিনিময়ের প্রত্যাশা না করেই। মানুষের লোভের পাল্লা বড় ভারী, ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য রাখতে অনন্য এই গ্রহটিকে বাঁচাতে হবে। প্রতিদানস্বরূপ পরিবেশ সচেতনতা, বৃক্ষরোপণ, বন্যপ্রাণী সংরক্ষণ, খনিজ তেল, গ্যাসের মাত্রাধিক ব্যবহার, প্লাস্টিক বর্জ্য, রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে ধরিত্রীকে সুস্থ সতেজ রাখতে হবে। পৃথিবীর সঙ্গে প্রকৃতির, জলবায়ু ভূপ্রকৃতি উদ্ভিদ আর প্রাণীর মেলবন্ধন মহাবিশ্বে বিরল। বসুন্ধরা রক্ষা করা শুধুমাত্র আমাদের দায় বা কর্তব্য নয়, বরং নিজেদের বেঁচে থাকার একমাত্র উপায়, লিখেছেন মীনাক্ষী দাস শিকাগো আমেরিকা থেকে। অনুষ্ঠান শেষ করবার আগে কিছু প্রাপ্তি স্বীকার করে নেব আরও। সুকান্ত ঘোষ কান্দি মুর্শিদাবাদ, অমিয় কুমার মাইতি সুতাহাটা পূর্ব মেদিনীপুর, অমিতাভ মিত্র দমদম ক্যান্টনমেন্ট উত্তর চব্বিশ পরগনা, স্বাতী মুখোপাধ্যায় সল্টলেক সেক্টর ৪, মঞ্জুশ্রী কর বৈষ্ণব ঘাটালেন কলকাতা ৪৭ থেকে আমাদের লিখেছেন। এছাড়াও লিখেছেন সর্বেশ্বর পাল মাহেশ হুগলি থেকে। আপনাদের সবাইকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই, সঙ্গে থাকবেন এভাবেই চিঠি লিখবেন। বুধসকালী অনুষ্ঠানে জুন মাসের বিষয় ছিল আমাদের এই বসুন্ধরা, কিন্তু আপনাকে একটু জুলাই মাসের বুধ সকালে অনুষ্ঠানের বিষয়টা একটু জানিয়ে দিই। বর্ষার কাছে চাওয়া পাওয়া, আগামী মাসের নতুন বিষয়ে। আজ তাহলে এখানেই শেষ করি।
সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়।

শুনলেন বুধ সকালে, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে পরবর্তী অনুষ্ঠান শুনবেন একটু পরেই।

মৈত্রী পূজার তরঙ্গে এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, পরিবেশন করবেন শিল্পী অঞ্জন সাহা, রাগ আহির ভৈরব, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন নবারুণ দত্ত। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আহির ভৈরব রাগে সেতার পরিবেশন করলেন শিল্পী অঞ্জন সাহা, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন নবারুণ দত্ত। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

এই মুহূর্তে আকাশবাণী মৈত্রী যারা টিউন করেছেন সকলকে সুস্বাগতম আজকের মনের মতো গান অনুষ্ঠানে। ধরে নিতেই পারি আপনার মধ্যে প্রায় অনেকেই একবার না একবার কোনো পাখিরালয়ে গেছেন, সেখানে ঝাঁকে ঝাঁকে পাখি, কোনোটার পালকে রঙের বর্ণালি, কোনোটার সারা গায়ে কলকাডটের শাড়ি, কেউ আবার গ্রীবা ও ঠোঁটের ভঙ্গিমায় এমনই অপরূপ চোখ ফেরানো মুশকিল। কিন্তু সকলের নজর শুধু ওই কাজল কালো চোখের পাখিটির ওপর বারে বারে চোখ চলে যায় তার দিকেই। না, এর কোনো মানে নেই। ঠিক তেমনি বেশ কিছু গান আছে যার সুর আর কথার অ্যালগোরিদমে একটা ঢেউ ওঠে, মানুষের মুখে মুখে ফেরে, তীব্র অনুরাগে গুনগুনি ওঠে সে গান কাজের মাঝে বা অবসরে, মৌমাছির গুঞ্জরণের মতো। কেবলই ওই একটা গানে আটকে যেতে হয়, শুনে যেতে ইচ্ছে করে, গেয়ে উঠতে ইচ্ছে হয়, বুকের মধ্যে যেন একটা জোয়ার আসে। আজ মনের মতো গানে সেই সমস্ত গান আরও একবার, আজ আরও একবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে নতুন করে পাওয়া, মুখে মুখে ফেরা সেই গান। সঙ্গে রয়েছে

আমাদের মুহূর্তগুলো জুড়ে থাকে শুধু সে গানে। কি এমন রসায়নে তৈরি যার কথা সুরে মানুষ ভুবন ভুলতে বসে, সকাল থেকে দুপুর গড়িয়ে একসময় রাত বেজেই চলে ওই এক গান, কলেজ ক্যান্টিনে টেবিল বাজিয়ে দিনের পর দিন ওই এক গান গেয়ে যাওয়া, একঘেয়েমির বালাই নেই, বরং সে গানের প্রেমে পড়ে মানুষ বিবাগীয় হয়। গিটারের তারে বেজে ওঠে, সেতারের তারে ঝংকার আসে, কলেজ ফেস্টে পুজোর ফাংশনে সেই গান না শুনলে যে জলসাটাই মাটি। কি এমন ভর করল সে গানে, চলুন শুনে দেখি। আসলে সে গান রাগঠাক না রেখেই রোম্যান্টিক হাওয়া বোধহয় বইয়ে দিত। ও হ্যাঁ, আপনারা মনে করতেই পারেন হঠাৎ গানের কথা বলতে গিয়ে পাখির উপমা কেন টানলাম। পাখিও তো প্রকৃতির মাঝে গান শুনিয়ে বেড়ায় না, হিট পপুলারের দৌড়ে তারা সামিল হয় না, তারা গান শোনায় আনন্দে, গান গায় আনন্দে।

ভাবলে অবাক লাগে, বহিরঙ্গে কোনো অলঙ্কার নেই, আটপৌড়ে কথা। সুরের বৈভব আপাত আহামরি নয়, অথচ সেই গানই নিলামে জিতে নিল সর্বোচ্চ মূল্য। নিশ্চিত কোনো ফাঁদ পাতা আছে শ্রোতার মন জয় করার, যার কোনো ব্যাখ্যা নেই। ঋজু সরল রেখাও আকর্ষণের ট্রাপিজিয়াম হতে পারে বই কি। আপনারা বরং গান শুনুন, আমি বরং একটু নিজের মতো করে থাকি।

কোন এক সময়ের কোন এক তুখোর হিট গান জ্বরজ্বালার ওডিকোলন আরাম দেয়, অসহ কোনো যাতনার তাৎক্ষণিক উপশম ঘটায়। সে গান থেকে যায় অনেকগুলো বসন্ত, একসময় তা একটু একটু করে সরে যায়, কবে টের পাওয়াই যায় না। ততদিনে মন মিতে যায় অন্য এক গানের নোটেশনে, আবারও ফিরে দেখা সে গান।

আচ্ছা, আপনার এক সময়ের উদ্দীপনা আজ অন্য রূপে অন্য অর্থে ধরা দিচ্ছে কি? আমার শুধু স্মৃতিটুকু উস্কে দেবার কাজ, সেই যে সেই গানটির মধ্যে নিজেকে জড়িয়ে রাখার উন্মাদনা। শুধুমাত্র ওই গানটি দিয়েই যেন সারাদিনের মিউজিক্যাল জার্নি শুরু হওয়া শেষ হওয়া, মনে পড়ে সেই সব কথা, সেই সময়গুলো? যেন মনে হতো আসমুদ্র হিমাচলের সঙ্গীত সৃষ্টি থেমে গেছে ওই হৃদয় তোলপাড় করা একটি গানেই। কি আছে সেসব গানের হৃদয় জুড়ে, শুনে নিই না।

আজও কি গানগুলো শুনে মুহূর্তে মুগ্ধ শ্রোতা, নাকি আরও গাঢ় কোনো অনুভব কাঁপন তুলছে? কখনো কখনো এক একটা গান তো এক একটা উদযাপন।

গীতিকারেরা জানতেন গান মানে সেই ভাষ্য, গান মানে সুরেরা উচ্চারণ, সুরের মিঠাস মিশে যায় শব্দে শব্দে। সেই গানই তো ভালোবাসায় ঘর বাঁধে, সেখানেই তো আনন্দের ঢেউ ওঠে, গহীন গভীর মেঘ ঘনিয়ে সুখ দুঃখের বৃষ্টি নামায়, স্পন্দনের ঠিকানা লেখা হয়, না বলতে পারা সহস্র কথা লুকিয়ে রাখার তরঙ্গ খুলে। তাই সে গান লোকের মুখে মুখে ঘোরে, বেজে ওঠে আকাশময়। সে গানের বিলাসী তখন সর্ব

শুনছেন মনির মতো গান, লোকের মুখে মুখে ফেরা সেই সমস্ত হিট জনপ্রিয় গানগুলো। সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা রায়।

যে গান আপামর কণ্ঠের কোরাসে জনপ্রিয় হয়ে ওঠে সে কি শুধুই স্বপ্ন ছড়াই বলে? তা বোধ হয় নয়। ব্যর্থতা, স্বপ্নভঙ্গ, নিঃসঙ্গতা, ঘুরে দাঁড়ানোর সংগ্রাম, এসব কিছুই এমনকি প্রতিদিনের প্রতিক্ষণের পুলক কিংবা বিষাদও হতে পারে সে গানের চোরা টান।

আচ্ছা, আপনি কখনো গুনগুন করেছেন সে গান, যে গানটা সবাই গেয়ে বেড়াচ্ছে, ওই যে ওই সময়টা চারুলতা সিনেমা যখন রিলিজ হয়ে প্রবল জনপ্রিয়তা পেল, বৌদি আর দেওরের সেই যে খুনসুটি, পিয়ানো বাজিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়ের লিপে কিশোর কুমারের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত তখন শিখরে, সব ঘরেই কি তখন ওই গানের গুনগুনানি শোনা যেত, মনে পড়ে সেসব দিন? চলুন আজ আরও একবার ফিরিয়ে নিয়ে যাই গানে গানেই। আপনারা বলতে পারেন সেখানে কি আর ফেরা যায়? যায়, যায়, চলুন না আজ আবারও সেই কলেজ বেলায়। আসলে গান তো শুধু বিনোদন নয়, পায়ে পায়ে ফিরে যাওয়া স্মৃতির অ্যালবামে।

ভালোবাসার গান এভাবে জায়মান থেকে যায়। বর্ষা বিকেলের চিলেকোঠার ছাদে উঠে প্রকৃতির ঘ্রাণ নেয় যে কিশোরী, কিংবা যে যুবক সঙ্গিনীর সদ্য প্রত্যাখ্যান থেকে শুশ্রূষা খুঁজছে, যে বয়স্ক নারী বা পুরুষ অতীত চারণে ডুবে যেতে যেতেও সম্বিত ফিরে পায়, যে গান শুনে সে গানই তো সার্থক, চিরায়ত না হলেও ক্ষতি নেই।

এটা তো আপনারাও মানেন যে সব শ্রেষ্ঠ শিল্পই জনপ্রিয়তা পায় না, আবার উল্টো দিকে জনপ্রিয় হয়েছে বলেই তা শ্রেষ্ঠ এমন কোনো কথা নেই। শিল্পের বিচার জনপ্রিয়তায় আসে না, গানের ক্ষেত্রেও তাই। স্বনামধন্য গীতিকার বা সুরকারেরা নিজেরাও অনেক সময় যথাযথ ভবিষ্যৎবাণী বোধহয় করে উঠতে পারেন না। কোন গানটি মানুষের মনকে সুরের মূর্ছনায় ধরাশায়ী করবে সে তো সময়ের হাতের কারসাজি।

সে সমস্ত গানের সমালোচনা যে হয় না তা নয়, তুলনা টেনে কোন গানের জনপ্রিয়তার পাল্লা ভারী সে নিক্তি মাপা তো সুরের কারবারিদের কাজ নয়। মানুষের মনকে কোন জাদু বলে আচ্ছন্ন করে সে তো কণ্ঠ, সুর আর কথার সমীকরণের খেলা। মুহূর্তে যেন ওই গানটির ছোঁয়াচ গ্রাস করে ফেলে সকলকে। আসলে সময় আর সে গান একসাথে তখন হাত ধরাধরি করে চলে, শ্রোতারা কেবল সাক্ষী থাকে সে মুহূর্তের, সে গানের। একসময় জীবন থেকে অবসর নেয়, অন্য গান আসে জীবনের অন্য পুরাণ লিখবে বলে।

সেইসব এক সময়ের তুমুল হিট গান সারাক্ষণ বর্ষার বৃষ্টির ঝড়ার মতো নাগাড়ে বেজে চলেছে, শিল্পীরা গেয়ে চলেছেন, লোকের মুখে মুখে ফেরা সে সমস্ত গানের আজ অল্প কিছু তুলে ধরা সম্ভব হল, বাকি রয়ে গেল অনেকটা। আজকের মনের মতো গানের এই অসম্পূর্ণ পোর্ট্রেটেই দিই টানব একটি গানের লাইন দিয়ে। আমার সাধনা মিটিল, আশা না পুরুল, সকলই ফুরায় যায় মা। সময়টা সত্যি সত্যি একেবারে ফুরিয়ে এসেছে, না মানে আজকের মনের মতো গান অনুষ্ঠানের, তাই যেতে যেতে এই গানটি রইল আপনাদের জন্য।

শুনলে জয়তি চক্রবর্তীর কণ্ঠে এই গান। আর আজকে আমরা আড্ডা দিচ্ছি ঘেটু গান নিয়ে, অল্প অল্প গল্প কথা। আর তোমার সঙ্গে রয়েছি আমি, তোমাদের যুববাণীর বন্ধু মেঘবালিকা। হ্যাঁ, গানটা শুনে কেমন একটা অন্যরকম লাগে না? এই ঘেটু গানগুলোর ক্ষেত্রেও জানো তো এরকমই, এই যে একটা উদাস করা, মোচড় দিয়ে ওঠা টান, এগুলোই কিন্তু ঘেটু গানের ক্ষেত্রে পাওয়া যেত। আর আমরা এই যে রূপসী বাংলা, তার যে ঐতিহ্য, লোক সংস্কৃতি, ঘেটু গান, এরকম যে গান, তাদের ইতিহাসের কথা বলছিলাম। তা ইতিহাসের শিকড়ের খোঁজে যদি একটু গভীরে যাওয়া যায়, তাহলে জানা যায় যে এই যে অবিভক্ত বাংলা, শ্রীহট্ট বা বর্তমানে সিলেট অঞ্চলের আজমিরিগঞ্জের এক বৈষ্ণবাচার্য ছিলেন। তিনি শ্রীকৃষ্ণ প্রেমে এতটাই বিভোর হয়ে থাকতেন যে নিজেকে বিরহী রাধা কল্পনা করে কৃষ্ণের প্রতীক্ষায় দিন কাটাতেন। তার সেই কৃষ্ণ প্রেম আর আকুলতা দেখে বহু মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করলেন। আর সেই

শিষ্যর মধ্যে যারা একটু অল্প বয়সী, সুকণ্ঠী, দেখতে ভীষণ সুন্দর, তাদেরকে রাধার সখী সাজিয়ে নেচে নেচে গান গাওয়া শুরু হলো। এইখান থেকেই কিন্তু শুরু, এবং এইখান থেকে এই যে যে শিষ্য, যে বালক শিষ্যরা যাদেরকে সাজিয়ে শুরু হলো, তারাই পরে পরিচিত হলো ঘেটু নামে। মানে তাদের পুরো দলটাকে এভাবে বলা হতো যে ঘেটুর দল আসছে বা ঘাটুর দল আসছে। সেই শিষ্যদের নামেই কিন্তু পরিচিত হলো এই দল। আজ হয়তো কাঁটাতারের বেড়ায় দুটো দেশ আলাদা হয়ে গেছে, ভারতবর্ষ বাংলাদেশ। তখন তো অবিভক্ত বাংলা, তখন সেই বাংলার পশ্চিমবঙ্গ, মানে পুরো বাংলার আসাম, ত্রিপুরা, তারপরে যদি ওদিককার বলি ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট তো আছেই, এই যে নদীমাতৃক অঞ্চলগুলো, তার যে বর্ষাকালের যে জলমগ্ন অবস্থা, সেই 4-5 মাস এইগুলো, এই গানগুলো কিন্তু বেঁচে থাকার রসদ ছিল। এ তো গেল উৎপত্তির কথা। এবার একটু ঘেটু গানের বিষয়বস্তু নিয়ে কথা বলা যাক। এই যে গানের যে মূল ভিত্তি, সেটা গড়ে উঠেছিল কিন্তু রাধাকৃষ্ণের প্রেম, কৃষ্ণের মথুরায় চলে যাওয়া, কৃষ্ণ বিরহে রাধার তীব্র ব্যাকুলতাকে কেন্দ্র করে। তবে কেবল ধর্মীয় বা আধ্যাত্মিক গণ্ডিতেই এটা আটকে ছিল না। গ্রামীণ মানুষের দৈনন্দিন জীবনের দুঃখ, সুখ, লৌকিক কিস্সা, সমাজচিত্র আর আদি রসের প্রাধান্য কিন্তু দিত, এতে ভর্তি ভর্তি ছিল যাকে বলা যায়। রাধা বিরহের আড়ালে আসলে যে ফুটে উঠত বাংলার সাধারণ গ্রামীণ নারীর একাকিত্ব আর অপেক্ষার গল্প, সে তো আমরা সকলেই বুঝতে পারি। কিন্তু এইসব গল্প তো হচ্ছে, আরো গল্প হবে। কি করে গানটা ক্রমশ ছড়িয়েছিল সকল মানুষের মধ্যে, সেই সব গল্প হবে। তার আগে ঠিকই ধরেছো, এখন একটা গান শুনে নি বরং, ফিরে আসছি গানের পর।

শুনছিলে গান। ফিরে এলাম আজকের আড্ডায়। আমরা আজকে আড্ডা দিচ্ছি ঘেটু গান নিয়ে, অল্প অল্প গল্প কথায়। তা ঘেটু গানের বিষয়বস্তু নিয়ে কথা হচ্ছিল, কিন্তু এই যে বিষয়বস্তু সবটাই তো ফুটে উঠত সেই মানুষগুলোর জন্য যাদের গলা, যাদের বাদ্যযন্ত্রের সুর সবটা মিলিয়ে ঘেটু গানকে একটা পরিপূর্ণ রূপ দিত। তা সেই যে বাদ্যকর, সত্যি কথা বলতে সেই সময়ে তো সেরকম ইলেকট্রনিক্স বাদ্যযন্ত্রও ছিল না, কোনো বড় সাউন্ড সিস্টেমও তো ছিল না, তাই জন্য মাটির খাঁটি সুরকে নিংড়ে বের করতে হতো। তাই তারা বেছে নিয়েছিল একদম চেনা লোক কিছু বাদ্যযন্ত্র, মানে যেগুলো সেই সময়ে একেবারে সহজেই পাওয়া যেত। ঘেটু গানের মূল চালিকা শক্তিই কিন্তু ছিল এই ঢোলক, মন্দিরা বা করতাল, বা ধরো খঞ্জনি, হারমোনিয়াম, মিষ্টি সুরের বেহালা, কোনো কোনো দলে আবার কাঠের তৈরি প্রাচীন সারিন্দা আর বাঁশের বাঁশিও ব্যবহার করা হতো। ভাবো তো একবার, চারিদিকে নিকষ কালো অন্ধকার, ঝপঝপ করে বৃষ্টি পড়ছে, লণ্ঠনের মৃদু আলোয় নৌকার ছইয়ের ওপর গোল হয়ে বসেছে বাদ্যকরেরা। একপাশে খঞ্জনি আর করতালের দ্রুত তাল, আর অন্য পাশে বেহালা আর সারিন্দার বুক কাঁপানো করুণ সুর। তারই মাঝে ঘুঙুর পরে ওই যে কোমর দুলিয়ে নাচছে ঘেটু, সামান্য কিছু বাদ্যযন্ত্র, অথচ কি সুন্দর সুর, শ্রোতাদের এমন মন্ত্রমুগ্ধ করে রাখত যে তারা যেন চোখের পলক ফেলার কথাই ভুলে যেত। তবে এই ঘেটু গান যে কতটা জনপ্রিয় ছিল সেই সময়ে, সেটা বলতে গেলে বলতে হয় যে যখন বর্ষার প্রায় চার পাঁচ মাস বাকি, তখন থেকে কৃষকদের সেভাবে কোনো কাজ থাকতো না, কারণ বর্ষাকাল। তো সেই সময়ে যে বড় বড় বাংলার জোরদার জমিদার ছিলেন, তারা ঘেটুর দলদেরকে আমন্ত্রণ জানাতেন। নৌকোর ওপর বসে পড়তো সব আর কি ঘেটুর দলেরা, তো বিশাল আসর বসতো একেবারে, মানে কখনো দুটো দলের মধ্যে গানের লড়াই হচ্ছে, যাকে বলে একেবারে প্রশ্নোত্তরের প্রতিযোগিতা, একদল গানে গানে প্রশ্ন করছে, কখনো অন্য দল উত্তর দিচ্ছে, শেষে বিচারক মণ্ডলী বিজয়ী দল ঘোষণা করছে, মানে একেবারে মানে বিশাল ব্যবস্থাপনা, বিশাল জাঁকজমক ভাবাই যায়। কিন্তু তার মধ্যেও কোথাও গিয়ে খুব ক্ষুদ্র, অথচ বলে না সেই ছোট জিনিস, কিন্তু তার মধ্যেও কত জাঁকজমক রয়েছে সব কিছুর মধ্যে, ওই যে মিনিমালিস্টিক ব্যাপারটা, এই স্বল্প নিয়েই সেই সময় মানুষজন খুশি হয়ে উঠতেন। ভাবো তো, রাতের পর রাত লণ্ঠনের আলোয় নদীর বুকে এমন গানের যুদ্ধ চলছে, ভাবা যায়? আজকে তো দাঁড়িয়ে সত্যি কথা এরম ভাবাই যায় না। কিন্তু এই যে এত জাঁকজমক, এত কথা বলছি, এর মাঝে মাঝেও কিন্তু ছিল একটা ছোট্ট দিক, একটা চিরকাল বাদ পড়ে যাওয়া দিক বলা যেতে পারে, একটা অন্ধকার গল্প। এই যে সুন্দর সুন্দর কিশোরদের কথা বলছি, এই যে সুন্দর সুন্দর তাদের পোশাক আশাক গানের কথা

বলছি, তাদের জীবন কি এতটা সুন্দর ছিল, এতটা সুখের ছিল? নয়, তাদের জীবন কিন্তু খুব একটা সুখের ছিল না। জমিদার গ্রামের প্রভাবশালী বাবুদের বিকৃত আনন্দের শিকার হতে হতো এই রূপবান বালকদের। বংশ পরম্পরায় তারা হয়তো এই পেশা বেছে নিতে বাধ্য হতো, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে যখন তাদের গলার আওয়াজ মোটা হয়ে যেত, মুখের সেই নারীসুলভ লাবণ্য হারিয়ে যেত, তখন সমাজ তাদেরকে ছুঁড়ে ফেলে দিত। এক চরম ট্র্যাজেডি লুকিয়ে আছে এই লোকশিল্পের আড়ালে। সত্যি কথা, আমরা বাইরে থেকে না অনেক কিছু ভাবি, এই যে এত সুন্দর এত সুন্দর ভাবি, কিন্তু ভেতরটা কত দাগ, কত কষ্ট রয়েছে। শিল্প যেখানে আনন্দের খোরাক যোগাচ্ছে, শিল্পীর জীবন, তার জীবনটা কেটে যাচ্ছে চরম অপমানে, লাঞ্ছনায়, অবহেলায়। আমরা সেই দিকটা ভুলে যাই। এ প্রসঙ্গে বলি যে, মানে যদিও পরবর্তীতে বহু বই চলচ্চিত্রতে তাদের জীবনের কথা তুলে ধরা হয়েছে, এই ঘেটুদের কথা, বিশেষত হুমায়ুন আহমেদের ঘেটু পুত্র কমলা যদি দেখে থাকো সিনেমাটা, তাহলে তুমি খানিকটা আঁচ করতে পারবে। সব মিলিয়ে এই যে বিষণ্ণতা, নির্মম সত্য, সবটা নিয়েই কিন্তু ঘেটু টিকেছিল এত দিন ধরে। আর সত্যি কথা বলতে, যে আমরা না ওপরটা দেখি সবসময় বিচার করে ফেলি, ভেতরটা না ভুলেই যাই। তাই জন্য বারবার করে এই কথাগুলো বললে তখন মনে হয় যে কী করে তারা টিকেছিল, কতখানি মনের জোর, তাই তো টিকে থাকতে পেরেছিল, তাই না? আর আর কথা বলতে বলতে দেখছি একদম অনুষ্ঠানের শেষের পর্বে চলে এসেছি। সত্যি সময় যেন একেবারে ডানায় ভর দিয়ে চলে গেল। আমরা কতটা ঘুরে এলাম, কতটা পথ ভেসে এলাম যেন নদীতেই। কিভাবে এই যে অবিভক্ত বাংলার সাধারণ লৌকিক সুর, কিছু চেনা বাদ্যযন্ত্র, একদল অবহেলিত মানুষের চোখের জল, একটা গোটা অঞ্চলের মানুষের বেঁচে থাকার প্রধান অবলম্বন হয়ে উঠেছিল, সেই সব কথা শুনছিলাম ঘেটুর গান নিয়ে আজকের অল্প অল্প গল্প কথায়। আর কিন্তু এবার একটু নিজেকে প্রশ্ন করার পালা, মানে এবার একটু নিজেকে প্রশ্ন করি, থমকে দাঁড়াই। আজ 2026 সালের এই জুন মাসে দাঁড়িয়ে, আধুনিক যুগে দাঁড়িয়ে, এই ঘেটু গান কোথায়? আমরা কি সেই গান দেখতে পাই, সেই নদীনালা হাওরের বুকে ভেসে বেড়ায় সেই ঘেটু গান? না, আমার তো মনে হয় না দেখতে পাই বলে। আধুনিক শিক্ষার বিস্তার, মানুষের রুচির পরিবর্তন, সিনেমা, টেলিভিশন, ইন্টারনেট, এই সমস্ত কিছুর তীব্র জোয়ারে এই ঘেটু গান প্রায় অবলুপ্তির পথে। হ্যাঁ, কিন্তু সবটাই তো জানি, কিন্তু তবুও তো আমাদের বাংলার সংস্কৃতি, আমাদের নতুন প্রজন্ম এই ঘেটু নামটার সাথেই তারা পরিচিত নয়। আজ বর্ষার দিনে রূপসী নৌকো সাজিয়ে কেউ ঘেটু গান গাইতেও আসে না, ফলে তারা জানতেও পারে না সেই যে মায়াবী সুর, সেই যে ছমছম শব্দ, নারী বেশি কিশোরদের মিষ্টি গলা, কলকাকলি, সবটাই যেন আজকে কীরকম হারিয়ে যাচ্ছে। কিন্তু জানো তো, এই যে এত ঘেটু গান হারিয়ে যাচ্ছে কথাগুলো বলছি, এগুলো তো আমাদেরকেই বাঁচিয়ে রাখতে হবে। এই যে হারিয়ে যাওয়া মেঠো সুরগুলো, এটা তো আমাদের শিকড়, আমাদের আত্মপরিচয়, আমাদের ফেলে আসা অবিভক্ত বাংলার সংস্কৃতির ক্যানভাস। এই ক্যানভাসটা একসময় কতটা যে রঙিন ছিল, কতটা বৈচিত্র্যময় ছিল, কতটা রূপসী ছিল, তাই ঘেটু গান দেখলে বোধহয় বোঝা যায়, এবং পরিষ্কারভাবেই বোঝা যায়। এই যে বিলুপ্ত প্রায় লোক ঐতিহ্য আরও একবার চেনা, আরও একবার ভালো করে জানা, এর পেছনে আনন্দও আছে, নির্মম ট্র্যাজেডিও আছে, তাই তার ইতিহাসকে সম্মান জানানো, এটুকুই আজকের অল্প অল্প গল্প কথার আড্ডার মূল বিষয়বস্তু বলতে পারো। এর চেয়ে বেশি কিছু নয়। হারিয়ে যাওয়া জিনিসকে আমাদেরকেই তো ধরে রাখতে হবে। যত বেশি আলোচনা করব, যত বেশি কথা বলবো, তত খানিকটা হলেও ধরে রাখতে পারবো। কিন্তু বেশি কথা আর বলতে পারবো না, কারণ ওই যে সময়ের তো আমাকে পিছু ছাড়ছে না, আমাদের পিছু ছাড়ছে না, রেডিওর ঘড়ির কাঁটা বারবার জানান দিচ্ছে সময় হয়ে এসছে, বিদায় নেওয়ার সময় হয়ে এসছে, তাই আমাকে যেতে হবে। কিন্তু তোমাকে বলছি, আজকের এই যাত্রাটা, এই যে নদীর বুকে আমরা নৌকা করে ভেসে বেড়ালাম, এটা কেমন লাগলো তোমার? জানিও কিন্তু আমাকে, কোথায় জানাবে?
ওই যে যুববাণী কলকাতা আমাদের যে ফেসবুক পেজ সেটার কমেন্ট বক্সে, মানে আজকের অল্প অল্প গল্প

কথার পোস্টারের কমেন্ট বক্সে লিখে জানিও কেমন লাগলো আজকে এই অনুষ্ঠান। আর বেশিক্ষণ কথা বলতে পারবো না, কারণ সময় একেবারেই শেষ। তোমাকে বলবো, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মাটিকে ভালোবেসো, নিজের শিকড়কে ভালোবেসো, শুনতে থাকো যুববাণী। যুববাণী কিন্তু আগামীকাল আবারও ফিরে আসবে তোমাদের সঙ্গে, আর তোমাদের সঙ্গে তখন থাকবে তোমাদেরই যুববাণীর বন্ধু সুইটি। আর যেতে যেতে রইল এই গানটা তোমার জন্য।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন মেঘ পালিকা আচার্য। আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন নজরুল গীতির অনুষ্ঠান।

0: শুনলেন নজরুলগীতির অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন নাটক মানুষ।
1: আজকের নাটক মানুষ। মূল কাহিনী কৃষ্ণচন্দ্র, বেতার নাট্যরূপ অনিল দে, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী। নাটক মানুষ।

0: কেউ কি আমার ডাক শুনতে পাচ্ছে না? কে আসো, আমারে এখান থেকে বের করো, আমারে বাঁচাও।
1: আর বলো না মাইরি, এক হেজা কাজ, রাস্তার গর্ত মাপা। আরে বাবা, শহরে কি গর্তে শেষ আছে?
2: যা বলেছো, ডিপার্টমেন্টের আর খেয়ে দিয়ে কাজ নেই। শহরে কত গর্ত আছে তার স্ট্যাটিস্টিক্স নিচ্ছে সে। যাক, তাহলে শেষ গর্তটা যেন কত নম্বর রামবাবু?
1: 953।
2: শালা, ওই একটা ছোট রাস্তা দিয়ে 953টা হয়ে গেল? সারা শহরে তাহলে কত লক্ষ হবে কে জানে। এসব গর্ত বোঝাতে তো কয়েক লক্ষ টন মাটি লাগবে।
1: গোকুল, মাটি কি বলছো, টাকা বলো, টাকা। কর্পোরেশন ভালো করেই জানে যে টাকা মাটি, মাটি টাকা।
2: কথাটা যেন শোনা মনে হচ্ছে, কে যেন বলেছিল?
1: ওই তো আমাদের রোড ডিপার্টমেন্টের মদন বাবু।
2: মদন বাবু? হ্যাঁ হ্যাঁ, মদন বাবু, রসিক লোক, রোড ডিপার্টমেন্টের বড় বাবু।
1: তা যা বলেছো, রোড মানেই তো মাটি,
2: আর মাটি মানেই হলো টাকা।
0: বাঁচাও গো
2: রামবাবু, রামবাবু শিগগির এসো। আরে এই তো একটা গর্ত,
0: বাঁচাও, আমারে বাঁচাও গো।
1: ভাগ্যিস চিৎকার করেছিল, নইলে তো এটা বাদ পড়ে যেত। কত জানো? হ্যাঁ, এটা হলো 954 নম্বর।
2: কিন্তু কিন্তু এই ব্যাটা এখানে কি করছে?
1: মাতাল বোধা, টাল টাল চামলাতে না পেরে।
0: না না না না, আমি মাতাল না, আমি গর্তে পড়ে গেছি, আমারে তোলো তোমরা।
1: আরে আরে, আমরা তোলবার জন্য আসিনি হে, মাপবার জন্য এসেছি। না গোকুল, লেখো লেখো 954।
2: 954,
1: চওড়া 3 ফুট আর লম্বা হলো
2: 3 ফুট।
1: এই এই ফিতাটা ধরো তো,
2: এই
1: ধরো ধরো,
2: এই এই 5 ফুট।
1: এই এই এই 954, কি নাম তোমার? হ্যাঁ মরুগে, তুমি 954, মাটি পর্যন্ত ফিতাটা ঠেকাও তো, ঠেকাও ঠেকাও।
0: আগে আমার নাম রহিম আলী, আমি কাল থেকে এই গর্তে পড়ে আছি, আমারে তোলেন আপনারা, দয়া করেন গো।
1: বলছি না, ফিতাটা মাটি পর্যন্ত ধরো। আরে বাস, এ তো বেশ গভীর গোকুল। হ্যাঁ 11 ফুট 7 ইঞ্চি।
0: হ্যাঁ অনেক গভীর, কেউ না সাহায্য করলে আমি উঠতে পারছি না, একটু সাহায্য চাই, না হলে এখানে পড়ে পড়ে খিদে চেষ্টায় মরে যাব। কাল থেকে কিচ্ছুটি পেটে পড়েনি গো, আমারে বাঁচাও তোমরা, ঘরে আমার বউ আছে, সে ভেবে ভেবে মরে যাচ্ছে।
2: নাও এখন রামায়ণ শোনো, যত সব। আরে বাবা, আমাদের কাজ গর্ত মাপা, গর্ত থেকে কোনো কিছু তোলা বারণ, সেটা অন্য ডিপার্টমেন্টের কাজ।
1: তোমাকে তুলে ওই ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে কাজ ইয়ে বাধাই আর কি। বলি তোমাকে তুলতে যে খরচ হবে সেটা কে দেবে শুনি?
2: হ্যাঁ কে দেবে?
1: হ্যাঁ সেখানে যে ইয়ে আছে সেটা কারা পাবে শুনি?
2: না না না, ওসব ঝামেলায় গিয়ে কাজ নেই। তাছাড়া গর্তে গাড়ি পড়ে গেলে ভেহিকলস ডিপার্টমেন্ট আছে, তারা তোলে। তুমি মানুষ, মানুষ পড়ে গেলে তোলার কি আইন আছে?
1: আমার তো মনে হয়নি। আরে বাবা গোকুল, চলো তো চলো, এখন অনেক বেলা হয়ে গেল, চলো চলো।
0: দয়া করো ও বাবারা, বাবারা বাঁচাও গো, ও বাবারা বাঁচাও, আমি মরে যাব।
3: সলিল, ঠিক জানো তো এই রাস্তাতেই বাড়ি?
1: হ্যাঁ কাকা বাবু, এই তো ঠিকানা লেখা রয়েছে, এই তো 11 নম্বর।
3: আরে বাবা, নম্বর দিয়ে যদি বাড়ি খুঁজে বের করা যেত তাহলে এ শহরের নাম কলকাতা হতো না। আর কিছু বলেনি? কোনো গাছ টাছ কোনো কিছু হদিস দেয়নি?
1: হ্যাঁ বলেছিল, একটা বড় গর্তের কথা, ডান দিকে ঘুরে গলির মধ্যে।
3: বড় গর্ত?
1: হ্যাঁ,
3: সে তো সারা কলকাতা জুড়েই রয়েছে, মেয়ে দেখতে এসে আগে গর্ত দেখব সেটা তো ভালো হবে কি?
1: আমি তো সেই জন্যই আপনাকে বলেছিলাম আপনি একা আসুন, আপনার পছন্দই আমার পছন্দ। তা নয় আমায় আবার ঠেলে আনলেন, আশেপাশে তো কোনো লোকও দেখছি না।
3: আরে গর্তটা খোঁজো না, গর্তটা পেলেই গলিটা পাওয়া যাবে।
1: আচ্ছা পেছনে তো একটা গর্ত ফেলে এলুম না, ওর আশেপাশে নয় তো?
3: দূর বাপু, গর্ত দিয়ে কখনো বাড়ি চেনা যায়?
0: কে আছো গো, আমারে তোলো, আমারে বাঁচাও।
3: আরে কে চেঁচাচ্ছে মনে হচ্ছে না?
1: হ্যাঁ হ্যাঁ,
3: দেখো তো, দেখো তো সলিল,
1: ওই তো ওই দিকে।
0: ও বাবুরা, বাবুরা আমারে তোলেন গো বাবুরা, আমি মরে যাচ্ছি।
1: যাক বাবা, গর্তটা শেষ পর্যন্ত পাওয়া গেল,
3: এইবার গলি। তেকে জিজ্ঞাসা করলেই তো হয়। বলি ও ভাই, 11 নম্বরটা কোন দিকে বলতে পারো?
0: আমারে বাঁচান বাবু, আমারে ওপরে তোলেন, আমি গর্তে পড়ে গেছি গো, তোলেন গো।

0: গো বাবু, আমি কাল রাত থেকে কিছুই খাইনি গো। আমারে মাতাও, আমারে তোলো গো বাবু।
1: দেখছি মেয়ে দেখতে যাচ্ছি, একটা শুভ কাজ, এখন ওকে তুলতে গিয়ে জামা কাপড়ের 12টা বাজাই আর কি।
2: আরে বাবা, আমরা কি মই নিয়ে মেয়ে দেখতে বেরিয়েছি যে তোমায় তুলবো? ওখান থেকে বলতে পারছো না?
1: আজ বোধহয় আর মেয়ে দেখাই হলো না।
0: ও বাবা, তোমাদের পায়ে পড়ি গো, আমারে উদ্ধার করো গো।
2: আরে আহমুক কোথাকার, মেয়ে উদ্ধার আর তোকে উদ্ধার, এর মধ্যে কোনটা মহৎ কাজ সেটা বুঝবি তো?
1: চলুন চলুন তো কাকা বাবু, মুখ্যদের ওসব বুঝিয়ে সুঝিয়ে কোনো কাজ নেই, একটু এগিয়ে গিয়ে দেখি
3: কি হয়েছে স্যার।
2: এই তো একেই জিজ্ঞাসা করি। আচ্ছা কনস্টেবল সাহেব, 11 নম্বর বাড়িটা কোথায় বলতে পারেন?
3: 11 নম্বর, 11 নম্বর, একটু এগিয়ে গিয়ে দেখুন তো। কিন্তু এখানে কে চেঁচাচ্ছিল?
1: আগে আমরা না, এই গর্তের মধ্যে একটা লোক পড়ে গেছে, ওই চেঁচাচ্ছিল। আসুন কাকা বাবু।
2: হ্যাঁ চলো চলো।
3: পড়ে গেছে? অসম্ভব, এই গর্ত কি আজকের গর্ত? সেই 1947 সন থেকে দেখে আসছি, কোনো দিন কেউ পড়ল না, আজ পড়ে গেল বললেই হলো। গর্ত থাকলেই পড়তে হবে, মামদবাজ। গ্রেবার মাস, ওখানে কি করছি?
0: আগে কনস্টেবল সাহেব, আমি কাল রাতে গর্তে পড়ে গেছি, আমারে তোলেন গো। আমার বাড়িতে আমার বউ আমার পর চেয়ে বসে আছে গো।
3: বউ বাড়িতে বসে আছে?
0: হ্যাঁ গো।
3: আর তুমি গর্তে বসে আছো? মাস, কি করছিস গর্তে? কর্পোরেশনের লাইন থেকে ফেরুল চুরি করছিস? হ্যাঁ, পেতলের ফেরুল বুঝি?
0: আগে না, আমি শোন না, আমি একজন মজুর, রাজমিস্ত্রির জোগাড়ে।
3: জোগাড়ে? তো বাবা, এখানে কি জোগাড়ে ঢুকেছ? হ্যাঁ, আমাকে বোকা পেয়েছ? আমি কিছু বুঝি না। তুই কোথায় থাকিস, তোর নাম বল।
0: আগে আমার নাম রহিম আলী, যদি আমার নাও তোলেন আমার বাড়িতে একটা খবর দিয়ে দেন।
3: তোর বয়স কত?
0: আগে 20।
3: বেচার ধারী, তোমার বাড়িতে খবর দিতে যাবে, তোকে চালান করা হবে।
0: আগে ঠিক আছে, আমার এখান থেকে তুলে চালান করে দেন।
3: তোমাকে তুলতে হবে?
0: এই যে,
3: তোমাকে তোল্লাই দিতে হবে। গর্তে নেমে ফেরুল চুরি করছ, জানো না ফেরুল খুলে নিলে কর্পোরেশনের জল নষ্ট হবে, আর জল নষ্ট হলে দেশের ক্ষতি হবে। কে? দেশের ক্ষতি হলে কি হবে জানিস?
0: আরে আমি নেকা পড়া জানি নে, দেশের ক্ষতি হলে কি হয় জানি নে, আমি জোগাড়ে।
3: দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি ভাগাড়ে। দেশের ক্ষতি হলে সবচেয়ে ক্ষতি হয় পুলিশের। হ্যাঁ, দেশ নেই তো পুলিশ নেই, আর পুলিশ নেই তো আমার চাকরি নেই। না, দেখছি তোর এখানে কপালে মস্ত দুঃখ আছে।
0: এই যে কাল রাত থেকেই তো দুঃখ ভোগ করছি, আমারে দয়া করিয়ে উপরে তোলো, আমারে বাঁচাও।
3: দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে বাঁচাচ্ছি, আগে থানায় রিপোর্টটা করে আসি, তারপর তোর ব্যবস্থা হবে। একটা গর্তে পড়ে ফেরুল চুরি। তোর কাছে কিছু আছে?
0: আগে না, কিছু নেই।
3: কিছু নেই? সত্যি কিচ্ছু নেই?
0: মাইরি বলতেছি, কিচ্ছু নেই, থাকলি দিতা।
3: আমারে দিতিস?
0: হ্যাঁ দিতা।
3: আমি কি চেয়েছি তোর কাছে? আমি জিজ্ঞেস করছি তোর কাছে কিছু আছে কিনা, শুধু জানতে চাই। দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি, কাছে কিছু নেই। হ্যাঁ, বলে থাকলে দিতা। দেখাচ্ছি মজা।
0: এই দেখো, ও কনস্টেবল সাহেব, আমারে বাঁচাও গো, আমারে বাঁচাও, আমারে তোলো গো। কে কোথায় আসো, আমারে গর্ত থেকে উদ্ধার করো গো। ওরে আমারে কেউ তোলে না রে, আ ভগবান।
4: আরে বাবা, না না, আমি বলছি, লাকি বাবার মা ছিল বিউটি কুইন, আর বাবা গ্রিনফিল্ড, ওদের বিটিংয়ে তোমার ওই নম্বর 7-এর ডুডুল ফক্স জ্যাকপট এবার ঝাড়বেই।
1: ওসব ফোরকাস টোরকাস ছাড়ো তো, বিউটি কুইনের দৌড়ও দেখেছি, গ্রিনফিল্ডেরও, গ্রিনফিল্ডের ওপর টট খেলে সেবার যা ঝাড় খেয়েছি না। না না বাবা, আমি ওসব ডুডুল ফক্স টক্স নেই আর। আমার ধারণা প্রিন্স মারাক্কা, এর চেয়ে অনেক ভালো ঘোড়া।
2: আচ্ছা, সেটা তুমি কি করে বললে? ক্যালকাটা রেসের ডিসেম্বরের সেই কালা শনিবারের কথা মনে আছে? প্রিন্স মারাকা দৌড়চ্ছে, আমি প্রাণ

0: মানে পড়ে যা যাচ্ছি, শেষকালে ব্যাটা করলে কি জানো?
1: কি
0: সকলকে তাড়িয়ে নিয়ে বাজি শেষ করলো। মাইরি বলছি, আজ যদি জ্যাকপট মারতে হয় তো মারবে 3 নম্বর বোম্বে কুইন। কি চেহারা দেখলে যেন চোখ জুড়িয়ে যায়।
1: দেখো দেখো সামনে গর্ত আছে।
0: আরে দেখো দেখো এই গর্তের মধ্যে একটা সন্ন্যাসী বসে আছে রে।
1: আরে তাই তো, তবে বোধহয় সন্ন্যাসী নয়, লোকটা গর্তে নেমে জল খাচ্ছে।
2: যা জল খাবে কেন, জল তো বাড়িয়ে গিয়ে খেতে পারত, লোকটা বোধ হয় কুম্ভুক করছে।
1: তাহলে নিশ্চয়ই সাধু।
0: আয় ওকে আজকে নম্বরটা জিজ্ঞাসা করি। বাবা কলা খাবে, সিঙ্গাপুরি কলা?
3: না খাবো না, আমি কিচ্ছু খাবো না, আমি পুরিও খাবো না, কলাও খাবো না, আমি ওপরে যাব।
0: খাও বাবা কলা খাও, এই ছাড়িয়ে দিচ্ছি।
2: এবার বাবা একটা নাম্বার বলে দাও।
3: কিসের
2: এই
3: কিসের নাম্বার?
2: একটা বাড়ির
3: নাম্বার?
2: না না ঘোড়ার, ঘোড়ার।
1: হ্যাঁ আজকে বাড়ির নম্বর নয় বাবা, আজকে জ্যাকপটের নম্বর।
3: আমি কোন নম্বর টম্বর জানি না, আমি কোন বাবা টাবা নই, আমি একজন মজুর। কাল 11টা থেকে গর্তে পড়ে আছি, এক বেটাও আমার সাহায্য করলো না। সব শয়তান, সব মানুষ শয়তান।
1: আরে শালা আমাদেরই কলা খেয়ে আমাদেরকেই গালাগাল দিচ্ছে, মারবো শালাকে।
0: আরে কি আহাম মুখ তুই, শুনলি না নম্বরটা তো বলেই দিল।
1: নম্বর বলেছে? কত কত? ওই শুনিনি তো।
0: আরে ওই যে বললো না রাত 11টা, ওই তো 11। দাঁড়া দাঁড়া, মার দিয়া খেললা মারাক্কা, প্রিন্স মারাক্কা 11 নম্বর।
1: কি বললি? 11 নম্বর প্রিন্স মারাক্কা?
2: জয় গত বাবা, জয় জয় গত বাবা, জয় জয় বাবা প্রিন্স মারাক্কা।
0: চলো থ্যাংক ইউ।
3: আমারে তোলো তোমরা, আমারে তোলো।

0: কিছু মনে করবেন না ভাই, আমি একজন সাংবাদিক। আপনি এখানে কি করছেন?
1: আমি এই গর্তে পড়ে গেছি, আমারে দয়া করে তোলার ব্যবস্থা করেন। কাল রাত থেকে না খেয়ে আসি, আর আমার শরীরে শক্তি নেই। কত লোকের বললুম, কেউ আমারে তোলে না।
0: বাহ, এটা একটা দারুণ খবর। আপনাকে ভাই আমি কয়েকটা প্রশ্ন করছি, আমি বেশি সময় নেব না। একটু পরে এই রাস্তা দিয়ে মন্ত্রী যাবেন, একজন মন্ত্রী ও একটি গর্তে পড়া মানুষ, চমৎকার হেডিং হবে। আচ্ছা, আপনি কিভাবে এখানে পড়লেন স্যার?
1: কাল রাতে আমার বাড়ি ফিরতে একটু দেরি হয়েছিল, তাই জোরে জোরে পা চালিয়ে বাড়ি ফিরছিলাম। রাস্তাটা অন্ধকার ছিল, দেখতে না পেয়ে গর্তে পড়ে গেলাম।
0: বেশ বেশ, আচ্ছা যখন পড়লেন তখন প্রথমেই আপনার কার কথা মনে পড়ল? ঘরের কথা, দেশের অবস্থার কথা?
1: আমি ঘাবড়ে গেছিলাম।
0: ঘাবড়ে গেছিলেন মানে? তাহলে তো আপনার একটা অনুভূতি হয়েছিল, সে অনুভূতিটা কেমন? খুব কষ্টের না মজার? মানে অনেক সময় হয়তো পড়ে গেলে ব্যথার চাইতে মজার অনুভূতিটা আগে আসে, মানে ব্যথাতে কোঁকাচ্ছে অথচ হাসিও পাচ্ছে।
1: আমি আপনার কোনো কথা বুঝতে পারছি না।
0: ঠিক আছে ঠিক আছে, এবার বলুন তো, এই গর্তের মধ্যে থাকতে থাকতে জীবন সম্পর্কে আপনার কি ধারণা হচ্ছে? কোনো একটা দার্শনিক উপলব্ধি টপ্তি হচ্ছে কি? মনে হচ্ছে কি যেন পেরিয়ে এলাম অন্তবিহীন পথ, কত যুগ কত কাল।
1: আমি হাত জোর করে বলছি, আমারে ওপরে তোলেন, আমি সব বলি দেব।
0: তোলার কথা মনে হচ্ছে? হে ভগবান, ওপরে তুলে নাও, এরকম মনে হচ্ছে না? মানে স্টোরিটা ঠিক মতো গোছাতে হবে তো। মানে আমি বলতে চাইছি, আপনার এই গর্তে পড়ে যাবার সঙ্গে মানব জাতির একটা সামগ্রিক অধঃপতনের কোনো প্রতীক কি আপনার মনে আসছে?
1: দোহাই আপনার, একটু বাংলা ভাষায় কথা বলুন।
0: কি মুশকিল, আমি তো বাংলা ভাষাতেই কথা বলছি। আচ্ছা দাঁড়ান, আমি একটু সহজ করে বলছি। আচ্ছা, ইস্ট জার্মানি এবং ওয়েস্ট জার্মানির মিলনের কথাটাই ধরুন, অথবা গালফ।

0: রাজনীতির ব্যাপারটা আপনার কি মনে হয়?
1: চলে যাও, চলে যাও তুমি এখান থেকে, তোমার কোন কথার জবাব আমি দেব না। তখন থেকে বলতেছি আমি গর্তের মধ্যে পড়ে গেছি, তো আমারে জার্মান দেখাচ্ছে, ওপরে তোলার নামই নেই, আমারে মন্ত্রী দেখাচ্ছে। চলে যাও, চলে যাও, আমারে ওপরে তুলতে হবে না, চলে যাও তুমি, তোমার গল্প আমি শুনতে চাই না।
0: আহা, রাগ করছেন কেন ভাই? আমার কাজ তো লোককে গর্ত থেকে তোলা নয়। গর্তে পড়ে যাওয়া মানুষ সম্পর্কে, তার অনুভূতি সম্পর্কে, তার ক্ষোভ বেদনা ইত্যাদি সম্পর্কে একটা চিত্র তুলে ধরা। তা যাই হোক, যতটুকু জবাব দিয়েছেন তাতেই আমি কৃতজ্ঞ। থ্যাংক ইউ, আমি চললাম। হ্যাঁ।

0: জয় ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ। কাঁদছিস কেন বাচ্চা?
1: ও সাধু বাবা, সাধু বাবা গো, আমি যে মরে গেলাম গো।
0: কেন?
1: আমার গর্ত থেকে তোলো গো সাধু বাবা।
0: আরে তুই তো একদম বুদ্ধ আছে, একদম মূর্খ আছে। রায়না কালিয়ে ওই তো সচ্চা জায়গা আছে। ছোটা গাড্ডা সে বাহার হোকে বড়া গাড্ডা মে জানে বান্তা। এ সংসার বড়া গাড্ডা হয়, দুনিয়া কা হর আদমি কই না কই গাড্ডা মে রহতা হয়, কই ছোটা গাড্ডে কই বড়া গাড্ডে।
1: হাত বাড়িয়ে একটু সাহায্য করো গো সাধু বাবা, একটু সাহায্য পেলেই আমি রাস্তায় উঠতে যেতে পারি।
0: কি রাস্তা, কি গাছ, কি নাদামা, কি খাম্বা, সব সমান, সবই জগতের রহস্য, সবই মায়া। সোচ কর বেটা, সোচ কর, এই বার বৈঠকে বৈঠকে সোচ কর।
1: তুমি
0: জয় ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ।
1: এই নাকি সাধু? হায় হায় হায় হায়।

0: তুমি কে গো? তুমি ওখানে কি করছো?
1: কে কে?
0: আমি বুবুন, স্কুল থেকে বাড়ি ফিরছি। তুমি ওখানে কি করছো?
1: আমি ঘরতে পড়ে গেছি বাবা, আমারে কেউ ওপরে তুলছে না।
0: কেন তুলছে না? কেন, তুমি কি দুষ্টুমি করেছো?
1: ভগবানের দিপি, আমি কোনো দুষ্টুমি করিনি, আমি শুধু পড়ে গেছি গো। আমারে একটু তোলো, আমারে ওপরে তোলো বাবা।
0: আহারে, তোমার বুঝি মানে? তোমার মা তোমাকে তুলে দেয় না কেন?
1: না বাবা, আমার মা নেই, আমার বউ আছে, সে আমার জন্য ভেবে ভেবে অস্থির হয়ে যাচ্ছে। আমারে ওপরে তোলো বাবা।
0: আমি তোমাকে তুলব, দাঁড়াও, আমি হাত বাড়িয়ে দিচ্ছি, তুমি আমার হাত ধরে ওপরে উঠে এসো। উফ, আহ, না, হচ্ছে না, তুমি আমার হাত ধরতে পারছো না। তুমি আরেকটু ওঠো, আমার হাত যে ছোট। ঠিক আছে, তুমি ওখানে শুয়ে থাকো, আমি যখন বড় হব তখন আমার হাতও তো বড় হবে, সেই লম্বা হাত দিয়ে আমি তোমাকে ওপরে তুলে আনব, কেমন? তুমি কেঁদো না, তোমার কি খিদে পেয়েছে? মাখন রুটি খাবে? দাঁড়াও, আমার মা আমাকে টিফিন দিয়েছিল তো, আমি আজ টিফিন খাইনি, তুমি খাও। তুমি ভেবো না, আমি শিগগিরই বড় হয়ে যাব, তখন তোমাকে নিশ্চয়ই তুলে আনব।
2: বুবুন, এই বুবুন, ওখানে গর্তের কাছে কি করছো? শিগগির এসো।
0: মা, এখানে এসো না, একটা কাকু গর্তে পড়ে গেছে, ওকে তুলে দাও না।
2: কি সর্বনাশ, কে ওই লোকটা? ও তো একটা পাগল, চল শিগগির চল।
0: না না, পাগল না, পাগল না, মানুষ।
2: পাজি ছেলে কোথাকার, বলছি না, পাগলও, চল চল বলছি।

0: এখন এটা বুঝিয়ে দেওয়া হয়নি? তোমরা আর আমার চাকরিটা রাখবে না দেখছি। আর 10 মিনিটের মধ্যে মন্ত্রী মশাইয়ের গাড়ি যাবে এদিক দিয়ে, গাড়ির চাকা এখানে লাফিয়ে উঠলে কি কাণ্ডটা হবে ভেবেছ?
1: কি বলবো স্যার, এত কম সময়ের মধ্যে এত গর্তকে বোঝানো যায়? এই মরেছে, এটা আবার কে?
0: এই দেখো, এর মধ্যে আবার একটা কুকুর পড়ে গেছে। এ তো মাটি চাপা দিয়ে বোঝাই করার উপায় নেই, প্রাণী সম্পদ মন্ত্রী আবার তাতে খেপে যাবে।
1: তাহলে কি হবে স্যার? গর্ত ভরাট করারও তো সময় নেই, আরে এক্ষুনি তো গাড়ি এসে পড়বে।
2: আমারে তোলো, আমারে বাঁচাও।
0: আরে এ তো কুকুর নয়, মানুষ, সর্বনাশ করেছে। এই এই চুপ চুপ চুপ, তুই শব্দটি করবে না।
2: পড়ে গেছি গো।
0: চুপ করো, এখনই মন্ত্রী মশাইয়ের গাড়ি আসবে এদিকে, তুই শব্দটি করলে মাথার কলি উড়িয়ে দেবো বলছি। চুপ চুপ, হেই হেই, দাও তো দাও, মাটি চাপা দাও, এ তো কুকুর নয় মানুষ।
1: স্যার স্যার, বরং কতগুলো তক্তা এনে এর উপর ফেলে দেওয়া যাক। মন্ত্রী মশাইয়ের গাড়ি চলে গেলে তখন যা হওয়ার করা যাবে কিছু।
0: আরে তার আগে এটাকে তোলার ব্যবস্থা করো।
1: আরে একে তুলতে গেলে মুশকিল। এই এই হারাম জাদা, ও কানে পড়ে আছিস কেন তুই? হ্যাঁ দেখ, উঠে আয় বলছি।
0: আজ তোমরা ডোবালে দেখছি। আরে উঠাও উঠাও, তাড়াতাড়ি উঠাও।
1: কিন্তু স্যার, ও তো আর কোনো সাড়া শব্দ দিচ্ছে না। এই উঠায় উঠায় বলছি।
0: আরে দূর, ও উঠবে কি করে? উঠবার জন্য কি ওখানে ঢুকেছে? পাগল পাগল।
1: না না স্যার, এটা কিন্তু ঠিক হলো না, এটা কিন্তু আমরা ঠিক হচ্ছে না, এটা মোটেই ঠিক নয়।
0: কি কি ঠিক হচ্ছে না, কি ঠিক নয়?
1: এই যে এই যে আপনি আমাকে পাগল বললেন।
0: লাউ ঠালা, তোমাকে আবার কখন পাগল বললেন?
1: এক্ষুনি আপনি আমাকে পাগল বলেননি।
0: কখনো না কখনো না, তোমাকে আমি পাগল বলতে যাব কেন?
1: আলবার্ট বলেছেন।
0: কি মুশকিল, বলছি বলিনি।
1: বলেছেন বলেছেন বলেছেন, আর এই কথাটা উইথড্র না করলে আমরা এক্ষুনি স্ট্রাইক করব। হ্যাঁ, অধস্তন কর্মচারীকে অপমান করবার কোন অধিকার আপনার নেই।
0: এই মরেছে, ঠিক আছে ঠিক আছে, আমি আমি উইথড্র করলাম।
1: আচ্ছা,
0: কিন্তু ভাই তুমি ভুল করছো, তোমাকে পাগল বলে নিজের বিপদ ঘটাবার মতো পাগল যে আমি নই এটা তোমার বোঝা উচিত। ওই দেখো ওই দেখো, পাগলটা আবার চেঁচাচ্ছে। না না, তুমি না তুমি না, ওই গর্তের ভেতরে যেটা জ্বালাচ্ছে ওটাকে পাগল বলেছি। না না না, এবার না হয় একটা ব্যবস্থা করো।
1: বললাম তো, কয়েকটা তক্তা এনে আপাতত এটা বুঝিয়ে ফেলো।
0: সে যা হয় মাথা মুন্ডু একটা করো, তোমাদের জন্য ওটার চাকরিটা থাকবে না আমার, যত সব পাগল জুটেছে আমার কপালে।

った。

0: 고타고 고타이
1: 에이도
0: 고타이
1: 에이고 어떻게 버려라 이지래
0: 오마
1: 오마
0: 오이 একই দশা হয়েছে তোমার, তুমি এই গর্তের মধ্যে, তুমি কোথায় পড়ে আছো গো?
1: বৌরে আমারে তোর রে বৌ, আমি এই গর্তে পড়ে গেছি রে।
0: ধরো আমার হাত ধরো।

0: সেই গর্ত। দশ বছর আগে এখানেই আমাদের এক ভাই এক মজুর রহিম আলী পড়ে গিয়েছিল। আজ এই মিছিল তাকে উদ্ধার করবে, তাকে জীবনের মধ্যে টেনে আনবে। রহিম আলী আর ভয় নেই ভাই, আমরা তোমাকে উদ্ধার করতে এসেছি, এই গর্ত থেকে তোমাকে তুলে নিতে এসেছি, আমাদের সঙ্গে তুমি চলো, এসো আমার হাত ধরো, দেখো উপরে কেমন চমৎকার হাওয়া, কেমন খোলা আকাশ, কেমন মুক্ত জীবন, এসো সংগ্রামী বন্ধু, নতুন করে জীবন শুরু করবে, এসো।
1: না ভাই, যাও তোমরা, এখানে আমি বেশ আছি, এই গর্ত, এই আমার আকাশ, এই আমার মুক্ত জীবন। কত যুগ ধরে আমি এই গর্তের মধ্যে আছি, এখানেই আমার ছেলেপুলে জন্মালো, বড় হলো, জীবন তো বেশ কেটেই যাচ্ছে, খারাপ কি? হ্যাঁ, আর আমার কোনো সাহায্যের দরকার নেই, এই গর্তের জীবনই বেশ ভালো, বেশ শান্তির। কি বলিস মানের মা, কি হলো অমন করে চেয়ে আছেন? মান আমার এই ছেলে, আমার এই ছেলেটার নাম রেখেছি মান, আর ওর নাম হুঁস। আমাদের কথা মানে আমার এই মান আর এই হুঁসের কথা ভাবতে ভাবতে, যদি কোনো দিন মানুষের হুঁস হয়, সেই আশাতেই আমরা এই গর্তের মধ্যে পড়ে রয়েছি। হ্যাঁ গো, এই আমরা বেশ আছি। কি রে মানের মা বল, আমরা তো ভালোই আছি।
2: মানুষ নাটকটি শেষ হল। মূল কাহিনী কৃষ্ণচন্দ্র, বেতার নাট্যরূপ অনিল দে, অভিনয় রামবাবু, পার্থসারথি দেব, গোকুলবাবু, খোকন চক্রবর্তী, সাংবাদিক হাসি গঙ্গোপাধ্যায়, কনস্টেবল হারু রায়, জুয়ারি লক্ষ্মী জনার্দন মুখোপাধ্যায়, কাকাবাবু বিভূতিভূষণ চক্রবর্তী, অফিসার জগদীশ মুখোপাধ্যায়, বুবুন স্বাতী পাল এবং রহিমের ভূমিকায় ধীমান চক্রবর্তী, সম্পাদনা বিশ্বনাথ দাস, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী।
3: শুনলেন নাটক মানুষ, আকাশবাণী মৈত্রী, খবর একটু পরেই।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রসংঘে কাশ্মীর ইস্যু উত্থাপন করায় ভারত পাকিস্তানের সমালোচনা করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পাসপোর্ট সেবা দিবসে বলেছেন, রেকর্ড সংখ্যক পাসপোর্ট ইস্যু করার ফলে ভ্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় তেহরানে ভারতীয় দূতাবাস ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও উপসাগরীয় দেশগুলিতে 3 দিনের সফর শুরু করেছেন। গোয়া ও কোঙ্কন উপকূলে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। বিশ্বকাপ ফুটবলে আজ রাত থেকে শুরু হচ্ছে গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রসংঘের মঞ্চে কাশ্মীর ইস্যু উত্থাপন করায় ভারত পাকিস্তানের তীব্র সমালোচনা করেছে। যুগ্ম সভাপতির পদ থেকে নিরপেক্ষ ভূমিকা পালন না করে সেই পদের অপব্যবহার করা হচ্ছে এবং ইসলামাবাদ এই মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলে ভারতের অভিযোগ। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদের এক মন্তব্যের জবাবে একথা বলেন। জম্মু কাশ্মীর প্রসঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী অবস্থানের কথাও উল্লেখ করেছেন তিনি। পি হরিশ বলেন, কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর একান্তভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয়।
1: The maintenance of international peace and security. The proposed tools that could be considered include negotiation, inquiry, mediation, arbitration, etc. After taking into account any procedures that may have already been adopted bilaterally by the parties concerned. I also refer to the unwarranted remarks made by the representative of Pakistan. It is incredible that a co-chair expected to be balanced and unbiased in conduct has chosen to politicize this forum. I would only like to stress for brevity of time that the Union Territory of Jammu and Kashmir is a matter strictly internal to India. It has always been, is and will remain so.
0: ভারত পাকিস্তান অধিকৃত কাশ্মীরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে পাকিস্তানের

0: শিরকামতি খাজা আসিফের মন্তব্যের কড়া সমালোচনা করেছে। পাকিস্তান মানবাধিকার লঙ্ঘন থেকে দৃষ্টি সরাতে এবং নিজেদের ব্যর্থতা আড়াল করতেই এই ধরনের মন্তব্য করেছে বলে মনে করছে সরকার। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাংবাদিকদের বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ধারাবাহিক বিক্ষোভে পাকিস্তানের দীর্ঘদিনের অর্থনৈতিক শোষণ, মৌলিক অধিকার বঞ্চনা এবং প্রশাসনিক নিপীড়ন, জরুরি সরবরাহ, ওষুধ বন্ধ, ইন্টারনেট ব্ল্যাকআউটের প্রত্যক্ষ ফল।
1: The ongoing protests in Pakistan-occupied Kashmir are a direct consequence of Pakistan's decades-long policy of systemic economic exploitation, denial of fundamental rights, and administrative oppression. We hope the international community will hold Pakistan accountable for its misdeeds and abuses.
0: আজ পাসপোর্ট সেবা দিবস। 1967 সালে 24 জুন পাসপোর্ট আইনের সূচনাকে স্মরণ করে দিনটি পালিত হয়। এই উপলক্ষে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন পাসপোর্ট সেবা কেন্দ্র এবং পোস্ট অফিস সেবা কেন্দ্রের উদ্বোধন করেন। একই সঙ্গে পাসপোর্ট সেবা কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের অধীনে চিপ সক্রিয় ই পাসপোর্টেরও সূচনা করেন তিনি। তিনি বলেন, রেকর্ড সংখ্যক পাসপোর্ট ইস্যু করার ফলে ভ্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ অনেকাংশেই বেড়েছে। একই সঙ্গে নাগরিক ক্ষমতায়নের কথাও উল্লেখ করেন তিনি। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী জয়শঙ্কর 14তম পাসপোর্ট সেবা দিবসে দেশের সব পাসপোর্ট কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন। উপভোক্তাদের কাছে পাসপোর্ট দ্রুত পৌঁছে দিতে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি বলেন, সুরক্ষিত পাসপোর্ট, সুগম সেবা, সশক্ত নাগরিক ভাবনাকে সামনে রেখে সহজে ও স্বচ্ছতার সঙ্গে এই পরিষেবা দিতে সরকার বদ্ধপরিকর। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ, সাইবার হুমকি সহ একাধিক সমস্যার মোকাবিলা সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছে। ভারতের সভাপতিত্বে নতুন দিল্লিতে গতকাল ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে নেতৃত্ব দেন অজিত দোভাল। ভারতের বিদেশ মন্ত্রক জানায়, বৈঠকে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে জলবায়ু সংক্রান্ত অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদী সংস্থাগুলোর প্রযুক্তি প্রয়োগ নিয়ে আলোচনা হয়।
2: We need to be cognizant of the new security threats and challenges. Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threats for us.
0: নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন ডক্টর অশোক কুমার লাহিড়ি জানিয়েছেন যে গত ত্রৈমাসিকে ভারতের মোট বাণিজ্য 5.4% বৃদ্ধি পেয়েছে। নতুন দিল্লিতে ট্রেড ওয়াচ কোয়ার্টারলি প্রতিবেদনের সর্বশেষ সংস্করণ প্রকাশের সময় তিনি এ তথ্য জানান। মুদ্রা বিমানবন্দর নিয়ে 3,000 কেজি মাদক আমদানির মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি দিল্লির 5 জায়গায় তল্লাশি চালাচ্ছে। ইডি আধিকারিকরা জানিয়েছেন, হরপ্রীত সিং তলওয়ার, শামসুদ্দান এবং তার সহযোগীদের সঙ্গে জড়িত বিভিন্ন স্থানে চলছে এই তল্লাশি। দিল্লির নাইট ক্লাবগুলিতে মাদক আমদানির এই টাকা কাজে লাগানো হয়েছে বলে অভিযোগ। উল্লেখ্য, জাতীয় তদন্তকারী সংস্থা একই মামলায় হরপ্রীত সিং তলওয়ারকে এর আগে গ্রেপ্তার করেছিল, তবে বর্তমানে সে জামিনে ছাড়া পেয়েছে। আবাস ও নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী মনোহর লাল আজ জাতীয় রাজধানীতে সেন্ট্রাল ভিস্তা করিডোরের জন্য সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশনের নির্মাণ কাজের সূচনা করেছেন। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। সরকারি কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে এই মেট্রো স্টেশনের প্রয়োজন ছিল অত্যন্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রানী দুর্গাবতীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ রানী দুর্গাবতীকে মহিলা শক্তির প্রতীক এবং নির্ভীক রানী বলে উল্লেখ করে বলেছেন, আক্রমণকারী মুঘলদের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় তিনি বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। পশ্চিমবঙ্গের নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে শুনবেন বিশেষ আলোচনা। বাজেটের প্রাপ্তি এবং প্রত্যাশা নিয়ে রাজ্যের অর্থ দপ্তরের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের প্রাক্তন আধিকারিক প্রদীপ কুমার মহান্তি এবং বণিকসভা মার্চেন্ট চেম্বার অব কমার্সের আর্থিক বিষয়ক চেয়ারম্যান সরজিৎ মিত্রর সঙ্গে কথা বলেছেন

0: অবিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টা থেকে গীতাঞ্জলি, ডিটিএইচ এবং আকাশবাণী সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইআইআর নিউজ কলকাতাতে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় তেহরানে ভারতীয় দূতাবাস ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। সাম্প্রতিক ইতিবাচক পরিস্থিতি এবং নিরাপত্তা ক্ষেত্রে সার্বিক উন্নতি হওয়ায় দূতাবাস ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণের বিষয়টিও বিবেচনা করতে বলেছে, যদিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিনা প্রয়োজনে ইরান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শই দেওয়া হয়েছে। ইরানে এই মুহূর্তে যেসব ভারতীয়রা বসবাস করছেন বা খুব প্রয়োজনে যারা ইরান যেতে চাইছেন তাদের সর্বোচ্চ সাবধানতা ও সতর্কতা বজায় রাখার পাশাপাশি পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকার জন্য বলেছে দূতাবাস। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও উপসাগরীয় দেশগুলিতে তিন দিনের সফর শুরু করেছেন। ইরানের সঙ্গে চার মাসব্যাপী মার্কিন ও ইসরায়েলি সংঘাতের অবসান ঘটিয়ে সত্য হওয়া শান্তি চুক্তির পর আরব সহযোগী দেশগুলির কাছে নিজেদের অবস্থান প্রমাণ করতে ওয়াশিংটনের এই সিদ্ধান্ত। রুবিও গতরাতে আবুধাবিতে পৌঁছন, চলতি সপ্তাহের শেষের দিকে উপসাগরীয় সহযোগিতা পর্ষদের আনুষ্ঠানিক বৈঠকের আগে সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত এবং বাহরিনের সঙ্গে তিনি কথা বলবেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ গোয়া ও কোঙ্কন উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। কর্ণাটক উপকূল এবং মধ্য মহারাষ্ট্র আগামী দুদিন এরকম পরিস্থিতি বজায় থাকবে। চলতি মাসের 29 তারিখ পর্যন্ত অসম, মেঘালয়, কর্ণাটকের অভ্যন্তরভাগ, উড়িষ্যা, তেলেঙ্গানা এবং সিকিমে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর এবং লাদাখে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নিম্নচাপ অক্ষরেখা এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকায় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। আজ রাত থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ব্যান্ডের গান। যারা বলেন জীবন বড় একঘেয়ে, চেনা হাওয়া বুকে টেনে টেনে ক্লান্ত মন প্রাণ, ঘরবন্দি প্রত্যহের রুটিনে ঘুরপাক খেতে খেতে গড়িয়ে যাচ্ছে সময়, তাদের কাছে বলতে ইচ্ছে করে অবশ্যই বাংলা ব্যান্ডের গান শুনুন, একটানা বৃষ্টির বিরতিতে রামধনু ওঠার মতো আনন্দ পাবেন। কখনো দেখবেন এক একটা সময় কোথাও কিছু নেই, চোখের তারায় লটকে গেল ঝাপসা প্রহর, সরে না কিছুতেই, নিজেকে নিজেই বলে উঠি দূর ছাই। আবার কখনো সমুদ্র স্নানের ইচ্ছে হচ্ছে প্রবল, অথচ চোরাবালি রজানা ভয় গ্রাস করছে বারবার, সৈকতকে মনে হচ্ছে কোনো বদ্ধ ভূমি, ফিরে আসতে হয় পায়ে পায়ে। এমন সন্ধিক্ষণে চাই একটা অভিঘাত, তার নাম ব্যান্ডের গান, যা ফিরিয়ে দেয় হারিয়ে পালা যাপনের সুগন্ধ রুমাল। শুনুন বাংলা ব্যান্ডের গান ভূমি ব্যান্ড থেকে, সঙ্গে আছি শর্মিষ্ঠা রায়।

এই বাংলারই এক সাঁওতাল পল্লীতে হেঁটে ঘোরার সময় 10-12টা শালিকের কোরাস শুনে মনে হয় প্রকৃতির মধ্যেই আছে বৃন্দ গানের সম্ভার। যেমন অরণ্য জুড়ে গাছেদের ঝঞ্ঝার গান, হাজার হাজার চাকঘেরা মৌমাছির এক সুরে অনবরত গুঞ্জন, কিংবা সার সার পাহাড়ি ঝর্ণার জল ছল ছল মেলোডি। ব্যান্ডের গানেও সেই আদি স্বরলিপি, শুধু সহায়ক বাদ্যযন্ত্র দিয়ে পরিবেশন। এবারের গানটি মহিনের ঘোড়াগুলি থেকে।

ব্যান্ডের গান মনে হয় ডাক্তারি পরিভাষার কার্ডিওগ্রাফ। হৃৎস্পন্দনের ক্রমাগত ওঠানামার দাগ যেন গায়ে সাঁটা, চমক আর বিনোদনে ভরা। এই গানে আমরা অনেকেই অনুরক্ত, তাই আজও বাংলা ব্যান্ডের গান আবেদন অম্লান্তার। শেষ করব পরশ পাথর ব্যান্ডের একটি গান শুনিয়ে, বাংলা ব্যান্ডের গান।

শুনলেন বাংলা ব্যান্ডের গান। খবর একটু পরেই। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 13 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:30। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: এখন মধ্যাহ্নকালীন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস। সাধারণভাবে মেঘাচ্ছন্ন আকাশ, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি এবং 26 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা 24.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.2 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 98% এবং সর্বনিম্ন পরিমাণ 68%। উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ঝঞ্ঝাপূর্ণ আবহাওয়ার কারণে প্রতি ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। সেই কারণে উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কবার্তা আজ এবং আগামীকাল অর্থাৎ 24শে জুন এবং 25শে জুন গভীর সমুদ্র যেতে বারণ করা হচ্ছে। শুনলেন মধ্যাহ্নকালীন আবহাওয়ার খবর। এখন মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠানের কথা। একটু পরেই 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, এক কলমে দুই নারী, উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়, 4:35 কলকাতা কলতান। অনুষ্ঠান 4:50 লালন গাথা, 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী, 5:50 ক্রীড়াঙ্গন, বিশ্বকাপ বিষয়ে ইতিহাসের পাতা থেকে, উপস্থাপনায় নীলাদ্রি।

সেন। 6টা বেজে 20 মিনিটে ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে শুনবেন গবেষণা কেন্দ্রিক বিষয়ের উপরে অনুষ্ঠান, বাইরে থেকে রেকর্ড করে এনেছেন প্রিয়া ধর। 6টা বেজে 50 মিনিটে আপনার স্বাস্থ্য একটি কথিকা, বিকিরণ চিকিৎসায় নবদিগন্ত বিষয়ে বলবেন ডক্টর অরিন্দম চৌধুরী, শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। সন্ধ্যে 7টায় নাটক মানুষ, রচনা কৃষ্ণচন্দ্র, নাট্যরূপ অনিল দে, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী। রাত 8টা বেজে 15 মিনিটে বাংলা ব্যান্ডের গান, রাত 9টায় কথায় গানে, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। 9টা বেজে 15 মিনিটে বিশ্ব পরিক্রমা, 9টা বেজে 45 মিনিটে সিনেমা জগৎ, বিষয় চলচ্চিত্র সংরক্ষণ বিষয়ে অনির্বাণ সাহা সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি নিয়েছেন দেবর্ষী ঘোষ, শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। রাত 10টা বেজে 15 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সুদ কল্যাণ রাগে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়, শিল্পীকে তবলায় সঙ্গত করবেন অশোক মুখোপাধ্যায়, হারমোনিয়ামে সনাতন গোস্বামী। 10টা বেজে 45 মিনিটে উপমহাদেশের খবর, রাত 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় রাত 12টায়।

আকাশবাণী মৈত্রী দুই বাংলার শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুরোধের আসর। আজকের এই অনুরোধের আসরের প্রথম গানটির শিল্পী আশা ভোঁসলে। এই গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।

শুনছেন আপনাদের প্রিয় ভালো লাগার গান নিয়ে তৈরি অনুরোধের আসর। আপনাদের সঙ্গে রয়েছে আমি মৈত্রী বন্ধু পঙ্কজ। এবারে যে শিল্পীর গান শোনাব, শিল্পী মৃণাল চক্রবর্তী। শিল্পীর কণ্ঠে কেন জানি না এই গানটি শুনবার জন্য অনুরোধ পাঠিয়েছেন MM ছবেদ আলী, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ থেকে। আপনার জন্য এবং সমস্ত শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে রইল এই গানটি।

নাগর কুমার দাস ও সৈকত কুমার দাস গছাহার বেতার শ্রোতা ক্লাব রানীবন্দর চিরির বন্দর দিনাজপুর বাংলাদেশ থেকে আপনারা সকলেই শুনতে চেয়েছেন পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় মান্নাদের সুরারোপিত শিল্পী হৈমন্তী শুক্লার কণ্ঠে আমার বলার কিছু ছিল না এই গানটি আপনাদের উদ্দেশ্যে রইল গানখানি।

মৈত্রী প্রচারতরঙ্গে শুনছেন আপনাদের অনুরোধ করা গান নিয়ে তৈরি অনুষ্ঠান অনুরোধের আসর। এবারে যে গানটি শোনাব সেই গানটির গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার নচিকেতা ঘোষ, ছবির নাম সন্ন্যাসী রাজা। সন্ন্যাসী রাজার থেকে শিল্পী মান্নাদের কণ্ঠে এই গানখানি শোনবার জন্য অনুরোধ পাঠিয়েছেন চন্দন সেন, পারুল সেন ও প্রিয়াঙ্কা সেন।

অনুরোধকারী শ্রোতা পলাশ কুমার সরকার, কাঞ্চননগর, ডুমুরিয়া, খুলনা, বাংলাদেশ। আপনি শুনতে চেয়েছেন শিল্পী মান্নাদের কণ্ঠে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় প্রভাসদের সুরারোপিত আমি ফুল না হয়ে এই গানখানি।

এবারে যে গানটি শোনাবো সেই গানটির কথা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং সুরকার হেমন্ত মুখোপাধ্যায়, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

নামিয়ে নাও জ্ঞানের বোঝা, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি জন্য অনুরোধ পাঠিয়েছিলেন সাধন বিশ্বাস অম্বরপুর মুড়িঘাটা উত্তর চব্বিশ পরগনা থেকে। আপনারা শুনছেন অনুরোধের আসর। দেখতে দেখতে সময় প্রায় শেষ। আজকে যেতে যেতে আজকের অনুষ্ঠানের শেষ গানটি শোনাব এবং শেষ গানটি রবীন্দ্রসঙ্গীত। এই গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন সীমা দাস, দমদম ক্যান্টন।

শিল্পী ইন্দ্রাণী সেনের কণ্ঠে এই রবীন্দ্রসঙ্গীতটি দিয়ে শেষ করছি আজকের অনুরোধের আসর। এতক্ষণ আপনাদের সঙ্গে আপনাদের অনুরোধ করা প্রিয় গানের ডালি নিয়ে ছিলাম মৈত্রীবন্ধু পঙ্কজ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

দুই বাংলা শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর। আজ আপনাদের চিঠি পড়ার দিন, অধীর আগ্রহে এই বুধবারটা আপনারা অপেক্ষা করে থাকেন যে যে যে মেল আপনারা পাঠিয়েছেন তার কতগুলো পড়তে পারলাম আর কতগুলো বাকি রয়ে গেল। বাকি রয়ে গেলে মন খারাপ হয়, শুধু আপনাদের নয় আমাদেরও হয়। আবার চিঠি যদি সময় পেরিয়ে গিয়ে আসে, যদিও এখন সেটা কমই হয়, আপনারা মেল পাঠান বলে একেবারে ঠিক টাইমেই আমরা পাই, তাও তখনও মন খারাপ লাগে। কিন্তু এই মাসের এক কলমে দুই নারীর বিষয়, লীলা মজুমদারের মাকু উপন্যাস। আজকের প্রথম মেল পড়ব কানন রণসিংহের। কানন রণসিংহের প্রথম মেল, কানন রণসিংহ থাকেন হচ্ছে রাজাবাজার তমলুক পূর্ব মেদিনীপুরে। লীলা মজুমদারের মাকু উপন্যাসের সোনাউটিয়ার চরিত্র। সুপ্রিয়া মহিলাদের আসর, সাহিত্যিক লীলা মজুমদারের মাকু উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সোনাউটিয়া 8 বছর বয়সে যমজ বোন। আকৃতি প্রকৃতিতে উভয় পরস্পরের অবিচ্ছেদ্য হলেও সোনা গম্ভীর বুদ্ধিদীপ্ত আর টিয়া চঞ্চল মজাদার স্বভাবের। তাদের চরিত্র কেবল শিশুসুলভ নয়, বরং দুরন্তপনায় ভরপুর, প্রাণোচ্ছল, গভীর মূল্যবোধের প্রতীক। সাহসিকতা উদ্ভাবনী মনোভাবের জন্য তারা সকলের প্রিয়। ঘড়িওয়ালার বানানো সার্কাসের মাকুকে সবাই অবহেলা করলেও সোনা টিয়া বুঝত তার আসল মূল্যটা। দাম দিলে মাকু চলতে ফিরতে কাজ করতেও পারে, কাঁদতে হাসতেও সক্ষম। সোনা টিয়া মাকুকে কলের পুতুল না ভেবে ভালোবাসত একজন সত্যিকারের বন্ধু হিসেবে। হারিয়ে যাওয়া মাকুকে খুঁজতে সোনা টিয়া বড়দের নিষেধ সত্ত্বেও বিপদসংকুল কালিয়ার বনে পা বাড়ায়, পথ হারায়, কিন্তু হতাশ হয় না। নিজেদের বুদ্ধিমত্তার দ্বারা সোনা তার পুটুলির জিনিসপত্রের কৌশলে বানালো মাকুর কান্নার কল, আর টিয়া তার রূপোর কৌটোয় গচ্ছিত টিকিটের অর্ধাংশে পাইয়ে দেয় সঙ্গের লটারির টাকা। বনে গিয়েও পশু পাখিদের সঙ্গে নাচ গানে আনন্দে ভালোবাসার ছোঁয়ায় প্রকৃতিকে আপন করে নেওয়ার সারল্যে অফুরান প্রাণশক্তিতে অকৃত্রিম ভালোবাসায় উপন্যাসের মূল চালিকা শক্তি সোনা ও টিয়া। বৃষ্টি ভেজা শুভেচ্ছায় কানন রণসিংহ, রাজাবাজার তমলুক পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন এই চিঠি। আহা, একেবারে আকাশ কালো করে এসেছে বাইরে, যখন তখন বৃষ্টি নাম

অভিমানে দুই বোন একদিন ভয়ানক কালিয়ার জঙ্গলে উদ্দেশ্যে রওনা হয়, সকলের সব রকম সাবধান বাণী অগ্রাহ্য করে। পথে ঘড়িওয়ালার সঙ্গে তাদের দেখা হলে তারা জানায় কালিয়ার বনে তারা প্যাঁ প্যাঁ পুতুল খুঁজতে যাচ্ছে। ঘড়িওয়ালার অনুরোধে তারা মাকুকে খুঁজে বের করবে কথা দেয়। জঙ্গলে জঙ্গলে ঘুরতে ঘুরতে তারা নানা ঘটনার সাক্ষী হয়। ছোট বোন টিয়ার নানান আবদার সামলায় শোনা, যার মাধ্যমে এই ছোট্ট মেয়েটির দায়িত্বশীলতার পরিচয় পাই। সোনা ধী স্থির শান্ত স্বভাবের হলেও টিয়া কিন্তু বেশ চঞ্চল। তবে মাকুকে উদ্ধারের ক্ষেত্রে তাদের বুদ্ধিমত্তার পরিচয় আমাদের মুগ্ধ করে। মাকু কলের পুতুল হলেও একসময় সে টিয়া সোনার বন্ধু হয়ে যায়। মানব মনের সঙ্গে যন্ত্রপুতুলের এই ব্যতিক্রমী সক্ষতার দৃষ্টান্ত তুলে ধরে লেখিকা লীলা মজুমদার সহজেই পাঠকদের মন জয় করেছেন, বিশেষ করে শিশু কিশোর পাঠকদের। সকলকে সমাগত বর্ষার বৃষ্টি ভেজা কদমফুলের শুভেচ্ছা সহ রূপা বৈরাগী বাহির কাছে নদিয়া। সবাই এত বৃষ্টির শুভেচ্ছা দিচ্ছে না, তাই একটা বৃষ্টির গান শোনাবো চিঠি পড়ার ফাঁকে, মন্দ লাগবে না দেখুন।

শ্রাবণী সেনের কণ্ঠে গান শুনতে শুনতে যদি আর একবার আমরা সেই গভীর জঙ্গলে হারিয়ে যাই তাহলে মন্দ হয় না বলুন? সত্যি যদি হারিয়ে যেতে পারতাম খুব ভালো হতো। আপাতত না হয় আপনাদের চিঠির হাত ধরে চলে যাই। এবারে চিঠি চৈতালিদি পাঠিয়েছেন, চৈতালি মণ্ডল, দয়াপুর, সুন্দরবন কোস্টাল, দক্ষিণ চব্বিশ পরগনা। প্রথিতযশা শিশু সাহিত্যিক লীলা মজুমদারের মাকু এক অনন্য সৃষ্টি। ছোট্ট দুটি কুঁড়ি সোনা টিয়ার অ্যাডভেঞ্চার হল কাহিনীর উপজীব্য। সোনা টিয়া শিশু, অথচ মূলত নারী চরিত্র। ভর দুপুরে আম্মাকে ফাঁকি দিয়ে বেরিয়ে পড়ে কালিয়ার বনে। বোন টিয়া অল্প স্বল্প ভয় পেলেও বেশ দুষ্টু। দিদি সোনা সাহসী এবং বয়োজ্যেষ্ঠর মতো বোনকে আগলে রাখে, আদর ও শাসন করে। কলের পুতুল মাকুর প্রতি দুই বোনই অত্যন্ত সহানুভূতিশীল। মাকুর দুশ্চিন্তায় অধীর টিয়া তো মাঝে মাঝে কান্না জুড়ে দেয়। ঘড়িওয়ালার ১৭ বছরের প্রচেষ্টায় সৃষ্টি মাকুর বিভিন্ন কলকব্জার ইতিবৃত্ত বেশ আগ্রহ নিয়ে শোনে সোনা আর টিয়া। সোনার চালচলন এবং কথাবার্তা বেশ বুদ্ধিদীপ্ত। অনুযা টিয়া একটু বোকা হলেও দুষ্টুমির ছলে অচল মাকুর নাকের ওপরে চাবি ঘুরিয়ে দেয়, অমনি মাকু পুনরায় সচল হয়। কাহিনীর অন্য দুজন চরিত্র বটতলার হোটেল মালিক ও জাদুকর দুজনেই সোনা টিয়াকে আদরে যত্নে রাখে। সোনা টিয়ার স্বপ্নরাজ্যের এই অ্যাডভেঞ্চার শিশুতোষ উপন্যাস রূপে অত্যন্ত সার্থক। ইতি চৈতালি মণ্ডল, পোস্ট দয়াপুর, সুন্দরবন কোস্টাল, গ্রাম পোস্ট দয়াপুর, থানা সুন্দরবন কোস্টাল, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা।

দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এবারে চলে যাই কাকলিদির কাছে। কাকলিদি থাকেন বালিচক পশ্চিম মেদিনীপুরে, কাকলি সামন্ত। কাকলিদি তার অনুভবে লিখছেন লীলা মজুমদারের মাকু উপন্যাসের দুই বোন সোনাওটিয়ার কথা। বাড়িতে পিসি পিসে ও তাদের ছেলেরা আসবে বলে নতুন পুতুল কেনা হয়েছে।

নারকেল বাটা কুচানো হয়েছে, মিষ্টি তৈরি হচ্ছে, কিন্তু সোনা টিয়া তাতে হাত দিলেই আম্মু বেশ অসন্তুষ্ট। তাই অভিমানে দুঃখে দুই বোন দুঃসাহসিক অভিযানে বের হয়। গন্তব্য কালিয়ার জঙ্গল, সেখান থেকেই তারা প্যাঁ প্যাঁ পুতুল কিনবে। সোনা যেমন সাহসী তেমন বুদ্ধিমতী। অপরদিকে টিয়া অতি অল্পেই কান্না জুড়ে দেয়। তারা দুজনেই অবশ্য খুব ছোট, কিন্তু সেই ছোট্ট হৃদয়ে আছে অপরিসীম ভালোবাসা। পথে ঘড়িওয়ালার সাথে দেখা হলে সে ক্ষুধার্ত শুনে দুই বোন তাকে নিজেদের কাছে থাকা খাবার খেতে দেয়। ঘড়িওয়ালার 17 বছরের পরিশ্রমে তৈরি কলের পুতুল মাকুকে কালিয়ার জঙ্গলে দেখেই সোনা চিনতে পারে। সেই থেকে তারা চোখে চোখে রাখে, কারণ তার চাবি ফুরিয়ে গেলেই সে শেষ হয়ে যায়। আর দুষ্টু লোকেরা তার সব কল কবজা খুলে নেয়। সোনার আত্মসম্মান বোধ ছিল প্রখর। তার যেটুকু পয়সা আছে সেই দিয়ে অল্প পরিমাণ খাবার নিতে চেয়েছিল সে হোটেলওয়ালার কাছ থেকে, তার বেশি নয়। মাকু ঝিমিয়ে পড়লে টিয়া তার মায়ের সিঁদুর পরার উপর কাঠি দিয়ে মাকুর চাবি ঘুরিয়ে তাকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনে। আর সোনা মাকুর মাথায় কাঁদার কল বসিয়ে দিলে মাকু পরবর্তীতে কাঁদতেও পারে। লীলা মজুমদার তার লেখনীর মাধ্যমে শিশু মনের যে চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরেছেন তা এক কথায় অনবদ্য। কাকলি সামন্ত লিখছেন বালিচক, পশ্চিম মেদিনীপুর থেকে। সত্যি আমাদের ছেলেবেলাগুলো কিরকম ছিল বলুন। এই এই লীলা মজুমদারের যে জগৎ, সেই জগৎ লেখার জগতে আরও একবার যেন ফিরে ফিরে পাচ্ছি সেই ছেলেবেলাকে আপনাদের চিঠির মধ্যে দিয়ে। আমি বিশ্বাস করি আপনারাও নিশ্চয়ই লিখতে লিখতে সেই ছেলেবেলার জগতে ফিরে গেছেন, তাই না? আসুন না, এভাবেই আমরা বাঁচিয়ে রাখি আমাদের বাংলা সাহিত্যকে, শুধু আমাদের মধ্যে নয়, আমাদের থেকে পরবর্তী প্রজন্মের মধ্যেও ছড়িয়ে দিই। তারা নানান ভাষা শিখুক, তার মধ্যে লীলা মজুমদার, অবন ঠাকুর, লালকমল, নীলকমল, এরাও থাক, সে দায়িত্ব কিন্তু আমাদেরই। এবারে কৃষ্ণাদি। কৃষ্ণাদি থাকেন খড়ারে, পশ্চিম মেদিনীপুরে। কৃষ্ণাদি লিখছেন তার অনুভবের কথা। শিশু মনের কারবারে লীলা মজুমদারের রূপকথা আধারিত উপন্যাস মাকুতে কেন্দ্রীয় চরিত্র দুই বোন সোনা আর টিয়া, ছোট্ট দুই বালিকা, বড্ড ভাব তাদের। বাড়িতে পিসির ছেলে আসবে বলে তার জন্য কত খেলনা, কত খাবারের ব্যবস্থা হচ্ছে, তাদের জন্য কিচ্ছু নেই। রাগে দুঃখে তারা দুজনেই প্যা প্যা পুতুল কিনতে কালিয়ার বোনের উদ্দেশ্যে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। পথেই দেখা হলো ঘড়িওয়ালার সঙ্গে। তার কাছ থেকে তার নিজের তৈরি যন্ত্র মানব মাকুর কথা জানতে পারল তারা। মাকু কান্না হাসি ছাড়া সব কিছুই করতে পারে, পরিরানীকে বিয়ে করার তার খুব শখ। মাকুর জীবন চাবি নির্ভর, চাবি ঘোরালেই সে জীবন্ত হয়ে ওঠে, আর চাবি ফুরিয়ে গেলেই তার অপমৃত্যু ঘটে। তাই সোনা টিয়া এ ব্যাপারে খুব সচেতন, সব সময় তারা মাকুকে চোখে চোখে রাখে। বনে পৌঁছে একসময় তাদের সার্কাসওয়ালার সঙ্গে দেখা হলো। এদিকে তো খুব খিদে পেয়েছে, কিন্তু তাদের ঝোলাতে কোনো খাবার নেই। সার্কাসওয়ালা তাদের বটতলার সরাইখানায় কথা বলল। সেখানে গিয়ে তারা স্বর্গে সারুয়া ও নানান সুখাদ্য খেয়ে অভিভূত হয়ে উঠল। সরাইখানার মালিকের জন্মদিন উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে সার্কাসের খেলা দেখানো হবে, মাকু নানান রকম খেলা দেখাবে, সোনা টিয়াও সুন্দর নতুন পোশাক পরে নাচবে গাইবে, পরীদের রানী নেমে এসে মাকুকে বিয়ে করবে, খুব ভোজ খাওয়া হবে। একে একে সবই হলো। শেষে সোনা ও টিয়ার বাড়ির জন্য খুব মন কেমন করতে লাগলো। আর ঠিক তখনই তাদের বাবা মা সকলে এসে হাজির হলো সোনা আর টিয়ার কাছে। সোনা আর টিয়া বাড়ি ফিরে গেল। সকলকে অনেক শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন কৃষ্ণাদি কৃষ্ণা কর্মকার খড়ার, পশ্চিম মেদিনীপুর থেকে। এবারে ও মা, আজকে পশ্চিম মেদিনীপুরেই থেকে যাব, বুঝলেন তো? এরপরের চিঠিও পশ্চিম মেদিনীপুর থেকে, কেশপুর সরিষা খোলা, কি সুন্দর জায়গাটার নাম, পূর্ণিমাদি পাঠিয়েছে, পূর্ণিমা সামন্ত, কলকুলি, বাহ।

তাদের জন্য না কত সুন্দর সুন্দর নাম জানতে পারি, কত জায়গার নাম জানা হয়। প্রখ্যাত শিশু সাহিত্যিক লীলা মজুমদারের মাকু গল্পের দুই বোন সোনা ও টিয়া গল্পে দুই শিশুর সারল্য, কৌতূহল ও নির্ভীক সাহসের পরিচয় পাই। যে কালিয়া বোনের ভয়ঙ্কর ভীতির গল্প রয়েছে, সেখানে 8 বছরের সোনা ও 6 বছরের টিয়া পিসির ছেলের ওপর রাগ করে নির্ভীকভাবে নির্বিঘ্নেই সেখানে গেল। নিখাদ সারল্য, অপরিসীম সাহস ও বিপদের সম্মুখীন হয়েও অটুট মনের জোরে অবলীলায় সব জয় করল। পথে ঘড়িওয়ালাদের কাছে কলের পুতুল মাকুর কথা জানতে পারে। চাবিয়ে ফুরিয়ে যাওয়ার আগেই মাকুকে খুঁজে পাওয়ার অন্ত নেই তাদের। তবে ঘড়িওয়ালার সাবধান বাণী সোনা মনে রাখলেও টিয়া প্রায় ভুলে গিয়ে বিপদ ডেকে আনে। মাকু যে কলের পুতুল তা টিয়া ভুলে গিয়ে খুব কষ্ট পায়, কিংবা সবাইকে মাকুর কথা বলে দিতে গেলে সোনা চিমটি কেটে তাকে থামিয়ে দেয়। সোনা বয়সের তুলনায় বেশ বিচক্ষণ, সচেতন, প্রত্যুৎপন্ন মতিত্ব। টিয়ার সারল্য, কৌতূহল, ছিঁচকাঁদুনি আর হঠকারিতায় সোনা মাথা ঠান্ডা রেখে কাজ করে। সোনা এখন অভিভাবক, সে এই উপন্যাসে অভিভাবক হয়ে উঠেছে মাত্র 2 বছরের ছোট বোনের। এদের বৈপরীত্য আমাকে মুগ্ধ করেছে। মুষলধারে বৃষ্টির শুভেচ্ছায় পূর্ণিমা সামন্ত কলকুলি সরিষা খোলা কেশপুর পশ্চিম মেদিনীপুর। না না, এখন মুষলধারে বৃষ্টি হলে হবে না পূর্ণিমা দি, এবার আসো শেষ করে বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরে যাই, তারপর বৃষ্টি হবে। আপনাদের সকলের বৃষ্টি ভেজা শুভেচ্ছায় সিক্ত হয়ে যাচ্ছি, একটু গ্রীষ্মের গরম আর নেই বিশ্বাস করুন। মন তো ভরেইছে আপনাদের চিঠিতে, এভাবেই চিঠি লিখবেন। কিন্তু আজকে আমরা এক কলমে দুই নারীর আসর তাহলে এখানেই শেষ করব, কেমন? মানে আপনাদের চিঠির পাতা থেকে। কানন রণসিংহ, রূপা বৈরাগী, চৈতালি মণ্ডল, কাকলি সামন্ত, কৃষ্ণাদি, কৃষ্ণা কর্মকার এবং পূর্ণিমা সামন্ত, এদের প্রত্যেকের চিঠি পড়েছি, মেল পেয়েছি। এভাবে আমাদের পাশে থাকবেন, সেই সঙ্গে ও যে বললাম আমাদের একটা দায়িত্ব থাকে পরবর্তী প্রজন্মের কাছে, যে এই সাহিত্যকে তাদের আবার নতুন করে পড়তে দেওয়ার, তাই তো? মাসটা তো প্রায় শেষের পথে, জানিয়ে দিই আগামী মাসের চিঠির বিষয়। আগামী মাসের চিঠির বিষয় অর্থাৎ এক কলমে দুই নারীতে আপনি চিঠি লিখবেন মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংসা উপন্যাসের মাধবীলতা ও রত্নাবতী চরিত্র সম্পর্কে। নারীর চরিত্র অনেক বেশি আলোচিত বা সমালোচিত হয় আমাদের সমাজ ব্যবস্থা বা সাহিত্যে, সেরকমই এই উপন্যাসের মধ্যে দিয়ে আমরা তাদের জীবনযাপন, মানসিকতাকে তথাকথিত নারীদের অনুভবে বুঝে নিতে চেষ্টা করব। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান 150 শব্দে। মেল আইডি আপনারা জানেন, mohilamahal.aircolkata@gmail.com। চিঠি যদি পাঠাতে চান তাহলে বড় বড় করে লিখবেন এক কলমে দুই নারী, মহিলামহল বিভাগ, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি পাঠানোর শেষ তারিখ 23 জুলাই, অনেকটা সময় দিলাম কিন্তু প্রায় 1 মাস, তাই তো? চিঠি পাঠাতে ভুলবেন না, কেমন? আর গড়িমসিও করবেন না, যদি অনেকদিন আগে পড়ে থাকেন তাহলে আরেকবার পড়ে নিন না, উল্টে পাল্টে নিয়ে তারপর লিখে ফেলুন। আমাদেরকে অধীর আগ্রহে রইব আপনার মেল বা চিঠির অপেক্ষায়। এই যে সূর্য পাটে বসেছে, পশ্চিমে গেছে, সূর্য ওঠার আগে পূর্ব আকাশ আর সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে যে নক্ষত্র দেখা যায় সেটা হলো সন্ধ্যা তারা। এরকমই সন্ধ্যা তারা আমাদের জীবনেও কেউ না কেউ আছে। আমাদের জীবনের সফলতার পূর্বে আর ব্যর্থতার পরে সে সব সময় নক্ষত্রের মতো পথ দেখায়।
যদি সেই নক্ষত্র মানুষটি

অন্য কেউ না হয় তাতে কি, নিজেও তো হতে পারি। তোমার জীবনের সেই সন্ধ্যাতারার গল্প লিখে পাঠান। হ্যাঁ, আপনার জীবনে, তোমার জীবনে যদি সন্ধ্যাতারা না থাকে, নিজে যদি সন্ধ্যাতারা হয়ে ফুটে ওঠেন অন্যের জীবনে, সে কথাও লিখে পাঠাবেন। কেমন? 150 শব্দে চিঠি সীমাবদ্ধ রাখতে হবে। জীবনের সন্ধ্যাতারা আমার কলমের বিষয়। চিঠি পাঠাতে হবে 23 জুলাইয়ের মধ্যে। মেইল আইডি ওই একই, mohilamahol.air@gmail.com। যদি এরকম একটা টপিক পেয়ে চিঠি লিখতে ইচ্ছে করে, মনে হয় জীবনের এই লগ্নে এসে আরেকবার না হয় পুরনো অভ্যেস ঝালিয়ে তুলি, তাহলে চিঠির ওপরে লিখবেন আমার কলম, মহিলা মহল বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আমরা এভাবেই একে অপরের সঙ্গে থাকব। রেডিওটা তো আমাদের জীবনে, অনেকের জীবনে সন্ধ্যাতারা, বলুন না কত পথ কত মানুষকে যে দেখিয়েছে। আবার আপনাদের কত ঘটনা শুনে শুনে আমরা যে প্রতি মুহূর্তে শিখি জীবনের বাঁচার, জীবনের পথে এগিয়ে চলার সাহস পাই, ইচ্ছে জাগে, সে কথা বলার নয়। এপার ওপারের এই যে বন্ধন, অদৃশ্য বন্ধন, তারহীন বন্ধন, এই বন্ধন সার্থক হোক, সুন্দর হোক, প্রতিদিন প্রতি মুহূর্তে আরও বিস্তৃত হোক, বিকশিত হোক, এটুকুই চাওয়া। দুই বাংলার মৈত্রীর বন্ধন দৃঢ় হোক, আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো মহিলাদের আসর শেষ করব। আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রোতমা মুখোপাধ্যায়। বর্ষার রেশ রয়ে যাক সন্ধ্যা নামুক, কানে থাকুক শ্রীকান্ত আচার্য।

এতক্ষণ শুনছিলেন মহিলাদের আসর অনুষ্ঠানটি উপস্থাপনা করলেন শ্রীতমা মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী এখন শুনবেন কলকাতা কলতান, অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে।

0: শুরু হচ্ছে কলকাতা কলতান। আজ শুনবেন পশ্চিমবঙ্গ দিবস উদযাপন সম্পর্কিত একটি প্রতিবেদন। আকাশবাণী মৈত্রীর পক্ষ থেকে সাক্ষাৎকার রেকর্ড করে এনেছেন উৎসব সিনহা।
1: ২০শে জুন কোনো সাধারণ দিন নয়, আমাদের বাংলার ইতিহাসে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৪৭ সালের এই দিনে অবিভক্ত বাংলার আইনসভায় একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। আজকের পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল এই সিদ্ধান্তের মাধ্যমেই। এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এবছর প্রথম উদযাপিত হল ২০শে জুন, পশ্চিমবঙ্গের জন্মদিন। এই উপলক্ষে নানা প্রতিষ্ঠানে স্মরণ করা হল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান। কলকাতার ইনস্টিটিউট অফ হিস্টোরিক্যাল স্টাডিজ আয়োজিত পশ্চিমবঙ্গ দিবস বিষয়ক সেমিনারে উপস্থিত ছিল আকাশবাণী মৈত্রী। পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্য ও ইতিহাস নিয়ে জানালেন প্রতিষ্ঠানের অধিকর্তা অধ্যাপক উজ্জ্বল রায়।
2: প্রথমেই বলে রাখি, আমরা যারা ইতিহাস চর্চা করেছি, আমাদের কাছে এই দিনটির তাৎপর্য কখনোই সেভাবে তুলে ধরা হয়নি। আমরা যখন স্কুলে পড়তাম বা তারপরে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে, কোনোদিনই আমরা এই জুন মাসের ২০ তারিখ ১৯৪৭ সালে কি ঘটেছিল এই সম্পর্কে কোনো লিখিত আমাদের আলোচনা আমরা কিন্তু পাইনি। বলা যেতে পারে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা যারা ছিলেন, তারাও কিন্তু এই দিনটি সম্বন্ধে বিশেষ কিছু বলতেন না। বলা যেতে পারে এই দিনটি মানুষের নজরের বাইরেই চলে গিয়েছিল। আজকে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে গোটা ৪০শের দশক ধরে বাংলার তথা ভারতবর্ষের ইতিহাসে একটা উলটপালটের অবস্থা চলছিল। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ১৯৪০ সালে লাহোর অধিবেশনে মুসলিম লীগ তার পাকিস্তান প্রস্তাবটি গ্রহণ করেন এবং মোহাম্মদ আলী জিন্না, তিনি সেই তার দ্বিজাতি তত্ত্বের সেই দিনই সেটা তার প্রচার শুরু করেছিলেন। এরপরে আমরা দেখেছি যে ১৯৪২ সালে গান্ধীজি ৯ই আগস্টে ভারত ছাড়ো আন্দোলনে ডাক দিয়েছিলেন। তারপরে বাংলার ইতিহাসে আরেকটি অত্যন্ত দুঃসময় আমরা বলব, সেটা হচ্ছে ১৯৪৩ সালে, যখন গোটা বাংলা জুড়ে প্রবল দুর্ভিক্ষ, যেটাকে বলা হয় গ্রেট বেঙ্গল ফেমিন, বহু লক্ষ মানুষের মৃত্যু ঘটেছিল। এরপরে আসছি আমরা ১৯৪৬ সালে। এই ৪৬ সালে তাৎপর্যটা হলো তেভাগা আন্দোলন, কৃষকদের জমিদার বিরোধী আন্দোলন, যেটা প্রধানত বামপন্থী নেতৃবৃন্দের পরিচালনায় সেটা চলেছিল। আমাদের ক্যাবিনেট মিশন যখন আসেন, তাদের প্রথম একটা পরিকল্পনা ছিল, সেটা হচ্ছে যেটাকে বলা হয় প্ল্যান বলকান। অর্থাৎ জিন্না যখন পাকিস্তান প্রস্তাবে অনড় হয়ে থাকলেন এবং তার সঙ্গে কংগ্রেস নেতৃবৃন্দের আলোচনা যখন ভেস্তে যাচ্ছে একের পর এক, তখন ব্রিটিশ সরকার

0: মনে করেছিল যে ভারতবর্ষকে টুকরো টুকরো করে ভেঙে দিতে হবে। এখন প্রভিনশিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যেটা মুসলিম লীগের সংখ্যাগরিষ্ঠতায় পরিচালিত হচ্ছিল আমাদের বাংলায়, সেখানে নানা ধরনের তর্ক বিতর্ক এবং মতামতের আমরা সমাহার দেখতে পাচ্ছি। এবং একদিকে যেমন জিন্না, তিনি পাকিস্তান প্রস্তাবে অনর ছিলেন, মহাত্মা গান্ধীর সঙ্গে তার যে আলোচনা সেটা ফলপ্রসূ হয়নি, অন্যদিকে শরৎচন্দ্র বসু, কিরণ শঙ্কর রায় এবং বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী বলা হতো তখন, চিফ মিনিস্টার নয়, সুহরাবর্দী একত্রিতভাবে একটি প্রস্তাব এনেছিলেন, বিশেষ করে প্রথম দুজন শরৎচন্দ্র বসু এবং কিরণ শঙ্কর রায়, যে অবিভক্ত বাংলা, অবিভক্ত বাংলার অর্থাৎ কিনা পূর্ব এবং পশ্চিমবঙ্গ মিলিতভাবে একটি স্বাধীন বঙ্গদেশের কল্পনা তারা করেছিলেন এবং সেটাকে তারা বলেছিলেন ভারত বা পাকিস্তান কারোর সঙ্গেই সেটা অন্তর্ভুক্ত হবে না বা তার মধ্যে সেটা অন্তর্ভুক্ত হবে না। এখন এই পরিস্থিতিতে আজকের দিনটা, যেটা 1947 সালে বিশে জুন প্রভিনশিয়াল অ্যাসেম্বলিতে যখন এই বিষয়ে ভোটাভুটি হয়, তখন দেখা যায় যে এই বাংলার যে মুসলিম প্রধান অঞ্চলগুলি তারা পাকিস্তানের অন্তর্ভুক্তির সপক্ষে তারা তাদের মত প্রকাশ করেন এবং তারা সেখানে জয়ী হয়। এই সময়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং তার যে দল হিন্দু মহাসভা, তিনি এক বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছিলেন এবং দেখা যায় যে আলাদা করে বাংলার হিন্দু অধ্যুষিত জেলাগুলি সেখানে একটি ভোট হয় এবং সেই ভোটে দেখা যায় যে হিন্দু বাঙালিরা দ্বারা ভারতবর্ষের অন্তর্ভুক্তি হওয়ার কথাই তাদের ভোট প্রয়োগের দ্বারা ব্যক্ত করেছিলেন। এবং আমরা যেটা জানতে পারি যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চেষ্টাতেই আজকের পশ্চিমবঙ্গের ভারতভুক্তি ঘটেছিল। এবং যেটা খুব তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে এটাই যে তৎকালীন কংগ্রেস নেতৃবৃন্দ তারা প্রথম কথা যেমন তারা অখণ্ড বাংলার প্রস্তাবে সায় দেননি। একমাত্র জিন্না সাহেব, তিনি মনে করেছিলেন যে অখণ্ড বাংলা স্বাধীন হোক কিন্তু তা অল্পদিনের মধ্যেই পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে, কেননা তখন সাম্প্রদায়িক সংঘাত প্রচণ্ডভাবে শুরু হয়ে গিয়েছিল এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেটা বুঝতে পেরেছিলেন। এবং বুঝতে পারার ফলে তিনি এটা অনুধাবন করেন যে আজকে যদি এই অখণ্ড বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় তা সেখানে তাদের হিন্দু জনসমাজের দুর্দশা আর শেষ থাকবে না। ফলত তিনি এটা বলেছিলেন যে এই বাংলার হিন্দু অধ্যুষিত পশ্চিমাঞ্চল সেটা ভারতবর্ষের অন্তর্ভুক্ত হবে এবং সেই সময় সেই প্রস্তাব গৃহীত হয় এবং ভাইসরয় লর্ড মাউন্টব্যাটন তিনিও সেই প্রস্তাব মেনে নিতে বাধ্য হয়েছিলেন। অর্থাৎ কিনা দেখা যাচ্ছে যে আমাদের এই পশ্চিমবঙ্গের অস্তিত্ব অনেকটাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগেই সম্ভব হয়েছিল। আজকের এই দিনটির কথা আমরা সত্যি কথা বলতে কি যে ইতিহাসের আড়ালে চলে গিয়েছে এবং আজকে যখন আমাদের নতুন প্রজন্মের কাছে আমরা এই ঘটনাগুলি তুলে ধরব, তখন নিশ্চিতভাবে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে বিরাট অবদান তা আমরা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করব। এটাই আজকের পশ্চিমবঙ্গ দিবসের সবচেয়ে বড় তাৎপর্য, যে বাঙালি হিন্দুদের অস্তিত্বের একটা সমাধান উনি করে দিয়েছিলেন এই পশ্চিমবঙ্গকে ভারতভুক্তির করে। এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা।
1: আমাদের সঙ্গে কথা বলেন প্রতিষ্ঠানের জনসংযোগ আধিকারিক অবর্ণ চট্টোপাধ্যায়। প্রথমেই তিনি জানালেন এই প্রতিষ্ঠানের ইতিহাস এবং আদর্শ সম্পর্কে।
2: 1961 সালে ডক্টর শিবপদ সেন ইনস্টিটিউট অফ হিস্টোরিক্যাল স্টাডিজ প্রতিষ্ঠা করেন এবং ওনার একটাই লক্ষ্য ছিল যে সারা ভারতের ইতিহাসবিদদের এক মঞ্চে আনা, একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে গবেষণা হবে, চর্চা হবে, ইতিহাসবিদদের একটা আদান প্রদানের জায়গা

0: একটা মঞ্চ হিসেবে উনি তা গড়ে তুলেছিলেন এবং ১৯৬১ সাল থেকে আজকে ২০২৬ এই দীর্ঘ ৬৪ বছর পেরিয়ে গেছে, এখনও ইনস্টিটিউট অফ হিস্টোরিক্যাল স্টাডিজের কাজ চলছে এবং আমি বলবো উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের সাহায্যপ্রাপ্ত যে ইনস্টিটিউট যখন ডক্টর এস পি সেন ওনার নিজের টাকা নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন এবং ওনার সঙ্গে ওনার বেশ কিছু সহৃদয় বন্ধু ইতিহাসবিদ এবং সুরিদ তারাও তাকে সাহায্য করেছিলেন এই ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার জন্য।
1: অনুষ্ঠানে আমরা পেয়েছিলাম চাকদা কলেজের ইতিহাসের অধ্যাপিকা শরণিকা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বললেন পশ্চিমবঙ্গ দিবসে আয়োজিত এই সেমিনারের গুরুত্ব সম্পর্কে, জানালেন বাঙালি হিসেবে তার অনুভূতি।
2: সবার আগে আমি এটাই বলবো, এটা খুব দুঃখজনক যে ভারত স্বাধীন হওয়ার এত বছর পরেও এই সেমিনার আগে হয়নি। এবং আমরা কিন্তু বিশেষ করে অন্য স্টেটের থেকে ওয়েস্ট বেঙ্গলের যেগুলো হিস্ট্রি টেক্সট বই, সেটা স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, সেখানে ভারতের স্বাধীনতার ইতিহাস আছে, কিন্তু স্বাধীনতার সঙ্গে যে পশ্চিমবঙ্গ দিবস অঙ্গাঙ্গিকভাবে জড়িত সেইটাকে পুরো স্কিপ করে দেওয়া হয়েছিল। তো এই সেমিনারগুলোর মাধ্যমে শুধুমাত্র স্টুডেন্ট না, স্টুডেন্টের মাধ্যমে তাদের ফ্যামিলি, তাদের লার্জার সোসাইটি, তাদের পাড়ার প্রতিবেশী এই ব্যাপারগুলো জানতে পারবে যে এগুলো ঘটেছিল। এবং শুধু মানে এবং এর দ্বারা আমরা শুধু স্টুডেন্ট বা ইউথকে কেটার করছি সেটা নয়, তাদের বাড়িতে যতগুলো এজ গ্রুপ আছে সবগুলোকে কেটার করছি, তারা গিয়ে তাদের বলবে। এবং এখনও অবধি আপনি দেখবেন যে যখন কোনো বাইরের কেউ কোনো বক্তৃতা বা কিছুতে এই ধরনের পশ্চিমবঙ্গ দিবসের কথা বলে সেটার অনেক রকম দিক থাকতে পারে, অনেক রকম রং থাকতে পারে, কিন্তু যখন বাড়ির ছেলে বা বাড়ির মেয়ে দাদু বা ঠাকুমাকে এটা বলবে সেটা কিন্তু একটা পার্সোনাল টাচ থাকবে এবং সেটা কিন্তু একটা লাস্টিং ইম্প্যাক্ট রেখে যাবে। মানে তারাও হয়তো জানে না এগুলো ঘটেছিল এবং অন্যান্য রাজ্যের না জানলেও অতটা খারাপ লাগে না, কিন্তু এটা যদি পশ্চিমবঙ্গের মানুষেরা যদি না জানে তাহলে এটা পশ্চিমবঙ্গ মানুষের পক্ষে এটা একটা তাদের কাছে একটা ফেলিয়ার বড় যে তারা তাদের ইতিহাসটাই জানে না। এবং এটা সেই ইতিহাস, মানে এমন নয় যে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ লেখো, এরকম ইতিহাস নয়, এটা হচ্ছে তাদের অস্তিত্বের টিকিয়ে রাখার ইতিহাস, তারা হয়তো আজ বেঁচেই থাকতো না যদি এই দিনটা না হতো। তো সেই জন্যে এই ধরনের সেমিনার, কনফারেন্স, মিটিংস এগুলো মানে একটু বেশি বেশি এবং ঘন ইন্টারভ্যালে করা উচিত। আর বিশেষ করে ইউথের মাধ্যমে কেন করা হচ্ছে, তার কারণ ইউথ ইজ দ্য ফিউচার। তারা যদি বোঝে, তারা বুঝবে যে হিস্ট্রি কীভাবে আমাদের এই ইভেন্টের মধ্যে দিয়ে আমাদেরকে শেখাচ্ছে যে কী হয়েছে এবং সেই অনুযায়ী আমাদের কীভাবে চলতে হবে, তো তারা দে উইল ডেভেলপ এ টেন্ডেন্সি টু প্রিজার্ভ অ্যান্ড প্রোটেক্ট ইন্টেগ্রিটি অফ বেঙ্গল এবং সে তাদের পরবর্তী জেনারেশনকেও উদ্বুদ্ধ করবে যে তোমরা এগুলো করো। তো সেইখানেই, সেই উদ্দেশ্য নিয়ে এই সেমিনারটা করা এবং সেটা সফলতাপূর্বক করা হয়েছে, আশা করি এটার অনেক লার্জার ইম্প্যাক্ট থাকবে।
3: বাঙালির অখণ্ডতা, বাঙালি অস্মিতাকে আরও একবার নতুন করে মনে করিয়ে দেয় এই ধরনের কর্মশালাগুলো, এই ধরনের আলোচনা সভাগুলো। বাঙালি হিসেবে একজন সাধারণ আপনি এই সেমিনারে যোগদান করে বাঙালি হিসেবে আপনার অনুভূতিটা যদি একটু তুলে ধরেন।
2: বাঙালি হিসেবে অনুভূতি একদম কি বলবো, অবর্ণনীয়। মানে এই বিষয়ে কিছু বলতে পারা এটা মানে পরম সৌভাগ্য, তার কারণ এখনও অবধি আমার যেটা এক্সপিরিয়েন্স, বয়স্ক মানুষ থেকে শুরু করে ইভেন আমাদের এজেরও বেশির কিন্তু এই বিষয়টা জানে না। তো এই বিষয়ে প্রথমত আমি যখন জানতে পারি সেটা কিন্তু আমার স্টুডেন্ট লেভেলে নয়, মানে আমি যখন কলেজ স্টুডেন্ট ছিলাম আমি কিন্তু এটা জানিনি, কিন্তু যখন থেকে জানতে পারলাম তখন থেকে মনে হতো যে এটা কেন কোথাও আমি বলতে পারবো না। তো সেইটাকে এখন বলতে পেরে মানে আমি নিজেকে মানে পরম সৌভাগ্যবতী মনে করছি এবং মানে বাঙালির কন্ট্রিবিউশন ভারতবর্ষের স্বাধীনতায় অনেকটাই বেশি, তো সেখানে একটা অন্য মাত্রা এনে দেয় যখন পশ্চিমবঙ্গ দিবসের ইতিহাসে চর্চা হয়। এবং আমরা এটা দেখি যে বাঙালিদেরকে আউটসাইড ওয়েস্ট বেঙ্গল তাদেরকে একটা সময় প্রচণ্ড সম্মান করা হতো, যে সম্মানটা আনফর্চুনেটলি এখন নেই। মানে বাঙালি ইজ অল অ্যাবাউট মাছের ঝোল ভাত, সেটা যে নয় সেটা এই ইভেন্টগুলো সেলিব্রেট করে, অবজার্ভ করে আমরা আবার সারা ভারতকে একটা বার্তা দিতে পারি যে বাঙালি শুধু মাছের ঝোল ভাত নিয়ে মানে এটা নয়, তার আরও অন্যান্য অনেক দিক আছে এবং এটা আমরা হয়তো ভুলে গেছিলাম, যেটা করা উচিত হয়নি, কিন্তু এখন আমরা সেটা আবার রিস্টোর করবো, রেজুভিনেট করবো।
4: কলকাতা কলতান শেষ হলো। পশ্চিমবঙ্গ দিবস উদযাপন উপলক্ষে ইনস্টিটিউট অফ হিস্টোরিক্যাল স্টাডিজ আয়োজিত সেমিনার থেকে সাক্ষাৎকার রেকর্ড করে এনেছেন।

0: সৌরভ সিনহা, আকাশবাণী মৈত্রী।
1: এতক্ষণ শুনছিলেন কলকাতা কলতান, অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। আকাশবাণী মঞ্চে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন লালন গাথা। লালন গাথা এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আপনাদের শ্রবণ সঙ্গী আমি পঙ্কজ।

একদিকে মেঘের আঁচল জুড়ে মন কেমন করা বৃষ্টির শব্দের মতো বাচনিক রহস্যময়তা, অন্যদিকে প্রতীক্ষার দীর্ঘায়িত শব্দাবলী, ঘনীভূত হতে চাওয়া উদাসী সুরের নিটল কোনো আলিঙ্গন, বাউল প্রতিষ্ঠা পেয়েছে বিশ্বমানবের প্রশস্ত আধারে। বাউল আচরিক ধর্মে বিশ্বাসী নয়, স্রষ্টার সৃষ্টিকে ভালোবেসে অর্থাৎ প্রেম ধর্মকে অঙ্গীবদ্ধ করে বাউল ভবপার হতে চায়। চৈতন্যদেব প্রভাবিত মানবতাবাদী বৈষ্ণব ধর্মের প্রেম ও বর্ণ প্রথা বিরোধী মনোভাব বাউল গ্রহণ করেছে জীবনে ও দর্শনে। বৈষ্ণব ও বাউলের মূল্যবোধে কুল বলতে বংশমর্যাদা, ধন সম্পদ প্রভাব প্রতিপত্তি ও সাংসারিক ভোগবিলাসকে ধরা হয়। কুলগৌরব রূপ অহমিকা সাধন ভজনের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়। বৈষ্ণবেরা বিশ্বাস করেন গৌরচাঁদের যুগল রূপ দর্শন করলে অহমিকার মুক্তি ঘটে এবং ভববন্ধন দশা বিলীন হয়। আর লালন সেই তত্ত্বকে স্বীকৃতি দিয়ে বলেছেন, কাজ কি আমার এ ছার কুলে আমার গৌর চাঁদ যদি মেলে। বৈষ্ণব কাঙ্ক্ষিত যুগলরূপের রাধা জীবাত্মার প্রতীক এবং কৃষ্ণ পরমাত্মার প্রতীক। জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনেই জীবের সার্থকতা, সেই মিলন শুধু প্রভুর ইচ্ছেতেই সম্ভব। সাধন ভজন দ্বারা সেই মোক্ষ প্রাপ্তি ঘটে না, লালনও সেই চৈতন্য পাদপদ্মের জন্য আকুল হয়েছেন বারবার। চরণ পাই যেন অন্তিমকালে, ফেলো না নরাধম বলে, সাধনে পাইব তো

আমার সে ক্ষমতা নেই যে আমার দয়াল নাম শুনিয়ে আশায় চেয়ে আছি কাঙালে। লালনের চারণভূমি নদিয়ার বৈষ্ণববাদে বাউল দর্শন এইভাবেই বারবার

আসলে লালন শাহ সিরাজ সাঁইয়ের শিষ্যত্ব গ্রহণ করলেও সংস্কার সাধনে চৈতন্য অনুসারী এবং সাধন মার্গের ক্ষেত্র নির্মাণে তিনি গ্রহণ করেছিলেন সুফি ধর্মের রীতি প্রকরণকে। বৌদ্ধ সহজিয়াদের দেহকেন্দ্রিক সাধনা, সনাতন ধর্মের ঐকান্তিক বিশ্বাস, ত্যাগ ও ঔদার্যের মেলবন্ধনে ধর্ম বর্ণের প্রাকার অতিক্রম করে সমন্বয়বাদের সংজ্ঞাকে ভিন্ন মাত্রা দান করেছে লালন প্রভাবিত বাউল নামক লোকধর্ম। সাগ্নিক মহামানব চৈতন্যদেব সমকালীন বৈষ্ণবীয় রীতির খোলনলচে পাল্টে উদার বৈষ্ণববাদের নান্দিপাড় শুরু করেছিলেন, লালনও ঠিক তেমনি লোকায়তিক সংস্কার সাধনে ব্রতী হয়ে এক সর্বাত্মক রেনেসাঁর পরিপ্লাবনে বাউলকে বিশ্বব্যাপী পরিব্যাপ্ত করতে সক্ষম হয়েছিলেন। প্রাতিষ্ঠানিক ধর্মভাবনার পাশ কাটিয়ে মানবতাবাদের প্রশান্ত পথে সমাজের প্রত্যন্ত শ্রেণীর মানুষের নিশ্চিন্ত একটু জিরিয়ে নেওয়ার ভিত্তিভূমি সূচিত হয়েছিল তাঁরই হাত ধরে।

আসল কথা হলো, হিন্দু মুসলিমের যে যুক্ত চৈতন্য, তার সাধনা গানের তত্ত্বগুলিতে স্থায়ীভাবে প্রভাব ফেলেছে। তার কাছে মনুষ্যতত্ত্ব, সর্বসত্য তার বচন, যেহি মুর্শিদ সেহি খোদা, এই হচ্ছে তার বক্তব্যের মূল নির্যাস ছিল। মানুষ ছিল তার মধ্যমণি। লালন ফকির আসলে একাধারে একজন

আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তাই আমরা তার গানে, তার কথায় সমস্ত সময় সন্ধান পাই এক বিরল মানব দর্শনের।

লালন গাথা অনুষ্ঠানটি এখানেই শেষ হল। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলাম আমি পঙ্কজ চক্রবর্তী। আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে আজ সন্ধ্যায়।

দুই বাংলার প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই গরমের হাত থেকে খানিকটা রেহাই পেয়েছেন, কারণ আষাঢ় মাস চলছে, কোথাও কোথাও ভালো রকমের বৃষ্টি নেমেছে, কোথাও বা একটু গুমোট গরমও আছে। তবু একটু স্বস্তি যেন আগের তুলনায়, আগে যে দাবদাহ চলছিল তাপমাত্রার পারদের সঙ্গে অস্বস্তিসূচক যে জায়গায় পৌঁছেছিল, তার হাত থেকে আমরা একটু রেহাই পেয়েছি। আজ সন্ধ্যার আজকের আড্ডায়, গানে, গল্পে, কথায় আপনাদের সকল শ্রোতা বন্ধুকে, দুই বাংলার প্রিয় শ্রোতা বন্ধুকে, যারা আমাদের প্রত্যেক দিনের এই সময়ের সঙ্গী সাথী, তাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আসলে এমন একটা সময় আমরা স্টুডিওর এই প্রান্ত থেকে বসে আপনাদের সঙ্গে কথা বলি, আড্ডা দিচ্ছি, সেই সময় সারা পৃথিবী জুড়ে যেন একটা জ্বর চলছে, সেই জ্বরটা কিন্তু অন্য রকমের একটা জ্বর। নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছেন আমি কোন জ্বরের কথা বলছি, ফুটবল জ্বরের কথা বলছি। বিশ্বকাপ ফুটবল চলছে, অন্যান্য খবরের পাশাপাশি আজকে সেই সমস্ত খবরও আমরা কিন্তু বিশেষভাবে আপনাদের জন্য তুলে ধরব, এবং একই সঙ্গে আজকে ফুটবলের দেবতা যাকে বলা হয় এই সময়ের অন্তত, সেই লিওনেল মেসির জন্মদিন, তার সম্পর্কে তো কথা থাকছেই, থাকছে আরও অনেক গল্প এবং অভিনব খবর, আর অবশ্যই গান। আজকের অনুষ্ঠান শুরু করছি একটা সন্ধে নামার গান দিয়ে, শিল্পী শ্রেয়া ঘোষাল।

আচ্ছা বন্ধুরা, আমাদের এখানে তো সন্ধে নামছে মেঘে মেঘে, কোথাও কোথাও সামান্য বৃষ্টিপাতে। আপনাদের ওখানেও নিশ্চয়ই সেরকমই, এইটুকু আশা তো করতেই পারি যেহেতু এটা আষাঢ় মাস বলে কথা। আচ্ছা, বৃষ্টির কথা মেঘের কথা যখন আসছে, তখন মেঘ নিয়ে একটা খবর আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিই। ব্রহ্মাণ্ডে এই প্রথম কোথাও পাওয়া গেল লবণের তৈরি মেঘ। শুনতে একটু আশ্চর্য লাগলেও কিন্তু এটা সত্যি। এই সংক্রান্ত গবেষণালব্ধ ফলাফল সম্প্রতি দি অ্যাস্ট্রোনমিক্যাল জার্নালে প্রকাশিত হয়েছে। পৃথিবী থেকে 57 আলোকবর্ষ দূরে যে অতিকায় 100 প্ল্যানেট সৌরজগতের বাইরের গ্রহ এর বায়ুমণ্ডলে এই অভূতপূর্ব মেঘের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে, তাকে যদিও জ্যোতির্বিজ্ঞানীরা গ্রহ বলতে এখনো নারাজ। আমাদের বৃহস্পতি গ্রহের চেয়ে প্রায় 25 গুণ বড় এই মহাজাগতিক বস্তুটিকে খুঁজে পাওয়া গেছিল 2013 সালে। চেহারায় সে এত বড় হলে কি হবে, আমাদের থেকে সে এতই দূরে যে খুবই শক্তিশালী দূরবীনেও তাকে দেখায় একটা ক্ষীণ গোলাপি বিন্দুর মতো। বিন্দু প্রতিম এই দৈত্যের নাম দেয়া হয়েছে GJ504b। বিজ্ঞানীরা ইদানিং বলছে সূর্যের মতো একটি তারাকে প্রদক্ষিণরত এই দৈত্য এক অতিকায় 100 প্ল্যানেট হতে পারে, আবার একটি ছোট বাদামি বামন নক্ষত্রও হতে পারে। সূর্যের মতো তারায় প্রচণ্ড তাপ এবং চাপে হাইড্রোজেন পরমাণু ফিউশন পদ্ধতিতে জুড়ে গিয়ে হিলিয়াম তৈরি করে। বাদামি বামন হল ব্রহ্মাণ্ডের সেই ব্যর্থ তারা যে চেহারায় এত বড় হতে পারেনি যে হাইড্রোজেন পরমাণুর ফিউশন ঘটাতে পারবে।

প্রায় তেমনই চেহারার এই জি জে 504 বি কে তাই বিজ্ঞানীরা গ্রহ বা তারা না বলে বলছেন তার তারার প্ল্যানেটারি মাস কম্পেনিয়ন।

আচ্ছা, আজ সন্ধ্যার এই অনুষ্ঠানে মহাবিশ্বের কথা হচ্ছে, মহাকাশের কথা হচ্ছে, দেশের কথা হচ্ছে, বিশ্বের কথা যখন হচ্ছে, তখন বিশ্বের এই সময়ের সবচেয়ে বড় যে ইভেন্ট, সেই ইভেন্টের কথা এবং সেই ইভেন্টের রথী মহারথীদের কথা একটু তো না বললেই নয়। এবারের যে বিশ্বকাপ, আপনারা জানেন সেই বিশ্বকাপ অনেক তারকাদের বিদায়েরও বিশ্বকাপ, যার মধ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে শুরু করে লিওনেল মেসি পর্যন্ত রয়েছেন, আরও আরও অনেকে রয়েছেন। কিন্তু লিওনেল মেসির কথা বারবার করে উঠে আসছে এই কারণে যে তিনি শুরুতেই এই বিশ্বকাপের যে চমক দেখিয়েছেন হ্যাট্রিকের মধ্যে দিয়ে, এবং সেই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আজকের বিশ্ব ফুটবলের ইতিহাসে আগে তিনি তারকা তো ছিলেনই, মহাতারকা এবং দেবতা স্থানে প্রায় আসীন করেছে তাকে সারা পৃথিবীর ফুটবল প্রেমী মানুষ। একটা কথা থেকে সেটা পরিষ্কার করে বোঝা যায়। একটা ঘটনার কথা বলছি, কয়েক বছর আগে এই দেশে তখন চলছিল কোপা আমেরিকা, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে চিলি

ম্যাচের আগে মেসির জন্মদিন পালন করছিল টিম। 80,000-এর স্টেডিয়াম কিভাবে একসঙ্গে গাইছে ফেলিজ কুমপ্লেনিয়স লিও হ্যাপি বার্থডে স্প্যানিশ করলে এর মানে হয় 39-এ পা দিচ্ছেন তিনি। এখন প্রশ্ন, তার যে টিমমেট রয়েছে সেই টিমমেটরা তার সম্পর্কে কতটা উচ্ছ্বসিত হলে সেই টিমমেটদের ডেকে তিনি বলবেন, দুটো ম্যাচে লিও টিমকে টেনে দিয়েছে, চলো ওর শেষ বিশ্বকাপে ফেয়ারওয়েল হিসেবে কাপটা আমরা ওর হাতেই তুলে দিই। বেস ক্যাম্পে মধ্যরাতে কেক কাটার পরে হবে বারবিকিউ, যাকে আর্জেন্টিনীয়রা বলে আসাদা। তাহলেই বুঝতে পারছেন জন্মদিন লিওনেল মেসি মিলেমিশে কত বড় একটা জায়গা তৈরি হয়ে রয়েছে। আসলে মেসি মানেই ম্যাজিক, মেসি মানেই ম্যাজিক ফর ফুটবল, ফর ফুটবল লাভার্স। ফেয়ারওয়েল গিফট তার জন্য কি হবে, এই শব্দটা এখন আর্জেন্টিনীয়দের মুখে মুখে ঘুরছে, আর টিমমেটরা মেসির জন্য তুলে দিতে পারবেন সেই বিশ্বকাপের সেরার সেরা ট্রফিটা, ওয়ার্ল্ড কাপ ট্রফিটা। এটা দেখার জন্যই কিন্তু অধীর আগ্রহে বসে আছে সমগ্র বিশ্ব। আমরা তাই আজকের এই অনুষ্ঠানে এই মহান তারকাকে তার জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং অনেক অনেক উষ্ণ ভালোবাসা পৌঁছে দিচ্ছি তার কাছে।

আসলে আগেই বললাম, মেসি মায়ায় আমরা সকলেই আচ্ছন্ন। শুধু আমরা মানে সাধারণ ফুটবল প্রেমী দর্শকরা নয়, ব্রাজিলের রোনাল্ডোর মতো বিখ্যাত ফুটবলার তার কথায় 39-এ এসব কাণ্ড ঘটাচ্ছে মেসি। এই বয়সে আমি খেলাই ছেড়ে দিয়েছিলাম, 4 বছর হয়ে গিয়েছে আর আমার ওজন হয়ে গিয়েছে 120 কিলো। মিলোসলাভ ক্লোজ যার রেকর্ড ভাঙলেন মেসি, তিনি বলেছেন সর্বকালের সেরার হাতে গিয়েছে তার রেকর্ড। আজ বুধবার মেসির 39তম জন্মদিন। আর্জেন্টিনা তাদের বেস ক্যাম্প ক্যান্সার সিটিতে সম্ভবত ফিরে যাবে, তারপর আবার ডালাসে আসবে জর্ডন ম্যাচ খেলতে, কিন্তু তার ভক্তরা এখানেই থাকছেন এবং বোঝা যাচ্ছে কাউবয়েস টেক্সাসে আরও রাঙিয়ে তুলবেন তারা মেসির জন্মদিন। 2022-এ কাতার বিশ্বকাপ জয় মারাদোনার সিংহাসনের পাশে স্থান করে দিয়েছিল মেসিকে, কিন্তু তারপর মেসিকে আর পিছনে তাকাতে হয়নি, শুধুই এগিয়ে গিয়েছেন। আসলে পৃথিবীটা লিওনেল মেসির, আমরা সবাই ভাগ্যবান, আমরা সেই পৃথিবীতেই বাস করছি। আসলে যখন বিশ্বকাপের কথা বলছি, যখন লিওনেল মেসির জন্মদিন প্রসঙ্গে আপনাদের সঙ্গে কিছু কথা ভাগ করে নিচ্ছি, তখন অবশ্যই আপনারা যারা আমাদের মৈত্রীর পেজে আমাদের এই ফুটবলের ওয়ার্ল্ড কাপ নিয়ে যে পোস্টটি দেওয়া হয়, সেই পোস্টে যারা আপনাদের মূল্যবান মতামত পাঠাচ্ছেন নিয়মিতভাবে, তাদের কথাটা একটু আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই। কবির আলচাপল তিনি লিখছেন, কয়েকদিন আগে লিখেছেন, আসলে রাতের ঘুম হারাম করে খেলা দেখছি রোজ, খেলা দেখতে অনেক অনেক ভালো লাগে আমার, এর সঙ্গে জড়িয়ে রয়েছে আমার ছোটবেলার অনেক অনেক স্মৃতি। আসলে এই কথাটা শুধু কবিরাল চপল মহাশয়ের নয়, এই কথাটা যেন প্রত্যেকের আমাদের মনের। আমরা ছোটবেলা থেকে যারা বাঙালিরা বিশেষত ফুটবল অন্ত প্রাণ, এবং পাড়ার মাঠ থেকে শুরু করে বড় মাঠ পর্যন্ত আমাদের বহু প্লেয়াররা যারা খেলেছেন, যাদের আমরা গুণগ্রাহী, এবং আমরা যারা নিজেরা অনেকে খেলেছি, কেউ বা হয়তো গুণমুগ্ধ ফুটবল দর্শক হিসেবে মাঠে গিয়ে আনন্দ ভাগ করে নিয়েছি, সকলেই আসলে শেষমেশ আমরা ফুটবলের গোলাম। তেমনি আরেকজন শ্রোতা বন্ধু আমাদেরকে লিখেছেন, পতিত পবন দাস, তার দলের নাম ঘানা। সে সব প্রথম খেলাতেই অসাধারণ দক্ষতা দেখিয়েছে, শেষ মুহূর্তে অসাধারণ পরিচ্ছন্ন একটা গোল দিয়েছে যা এ পর্যন্ত সকল গোলকে ছাপিয়ে গিয়েছে। বাকি খেলাগুলোতেও হেরে গেলেও আমার আর কোনো দুঃখ নেই। তিনি ঘানারকে সাপোর্ট করছেন এই বিশ্বকাপে, তার মনের কথা ভাগ করে নিয়েছেন এই মৈত্রীর ফেসবুক পেজে। আপনারাও কিন্তু লিখতে ভুলবেন না, জানাতে ভুলবেন না আপনাদের মনের যে সমস্ত আশা আকাঙ্ক্ষা ভালো লাগা, এবং অবশ্যই ফুটবলকে ঘিরে আপনাদের উন্মাদনার কথা।

বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। মুখ দাঁত ভাঙা এক মৃত্য সিংহ সেজে নেই তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

0: গরমে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না, বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে বাইরে না বেরোনোই ভালো। জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান, ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।
1: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।
0: অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: আচ্ছা, আজকের আজ সন্ধ্যার অনুষ্ঠানে খুব স্বাভাবিকভাবেই, যেহেতু বিশ্বকাপ চলছে এবং আমরা বাঙালিরা ভীষণভাবে ফুটবলের ভক্ত, আর তার সঙ্গে লিওনেল মেসির জন্মদিন, সব মিলে কিন্তু একটু আজ সন্ধ্যার আসরটাও যেন ফুটবল জ্বরে আস্তে আস্তে আক্রান্ত হচ্ছে। একটা ছোট্ট ভালো খবর আরেকটা ফুটবল সংক্রান্ত আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিতে চাই। সেটা হচ্ছে, আপনারা যারা ফুটবল প্রেমী, যারা খেলা দেখছেন নিয়মিত, তারা একজন গোলকিপারকে নিয়ে খুব চর্চা হচ্ছে এবারের বিশ্বকাপে। বিশ্বকাপের মঞ্চে এক অনন্য কীর্তি গড়েছেন ভজিন হা। স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের অভিষেক ম্যাচে বারের নিচে তিনিই হয়ে উঠেছিলেন এক অদম্য প্রাচীর, যেন স্পেনের তারকাখচিত আক্রমণভাগও সেই প্রাচীর ভাঙতে পারেননি। কেভভারদের জালে বল জড়ানোর জন্য একের পর এক আক্রমণ হয়েছে, একের পর এক শট গেছে, সব কিছুর সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন 40 বছর বয়সী এক গোলরক্ষক। ভাবতে পারছেন, মেসি 39-এর জন্মদিনের পালন করছে, মেসি খেলছেন, আর এই গোলকিপারের বয়স 40 বছর। আফ্রিকার ছোট্ট দেশের স্বপ্নের প্রহরী হয়ে প্রতিটি আক্রমণ রুখে দিয়েছেন ভজিন হা। তার দৃঢ়তা, অভিজ্ঞতা, তার অসাধারণ গোলকিপিং দক্ষতা এখন ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে, তাকে নিয়ে চলছে চর্চা। নিজের প্রথম বিশ্বকাপেই তিনি এমন এক গল্প লিখেছেন যা দীর্ঘদিন মনে রাখবেন ফুটবল প্রেমীরা। হয়তো এটাই তার শেষ বিশ্বকাপ, কিন্তু এই মঞ্চে তার লড়াই, তার সাহস, তার অবিশ্বাস্য পারফরমেন্স চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। এখন ফজিনহা গুগল সার্চে রীতিমতো ট্রেন্ডিং, যাকে বলে, সংবাদ মাধ্যমের শিরোনামে তার নাম। কেভভারদের মানুষের কাছে তিনি আর শুধু একজন গোলকিপার নন, তিনি এখন দেশের গর্ব, দেশের জাতীয় সম্পদ তিনি। আসুন, আমরা অনেকক্ষণ ফুটবলের কথা বলছি, বাইরে বৃষ্টি পড়ছে, আমরা শ্রীকান্ত আচার্যের কণ্ঠে একটি গান শুনি।

আসলে আকাশের দরজা আমাদের সকলের জন্যই খোলা, সকলের জন্যই উন্মুক্ত। কিন্তু যে কথা দিয়ে শুরু করেছিলাম, লিওনেল মেসির জন্মদিনের কথা তো বারবারই উঠে আসছে, আজকে উঠে আসাটাই খুব স্বাভাবিক। তার পাশাপাশি অনেক বিখ্যাত মানুষ

আজকে জন্মদিন। তিনি একাধারে ছিলেন ভারতীয় এবং বিশ্ব নাগরিক। সদ্য স্বাধীন হওয়া একটা দেশকে সাবালক হতে দেখেছেন তিনি, এবং সেই সূত্রেই তাঁর কলমে উঠে এসেছে সেই সময়ের একাধিক কাহিনী। ছয় দশকেরও বেশি সময়, ১৬টি যুগান্তকারী উপন্যাস তিনি লিখেছেন। লেখা ছাড়াও তিনি চিত্রিত করেছেন আমাদের চারপাশের কিছু অচেনা চরিত্রকে, তাদের মধ্যে দিয়েই গোটা পৃথিবীকে দেখেছেন সাহিত্যিক অনিতা দেশাই। আজ তার জন্মদিন। আজকে ফ্রেড হয়েলের জন্মদিন। পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটেছে কোন ধূমকেতুর মাধ্যমে, এই তত্ত্বকে তিনি নাম দিয়েছিলেন প্যানস্পার্মিয়া। মহাকাশ বিজ্ঞান নিয়ে তার অসম্ভব গুরুত্বপূর্ণ কিছু গবেষণা রয়েছে, তবুও তার নোবেল পুরস্কার অধরাই থেকে গেছে। পৃথিবী অবশ্য তাকে চেনে তার বিখ্যাত শব্দবন্ধের জন্য, বিগ ব্যাং। আজকে সেই ফ্রেড হয়েলেরও জন্মদিন। এছাড়া আরেকজনের কথা না বললেই নয়, বিশ্বের প্রথম যান্ত্রিক চলমান টাইপ প্রিন্টিং প্রেস আবিষ্কার করে নবজাগরণকে এক ধাপ এগিয়ে দিয়েছিলেন তিনি। বাইবেলের প্রথম মুদ্রিত সংস্করণ তার ছাপাখানাতেই ছাপা হয়েছিল। ঋণের দায়ে জড়িয়ে কার্যত দেউলিয়া হয়ে নিজের মুদ্রণ দক্ষতাকে অবলম্বন করে লড়াই চালিয়ে গিয়েছিলেন তিনি। একথা বলাই যায়, তার ছাপাখানা আবিষ্কার বিশ্বজুড়ে মানুষের জ্ঞান তৃষ্ণাকে বাড়িয়ে দিয়েছিল। ইউরোপে তারই ফলশ্রুতিতে ঘটেছিল নবজাগরণ। তিনি জোহানস গুটেনবার্গ। আজ তার জন্মদিন। আসুন, দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেছে, আজ সন্ধ্যার আড্ডা প্রায় শেষের মুখে। আসুন, বৃষ্টি পড়ছে বাইরে, মেঘের কথা বারবারই উঠে আসছে। মনোময় ভট্টাচার্যের কণ্ঠে একটু মেঘের গান, বৃষ্টির গান।

আসলে বৃষ্টি যেমন আমাদেরকে আরাম দেয়, বৃষ্টির গানও তেমনিতে ভালো লাগে, কিন্তু বর্ষা মানে প্রকৃতির নানান নতুন রূপ। টিপটিপ বৃষ্টি, মাটির সোঁদা গন্ধ আর চারপাশে সবুজে ভরে ওঠা একটা আস্ত মন। তবে যতই মনোরম হোক, এই ঋতুর সঙ্গে হানা দেয় নানান অসুখ বিসুখ, সেই বিষয়ে কিন্তু একটু সাবধান থাকবেন। এবং শুধু মানুষ নয়, পশুদের জন্যও বর্ষাকালে নানান চ্যালেঞ্জ নিয়ে আসে। বৃষ্টি, আর্দ্রতা, কাদা, জমে থাকা জল মিলিয়ে বর্ষায় পশুদের মধ্যে বিভিন্ন রোগের ঝুঁকি কয়েক গুণ বেড়েও যায়। সেই বিষয়ে কিন্তু আপনারা একটু সাবধান থাকবেন, নিয়মিত টিক ও ফ্লিক নিয়ন্ত্রণ করবেন, সময় মতো টিকাকরণ করাবেন, নির্ধারিত সময় অন্তর কৃমিনাশক ওষুধ দেবেন। বৃষ্টিতে ভিজে গেলে শরীর, পা ও কান ভালোভাবে শুকিয়ে দিন পশুদের। পশুকে পরিষ্কার খাবার ও পানীয় জল খেতে দিন। পশুর চলাফেরার জন্য কাদা, জমা জল ও নোংরা পরিবেশকে এড়িয়ে চলুন। নিয়মিত পশু চিকিৎসকদের কাছে স্বাস্থ্য পরীক্ষা করান এবং অসুস্থতার কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত পরামর্শ নিন। আজকের মতো আজ সন্ধ্যায় অনুষ্ঠান এখানেই শেষ করছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের শ্রবণ বন্ধু, মৈত্রী বন্ধু পঙ্কজ।

অর্ক বন্দ্যোপাধ্যায়, নিয়ে এসেছি দেশ বিদেশের খেলাধুলার নানান খবরা খবর। তো দেশ বিদেশের খেলাধুলা বলতে এখনই যে খেলার কথাই মাথায় আসে তা হলো চলছে ফিফা বিশ্বকাপ 2026। সেখানে গতকাল দ্য ম্যান, দ্য মিথ, দ্য লেজেন্ড রোনাল্ডো, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগালকে জিতিয়েছেন 5-0 গোলে। পর্তুগাল উজবেকিস্তানকে হারিয়েছে। বড় প্লেয়ারদের কামব্যাকের জন্য এক গোলই যথেষ্ট, সেটাই তিনি করেছেন। উজবেকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে তিনি জোড়া গোল শুধু করেননি, নুনো মেন্দেসের গোলের সময় একটা দারুণ বুদ্ধির পরিচয় দিয়েছেন। অনেকেই বলেন যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টিম প্লেয়ার নয়, তবে কালকে বিশেষত যে গোলটি হলো আর যে গোলটি হলো না, আপনারা নিশ্চয়ই যারা খেলা দেখেছেন তারা একটা ম্যাচের দ্বিতীয়ার্ধে দ্বিতীয় যে ফ্রিকিক যেটাতে প্রায় গোল করে ফেলেছিলেন রোনাল্ডো, ব্রুনো ফার্নান্ডেজের একটা অভূতপূর্ব পাসে, সেটা যদি না দেখে থাকেন অবশ্যই একবার রিপ্লেতে দেখে নিন, কারণ ওই গোলটা যদি হতো তাহলে হয়তো এবারের পুস্কাস অ্যাওয়ার্ড কিন্তু সেই গোলটিকে দেওয়াই যেতে পারতো, অন্তত একটা তো বড় দাবিদার হতোই। যাই হোক, যে খেলার কথা বলছিলাম, কাল রাত 10:30 শুরু হয়েছিল এই খেলা। প্রথমার্ধে উজবেকিস্তানের জালে 3টি গোল জড়িয়ে দেয় পর্তুগিজরা, যার মধ্যে 2টি করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই গোল করে কিন্তু তিনি একাধিক রেকর্ডও গড়লেন। বিশ্বকাপে মোট গোলের দিক থেকে অনেকটা পিছিয়ে থাকলেও, মানে মেসি কিংবা এমবাপ্পের ধারে কাছেও না থাকলেও, পর্তুগালের হয়ে বিশ্বকাপে সবথেকে বেশি গোল তিনি করে ফেললেন। আরেকটি অনন্য নজির যেটা হয়তো লিওনেল মেসিও ছুঁতে পারবেন না, টানা 6-6টি পরপর বিশ্বকাপে গোল করার নজির, একমাত্র প্লেয়ার হিসেবে 6টি বিশ্বকাপ খেলা এবং 6টিতেই গোল করা, 2006, 2010, 2014, 2018, 2022, 2026 এই 6টি পরপর বিশ্বকাপে গোল করার নজির তিনি গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তো ম্যাচটার ব্যাপারে একটু বলি যে হিউস্টনে ম্যাচের শুরুর থেকেই চাপ বজায় রাখতে শুরু করে পর্তুগাল। উজবেকিস্তানের বক্সেই ঘোরাফেরা করতে থাকেন পর্তুগালের প্লেয়াররা। প্রথম কিছু মিনিটের মধ্যেই শট এসেছিল, প্রথমে ব্রুনো ফার্নান্ডেস মিস করেন, তারপরে রোনাল্ডোও মিস করেন। 6ষ্ঠ মিনিটে গোল করেন রোনাল্ডো, রাইট ব্যাক পজিশন থেকে হুয়াও ক্যান্সেলোর বল নিয়ে উঠে রোনাল্ডোকে তিনি ক্রস করেন এবং তিনি এক শটে গোল করেন, খুব ভালো ছিল গোলটা। 17তম মিনিটে ফ্রিকিক থেকে দলের স্কোর 2-0 করেন নুনো মেন্ডেস, সেই গোলটিও কিন্তু দুর্দান্ত ছিল। 29 মিনিটে উজবেকিস্তানে রাজীব গানিয়েভ একটি দুর্দান্ত গোল কিন্তু করে ফেলেছিলেন, তবে একটা ফাউল করার জন্য কিন্তু গোলটা বাতিল হয়, অসাধারণ গোল হতে পারত সেটি। তবে 39 মিনিটে ব্রুনো ফার্নান্ডেজের বাড়ানো বলে একটা দুর্দান্ত গোল করলেন রোনাল্ডো আরেকবার। তো এই ছিল প্রথমার্ধের 3-0, দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান বাড়ানোর জন্য আরও আগ্রাসী হয়ে পড়ে পর্তুগাল। প্রথমার্ধের থেকে বেশি প্রেসিং ফুটবল খেলতে শুরু করে তারা এবং ফলও পায়। দ্বিতীয়ার্ধে 2টি গোল করে একাধিক গোলের সুযোগও তৈরি করেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে কিন্তু সুযোগ ছিল হ্যাট্রিক করার, বেশ কিছু তিনি সুযোগ পেয়েছিলেন তবে কাজে লাগাতে পারেননি। তবে উজবেকিস্তানকে হারিয়ে পর্তুগাল তো জিতল ঠিকই, তাদের এই ওয়ার্ল্ড কাপের প্রথম জয় তারা পেল, তবে পর্তুগালের চাপ কিন্তু বাড়িয়ে দিল কলম্বিয়া, কারণ গ্রুপ কের লড়াইয়ে প্রথম দল হিসেবে হামেস রড্রিগেজ, লুইস দিয়াসরা পৌঁছে গেলেন বিশ্বকাপের নকআউটে, অর্থাৎ কঙ্গোর বিরুদ্ধে জয় তুলে নিয়ে এখন কলম্বিয়া কিন্তু রাউন্ড অফ 32 অর্থাৎ নকআউট স্টেজে পৌঁছে গেল। আশা করছি দ্বিতীয় টিম হিসেবে হয়তো পর্তুগালই উঠবে, তবে কঙ্গোর সাথে আর কঙ্গো আর উজবেকিস্তান দুটো টিমই খুব একটা ভালো খেলতে পারেনি। একটি ম্যাচ কঙ্গো ড্র করেছে পর্তুগালের সঙ্গে এবং একটি হেরেছে কলম্বিয়ার বিরুদ্ধে। তবে উজবেকিস্তানকে যদি তারা হারিয়ে দেয় আর পর্তুগাল যদি কলম্বিয়ার কাছে হেরে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা বড় ধাক্কা খেতে বলে পর্তুগাল। তবে এই জন্য 5-0 গোলের যে ব্যবধান তারা করে রাখলো, এটি কিন্তু তাদের কাজে দেবে এবং অবশ্যই তারা নিশ্চয়ই কোয়ালিফাই করবে রাউন্ড অফ 32-এর জন্য। অন্তত এত ভালো একটা টিম, তাদের কোয়ালিফাই কিন্তু করাই উচিত। তবে আরেকটা ভালো টিম, তারা কিন্তু দুর্দান্ত ডিফেন্সের কাছে আটকে গেল, সেটা হচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ড ঘানার কাছে আটকে গেল, 78% বল দখল ছিল, 619টি পাস, 95% সফল পাস, আর গোলের উদ্দেশ্যে

শট 19টি। এটা শুনলে কিন্তু যে কেউ বলবে নিশ্চয়ই 4-5 গোল হয়তো তারা দিয়েছে, কিন্তু একটিও গোল তারা পায়নি। আধিপত্য ছিল গোটা ম্যাচে ইংল্যান্ডেরই। তবে দারুণ ডিফেন্স, যেটা ডিফেন্সের নজির সেটা দেখালেও ঘানার ডিফেন্স। গ্রুপ এলের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘানার সঙ্গে গোল শূন্য ড্র করলো ইংল্যান্ড। মঙ্গলবার গভীর রাতে বস্টন স্টেডিয়ামে এই ম্যাচে শুরু থেকেই কিন্তু ছন্দে ছিল ইংল্যান্ড। প্রথম থেকেই গোল তুলে নেওয়ার লক্ষ্যে ঝাঁপিয়েছিল তারা, তবে শেষ পর্যন্ত গোল আর তারা করতে পারল না। একটু অনন্য নজিরও গড়ল, বলা যায় একটু খারাপই নজির, এই ম্যাচে ড্র করে পুরুষ ও মহিলাদের বিশ্বকাপের ইতিহাসে 23তম ম্যাচ ড্র করল ইংল্যান্ড, যা অন্য যে কোনো দলের থেকে সবথেকে বেশি ড্র। পুরুষদের বিশ্বকাপে সে সংখ্যাটি এখন 13। ক্রোয়েশিয়ার সাথে লড়াই করে জিতল, আর বিদায় নিল পানামা। বিশ্বকাপের প্রথম ম্যাচে হাড়ের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ালেন লুকা মডরিচরা। মঙ্গলবার গ্রুপ এলের গুরুত্বপূর্ণ ম্যাচে পানামাকে 1-0 গোলে হারিয়ে অক্সিজেন পেল ক্রোয়েশিয়া। একমাত্র গোল করে দলকে জেতালেন আন্তে বুদিমির। চলতি বিশ্বকাপের নকআউটে যাওয়ার আশা বেঁচে থাকল ক্রোয়েশিয়ার। 2018-2022 সালের বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছেছিল তারা। 40 বছর বয়সী লুকা মদ্রিচের শেষ বিশ্বকাপেও তাই নজর কাটতে মরিয়া ক্রোয়েশিয়া। দারুণ লড়াই করেও পরপর দুই ম্যাচ ছাড়ায় বিশ্বকাপ থেকে ছিটকে গেল পানামা। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে 2-4 গোলে হেরেছিল ক্রোয়েশিয়া, তাই পানামার বিরুদ্ধে তাদের কিন্তু এই জয়টা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল এবং তারা জয়ী হতে সক্ষম হয়। তো এই ছিল তো গতকালের যে যে ম্যাচ হয়ে গেল তার খবর। আর আজকে অর্থাৎ আজ রাতে কিন্তু বেশ কিছু ভালো ম্যাচ রয়েছে, যেখানে রাত 12:30 বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা তারা খেলতে নামবে কাতারের বিরুদ্ধে। অন্যদিকে সুইজারল্যান্ড আর কানাডার মধ্যে ম্যাচ আছে, সেটিও 12:30 থেকে। মরক্কো বনাম হাইতি সেটা রাত সাড়ে তিনটের সময়। আরেকটি দুর্দান্ত ম্যাচ রয়েছে, খুব ভালো দুটি টিম, ব্রাজিল বনাম স্কটল্যান্ড। অন্যদিকে ভোরবেলা 6:30 সময় চেক রিপাবলিক এবং মেক্সিকো একে অন্যের বিরুদ্ধে নামবে, এবং সাউথ আফ্রিকা নামবে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে 6:30। প্রত্যেকটি সময় ভারতীয় সময় অনুযায়ী আমি বললাম।

0: এখন শুনবেন একটি বেতার প্রতিবেদন। বিশ্বমঞ্চে নতুন মহাযুদ্ধ, শম্ভুনাথ ভৌমিকের পুনঃ সম্প্রচার।
1: বিশ্বমঞ্চে নতুন মহাযুদ্ধ, লিখেছেন শম্ভুনাথ ভৌমিক।
2: The trophy is passed into the hands of genius. And in 2022, the world champions are Argentina.
1: লুসাইল স্টেডিয়ামের সেই রূপকথার রাত এখন ইতিহাস। লিওনেল মেসির হাতে বিশ্বকাপ ট্রফি ওঠার মুহূর্তটি যেন এখনো ফুটবল প্রেমীদের স্মৃতিতে জীবন্ত। কিন্তু ফুটবলের সৌন্দর্যই হল সে কখনো থেমে থাকে না। চার বছর ঘুরে আবার এসেছে বিশ্বকাপের ডাক। এবার আরো বড়, আরো বিস্তৃত, আরো বৈচিত্র্যময় এক বিশ্বকাপ। 48 দলের অংশগ্রহণে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে বসতে চলেছে ফুটবলের সর্ববৃহৎ উৎসব। শুধু ট্রফির লড়াই নয়, এই বিশ্বকাপ যেন একাধিক গল্পের সমাহার। কারো কাছে লাস্ট ডান্স, কারো কাছে নতুন সূর্যোদয়, কারো কাছে হারানো গৌরব ফিরে পাওয়ার মঞ্চ। সবচেয়ে বেশি আলো স্বাভাবিকভাবেই থাকবে আর্জেন্টিনার উপর।

বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে নামছে লিওনেল স্কালোনির দল। কাতারের বিশ্বজয়ী স্কোয়াডের বড় অংশ এখনো দলের সঙ্গে রয়েছে। সেই ধারাবাহিকতাই আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি। তবে সব নজর ঘুরে ফিরে গিয়ে থামবে একজনের কাছে, লিওনেল মেসি। ষষ্ঠ এবং সম্ভবত শেষ বিশ্বকাপে নামতে চলেছেন ফুটবলের সর্বকালের অন্যতম সেরা তারকা। বয়স 39 ছুলেও তার পায়ের জাদু এখনো ফিকে হয়নি। আর্জেন্টিনার সামনে তাই শুধু ট্রফি জয়ের নয়, ট্রফি ধরে রাখার কঠিন চ্যালেঞ্জ। মেসির মতোই আরেক কিংবদন্তির শেষ বিশ্বকাপ হতে পারে এটাই। 41 বছর বয়সে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আবারও পর্তুগালের আক্রমণের মুখ। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো গোল করে চলেছেন তিনি। তবে পর্তুগালের শক্তি এখন শুধু রোনাল্ডো নন, ব্রুনো ফার্নান্দেস, রাফায়েল লিয়াও, ভিটিনিয়া, জোয়াও নেভেসদের নিয়ে সম্ভবত দেশের ইতিহাসের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল পেয়েছেন কোচ রবার্টো মার্টিনেস। তাই রোনাল্ডোর শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে তোলার স্বপ্ন দেখতেই পারে পর্তুগাল। রোনাল্ডো মুখিয়ে অধরা ট্রফি একবার হলেও ছুঁতে। তবে আর্জেন্টিনা বা পর্তুগালই শুধু নয়, এই বিশ্বকাপ ঘরে তুলতে মরিয়া হবে অংশ নেওয়া প্রতিটা দেশই। কেউ হয়তো একটু কমজোরি দল, কেউ হয়তো বেশি শক্তিশালী, তবু মনে প্রাণে লড়াইয়ে সবাই সমান। মনে রাখতে হবে 2022 বিশ্বকাপে ফ্রান্স আবার ফাইনালে পৌঁছে গিয়েছিল। গতবার হাতছাড়া হলেও এবার তা করতে নারাজ থাকবে, সেটাই স্বাভাবিক। আগেরবার আর্জেন্টিনার কাছে টাই ব্রেকারে হেরে রানার্স আপ হয়। এমবাপ্পে ওই ম্যাচে হ্যাট্রিক করে ইতিহাস গড়েন। বিশ্বকাপে ফ্রান্সের ইতিহাসও কিন্তু বেশ সমৃদ্ধ। 1998 সালে নিজেদের মাটিতে প্রথম ট্রফি জয়ের পর 2018 সালে রাশিয়ায় দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় তারা। এছাড়া 2006 এবং 2022 সালে রানার্স আপ হয়ে প্রমাণ করেছে বড় মঞ্চে ফ্রান্স সবসময়ই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। তাই দিদিয়ার দেশর তৈরি অভিজ্ঞতা ও তরুণ শক্তির মিশেলে গড়া এই ফ্রান্স দল আবারও বিশ্বকাপ জয়ের অন্যতম ফেভারিট। দলের আক্রমণ ভাগের মূল ভরসা কিলিয়ান এমবাপ্পে, যিনি গত কয়েক বছরে বিশ্বের অন্যতম সেরা ফরওয়ার্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এমবাপ্পের গতি, গোল করার ক্ষমতা যে কোনো ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। তার সঙ্গে আছেন ভ্যালেন্ডিয়ার জয়ী উইঙ্গার উসমান দেমবেলে, দারুণ ছন্দে থাকা বায়ার্ন তারকা মাইকেল ওলিসে, এছাড়া তরুণ প্রতিভা এদুয়ার্দো কামাভিঙ্গা এবং ওরেলিয়া চুয়ামেনি দলের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আরেক বড় দাবিদার স্পেন। কাতারে মরক্কোর কাছে বিদায়ের পর অনেকেই ভেবেছিলেন স্প্যানিশ ফুটবলের সোনালী অধ্যায়ের শেষ দেখা যাচ্ছে, কিন্তু সময় বদলেছে। লুইস দে লা ফুয়েন্তের অধীনে স্পেন এখন আধুনিক ফুটবলের অন্যতম সেরা দল। লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস, পেদ্রি, গাভি, পাউ কুবার্সিদের তরুণ শক্তি এবং অভিজ্ঞতার মিশেলে স্পেন আবারও বিশ্ব সেরার আসনে বসার স্বপ্ন দেখছে। গতির সঙ্গে মল দখলের মিশেল তাদের অন্যতম প্রধান অস্ত্র।

ব্রাজিলকে ঘিরে ছবিটা আবার অন্য। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের নাম শুনলেই এখনো বিশ্বকাপের ইতিহাস চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু দীর্ঘ দিন ধরে ট্রফির নাগাল পাচ্ছে না সেলেকাওরা। 2014 সালের সেই 7-1 হারের ক্ষত যেন এখনো পুরোপুরি শুকোয়নি। এবার দায়িত্বে কার্লো অ্যানসেলোত্তি, ইউরোপের সফলতম কোচদের একজনকে এনে ব্রাজিল নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এন্দ্রিকদের তারুণ্যের সঙ্গে নেইমারের অভিজ্ঞতা কতটা সফল সমন্বয় গড়ে তুলতে পারে সেটাই দেখার। নেইমার তো বলেই দিয়েছেন এটাই শেষ, তাই ব্রাজিলের অন্যতম সেরা তারকা নিজের কেরিয়ারে শেষবারের জন্য মরণ কামড় দিতে তৈরি। ছয় দশক ধরে দীর্ঘ এক হাহাকার বই নিয়ে চলতে হচ্ছে ইংল্যান্ডকে। 1966 সালে ঘরের মাঠে এক মহাকাব্যিক আসর কাটিয়ে সোনালি ট্রফি উঁচিয়ে তোলার পর ইংল্যান্ডের ফুটবল আকাশে আর সূর্য ওঠেনি। টমাস টুখেলের কাঁধে ভর করে উত্তর আমেরিকার মাটিতে ইতিহাস নতুন করে লেখার স্বপ্ন দেখছে থ্রি লায়ন্সরা। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন বিশ্বকাপে নামবেন 60 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ট্রফি জেতার লক্ষ্য নিয়ে। জার্মানিও এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের গত 2 বিশ্বকাপের স্মৃতি সুখকর নয়। টানা 2 বার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে। তবে ইউলিয়ান নাগলসমানের নেতৃত্বে নতুন প্রজন্মের জার্মানি আবারও নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছে। ফ্লোরিয়ান ভাইটস, জামাল মুশিয়ালা, কাই হাভার্টসদের ঘিরে নতুন স্বপ্ন দেখছে ডাই মানসাপ্ট। তবে বিশ্বকাপ শুধু ফেভারিটদের গল্প নয়, এখানে থাকে চমকের সম্ভাবনাও। মরক্কো, সেনেগাল, উরুগুয়ে, ক্রোয়েশিয়া, কলম্বিয়া কিংবা নরওয়ের মতো দলগুলো এর মধ্যেই প্রমাণ করেছে বড় দলকে হারানো তাদের কাছে অসম্ভব কিছু নয়। বিশেষ করে আর্লিং হালান্ডকে নিয়ে 28 বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ে অনেকেরই ডার্ক হর্স। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বেও রয়েছে একাধিক আকর্ষণীয় লড়াই। ফ্রান্স বনাম নরওয়ে ম্যাচে মুখোমুখি হবেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড, এই সময়ের 2 সেরা গোল মেশিন। স্পেন বনাম উরুগুয়ে ম্যাচে দেখা যাবে 2 আলাদা ফুটবল দর্শনের

চিত্র যথেষ্ট আকর্ষণীয়। এই গ্রুপে মেক্সিকো ঘরের মাঠের সুবিধা নিয়ে এগিয়ে থাকলেও দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা ও চেক প্রজাতন্ত্র যে কাউকে বিপদে ফেলতে পারে, সেই গ্রুপে ব্রাজিল ও মরক্কো দ্বৈরথ নজর কাড়বে। এইচ গ্রুপে স্পেন ও উরুগুয়ের লড়াই গ্রুপ সেরার ভাগ্য নির্ধারণ করতে পারে। আই গ্রুপে ফ্রান্স, নরওয়ে ও সেনেগালের ত্রিমুখী লড়াই সম্ভবত সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে চলেছে। যে গ্রুপে আর্জেন্টিনা পরিষ্কার ফেভারিট হলেও আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। আর কে গ্রুপে পর্তুগাল কলম্বিয়া ম্যাচ নিঃসন্দেহে অন্যতম আকর্ষণ। এবারের বিশ্বকাপে শুধু দল নয়, প্রযুক্তিও বড় ভূমিকা নেবে। ফিফা রেফারিং ব্যবস্থায় এনেছে একাধিক পরিবর্তন, ভিআরের ক্ষমতা বাড়ানো হয়েছে আরো, কর্নার বা ফ্রিকিকের আগে হওয়া ফাউলও এখন গোল বাতিলের কারণ হতে পারে। ভুল দ্বিতীয় হলুদ কার্ডের সিদ্ধান্ত পর্যালোচনার আওতায় আসছে। খেলোয়াড়দের আচরণ নিয়েও কড়া নজর থাকবে, ফলে মাঠের ভেতরে যেমন ফুটবল তেমনই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে নিয়মের প্রয়োগ। সব মিলিয়ে 2026 বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটা যেন এক যুগ সন্ধিক্ষণ। মেসি ও রোনাল্ডোর শেষ বিশ্বকাপ, ইয়ামাল ও এন্দ্রিকদের নতুন অধ্যায়, ব্রাজিলের হারানো গৌরব ফিরে পাওয়ার চেষ্টা, আর্জেন্টিনার মুকুট রক্ষার লড়াই, ফ্রান্সের আধিপত্য বিস্তারের স্বপ্ন এবং অসংখ্য অঘটনের সম্ভাবনা, সব কিছু মিলিয়েই ফুটবল বিশ্ব অপেক্ষা করছে এক মহাযুদ্ধের জন্য।

0: শুনলাম বিশ্বমঞ্চে নতুন মহাযুদ্ধ। লিখেছেন শম্ভুনাথ ভৌমিক।
1: সত্যি এই ফিফা বিশ্বকাপ জ্বরে আমরা প্রত্যেককেই একদম আক্রান্ত, তাই ফুটবলের কথা শেষই হয় না, অন্যান্য খবরও রয়েছে। তবে আমাদের ক্রীড়া যে বিভাগ তাদের একটি বিশেষ নিবেদন এই ফুটবল বিশ্বকাপে, তা হচ্ছে বিশ্বকাপ রঙ্গমঞ্চে, যেখানে আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নেব জানা অজানা কিছু বিশ্বকাপের গল্পের কথা। তো আজকে যে গল্প বলবো তা হচ্ছে 1950 সালের মারাকানার নিরবতার কথা। 16 জুলাই 1950 ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে প্রায় 2 লক্ষ দর্শকের সামনে উরুগুয়ে 2-1 গোলে হারায় স্বাগতিক ব্রাজিলকে। ব্রাজিলের শিরোপা উদযাপনের প্রস্তুতি কিন্তু আগেই হয়ে গিয়েছিল, সেই হার আজও মারাকানাজো নামে ফুটবল ইতিহাসের অন্যতম বড় অঘটন। 1966 মনে আছে ফুটবল বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। তবে ইংল্যান্ডে বিশ্বকাপের আগেই প্রদর্শনীর সময় রহস্যজনকভাবে চুরি হয়ে যায় জুলে ড্রিমের ট্রফি। কয়েকদিন পর লন্ডনের এক বাগানে পিকলস নামে একটি কুকুর সংবাদপত্রে মোড়ানো অবস্থায় এই ট্রফিটি খুঁজে পায়, আর সেই বছরই ইংল্যান্ড প্রথম ও একমাত্র বিশ্বকাপ জেতে। আরেকটি গল্প বলি 1982 ইতালির অবিশ্বাস্য প্রত্যাবর্তন। গ্রুপ পর্বে 3টি ম্যাচই ড্র করে কোনো রকমে পরের রাউন্ডে উঠেছিল ইতালি। সমালোচনায় জর্জরিত এই দলটি এরপর আর্জেন্টিনা, ব্রাজিল ও পশ্চিম জার্মানিকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নও হয়। পাওলো রসির 6 গোলই ছিল সেই রূপকথার কেন্দ্রবিন্দু। 2002 সেনেগালের স্বপ্নযাত্রা। বিশ্বকাপের অভিষেকেই তৎকালীন চ্যাম্পিয়ন ফ্রান্সকে 1-0 গোলে হারিয়ে চমকে দেয় সেনেগাল। আফ্রিকার এই দলটি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছে যায় এবং বিশ্বমঞ্চে নিজেদের যে একটি দাবিদার তারা সেই অবস্থান জানান দেয়। এর মধ্যে একটি খারাপ ঘটনাও ঘটেছিল 1994 সালে, এসকোবারের আত্মঘাতী গোলের ট্র্যাজেডি। যুক্তরাষ্ট্র বিশ্বকাপে কলম্বিয়ার ডিফেন্ডার আন্দ্রেস এসকোবারের আত্মঘাতী গোলে কলম্বিয়া বিদায় নেয়। দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই তিনি এক আততায়ীর গুলিতে নিহত হন। ফুটবল ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক

0: আন্তিক ঘটনাগুলোর মধ্যে এটি আজও স্মরণীয়। এই ছিল বিশ্বকাপের রঙ্গমঞ্চে,
1: বিশ্বকাপ রঙ্গমঞ্চে।
0: ফুটবলের থেকে এখন আসি একটু অন্য খবরে, যেখানে লন্ডনে হয়ে গেল রুদ্ধশ্বাস লড়াই। শুরুর ধাক্কা সামলে হকি প্রো লিগে পাকিস্তানকে হারালো ভারত। লন্ডনে হকি প্রো লিগে পাকিস্তানকে 4-3 গোলে হারালো ভারত। মঙ্গলবারের ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তন করলো ভারতীয় হকি দল। ম্যাচের শুরুটা ছিল পাকিস্তানের, প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন আহমেদ নাদিম। তবে দ্বিতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ায় ভারত, অভিষেক নাইন সমতা ফেরান, নীলকান্ত শর্মা দ্রুত দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন। এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় ভারত। তৃতীয় কোয়ার্টারে সুখজিৎ সিংহ দুর্দান্ত গোল করে 3-1 করেন। ম্যাচের শেষ কোয়ার্টারে রাজিন্দর সিংহ পেনাল্টি কর্নার থেকে শক্তিশালী ড্র্যাগ ফ্লিকে চতুর্থ গোল করে কার্যত জয় নিশ্চিত করেন। তবে শেষ মুহূর্তেও নাটক কিন্তু কম ছিল না, পাকিস্তান হাল ছাড়েনি। খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে জোড়া গোল করে ব্যবধান কমায়, স্কোরলাইন হয় 4-3। গোল করেন আবু বকর এবং মঈন শাকিল। এমনকি ম্যাচের শেষ 10 সেকেন্ড বাকি থাকাকালীনও গোল পায় পাকিস্তান। তবে ততক্ষণে আর কিছু করা ছিল না। গোটা ম্যাচে ভারতের আক্রমণ বেশ খানিক সক্রিয় ছিল, একাধিক সুযোগ তৈরি হয়। যদিও ওই দিন অধিনায়ক হরমনপ্রীত সিংহ স্বাভাবিক ছন্দে ছিলেন না, কিন্তু দল হিসেবে ভারতের পারফরমেন্স ছিল শক্তিশালী। মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ চলছে, সেখানে অস্ট্রেলিয়ার জয়যাত্রা অব্যাহত। হেডিংলিতে পাকিস্তানকে 113 রানে হারিয়ে আইসিসি মহিলা টি টোয়েন্টির বিশ্বকাপে টানা চতুর্থ জয় তুলে নিল অস্ট্রেলিয়া। তবে এখনও তাদের সেমিফাইনালের টিকিট নিশ্চিত নয়। গ্রুপ একের 4টি ম্যাচের 4টি জিতেছে 4-বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তবুও দক্ষিণ আফ্রিকা ও ভারত নিজেদের ম্যাচ জিতলে সমান সংখ্যক জয় পৌঁছে যেতে পারে। রবিবার লর্ডসে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে অস্ট্রেলিয়া কিন্তু কখনো নক আউট পর্বে উঠতে ব্যর্থ হয়নি। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম বলেই বেথমনি আউট হলেও অস্ট্রেলিয়া 7 উইকেটে 199 রানের এক বিশাল স্কোর করেন। পরে পাকিস্তান মাত্র 86 রানে অল আউট হয়ে যায়। আজ 11টার সময় রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ। আইপিএলের খবর দিই। আইপিএল দেরি আছে যদিও, তবে ইউপি অর্থাৎ লখনৌর থেকে দিল্লিতে জয়েন করলো ঘরের ছেলে ঋষভ পান্ত। তারা ট্রেড করেছেন কুলদীপের সাথে, ইউপির ছেলে কুলদীপ, তিনি লখনৌতে জয়েন করলেন। 27 কোটি টাকায় লখনৌ সুপার জায়ান্টসে জয়েন করেছিল ঋষভ পান্ত, তবে এখন ফিরলেন 13 কোটি টাকায়, মাফ করবেন 15 কোটি টাকায়। আর 13.5 কোটি টাকায় তিনি কুলদীপ যাদব এলেন লখনৌতে। এই সমস্ত খবর নিয়ে এতক্ষণ ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে ছিলাম আমি অর্ক বন্দ্যোপাধ্যায়।

0: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন। অনুষ্ঠানটি উপস্থাপনা করলেন অর্ক বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আজ আপনাদের সঙ্গে আমি রয়েছি, আপনাদের বন্ধু প্রিয়াধর। আজকের বিষয় সিড ভিলেজ, যাকে আমরা বাংলায় বলি বীজ গ্রাম। আর এই বিষয়েই বিস্তারিত জানতে এবং আপনাদের জানাতে আমি চলে এসেছি দক্ষিণ চব্বিশ

0: বরগুনা জেলার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের কৃষি ও গ্রামীণ উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর অনির্বাণ রায়ের কাছে। ডক্টর রায়, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে।
1: ধন্যবাদ।
2: প্রথমে আমাদের শ্রোতাদের জন্য সহজ ভাষায় একটু বলুন, এই সিড ভিলেজ বা বীজ গ্রাম বিষয়টা আসলে কি?
1: সিড ভিলেজ বা বীজ গ্রাম বলার পূর্বেই যেটা বলতে চাই যে আমাদের সভ্যতার মূল চালিকা শক্তি কিন্তু গ্রাম, এবং এই গ্রামীণ অর্থনীতি কিন্তু গ্রামীণ কৃষির ওপর অনেকটাই নির্ভরশীল, এবং সেই গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে কিন্তু এই বীজ গ্রাম ধারণাটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এটি এমন একটি গ্রাম যেখানে একদল প্রশিক্ষিত কৃষক নির্দিষ্ট কোনো উন্নত জাতের ফসলের বীজ উৎপাদনের জন্য নিয়োজিত করবেন নিজেদের। যেমন ধরা যাক, কোনো গ্রাম তার কৃষি নির্ভরতার দিক থেকে নির্ভর করে কৃষিক্ষেত্রে বিভিন্ন বীজের ওপর, এবং সেই বীজ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে হয়। যদি কোনো একটি গ্রাম নিজের প্রয়োজনীয় ফসল ফলানোর জন্য যে বীজ দরকার সেটা যদি তারা নিজেরা তৈরি করতে পারেন, এবং সুসংহত পদ্ধতিতে এবং সংগঠিতভাবে এটা যদি করতে পারেন, তাহলে কিন্তু বীজ গ্রাম এই ভাবনাটি কিন্তু গড়ে ওঠে। তাই এক কথায় বলতে গেলে বীজ গ্রাম কিন্তু একটি গ্রামীণ কৃষি অর্থনীতির একটি বুনিয়াদ।
2: বীজ গ্রাম এই শব্দগুলো শুনে থাকি, এবং যেমন আপনি যেভাবে ব্যাখ্যা করলেন, একটু যদি আমাদের বলেন যে ভারতে সিড ভিলেজ বা বীজ গ্রাম এই ধারণাটার শুরুটা কিভাবে হয়েছিল?
1: কৃষির ক্ষেত্রে আমরা যদি একদম প্রাচীন সভ্যতা থেকে শুরু করে বর্তমান সমস্ত কিছুতে আমরা যদি কৃষি ভাবনাকে একবার দেখি, আমরা দেখতে পারবো যে কৃষিক্ষেত্রে কিন্তু সংগঠিতভাবে এবং একত্রিতভাবেই কিন্তু কৃষির ভাবনাটা উঠে এসেছে। বিভিন্ন মানুষ একত্রিত হয়ে বিভিন্ন কৃষি প্রযুক্তিকে নিজেদের মধ্যে উদ্ভাবন করেছেন, এবং অন্য গ্রাম থেকে কৃষি প্রযুক্তি অন্য গ্রামে ছড়িয়ে পড়েছে। এতে কিন্তু এর ব্যাপকতা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। মানুষ এই কৃষিকে আরো আগামী দিনে কৃষিকে অন্য রূপে নিয়ে যেতে শুরু করেছে, তখন কিন্তু মানুষ স্বনির্ভরতার দিকে কিন্তু একটি ধাপ এগিয়ে গিয়েছে। যেমন কোনো একটি গ্রাম তার যখন কৃষি পরিকল্পনা এবং তার কৃষিকে আগামী দিনে গ্রামীণ অর্থনীতিকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য যখন ভাবনা চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু প্রথম অন্তরায় হয়ে দাঁড়ায় গুণগত মানসম্পন্ন বীজ। না, আমরাও যখন বিভিন্ন গ্রামে চাষিদের সাথে কথা বলি, যখন নতুন ধরনের ফসলকে চাষ করার জন্য আমরা উৎসাহিত করি, কিংবা কৃষকরা নিজেরাও নতুন ফসল উৎপাদন করতে চান, সেক্ষেত্রে কিন্তু প্রথম যেটা উঠে আসে সেটা হচ্ছে বীজের সহজলভ্যতা। এই বীজের সহজলভ্যতা ব্যাপারটিকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে কিন্তু কৃষকরাই নিজেদের মধ্যে এই ধারণাটি তৈরি করলো যে নিজের বীজ নিজে কি করে তৈরি করা যায়। সেখান থেকেই মূলত এই বীজ গ্রাম কর্মসূচি উঠে এসছে, এবং তাতে প্রশাসনিক স্তরে এবং বিভিন্ন কৃষি প্রযুক্তিবিদ এর মধ্যে অনবরত তাদের গবেষণা এবং তাদের যে কৃষি সম্প্রসারণ সে বিষয়টিকেও ওনারা এগিয়ে নিয়ে গিয়েছেন, এবং সেখান থেকে কিন্তু বীজ গ্রাম কর্মসূচি পরবর্তীতে একটি ব্যাপক আকার ধারণ করে।
2: অনেক সময় এটা শোনা যায় বা বলা হয় ভালো বীজই ভালো ফলনের চাবিকাঠি, তো সেই জায়গা থেকে সিড ভিলেজ কি কিছুটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে?
1: অবশ্যই, কারণ বীজ গ্রামের ক্ষেত্রে যে মূলত যে ধারণাগুলো আমরা দেখেছি তার প্রধান একটি উপযোগিতা হলো যে এই বীজ গ্রাম কিন্তু একটি গ্রামের যে বীজের প্রয়োজনীয়তা তার স্বনির্ভরতা কিন্তু বৃদ্ধি করছে, এবং শুধু স্বনির্ভরতা বৃদ্ধি নয়, যে বীজ কৃষকরা গ্রহণ করছে সেই বীজ গ্রাম থেকে এবং নিজেদের জন্য ব্যবহার করছে নিজেদের ফসল ফলানোর ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু তার গুণগত মানও কিন্তু তারা নিজেরাই জানতে পারছে সে ব্যাপারে। কারণ অনেক সময় বিভিন্ন উৎস থেকে যখন বীজ সংগ্রহ করেন সে ব্যাপারে সম্যক ধারণা কিংবা সমস্ত কিছু কিন্তু বীজ সম্পর্কে কৃষকরা অবগত থাকেন না। এক্ষেত্রে যেহেতু কৃষক নিজের গ্রামের প্রয়োজনীয় বীজ নিজের গ্রামেই তৈরি করছেন, সেক্ষেত্রে কিন্তু একটি সম্যক ধারণা থাকে, এবং ফলন বৃদ্ধি ও বিশুদ্ধতা কিংবা খরচের সাশ্রয় আমরা যদি, এবং বীজকে যে কৃষির আধার হিসেবে যেটা দেখা হয় সেদিক থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এই বীজ গ্রামে তৈরি হওয়া বীজ কিন্তু তার স্বাস্থ্য এবং সে অভিযোজনগত ভাবে আমরা যদি দেখি যে কোন বীজ কোন গ্রামে ভালো হচ্ছে, সেই ধারণাও যদি বিভিন্ন বীজ গ্রামের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, এবং সেক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই একটা বীজের স্বনির্ভরতার দিকে কিন্তু এগিয়ে যেতে পারে।
2: একটা প্রশ্ন খুবই প্রাসঙ্গিক, সেটা হলো একজন কৃষক যদি এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে চায়, অর্থাৎ এই যে বীজ গ্রাম বিষয়টির সঙ্গে, তাহলে তাকে কিভাবে এগোতে হবে বা এর পদ্ধতিগুলো কি কি রয়েছে?
1: অত্যন্ত প্রাসঙ্গিক এই প্রশ্ন। আমরা যদি দেখি যে কোনো কৃষি সম্পর্কীয় যে কোনো প্রযুক্তি সেগুলো কিন্তু ল্যাব থেকে ল্যান্ড, মানে যেখানে তৈরি হচ্ছে সে টেকনোলজি এবং সেটা কৃষকের মাঠে কিন্তু পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয় এবং

0: কৃষি বিজ্ঞান কেন্দ্রের কিন্তু ভূমিকা অপরিসীম। তাই এই কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি সম্পর্কীয় বিভিন্ন অন্যান্য প্রতিষ্ঠান কিংবা এই কৃষি বিজ্ঞান কেন্দ্র, তার গুরুত্ব কিন্তু অত্যন্ত বেশি। এক্ষেত্রে যে ধারণা, শুধু এগুলো ছাড়াও বিভিন্ন রাজ্য কিংবা কেন্দ্রীয় প্রতিষ্ঠান যেগুলো কৃষি নিয়ে অনবরত কাজ করে চলেছে কৃষকদের উন্নতির লক্ষ্যে, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধারণা বর্তমানে নতুন করে উঠে আসছে। এবং সবসময় যেটা বলা হয় যে কৃষকরা যদি গোষ্ঠীবদ্ধ ভাবে বা দলগত ভাবে যদি তারা বীজ তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু তারা লাভবান হতে পারেন। এক্ষেত্রে বিভিন্ন গোষ্ঠীতে নিজেদেরকে লিপিবদ্ধ করে কৃষক গোষ্ঠী তারা গঠন করতে পারেন এবং তারা সংশ্লিষ্ট কৃষি দপ্তরে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে কৃষি বিজ্ঞান কেন্দ্র কিংবা রাজ্য কিংবা কেন্দ্রীয় কৃষি দপ্তরের আধিকারিকরা এক্ষেত্রে সহযোগিতা করতে পারে। এবং বর্তমানে রাজ্য কিংবা কেন্দ্রের যে কৃষি দপ্তর রয়েছে তাদের এবং কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, তাদের বিভিন্ন স্কিমের মাধ্যমে কিন্তু এই কৃষক দল গঠন এগুলো ভাবনাও কিন্তু উঠে আসছে। এবং আমরা জানি 10,000-এর বেশি কৃষি এবং কৃষক উৎপাদনকারী সংস্থা কিন্তু গঠিত হয়েছে, তার মাধ্যমে কিন্তু কৃষকরা নিজেদেরকে একটি দলগতভাবে বীজ উৎপাদনের দিকে এগিয়ে যেতে পারে। শুধুমাত্র এটাও নয়, তাছাড়াও যদি কৃষকরা নিজেদেরকে একটি গ্রামে যে প্রগতিশীল কৃষকরা রয়েছেন তারা কিন্তু নিজেদের নিজেরা একটি ছোট্ট দল গঠন করে এই বীজ উৎপাদনে কিন্তু সামিল হতে পারেন। এবং অবশ্যই সেক্ষেত্রে এই যে প্রতিষ্ঠানগুলোর কথা আমি বলেছি, সেক্ষেত্রে প্রশিক্ষণ নেওয়া কিংবা এই বীজ উৎপাদনের জন্য নিজেদেরকে সমর্থ করে তোলার ব্যাপারটাও কিন্তু লক্ষ্য রাখা প্রয়োজন।
1: বীজ গ্রামের মূল লক্ষ্যটা কি?
0: আমরা কিংবা চাষিরা বীজের ক্ষেত্রে কিন্তু খুব নির্ভরশীল, কারণ যদি সঠিক সময়ে সঠিক গুণগত মানসম্পন্ন বীজ কৃষকরা না পান, সেক্ষেত্রে কিন্তু উপযুক্ত সময়ে ফসল রোপণ করা কিংবা পরবর্তী মরশুমে সেই অন্য ফসলকে আবার নতুন করে করা, সেগুলো কিন্তু পুরো এই যে চক্র, ফসল চক্র, এটা কিন্তু বিঘ্ন ঘটতে পারে। সেক্ষেত্রে সময়ের মধ্যে এই ফসলকে ঘরে তোলা, এসব কিন্তু পুরোটাই নির্ভর করে বীজের সহজলভ্যতার উপর। তাই মূলত সঠিক সময়ে গুণগত বীজ এর যে সরবরাহ, এটাকে কিন্তু, কারণ আমরা যদি দেখি যে বীজের এই সরবরাহ এবং বীজের এই সহজলভ্যতা এগুলো কিন্তু বিভিন্ন ভাবে সংগঠিত হয়ে থাকে, সেক্ষেত্রে এই বীজের যে স্বনির্ভরতা, এই বীজ স্বনির্ভরতার লক্ষ্যেই কিন্তু বীজ গ্রামের ধারণা উঠে এসছে। এবং এই গুণগত মান সম্পন্ন বীজ, সেটাকে সহজলভ্য ভাবে চাষিদের কাছে পৌঁছে দেওয়াই কিন্তু এই বীজ গ্রামের মূল লক্ষ্য। এছাড়াও ফলন বৃদ্ধি কিংবা ফলনের যে বৈচিত্র্য রয়েছে এবং বিভিন্ন প্রজাতি রয়েছে তার বিশুদ্ধতাকে রক্ষা করা, এবং খরচ সাশ্রয়মূলক ভাবে বীজ উৎপাদন কিংবা পুরনো বীজকে প্রতিস্থাপন করে নতুন বীজ এবং উন্নত গুণগত মান সম্পন্ন বীজকে চাষে ফিরিয়ে আনা, এবং মূলত বিভিন্ন গুচ্ছভাবে এই বীজ উৎপাদন, এই মূলত বিষয়গুলির উপরই কিন্তু লক্ষ্য রেখে আমরা কিন্তু বীজ গ্রামের ভাবনাটা মানুষের মধ্যে ছড়িয়ে যেতে দেখেছি, মূলত কৃষকদের কাছে।
1: ফসল চাষ বা বীজ উৎপাদন, এই দুটো কি কোনোভাবে একই নাকি এই দুটোর মধ্যে কোনো পার্থক্য রয়েছে?
0: সামান্য পার্থক্য রয়েছে। যেমন সাধারণ ফসল যদি দেখি, সেটা মূলত মানুষের খাদ্য কিংবা পশু খাদ্য কিংবা শিল্পে কাঁচামাল হিসেবে মূলত ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু বীজ উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন গুণগত মান সম্পন্ন বিভিন্ন স্ট্যান্ডার্ড যেটা, সেটা কিন্তু মূলত চাষিদের কিন্তু বীজ উৎপাদনের ক্ষেত্রে ধ্যান দেওয়া প্রয়োজন। যেমন পরবর্তী মরশুমে কি চাষাবাদ হবে, তার জন্য আগে থেকেই সেই বীজ তৈরি করা এবং বিশুদ্ধ বীজ পাওয়া, এটা কিন্তু মূলত এই বীজ উৎপাদনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা যদি সাধারণ ফসল আর এই বীজ উৎপাদন দুটোকে দেখি, বীজের ক্ষেত্রে কিন্তু মূলত যেটা, যে গুণগত মান, এই গুণগত মান কিন্তু খুবই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই গুণগত মানকে ধরে রাখতে গেলে কিন্তু বিভিন্ন ভাবে আমাদেরকে প্রচন্ড ভাবে সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা দরকার। যেমন আমরা যদি সাধারণ ফসলকে দেখি, ফসল বিভিন্ন সময় আমরা দেখেছি স্বপরাগযোগ থাকে কিংবা ইতর পরাগযোগ বৈশিষ্ট্যযুক্ত ফসল থাকে। সেক্ষেত্রে এই যে গুণগত মান একটি প্রজাতির সাথে অন্য একটি প্রজাতির যেন মিশে না যায়, তার জন্য বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। তাই এই বীজ উৎপাদনের এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখা হয়, এবং এর ক্ষেত্রে জিনগত বৈশিষ্ট্য সেটাকে কিন্তু বজায় রাখতে গেলে এই প্রাকৌশলগুলো কিন্তু চাষিদেরকে অবলম্বন করতে হয়। তাই অবশ্যই সাধারণ ফসল আর বীজ উৎপাদন তো আলাদা।
1: সুন্দর করে বোঝালেন সূক্ষ্ম পার্থক্য গুলো এবং আপনি বিভিন্ন ব্যবস্থার কথা বললেন। তো এক্ষেত্রে একটা প্রশ্ন খুবই প্রাসঙ্গিক, আমাদের দেশে কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলিতে এমন কোন কি প্রকল্প রয়েছে যেগুলো মূলত সিড ভিলেজ বা বীজ গ্রাম এই যে ধ্যান ধারণা এই বিষয়টিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করছে, যদি থাকে সেগুলো কি কি?
0: অত্যন্ত প্রাসঙ্গিক এই প্রশ্নটি, কারণ বীজ

0: গ্রাম এই ব্যবস্থাটিকে যদি চাষিদের কাছে মূলত বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হয়, সেক্ষেত্রে কিন্তু বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রের একটি অনস্বীকার্য ভূমিকা রয়েছে। আমি যদি একটু বিস্তারিতভাবে বলি, যে মূলত কৃষি বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে তার ক্ষেত্রে কৃষি বিষয়ক যে প্রযুক্তি, তাতে কিন্তু নতুন প্রজাতির, বিভিন্ন ফসলের নতুন প্রজাতির বীজ তৈরি করা কিন্তু একটি তাদের প্রধান এবং মুখ্য বিষয় হিসেবে থাকে, এবং সেই বিষয় কিন্তু সারা বছর কিংবা সব সময় কিন্তু একটি ধারণা এবং সমস্ত কৃষি বিজ্ঞানী যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু থেকে যায়, যে নতুন ধরনের ফসলের নতুন বীজ তৈরি করা এবং নতুন নতুন জাত উদ্ভাবন করা এবং মাটি কিংবা সার এসব নিয়ে ব্যবস্থাপনা সবসময় থাকে। এই কৃষি বিজ্ঞান কেন্দ্রের ক্ষেত্রে আমরা যদি দেখি, যে কৃষি বিজ্ঞান কেন্দ্রের যে মূল দায়িত্ব কিংবা তার পরিসরের মধ্যে থাকে, সেক্ষেত্রে কৃষি সম্পর্কিত যে জ্ঞান এবং কৃষি বিজ্ঞান, তাকে মূলত সমস্ত কৃষকের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ভাবনায় কিন্তু কৃষি বিজ্ঞান কেন্দ্র একটি ভূমিকা অনস্বীকার্য। কারণ হাতে কলমে প্রশিক্ষণ, প্রান্তিক পর্যায়ে প্রযুক্তির হস্তান্তর কিংবা বীজ ও চারা সরবরাহ করা, বা আমরা যদি দেখি যে আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ও সম্প্রসারণ কিংবা দক্ষ মানব সম্পদ তৈরি করা যারা কৃষিকে আগামী দিনে নিয়ে যাবে একটি উন্নততর মাত্রায়, সেক্ষেত্রে কিন্তু কৃষি বিজ্ঞান কেন্দ্রের কিন্তু একটি অনস্বীকার্য ভূমিকা রয়েছে। বর্তমানে আমরা যদি দেখি যে কেন্দ্রীয় সরকারের কিছু প্রকল্প রয়েছে, যেগুলো আমরা বীজ ব্যবস্থার মধ্যে দিয়ে যদি বলি, যে সমগ্র ভারতবর্ষে যে কৃষি বীজের যে প্রয়োজন, সেই কৃষি বীজের প্রয়োজন মেটানোর জন্য বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং সর্বোপরি কৃষি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এবং কৃষির সাথে জড়িত অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু এই উন্নত গুণগত মানসম্পন্ন বীজের প্রসার ঘটানো এবং প্রয়োজনীয় বীজ তৈরি করা এবং সেই নিয়ে কাজকর্ম করা। কৃষির কথা যখন আমরা বলি, সেক্ষেত্রে কিন্তু ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকের অংশগ্রহণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যদি বীজ ব্যবস্থাকে একটু গভীরভাবে দেখি, এই বীজের ক্ষেত্রে কিন্তু বীজের সহজলভ্যতা এবং উন্নত গুণগত মানসম্পন্ন বীজের যে সরবরাহ, সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো বিষয় কাজ করে। যেমন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ক্ষেত্রে মূলধন যেহেতু একটি অন্তরায় হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে যে পরিমাণ অর্থ উন্নত বীজ ক্রয় করার জন্য তাদেরকে খরচ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের চাষবাসের খরচ অনেকটাই বেড়ে যায়। এক্ষেত্রে উন্নত গুণগত মান বজায় থাকবে এবং তার সম্পর্কে চাষি নিজেই নিজের বীজকে তৈরি করতে পারবেন এবং বীজ স্বনির্ভর একটি গ্রামে পরিণত করতে পারবেন নিজের গ্রামে, সেক্ষেত্রে কিন্তু তাদের অবদান কিন্তু অনস্বীকার্য। কারণ
1: ব্যাখ্যা করবেন,
0: যেমন আমরা যদি ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের কথা ভাবি, ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের ক্ষেত্রে সঠিক সময়ে বীজ এবং অল্প টাকায় বীজ কিন্তু তাদেরকে সঠিক সময় তারা বীজ কিন্তু পান না। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে তাদের আর্থিক ক্ষমতায়নের প্রয়োজন রয়েছে এবং আর্থিক ক্ষমতায়নের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তারা যদি গুচ্ছভাবে বীজ উৎপাদনে এগিয়ে আসে, তাহলে কিন্তু তারা ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকের যে সমস্যা সেখান থেকে কিন্তু অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। কারণ মূলত বীজ উৎপাদনের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, সেক্ষেত্রে বিভিন্ন পরিকাঠামো দরকার। একজন কৃষকের পক্ষে একা বীজ উৎপাদন করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে তারা যদি একটি দলবদ্ধ ভাবে তারা যদি বীজ উৎপাদন করেন, সেক্ষেত্রে কিন্তু তাদের আর্থিক ক্ষমতায়ন অবশ্যই হবে। এবং এক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন প্রান্তিক কৃষক, কারণ আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে কৃষিতে মুনাফা বৃদ্ধির ক্ষেত্রে শুধুমাত্র কৃষিতে ফসল উৎপাদনই যথেষ্ট নয়, কারণ কৃষিতে বীজ উৎপাদনও কিন্তু কৃষির মুনাফা বৃদ্ধির একটি কিন্তু অত্যন্ত সহযোগী উপায়। সেক্ষেত্রে কিন্তু ক্ষুদ্র প্রান্তিক কৃষক তারা যদি বীজ উৎপাদন করেন, তারা কিন্তু লাভের আশা করতেই পারেন এবং সেক্ষেত্রে তাদের সামগ্রিক কৃষি ব্যবস্থা কিংবা কৃষি সুরক্ষা এবং খাদ্য সুরক্ষার ক্ষেত্রে এবং নতুন নতুন বৈচিত্র্যপূর্ণ কৃষি প্রযুক্তিকে নিজেদের মধ্যে গ্রহণ করার ক্ষেত্রে কিন্তু তারা অনেকটাই এগিয়ে যাবেন। এটা শুধুমাত্র যে বীজের সহজলভ্যতা উনি বাড়িয়ে দিচ্ছেন তা নয়, উনি ওনার কৃষি ভাবনাকে অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ করে তুলছেন। কারণ আগামী দিনে তিনি অনেকটাই স্বনির্ভর হবেন এবং অধিক মুনাফা থেকে তিনি কিন্তু নতুন নতুন পরিকল্পনা কিন্তু কৃষি নিয়ে উনি করতে পারবেন। সেক্ষেত্রে আমরা মূলত বীজ গ্রাম এবং সেই বীজের স্বনির্ভরতাই শুধু বৃদ্ধি করছি না, আগামী দিনে কিন্তু সেই গ্রামকে, গ্রামের বিকাশের দিকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছি।
1: বীজ উৎপাদনের মাধ্যমে কৃষকদের আয়ের অনেক নতুন সম্ভাবনার কথা আপনি জানালেন। এই ক্ষেত্রে জিজ্ঞাসা করব যে শুধুমাত্র তো কৃষকরা নয়, গোটা গ্রামের অর্থনীতির ওপর সিড ভিলেজের ঠিক কি প্রভাব পড়তে পারে বা কোনো প্রভাব আরো পড়ে কি?
0: অবশ্যই আমরা যদি একটু গভীরভাবে দেখি, যে বীজ উৎপাদনের মাধ্যমে কিন্তু কৃষকদের আয় অনেকটাই বাড়ানো সম্ভব। যেমন আমি একটি উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। ধরুন একটি কৃষক

0: যখন ধান উৎপাদন করেন, তখন তিনি তার ধান যখন বিক্রি করেন, তখন ধরুন সেই ধান প্রতি কেজি 20 টাকা 30 টাকা এরকম তিনি বিক্রি করেন। কিন্তু যখন তিনি বীজ উৎপাদন করেন, সেই বীজ উৎপাদনে সেই বীজ কিন্তু তিনি অনেক বেশি টাকায় কিন্তু তিনি বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ওনার যে কৃষি থেকে যে মুনাফা, সেটা কিন্তু বেশি হওয়ার অনেকটাই সুযোগ থাকে। এবং আমরা যদি যে কৃষির কেন্দ্রিক এই বীজ গ্রাম নিয়ে যদি গ্রামীণ অর্থনীতি আমরা যদি দেখি, সেক্ষেত্রে আমরা একটি বিষয় অত্যন্ত ভালোভাবে এবং সুচারুভাবে আমরা দেখতে পারি যে বিভিন্ন গবেষণাতে দেখা গেছে যে 1.77 থেকে প্রায় 3.05 এই রেশিওতে কিন্তু, আয় ব্যয়ের রেশিওতে কিন্তু বীজ উৎপাদনের ব্যাপারটি রয়েছে। মানে আমি যদি একজন কৃষক হই, সেক্ষেত্রে আমি শুধুমাত্র ফসল উৎপাদন করে যে পরিমাণ আমি টাকা লাভ করতে পারবো, সেক্ষেত্রে কিন্তু আমি বীজ উৎপাদন করে অনেকটাই বেশি পরিমাণ কিন্তু আয় করতে পারবো। এবং এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র অর্থনীতি নয়, কৃষকদের সক্ষমতা বৃদ্ধি হয় এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় এবং স্থানীয় পুঁজি গঠন, একটি কৃষক যদি অন্যান্য আরো কৃষকের সাথে একটি দলমত ভাবে এবং দলবদ্ধ ভাবে তারা যদি একটি দল গঠন করেন এবং বীজ উৎপাদন করেন, সেক্ষেত্রে কিন্তু নতুন নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে এবং স্থানীয় পুঁজি গঠন হতে পারে এবং সেখান থেকে কৃষকরা কিন্তু তাদের অন্যান্য লাভ তারা কিন্তু পৌঁছতে পারেন। এবং যে ঝুঁকিও কিন্তু অনেকটা এক্ষেত্রে কিন্তু কমে যায় কৃষকদের ক্ষেত্রে, কারণ কৃষক তার বীজ সম্পর্কে আগামীটি কিন্তু সচেতন থাকছে। যদি বিভিন্ন প্রান্তিক বিভিন্ন গ্রাম কিংবা বিভিন্ন প্রান্তিক জেলাগুলোতে দেখি, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন অর্থনীতির যে দিকগুলো রয়েছে তাতে আমরা অনেক সময় দেখেছি যে আন্তঃজেলা কিংবা আন্তঃরাজ্য একটা মুভমেন্ট কিন্তু আমরা দেখেছি যে মানুষ কাজের প্রয়োজনে তার এগ্রাম থেকে পাশের গ্রাম, পাশের গ্রাম থেকে পাশের জেলা, পাশের জেলা থেকে পাশের রাজ্য, এটা কিন্তু হয়ে থাকে। এক্ষেত্রে মূলত বাড়িতে যে কৃষক পরিবার তাদের কিন্তু মহিলা সদস্যরাই মূলত কিন্তু তাদের কৃষিটাকে বাঁচিয়ে রাখে। এবং আমরা বিভিন্ন, আমরা যদি একটি উদাহরণস্বরূপ আমরা যদি সুন্দরবনের কথাই দেখি, পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায় বিস্তৃত রয়েছে যে সুন্দরবন, সেই সুন্দরবনের যে সুন্দরবন লাগোয়া যে অঞ্চল এবং যে কৃষি, আমরা কিন্তু মূলত এখানে এটাই দেখতে পেরেছি যে মূলত পুরুষরা বিভিন্ন জায়গায় তারা কাজের সন্ধানে চলে যান এবং মহিলারাই সেই কৃষিটাকে তাদের আগামী দিনে এগিয়ে নিয়ে যান। এবং সেক্ষেত্রে আমরা বিভিন্ন মহিলাদেরকে কিন্তু এই বীজ উৎপাদনও এগিয়ে আসতে দেখেছি। সেক্ষেত্রে যে জায়গায় এই মাইগ্রেশনের প্রবলেম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বীজ উৎপাদন এবং কৃষিক্ষেত্রে অধিক মুনাফা লাভের ক্ষেত্রে কিন্তু মহিলা কৃষকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: পশ্চিমবঙ্গের কোন কোন ফসলের ক্ষেত্রে সিড ভিলেজ গড়ে তোলার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে?
0: যে জেলাগুলি রয়েছে এবং যেখানে বীজ সরবরাহর ক্ষেত্রে অনেক রকম প্রতিকূলতা রয়েছে, কারণ আমরা যদি দেখি যে বিভিন্ন, আমরা যদি সুন্দরবনকেই উদাহরণ হিসেবে নিই এবং সুন্দরবনের পার্শ্ববর্তী যে বিভিন্ন আইল্যান্ড গুলো রয়েছে, সেগুলোতে আমরা দেখেছি যে যাতায়াতের কিন্তু একটি অত্যন্ত সমস্যা রয়েছে। সেক্ষেত্রে বিভিন্ন নদী পারাপার করে বীজ নিয়ে যেতে হয় এবং সঠিক সময়ে সেই বীজের চাহিদা কিন্তু পূরণ করা যায় না। সেক্ষেত্রে যেখানে যোগাযোগ ব্যবস্থা একটু কঠিন, মূলত আমরা যদি তুলনামূলকভাবে দেখি একটু কঠিন, সেক্ষেত্রে কিন্তু কৃষকরা সেখানে কিন্তু নিজেদের বীজ গ্রাম তৈরি করতে পারেন এবং সেক্ষেত্রে কিন্তু তাদের যে প্রয়োজনীয় যে বীজের যে যোগান, সেটা কিন্তু তারা দিতে পারেন। সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু, এবং আমরা যদি উত্তর চব্বিশ পরগনা এবং বিভিন্ন প্রত্যন্ত গ্রাম এবং মুর্শিদাবাদ এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, এবং কোচবিহারেও এবং আলিপুরদুয়ার বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এরকম বীজ গ্রামের ভাবনা কিন্তু ছড়িয়ে পড়েছে। সেক্ষেত্রে কিন্তু আমরা বীজের যে চাহিদা বিভিন্ন জায়গায়, যে প্রান্তিক জায়গাগুলোতে, সেখানে কিন্তু অনেকটাই কমানো গেছে।
1: বর্তমানে সিড ভিলেজ বাস্তবায়নের পথে সব থেকে বড় বাধাগুলো কি কি?
0: বীজ গ্রামের ক্ষেত্রে আমরা যদি সবচেয়ে প্রধান যে আমাদের যে অন্তরায়গুলো আমরা দেখি, যে যখন বীজ গ্রামের ক্ষেত্রে মূলত যে উন্নত যে গুণগত মানের যে বীজ প্রয়োজন হয়, সেই গুণগত মানের বীজ সঠিক সময়ে পাওয়াটাই কিন্তু প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায়। মানে আমরা যে বীজ ব্যবস্থাকে আমরা যদি দেখি, যে আমরা বিভিন্ন ধরনের বীজের ভাগ রয়েছে, তাতে মূলত যদি আমরা ভিত্তি বীজের কথা ভাবি, ফাউন্ডেশন সিড, বা আমরা প্রত্যয়িত বীজের কথা ভাবি, সার্টিফাইড সিড, বা টিএল সিড আমরা যদি ভাবি, যে সত্যনিষ্ঠভাবে যে লেবেলযুক্ত বীজ রয়েছে, এবং এদের প্রত্যেকের কিন্তু গুণগত মানের পার্থক্য রয়েছে। এবং এই বিভিন্ন ধরনের যে বীজ রয়েছে, সেগুলোতে কিন্তু মূলত আমরা যে অন্তরায়গুলো আমরা দেখি, তাতে সঠিক সংরক্ষণের অভাব আমরা কখনো কখনো দেখেছি এবং সঠিক সময়ে সেই কৃষকদের মূলধন এবং ঋণের সংকট আমরা দেখেছি, এবং জলবায়ু ও পরিবেশগত কিছু ঝুঁকি বিভিন্ন সময় আমরা দেখেছি, সেগুলো কিন্তু বীজ গ্রামের ক্ষেত্রে মূলত অন্তরায় হয়ে

0: এবং বীজগ্রামের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যখন বিভিন্ন কৃষকরা উৎসাহিত হয়ে বীজগ্রামে এগিয়ে আসে, তারা কিন্তু সেটাকে বিভিন্ন সময়ে অনেক দিন পর্যন্ত ধরে রাখতে পারেন না। সেক্ষেত্রে কিন্তু কৃষকদেরও কিন্তু এগিয়ে আসতে হবে, কারণ প্রথম বছরগুলিতে বীজগ্রাম প্রতিস্থাপনের একটু ধৈর্য ধরে কিন্তু কৃষকদেরকে বীজ উৎপাদন করা প্রয়োজন, এবং এই বীজ উৎপাদনের যে প্রযুক্তি রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে কৃষকরা তা আয়ত্ত করতে পারবেন, এবং মূলত প্রথমে কয়েকজন উৎসাহী কৃষক এটি করতে পারেন এবং তারপর সেটি আস্তে আস্তে পাশের গ্রাম এবং সেই পাশের গ্রাম থেকে আরেকটি গ্রামে কিন্তু ছড়িয়ে দিতে পারে।
1: এই যে সিড গ্রামের এই গোটা বিষয়টির সঙ্গে যুব সমাজ কি যুক্ত হয়েছে?
0: ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন বিভিন্ন চাষিদের সাথে কথা বলেছি এবং বিভিন্ন জায়গায় যখন আমরা চাষিদের সাথে বিভিন্ন গ্রামে যখন আমরা ঘুরেছি, তখন আমরা দেখেছি যে যুব সমাজের ক্ষেত্রে বিভিন্ন যে যুবকরা রয়েছেন তারাও কিন্তু বিভিন্নভাবে এই বীজ গ্রামের সাথে যুক্ত হতে চেয়েছেন। তাতে মূলত যে অন্তরায়টি হয়ে দাঁড়িয়েছে সেক্ষেত্রে যে প্রাথমিক যে মূলধন সেটি কিন্তু আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। কিন্তু এবং বিভিন্ন জায়গায় এমন উদাহরণও রয়েছে, পশ্চিমবঙ্গের এরকম অনেকগুলি গ্রাম রয়েছে সেখানে কিন্তু মূলত যুবকরাই এই বীজ গ্রামটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
1: আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গোটা ব্যবস্থাকে বোঝানো হয়তো সহজ হবে না, কারণ অনেক কিছু জানার আছে। তবুও একেবারে শেষ প্রান্তে এসে আপনার কাছে আমার একটা শেষ প্রশ্ন, বর্তমানে মডার্ন কৃষি যুগে এখন তো কৃষি ব্যবস্থায় অনেক কিছু ডিজিটাল বিষয়বস্তু চলে এসেছে, ঠিক এই সময় দাঁড়িয়ে যে ডিজিটাল কৃষির যে যুগ, এই গোটা বিষয়টি সিড ভিলেজের ধারণাকে আরো কিভাবে কার্যকরী করে তুলতে পারে, আপনি এই বিষয়টি নিয়ে কি ভাবছেন একটু আমাদের শ্রোতা বন্ধুদের যদি সংক্ষেপে বলেন?
0: এই আধুনিক কৃষিতে এবং এই আধুনিক কৃষির সাথে বীজগ্রামের কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ বর্তমানে কৃষিতে যে আধুনিক প্রযুক্তি উঠে আসছে এবং সেগুলোর উপযোগিতায় আমরা যদি বীজগ্রামকে আরো স্বনির্ভর করতে পারি তাহলে কিন্তু অত্যন্ত ভালো হয়। এক্ষেত্রে আমরা যদি বলি যে, কারণ আমরা দেখেছি যে কোন গ্রামে কি পরিমাণ বীজ প্রয়োজন তার তালিকা আমরা যদি ডিজিটাল কৃষির মাধ্যমে এবং সেগুলো যদি আমরা নথিভুক্ত করতে পারি এবং কোন গ্রামে কোন বীজ ভালো হয় সে ব্যাপারেও তথ্য যদি আমরা নিতে পারি এবং সেগুলোকে যদি স্মার্ট কৃষির মাধ্যমে কিংবা আমরা ব্লকচেইনের মাধ্যমে বীজের প্রয়োজনীয়তাটাকে আমরা যদি প্রথমে জেনে নিই, সেক্ষেত্রে কিন্তু কত পরিমাণ বীজ তৈরি করতে হবে সেটা কিন্তু কৃষকদের একটি ধারণা হয়ে যায় এবং এক্ষেত্রে কিন্তু আধুনিক কৃষির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং আমরা যদি এই বীজ গ্রামগুলোকে আগামী দিনে যে ডিজিটাল বাজারের সাথে আমরা যদি যুক্ত করতে পারি বিভিন্ন ই মার্কেট প্লেস কিংবা আধুনিক অন্যান্য উপকরণের মাধ্যমে আমরা যদি এগুলোকে যুক্ত করতে পারি, সেক্ষেত্রে কিন্তু এই বীজ গ্রামগুলি কিন্তু শুধুমাত্র পাশের গ্রামেই সীমাবদ্ধ থাকবে না, সেটা কিন্তু অনেক দূরবর্তী গ্রামেও কিন্তু এই বীজের চাহিদা মেটাতে পারবে। সেক্ষেত্রে কিন্তু অন্যান্য কৃষক এবং তারাও কিন্তু পাশের গ্রামের যে বীজ গ্রাম বা বীজ গ্রাম ব্যবস্থা সেটা দেখিয়ে কিন্তু তারাও উদ্ভাবিত হবেন এবং তারাও কিন্তু এগিয়ে আসবেন। এবং বর্তমানে এই স্মার্ট কৃষির যুগে এবং আমরা যদি সমগ্র, আমি যদি পশ্চিমবঙ্গের উদাহরণই দিই, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিংবা বিভিন্ন ব্লক বা বিভিন্ন গ্রামে যে বীজের প্রয়োজনীয়তা এবং বীজের যে ডিমান্ড রয়েছে সেটাকে কিন্তু আমরা ডিজিটাইজেশন আমরা যদি করতে চাই এবং সেক্ষেত্রে কিন্তু বীজের চাহিদার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা কিন্তু উঠে আসবে এবং সেক্ষেত্রে কৃষকরা কিন্তু নিজেদেরকে স্বাবলম্বী করার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ তারা পেয়ে যাবেন। এবং আমরা গত কয়েকদিন থেকে আমরা দেখছি বিভিন্ন জায়গায় এই আগামী খারিফ মরশুমের জন্য ধানের বীজের প্রচন্ড চাহিদা রয়েছে এবং বিভিন্ন জায়গায় চাষিরা সঠিক পরিমাণে বীজ পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু এই বীজ গ্রামগুলির ধারণা কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠে আসবে এবং আমরা যদি এই চাহিদাটা অনেকদিন আগে থেকে জানতে পারি এবং সেটা যদি লিপিবদ্ধ করা থাকে সেক্ষেত্রে কিন্তু কৃষকরা অনেকটাই বেশি লাভবান হবে।
2: অনির্বাণ বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। আজ আমরা কথা বলছিলাম সিড ভিলেজ নিয়ে, আর এই বিষয়ে আমাদের সাথে কথা বললেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের কৃষি ও গ্রামীণ উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর অনির্বাণ রায়। আজ আমরা অনেক কিছু জানতে পারলাম এবং বুঝতে পারলাম সিড ভিলেজ সম্পর্কে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি প্রিয়াধর। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে হাজির হব।
3: ক্ষেত খামারের কথা অনুষ্ঠানটি এখানেই শেষ হল। অনুষ্ঠানটি প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক অঝোরে, ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।

ও আকাশ শোনা শোনা গাইতে গাইতে অজানা শপথ সিনেমায় কয়েকজন বন্ধুর সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায় খুশিয়াল মেজাজে সাইকেল চালিয়ে যান। অরুন্ধতী দেবীকে যখন প্রথম ধরেছে কলি গাইতে দেখে বিচারক সিনেমার একটি দৃশ্যে মোহিত হয়ে সাইকেল নিয়ে বেসামাল হয়ে পড়েন উত্তম কুমার। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সিনেমায় মুক্তির আনন্দে ভানু বন্দ্যোপাধ্যায় সাইকেল চালাতে চালাতে গাইতে থাকেন এই বেশ ভালো। আবার লোকগানেও ফুটে ওঠে সাইকেলের অনন্যতার কথা। দূষণহীন কম দামি দুচাকারী যানটিরই সওয়ারি হবে আজকের হারানো দিনের গান। আর কথায় ও গানে সাইকেলকে দোষর করেই আপনাদের সঙ্গী হবে মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন বিকিরণ চিকিৎসার নবদিগন্তের দ্বিতীয় পর্ব, বলছেন কল্যাণী এইমসের রেডিয়েশন অঙ্কোলজিস্ট চিকিৎসক অরিন্দম চৌধুরী।
2: অনেকেই মনে করেন ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার, কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে কথাটির প্রাসঙ্গিকতা অনেক কমে গেছে। অনেকে এটাও ভাবেন যে ক্যান্সারের চিকিৎসা মানে শুধুমাত্র অস্ত্রোপচার, কিন্তু বাস্তবে ক্যান্সার চিকিৎসার তিনটি প্রধান স্তম্ভ হল অস্ত্রোপচার, রেডিওথেরাপি এবং ওষুধভিত্তিক চিকিৎসা বা সিস্টেমিক কেমোথেরাপি। রেডিওথেরাপি বা তেজস্ক্রিয় রশ্মি দ্বারা বিকিরণ দ্বারা চিকিৎসা হল এমন একটি চিকিৎসা পদ্ধতি

0: যেখানে উচ্চ শক্তির তেজস্ক্রিয় বিকিরণ ব্যবহার করে ক্যান্সারের যে কোষগুলো রয়েছে সেগুলো ধ্বংস করা হয়, অথবা যদি সম্পূর্ণরূপে আমরা ধ্বংস করতে সক্ষম নাও হই তাদের বৃদ্ধি কমানো যেতে পারে। রেডিওথেরাপির প্রধান স্তম্ভ হচ্ছে আমরা ক্যান্সারের কোষকে যতটা অধিক পরিমাণে রেডিয়েশন দিতে পারব এবং তার চারপাশে যে নর্মাল টিস্যুগুলো রয়েছে, নর্মাল অর্গানগুলো রয়েছে, সেগুলোকে কতটা কম আমরা রেডিয়েশনে এক্সপোজ করতে পারব। বিশ্বব্যাপী পরিসংখ্যান বলছে ক্যান্সার আক্রান্ত রোগীদের প্রায় 50-60% ক্ষেত্রে জীবনের কোনো না কোনো সময়ে রেডিওথেরাপির প্রয়োজন পড়ে। কেন রেডিওথেরাপি এত গুরুত্বপূর্ণ? প্রথমত, অনেক ক্যান্সারে এটি রোগ নিরাময়ের অন্যতম প্রধান উপায়, যেমন মাথা ও গলার ক্যান্সার, জরায়ুমুখের ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার এবং কিছু ফুসফুসের ক্যান্সার। দ্বিতীয়ত, অস্ত্রোপচারের আগে বা পরে রেডিওথেরাপি দিলে রোগটি ছোট হয় এবং অস্ত্রোপচার যাতে নির্ভুল এবং সফলভাবে করতে পারি সেক্ষেত্রে সাহায্য করে। এই সমস্ত ক্ষেত্রে অস্ত্রোপচারের পরে রেডিওথেরাপি দিলে রোগ ফিরে আসার ঝুঁকিও কমে যায়। তৃতীয়ত, অনেক ক্ষেত্রেই অস্ত্রোপচার ছাড়াই শুধুমাত্র রেডিওথেরাপি বা কেমো রেডিওথেরাপির মাধ্যমে ভালো ফল পাওয়া যায়। এতে অনেক ক্ষেত্রে অঙ্গ সংরক্ষণও সম্ভব হয়। উদাহরণস্বরূপ, কণ্ঠনালীর কিছু ক্যান্সারে রোগীর স্বাভাবিক কথা বলার ক্ষমতা রেডিওথেরাপি দিয়ে চিকিৎসা করলে বজায় রাখা যেতে পারে। চতুর্থত, রোগ যদি শরীরের অন্যত্র ছড়িয়েও পড়ে তখনও রেডিওথেরাপির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি বর্তমান সময় দাঁড়িয়ে SBRT, SRT বা SRS, যেটাকে আমরা স্টিরিওট্যাকটিক রেডিওথেরাপি বলি, স্টিরিওট্যাকটিক বডি রেডিওথেরাপি অথবা রেডিও সার্জারি, তার মাধ্যমে ক্যান্সার যদি এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে গিয়ে সেইখানে দানা বাঁধে, যেটিকে আমরা বৈজ্ঞানিক ভাষায় মেটাস্টাসিস বলি, সেই ক্ষেত্রে সেই সমস্ত জায়গায় যেখানে মেটাস্টাসিস হয়েছে সেইখানেও সেই ক্যান্সারের কোষগুলোকে চিকিৎসা দেওয়া সম্ভব। এই সমস্ত ক্ষেত্রে হাড়ে ব্যথা, মস্তিষ্কে মেটাস্টাসিস, রক্তপাত বা স্নায়ুর উপর চাপজনিত উপসর্গ দ্রুত উপশম করা সম্ভব হয়। বর্তমানে চিকিৎসা পরিকল্পনা CT, MRI এবং PET-CT সাহায্য নিয়ে করা হয়, ফলে টিউমারের উপর বেশি ডোজ দেওয়া সম্ভব হয় এবং সুস্থ অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যথাসম্ভব রক্ষা করাও সম্ভব হয়। তবে অনেক মানুষের মধ্যে এখনও রেডিওথেরাপি নিয়ে অযথা ভীতি এবং ভুল ধারণা রয়েছে। বাস্তবে চিকিৎসার সময় রোগী কিন্তু তেজস্ক্রিয় হয়ে যান না এবং বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসা সম্পূর্ণ ব্যথাহীনভাবে হয়। সঠিক সময় রোগ নির্ণয় এবং প্রয়োজনীয় রেডিওথেরাপি গ্রহণ করলে বহু রোগী সম্পূর্ণ সুস্থ জীবনযাপনে ফিরে যেতে পারে।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে পরপর তিন পর্বের ধারাবাহিক কথিকার দ্বিতীয় পর্ব শুনলেন বিকিরণ চিকিৎসার নবদিগন্ত। বললেন কল্যাণী এমসের রেডিয়েশন অঙ্কোলজিস্ট চিকিৎসক অরিন্দম চৌধুরী।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠান সূচি। একটু পরেই সন্ধ্যা 7টায় নাটক মানুষ, রচনা কৃষ্ণচন্দ্র, নাট্যরূপ অনিল দে, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী। রাত 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9টায় কথায় গানে, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সিনেমা জগৎ, বিষয় চলচ্চিত্র সংরক্ষণ, বিষয়ে অনির্বাণ সাহার সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি নিয়েছেন দেবর্ষী ঘোষ। আজ শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শুদ্ধ কল্যাণ রাগে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন অশোক মুখোপাধ্যায়, হারমোনিয়াম সহযোগিতায় সনাতন গোস্বামী। 10:45 উপমহাদেশের খবর, রাত 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় রাত 12টায়। শুনলেন মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের আগামী অনুষ্ঠানের কথা।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল

0: আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে নাটক।
1: আজকের নাটক মানুষ। মূল কাহিনী কৃষ্ণচন্দ্র, বেতার নাট্যরূপ অনিল দে, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী। নাটক মানুষ।

0: বাঁচাও আমারে, আমি গর্তে পড়ে গেছি, আমারে বের করো।
1: ভগবান, এই শহরে সব মানুষই কি কালা? কেউ কি আমার ডাক শুনতে পাচ্ছে না?
0: কে আসো, আমারে এখান থেকে বের করো, আমারে বাঁচাও।
2: আর বলো না মাইরি, এক হেজা কাজ রাস্তার গর্ত মাপা। আরে বাবা, শহরে কি গর্তে শেষ আছে?
3: যা বলেছো, ডিপার্টমেন্টের আর খেয়ে দিয়ে কাজ নেই। শহরে কত গর্ত আছে তার স্ট্যাটিস্টিক্স নিচ্ছে সে। যাক, তাহলে শেষ গর্তটা যেন কত নম্বর রামবাবু?
2: 953।
3: শালা, ওই একটা ছোট রাস্তা দিয়ে 953টা হয়ে গেল? সারা শহরে তাহলে কত লক্ষ হবে কে জানে? এসব গর্ত বোঝাতে তো কয়েক লক্ষ টন মাটি লাগবে।
2: গোকুল, মাটি কি বলছো, টাকা বলো, টাকা। কর্পোরেশন ভালো করেই জানে যে টাকা মাটি, মাটি টাকা।
3: কথাটা যেন শোনা মনে হচ্ছে, কে যেন বলেছিল?
2: ওই তো আমাদের রোড ডিপার্টমেন্টের মদন বাবু।
3: মদন বাবু? হ্যাঁ হ্যাঁ, মদন বাবু, রসিক লোক, রোড ডিপার্টমেন্টের বড় বাবু।
2: তা যা বলেছো, রোড মানেই তো মাটি,
3: আর মাটি মানেই হলো টাকা। রামবাবু, রামবাবু, শিগগির এসো। আরে এই তো একটা গর্ত।
2: ভাগ্যিস চিৎকার করেছিল, নইলে তো এটা বাদ পড়ে যেত। কত যেন, এটা হলো 954 নম্বর।
3: কিন্তু কিন্তু এই ব্যাটা এখানে কি করছে?
2: মাতাল বোধা, টাল টাল চামলাতে না পেরে।
0: না না না, আমি মাতাল না, আমি গর্তে পড়ে গেছি, আমারে তোলো তোমরা।
2: আরে আরে, আমরা তোলবার জন্য আসিনি হে, মাপবার জন্য এসেছি। না গোকুল, লেখো লেখো 954।
3: হ্যাঁ, 954।
2: হ্যাঁ, চওড়া 3 ফুট আর লম্বা হলো
3: 3 ফুট।
2: এই এই ফিতাটা ধরো তো,
3: এই
2: ধরো ধরো,
3: এই 5 ফুট।
2: এই এই এই এই 954, কি নাম তোমার? হ্যাঁ মরুগে, তুমি 954, মাটি পর্যন্ত ফিতাটা ঠেকাও তো, ঠেকাও ঠেকাও।
0: আগে আমার নাম রহিম আলী, আমি কাল থেকে এই গর্তে পড়ে আছি, আমারে তোলেন আপনারা, দয়া করেন গো।
2: বলছি না, ফিতাটা মাটি পর্যন্ত ধরো। আরে বাস, এ তো বেশ গভীর গোকুল। হ্যাঁ, 11 ফুট 7 ইঞ্চি।
0: আগে হ্যাঁ, অনেক গভীর, কেউ না সাহায্য করলে আমি উঠতে পারছি না, একটু সাহায্য চাই, না হলে এখানে পড়ে পড়ে খিদে চেষ্টায় মরে যাবো। কাল থেকে কিচ্ছুটি পেটে পড়েনি গো, আমারে বাঁচাও তোমরা, ঘরে আমার বউ আছে, সে ভেবে ভেবে মরে যাচ্ছে।
3: না এখন রামায়ণ শোনো, যত সব। আরে বাবা, আমাদের কাজ গর্ত মাপা, গর্ত থেকে কোনো কিছু তোলা বারণ, সেটা অন্য ডিপার্টমেন্টের কাজ।
2: তোমাকে তুলে ওই ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টে কাজে বাধাই আর কি। বলি, তোমাকে তুলতে যে খরচ হবে সেটা কে দেবে শুনি?
3: কে দেবে?
2: সেখানে যে ইয়ে আছে সেটা কারা পাবে শুনি?
3: না না না, ওসব ঝামেলায় গিয়ে কাজ নেই। তাছাড়া গর্তে গাড়ি পড়ে গেলে ভেহিকলস ডিপার্টমেন্ট আছে, তারা তোলে। তুমি মানুষ, মানুষ পড়ে গেলে তোলার কি আইন আছে?
2: আমার তো মনে হয় নেই। আরে বাবা গোকুল, চলো তো, চলো, এখন অনেক বেলা হয়ে গেল, চলো চলো।
0: দয়া করো, ও বাবারা, বাবারা বাঁচাও গো, ও বাবারা বাঁচাও, আমি মরে যাব।
4: সলিল, ঠিক জানো তো এই রাস্তাতেই বাড়ি?
5: হ্যাঁ কাকা বাবু, এই তো ঠিকানা লেখা রয়েছে, এই তো 11 নম্বর।
4: আরে বাবা, নম্বর দিয়ে যদি বাড়ি খুঁজে বের করা যেত তাহলে এ শহরের নাম কলকাতা হতো না। আর কিছু বলেনি? কোনো গাছ টাছ কোনো কিছু হদিস দেয়নি?
5: হ্যাঁ বলেছিল, একটা বড় গর্তের কথা, ডান দিকে ঘুরে গলির মধ্যে।
4: বড় গর্ত?
5: হ্যাঁ,
4: সে তো সারা কলকাতা জুড়েই রয়েছে, মেয়ে দেখতে এসে আগে গর্ত দেখব সেটা তো ভালো হবে কি?
5: আমি তো সেই জন্যই আপনাকে বলেছিলাম আপনি একা আসুন, আপনার পছন্দই আমার পছন্দ। তা নয় আমায় আবার ঠেলে আনলেন, আশেপাশে তো কোনো লোকও দেখছি না।
4: আরে গর্তটা খোঁজো না, গর্তটা পেলেই গলিটা পাওয়া যাবে।
5: আচ্ছা পেছনে তো একটা গর্ত ফেলে এলুম না, ওর আশেপাশে নয় তো?
4: দূর বাপু, গর্ত দিয়ে কখনো বাড়ি চেনা যায়?
0: কে আছো গো, আমারে তোলো, আমারে বাঁচাও।
4: আরে কে চেঁচাচ্ছে মনে হচ্ছে না?
5: হ্যাঁ হ্যাঁ,
4: দেখো তো, দেখো তো সলিল,
5: ওই তো ওই দিকে।
0: ও বাবুরা, বাবুরা আমারে তোলেন গো বাবুরা, আমি মরে যাচ্ছি।
5: যাক বাবা, গর্তটা শেষ পর্যন্ত পাওয়া গেল।
4: এইবার

0: গলি, পেকে জিজ্ঞাসা করলেই তো হয়। বলি, ও ভাই, 11 নম্বরটা কোন দিকে বলতে পারো?
1: আমারে মাসান বাবু, আমারে ওপরে তোলেন, আমি গর্তে পড়ে গেছি গো, তোলেন গো, আমি গর্তে পড়ে গেছি।
0: দূর বাপু, জিজ্ঞাসা করছি 11 নম্বর বাড়িটা কোন দিকে, না আমারে বাঁচাও।
1: আমি মরে যাবো বাবু, আমারে তোলেন, আমি গর্তে পড়ে গেছি গো।
0: পড়ে গেছে তো আমি কি করব, চোখ চেয়ে চলতে পারো না, কলকাতা শহরে বাস করো।
1: না গো বাবু, আমার কোনো দোষ নেই, কাল রাতের বেলায় গর্তে পড়েছি, রাস্তা অন্ধকার ছিল, গর্ত দেখতে পাইনি।
0: আশ্চর্য, অন্ধকার ছিল বলে গর্তে পড়তে হয়? ওসব কথা ছাড়ো, আগে বলো তো 11 নম্বর বাড়িটা কোন দিকে।
1: কি করে বলবো বাবু, আমি তো কোনো বাড়ি দেখতে পাচ্ছি না, আগে আমারে তুলুন গো বাবু।
2: লোকটা কি পাজি দেখেছেন কাকা বাবু, ব্ল্যাকমেইল করছে, আগে ওকে তুলতে হবে, তবেই ও আমাদেরকে বলবে।
0: না, মানুষের স্বভাব আর পাল্টাবে না, একটু সুযোগ পেয়েছে কি নিজের ধান্দাটা আগে করে নেবার মতলব।
1: না না, কোনো ধান্দা না গো বাবু, আমি কাল রেত থেকে কিছুই খাইনি গো, আমারে মাতাও, আমারে তোলো গো বাবু।
2: দেখছি মেয়ে দেখতে যাচ্ছি, একটা শুভ কাজ, এখন ওকে তুলতে গিয়ে জামা কাপড়ের 12টা বাজাই আর কি।
0: আরে বাবা, আমরা কি মই নিয়ে মেয়ে দেখতে বেরিয়েছি যে তোমায় তুলবো, ওখান থেকে বলতে পারছো না?
2: আজ বোধহয় আর মেয়ে দেখাই হলো না।
1: ও বাবা, তোমাদের পায়ে পড়ি গো, আমারে উদ্ধার করো গো।
0: আরে আহমুক কোথাকার, মেয়ে উদ্ধার আর তোকে উদ্ধার, এর মধ্যে কোনটা মহৎ কাজ সেটা বুঝবি তো?
2: চলুন চলুন তো কাকা বাবু, মুখ্যদের ওসব বুঝিয়ে সুঝিয়ে কোনো কাজ নেই, একটু এগিয়ে গিয়ে দেখি
3: কি হয়েছে স্যার।
0: এই তো একেই জিজ্ঞাসা করি, আচ্ছা কনস্টেবল সাহেব, 11 নম্বর বাড়িটা কোথায় বলতে পারেন?
3: 11 নম্বর একটু এগিয়ে গিয়ে দেখুন তো, কিন্তু এখানে কে চেঁচাচ্ছিল?
2: আগে আমরা না, এই গর্তের মধ্যে একটা লোক পড়ে গেছে, ওই চেঁচাচ্ছিল। আসুন কাকা বাবু।
0: হ্যাঁ চলো চলো।
3: পড়ে গেছে? অসম্ভব, এই গর্ত কি আজকের গর্ত? সেই 1947 থেকে দেখে আসছি, কোনো দিন কেউ পড়ল না, আজ পড়ে গেল বললেই হলো। হ্যাঁ, গর্ত থাকলেই পড়তে হবে। মামদোবাজ গ্রেবার মাস, ওখানে কি করছিস?
1: আগে কনস্টেবল সাহেব, আমি কাল রাতে গর্তে পড়ে গেছি, আমারে তোলেন গো, আমার বাড়িতে আমার বউ আমার পদ চেয়ে বসে আছে গো।
3: বউ বাড়িতে বসে আছে?
1: হ্যাঁ গো।
3: আর তুমি গর্তে বসে আছো? মাস কি করছিস গর্তে? কর্পোরেশনের লাইন থেকে ফেরুল চুরি করছিস? হ্যাঁ, পেট্রোলের ফেরুল বুঝি?
1: আগে না, আমি চোর না, আমি একজন মজুর, রাজমিস্ত্রির জোগাড়ে।
3: জোগাড়ে?
1: হ্যাঁ।
3: তো বাবা, এখানে কি জোগাড়ে ঢুকেছ? হ্যাঁ, আমাকে বোকা পেয়েছ, আমি কিছু বুঝি না। তুই কোথায় থাকিস, তোর নাম বল।
1: আগে আমার নাম রহিম আলী, যদি আমারে নাও তোলেন, আমার বাড়িতে একটা খবর দিয়ে দেন।
3: তোর বয়স কত?
1: আগে 20।
3: বেচার ধারি, তোমার বাড়িতে খবর দিতে যাবে, তোকে চালান করা হবে।
1: আগে ঠিক আছে, আমার এখান থেকে তুলে চালান করে দেন।
3: তোমাকে তুলতে হবে?
1: এই যে,
3: তোমাকে তোল্লাই দিতে হবে। গর্তে নেমে ফেরুল চুরি করছো, জানো না ফেরুল খুলে নিলে কর্পোরেশনের জল নষ্ট হবে, আর জল নষ্ট হলে দেশের ক্ষতি হবে। কে? দেশের ক্ষতি হলে কি হবে জানিস?
1: আগে আমি নেকা পড়া জানি নে, দেশের ক্ষতি হলে কি হয় জানি নে, আমি জোগাড়ে।
3: দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি ভাগাড়ে। দেশের ক্ষতি হলে সবচেয়ে ক্ষতি হয় পুলিশের। হ্যাঁ, দেশ নেই তো পুলিশ নেই, আর পুলিশ নেই তো আমার চাকরি নেই। না, দেখছি তোর এখানে কপালে মস্ত দুঃখ আছে।
1: এই যে কাল রাত থেকেই তো দুঃখ ভোগ করছি, আমারে দয়া করিয়ে ওপরে তোলো, আমারে বাঁচাও।
3: দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে বাঁচাচ্ছি, আগে থানায় রিপোর্টটা করে আসি, তারপর তোর ব্যবস্থা হবে। একটা গর্তে পড়ে ফেরুল চুরি, তোর কাছে কিছু আছে?
1: আগে না, কিছু নেই।
3: কিছু নেই? সত্যি কিচ্ছু নেই?
1: মাইরি বলতেছি কিচ্ছু নেই, থাকলি দিতা।
3: আমারে দিতিস?
1: হ্যাঁ দিতা।
3: আমি কি চেয়েছি তোর কাছে? আমি জিজ্ঞেস করছি তোর কাছে কিছু আছে কিনা, শুধু জানতে চাই। দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি, কাছে কিছু নেই। হ্যাঁ, বলে থাকলে দিতা। দেখাচ্ছি মজা।
1: এই দেখো, ও কনস্টেবল সাহেব, আমারে বাঁচাও গো, আমারে।

0: এর ওপর টোট খেলে সে বাজার ঝাড় খেয়েছি না? না না বাবা, আমি ওসব ডুডল ফক্স টক্স নেই আর। আমার ধারণা প্রিন্স মারাক্কা এর চেয়ে অনেক ভালো ঘোড়া।
1: আচ্ছা, সেটা তুমি কি করে বললে? ক্যালকাটা রেসের ডিসেম্বরের সেই কালা শনিবারের কথা মনে আছে? প্রিন্স মারাক্কা দৌড়চ্ছে, আমি প্রাণপণে চেঁচাচ্ছি, শেষকালে ব্যাটা করলে কি জানো
2: কি?
1: সকলকে তাড়িয়ে নিয়ে বাজি শেষ করলো। মাইরি বলছি, আজ যদি জ্যাকপট মারতে হয় তো মারবে 3 নম্বর বোম্বে কুইন। কি চেহারা দেখলে যেন চোখ জুড়িয়ে যায়।
0: দেখো দেখো, সামনে গর্ত আছে।
1: আরে দেখো দেখো, এই গর্তের মধ্যে একটা সন্ন্যাসী বসে আছে রে।
0: আরে তাই তো, তবে বোধ হয় সন্ন্যাসী নয়, লোকটা গর্তে নেমে জল খাচ্ছে।
2: যা, জল খাবে কেন? জল তো বাড়িয়ে গিয়ে খেতে পারত, লোকটা বোধ হয় কুম্ভুক করছে।
0: তাহলে নিশ্চয়ই সাধু।
1: আয় ওকে আজকে নম্বরটা জিজ্ঞাসা করি। বাবা কলা খাবে? সিঙ্গাপুরি কলা?
3: না খাবো না, আমি কিচ্ছু খাবো না, আমি পুরিও খাবো না, কলাও খাবো না, আমি ওপরে যাব।
1: খাও বাবা, কলা খাও, এই ছাড়িয়ে দিচ্ছি।
2: এবার বাবা একটা নাম্বার বলে দাও।
3: কিসের এই কিসের নাম্বার? একটা বাড়ির নাম্বার?
2: না না, ঘোড়ার ঘোড়ার।
0: হ্যাঁ, আজকে বাড়ির নম্বর নয় বাবা, আজকে জ্যাকপটের নম্বর।
3: আমি কোন নম্বর টম্বর জানি না, আমি কোন বাবা টাবা নই, আমি একজন মজুর। কাল 11টা থেকে গর্তে পড়ে আছি, এক বেটাও আমারে সাহায্য করলো না, সব শয়তান, সব মানুষ শয়তান।
0: আরে শালা, আমাদেরই কলাকে আমাদেরকেই গালাগাল দিচ্ছে, মারবো শালাকে।
1: আরে কি আহাম্মুখ তুই, শুনলি না? নম্বরটা তো বলেই দিল।
0: নম্বর বলেছে? কত কত? ওই শুনিনি তো।
1: আরে ওই যে বললো না রাত 11টা, ওই তো 11। দাঁড়া, মার দিয়া খেললা মারাক্কা, প্রিন্স মারাক্কা, 11 নম্বর।
0: কি বললি? 11 নম্বর প্রিন্স মারাক্কা?
2: জয় গত্তবাবার জয়, জয় গত্তবাবার জয়, জয় বাবা প্রিন্স মারাক্কা।
1: চলো, থ্যাংক ইউ।
3: আমারে তোলো তোমরা, আমারে তো দূর দূর দূর।

0: কিছু মনে করবেন না ভাই, আমি একজন সাংবাদিক। আপনি এখানে কি করছেন?
1: আমি এই গর্তে পড়ে গেছি, আমারে দয়া করে তোলার ব্যবস্থা করেন। কাল রাত থেকে না খেয়ে আসি, আর আমার শরীরে শক্তি নেই। কত লোকের বললুম, কেউ আমারে তোলে না।
0: বাহ, এটা একটা দারুণ খবর। আপনাকে ভাই আমি কয়েকটা প্রশ্ন করছি, আমি বেশি সময় নেব না। একটু পরে এই রাস্তা দিয়ে মন্ত্রী যাবেন, একজন মন্ত্রী ও একটি গর্তে পড়া মানুষ, চমৎকার হেডিং হবে। আচ্ছা, আপনি কিভাবে এখানে পড়লেন স্যার?
1: কাল রাতে আমার বাড়ি ফিরতে একটু দেরি হয়েছিল, তাই জোরে জোরে পা চালিয়ে বাড়ি ফিরছিলাম। রাস্তাটা অন্ধকার ছিল, দেখতে না পেয়ে গর্তে পড়ে গেলাম।
0: বেশ বেশ, আচ্ছা যখন পড়লেন তখন প্রথমেই আপনার কার কথা মনে পড়ল? ঘরের কথা, দেশের অবস্থার কথা?
1: আমি ঘাবড়ে গেছিলাম।
0: ঘাবড়ে গেছিলেন মানে? তাহলে তো আপনার একটা অনুভূতি হয়েছিল, সে অনুভূতিটা কেমন? খুব কষ্টের না মজার? মানে অনেক সময় হয় তো পড়ে গেলে ব্যথার চাইতে মজার অনুভূতিটা আগে আসে, মানে ব্যথাতে কোঁকাচ্ছে অথচ হাসিও পাচ্ছে।
1: আমি আপনার কোনো কথা বুঝতে পারছি না।
0: ঠিক আছে ঠিক আছে, এবার বলুন তো, এই গর্তের মধ্যে থাকতে থাকতে জীবন সম্পর্কে আপনার কি ধারণা হচ্ছে? কোনো একটা দার্শনিক উপলব্ধি টব্ধি হচ্ছে কি? মনে হচ্ছে কি যেন পেরিয়ে এলাম অন্তবিহীন পথ, কত যুগ কত কাল?
1: আমি হাতজোড় করে বলছি, আমারে ওপরে তোলেন, আমি সব বলি দেব।
0: তোলার কথা মনে হচ্ছে? হে ভগবান, ওপরে তুলে নাও, এরকম মনে হচ্ছে? না মানে স্টোরিটা ঠিক মতো গোছাতে হবে তো। মানে আমি বলতে চাইছি, আপনার এই গর্তে পড়ে যাওয়ার সঙ্গে মানবজাতির একটা সামগ্রিক অধঃপতনের কোনো

0: ঠিক কি আপনার মনে আসছে?
1: দোহাই আপনার, একটু বাংলা ভাষায় কথা বলুন।
0: কি মুশকিল, আমি তো বাংলা ভাষাতেই কথা বলছি। আচ্ছা দাঁড়ান, আমি একটু সহজ করে বলছি। আচ্ছা, ইস্ট জার্মানি এবং ওয়েস্ট জার্মানির মিলনের কথাটাই ধরুন, অথবা গালফ রাজনীতির ব্যাপারটা, আপনার কি মনে হয়?
1: চলে যাও, চলে যাও তুমি এখান থেকে, তোমার কোনো কথার জবাব আমি দেব না। তখন থেকে বলতেছি আমি গর্তের মধ্যে পড়ে গেছি, তো আমার জার্মান দেখাচ্ছে, ওপরে তোলার নামই নেই, আমার মন্ত্রী দেখাচ্ছে। চলে যাও, চলে যাও, আমার ওপরে তুলতে হবে না, চলে যাও তুমি, তোমার গল্প আমি শুনতে চাই না।
0: আহা, রাগ করছেন কেন ভাই? আমার কাজ তো লোককে গর্ত থেকে তোলা নয়। গর্তে পড়ে যাওয়া মানুষ সম্পর্কে, তার অনুভূতি সম্পর্কে, তার ক্ষোভ বেদনা ইত্যাদি সম্পর্কে একটা চিত্র তুলে ধরা। তা যাই হোক, যতটুকু জবাব দিয়েছেন তাতেই আমি কৃতজ্ঞ। থ্যাংক ইউ, আমি চললাম। হ্যাঁ।

0: जय भोलेनाथ, जय बाबा भोलेनाथ, जय बाबा भोलेनाथ। कच्छिस केन बच्चा?
1: ओ साधु बाबा, साधु बाबा गो, हम जो मरे गेलाम गो।
0: কেন?
1: আমার গত থেকে তোলো গো সাধু বাবা।
0: আরে তুই তো একদম বুদ্ধ আছে, একদম মূর্খ আছে। রাহনা কালিয়ে ওই তো সচ্চা জায়গা আছে। ছোটা গড্ডা সে বাহার হোকে বড়া গড্ডা মে জানে বানতা। এ সংসার বড়া গড্ডা হয়, দুনিয়া কা হর আদমি কই না কই গড্ডা মে রহতা হয়, কই ছোটা গড্ডে কই বড়া গড্ডে।
1: হাত বাড়িয়ে একটু সাহায্য করো গো সাধু বাবা, একটু সাহায্য পেলেই আমি রাস্তায় উঠতে যেতে পারি।
0: কি রাস্তা, কি গ্যাস, কি নাদমা, কি খাম্বা, সব সমান, সবই জগতের রহস্য, সবই মায়া। সোচ কর বেটা, সোচ কর, এই বার বৈঠকে বৈঠকে সোচ কর।
1: তুমি
0: জয় ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ।
1: ভগবান, এই নাকি সাধু? হায় হায় হায়।

0: তুমি কে গো? তুমি ওখানে কি করছো?
1: কে কে?
0: আমি বুবুন, স্কুল থেকে বাড়ি ফিরছি। তুমি ওখানে কি করছো?
1: আমি গর্তে পড়ে গেছি বাবা, আমারে কেউ ওপরে তুলছে না।
0: কেন তুলছে না? কেন, তুমি কি দুষ্টুমি করেছো?
1: ভগবানের দিব্যি, আমি কোনো দুষ্টুমি করিনি, আমি শুধু পড়ে গেছি গো। আমারে একটু তোলো, আমারে ওপরে তোলো বাবা।
0: আহারে, তোমার বুঝি মা নেই? তোমার মা তোমাকে তুলে দেয় না কেন?
1: না বাবা, আমার মা নেই, আমার বউ আছে, সে আমার জন্য ভেবে ভেবে অস্থির হয়ে যাচ্ছে। আমারে ওপরে তোলো বাবা।
0: আমি তোমাকে তুলবো, দাঁড়াও, আমি হাত বাড়িয়ে দিচ্ছি, তুমি আমার হাত ধরে ওপরে উঠে এসো। উফ, আহ, না, হচ্ছে না, তুমি আমার হাত ধরতে পারছো না। তুমি আরেকটু ওঠো, আমার হাত যে ছোট। ঠিক আছে, তুমি ওখানে শুয়ে থাকো, আমি যখন বড় হব তখন আমার হাতও তো বড় হবে, সেই লম্বা হাত দিয়ে আমি তোমাকে ওপরে তুলে আনবো, কেমন? তুমি কেঁদো না, তোমার কি খিদে পেয়েছে? মাখন রুটি খাবে? দাঁড়াও, আমার মা আমাকে টিফিন দিয়েছিল তো, আমি আজ টিফিন খাইনি, তুমি খাও। তুমি ভেবো না, আমি শিগগিরই বড় হয়ে যাব, তখন তোমাকে নিশ্চয়ই তুলে আনবো।
2: বুবুন, এই বুবুন, ওখানে গর্তের কাছে কি করছো? শিগগির এসো।
0: মা, এখানে এসো না, একটা কাকু গর্তে পড়ে গেছে, ওকে তুলে দাও না।
2: কি সর্বনাশ, কে ওই লোকটা? ও তো একটা পাগল, চল শিগগির চল।
0: না না, পাগল না, পাগল না, মানুষ।
2: পাজি ছেলে কোথাকার, বলছি না পাগল ও

0: আরে আরে, এই তো সেই গর্তটা, এখন এটা বুঝিয়ে দেওয়া হয়নি। তোমরা আর আমার চাকরিটা রাখবে না দেখছি, আর 10 মিনিটের মধ্যে মন্ত্রী মশাইয়ের গাড়ি যাবে এদিক দিয়ে, গাড়ির চাকায় এখানে লাফিয়ে উঠলে কি কাণ্ডটা হবে ভেবেছ?
1: কি বলবো স্যার, এত কম সময়ের মধ্যে এত গর্তকে বোঝানো যায়? এই মরেছে, এটা আবার কে?
0: এই দেখো, এর মধ্যে আবার একটা কুকুর পড়ে গেছে। এ তো মাটি চাপা দিয়ে বোঝাই করার উপায় নেই, প্রাণী সম্পদ মন্ত্রী আবার তাতে খেপে যাবে।
1: তাহলে কি হবে স্যার? হ্যাঁ, গর্ত ভরাট করারও তো সময় নেই, আরে এক্ষুনি তো গাড়ি এসে পড়বে।
2: আমারে তোলো, আমারে বাঁচাও।
0: আরে এ তো কুকুর নয়, মানুষ সর্বনাশ করেছে। এই এই চুপ চুপ চুপ, তুই শব্দটি করবে না। চুপ করো, এখনই মন্ত্রী মশাইয়ের গাড়ি আসবে এদিকে, তুই শব্দটি করলে মাথার কুলি উড়িয়ে দেবো বলছি। চুপ চুপ, হেই হেই, দাও তো দাও, মাটি চাপা দাও, এ তো কুকুর নয় মানুষ।
1: স্যার স্যার, বরং কতগুলো তক্তা এনে এর উপর ফেলে দেওয়া যাক। হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের গাড়ি চলে গেলে তখন যা হওয়ার কর করা যাবে কিছু।
0: আরে তার আগে এটাকে তোলার ব্যবস্থা করো।
1: আরে একে তুলতে গেলে মুশকিল। এই এই হারামজাদা, ও কানে পড়ে আছিস কেন তুই? হ্যাঁ দেখ, উঠে আয় বলছি।
0: আজ তোমরা ডোবালে দেখছি। আরে উঠাও উঠাও, তাড়াতাড়ি উঠাও।
1: কিন্তু স্যার, ও তো আর কোনো সাড়া শব্দ দিচ্ছে না। এই উঠায় উঠায় বলছি।
0: আরে দূর, ও উঠবে কি করে? উঠবার জন্য কি ওখানে ঢুকেছে? পাগল পাগল।
1: না না স্যার, এটা কিন্তু ঠিক হলো না, এটা কিন্তু আমরা ঠিক হচ্ছে না, এটা মোটেই ঠিক নয়।
0: কি কি ঠিক হচ্ছে না, কি ঠিক নয়?
1: এই যে এই যে আপনি আমাকে পাগল বললেন।
0: লাউ ঠালা, তোমাকে আবার কখন পাগল বললো?
1: এক্ষুনি আপনি আমাকে পাগল বলেননি।
0: কখনো না কখনো না, তোমাকে আমি পাগল বলতে যাব কেন?
1: আলবার্ট বলেছেন।
0: কি মুশকিল, বলছি বলিনি।
1: বলেছেন বলেছেন বলেছেন, আর এই কথাটা উইথড্র না করলে আমরা এক্ষুনি স্ট্রাইক করবো। হ্যাঁ, অধস্তন কর্মচারীকে অপমান করবার কোনো অধিকার আপনার নেই।
0: এই মরেছে, ঠিক আছে ঠিক আছে, আমি আমি উইথড্র করলাম।
1: আচ্ছা,
0: কিন্তু ভাই তুমি ভুল করছো, তোমাকে পাগল বলে নিজের বিপদ ঘটাবার মতো পাগল যে আমি নই এটা তোমার বোঝা উচিত। ওই ওই দেখো ওই দেখো, পাগলটা আবার চেঁচাচ্ছে। না না, তুমি না তুমি না, ওই গর্তের ভেতরে যেটা জ্বালাচ্ছে ওটাকে পাগল বলেছি। না না না, এবার না হয় একটা ব্যবস্থা করো।
1: বললাম তো, কয়েকটা তক্তা এনে আপাতত এটা বুঝিয়ে ফেলো।
0: সে যা হয় মাথা মুন্ডু একটা করো, তোমাদের জন্য ওটার চাকরিটা থাকবে না আমার, যত সব পাগল জুটেছে আমার কপালে।
2: আমি গর্তের মধ্যে পড়ে আছি গো।

0: গো, তুমি কোথায় গো? কোথায়?
1: এই তো,
0: কোথায়?
1: এই ঘরের মধ্যে পড়ে রইছি রে।
0: ও মা,
1: ও মা,
0: ও একই দশা হয়েছে তোমার। তুমি এই গর্তের মধ্যে, তুমি কোথায় পড়ে আছো গো?
1: পৌরে আমার চলবে বউ, আমি এই গর্তে পড়ে গেছি রে।
0: ধরো আমার হাত, ধরো।
1: ও মা গো, আরে সে বলে।

এই সেই গর্ত। দশ বছর আগে এখানেই আমাদের এক ভাই এক মজুর রহিম আলী পড়ে গিয়েছিল।

0: আজ এই মিছিল তাকে উদ্ধার করবে, তাকে জীবনের মধ্যে টেনে আনবে। রহিম আলী, আর ভয় নেই ভাই, আমরা তোমাকে উদ্ধার করতে এসেছি, এই গর্ত থেকে তোমাকে তুলে নিতে এসেছি, আমাদের সঙ্গে তুমি চলো, এসো, আমার হাত ধরো, দেখো উপরে কেমন চমৎকার হাওয়া, কেমন খোলা আকাশ, কেমন মুক্ত জীবন, এসো সংগ্রামী বন্ধু, নতুন করে জীবন শুরু করবে, এসো।
1: না ভাই, যাও তোমরা, এখানে আমি বেশ আছি, এই গর্ত, এই আমার আকাশ, এই আমার মুক্ত জীবন। কত যুগ ধরে আমি এই গর্তের মধ্যে আছি, এখানেই আমার ছেলেপুলে জন্মালো, বড় হল, জীবন তো বেশ কেটেই যাচ্ছে, খারাপ কি? হ্যাঁ, আর আমার কোনো সাহায্যের দরকার নেই, এই গর্তের জীবনই বেশ ভালো, বেশ শান্তির। কি বলিস মানের মা, কি হলো, অমন করে চেয়ে আছেন? মান আমার এই ছেলে, আমার এই ছেলেটার নাম রেখেছি মান, আর ওর নাম হুঁস। আমাদের কথা, মানে আমার এই মান আর এই হুঁসের কথা ভাবতে ভাবতে, যদি কোনো দিন মানুষের হুঁস হয়, সেই আশাতেই আমরা এই গর্তের মধ্যে পড়ে রয়েছি। হ্যাঁ গো, এই আমরা বেশ আছি। কি রে মানের মা, বল, আমরা তো ভালোই আছি।
2: মানুষ নাটকটি শেষ হল। মূল কাহিনী কৃষ্ণচন্দ্র, বেতার নাট্যরূপ অনিল দে, অভিনয় রামবাবু, পার্থসারথি দেব, গোকুলবাবু, খোকন চক্রবর্তী, সাংবাদিক হাসি গঙ্গোপাধ্যায়, কনস্টেবল হারু রায়, জুয়ারি লক্ষ্মী জনার্দন মুখোপাধ্যায়, কাকাবাবু বিভূতিভূষণ চক্রবর্তী, অফিসার জগদীশ মুখোপাধ্যায়, বুবুন স্বাতী পাল এবং রহিমের ভূমিকায় ধীমান চক্রবর্তী, সম্পাদনা বিশ্বনাথ দাস, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী।
3: আকাশবাণী মৈত্রী, শেষ হল বেতার নাটক মানুষ। আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
4: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি।
2: একটু পরেই শুনবেন খবর।

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কলকাতার তারাতলা এলাকায় আজ একটি নির্মীয়মান গুদামের ছাদ ধসে পড়লে তিনজনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 18 জন। এখন অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। ভারত ও রাশিয়া 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 100 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ভারতের সভাপতিত্বে ব্রিক্স মহাকাশ সংস্থা প্রধানদের বৈঠক আজ বেঙ্গালুরুতে শেষ হয়েছে। রাষ্ট্রসংঘের বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করায় পাকিস্তানের কড়া সমালোচনা করেছে ভারত। ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর ঘোষণা করেছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাত থেকে শুরু হচ্ছে গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। আসছি বিস্তারিত সংবাদে। কলকাতার তারাতলা এলাকায় আজ একটি নির্মীয়মান গুদামের ছাদ ধসে পড়লে তিনজনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 18 জন। তাদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় সেখানে উদ্ধার কাজ চলেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এই ঘটনার বিষয়ে কলকাতা পুরসভার পক্ষ থেকে একটি তদন্ত রিপোর্ট তৈরি করা হবে। তিনি আরও জানান, আগামীকাল বিধানসভায় তারাতলার এই দুর্ঘটনা নিয়ে

0: বিস্তারিত তথ্য পেশ করা হবে। নির্মাণে ত্রুটি থাকার সম্ভাবনার দিকটিও মুখ্যমন্ত্রী তুলে ধরেন।
1: এই প্ল্যানে ত্রুটি আছে, হেভি রেন বা মাটি নরম হয়ে যাওয়ার কারণে হয়নি, সেটা হলে অন্যভাবে হতো, বেন্ডিং হয়েছে, নাট থেকে উল্টে চলে গেছে, স্লিপ করেছে। মনিটরিং করছি, এখানে কন্ট্রোল রুম আছে, সিএস হোম সেক্রেটারি নিজেরা দেখছেন, আমরা কাছে থাকব, আলোর ব্যবস্থা হয়েছে, যতক্ষণ না পর্যন্ত পুরো গার্বেজ সরানো হয় রেস্কিউ অপারেশন চালু থাকবে।
0: দুর্ঘটনাস্থলে ত্রাণ উদ্ধার কাজের জন্য সেনাবাহিনী, এনডিআরএফ, পুলিশ, দমকল এবং জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা হাত লাগিয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া 12 থেকে 15 জনের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। উদ্ধারকারী দলের পক্ষ থেকে তাদের জল ও অক্সিজেন সরবরাহ করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ কলকাতায় নির্মাণাধীন বেসরকারি গুদামঘর ধসে পড়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। গুদামঘরটি শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্টের লিজ দেওয়া জমিতে নির্মাণ করা হচ্ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় মন্ত্রী জানান, উদ্ধারকাজ জোর কদমে চলেছে এবং ইতোমধ্যে কয়েকজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, রাজ্য সরকারের সহায়তায় বন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করছে। ঘটনাস্থলে সংশ্লিষ্ট সমস্ত সংস্থা এবং শীর্ষ আধিকারিকরা উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ভারত ও রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়ানোর লক্ষ্যে কাজ করছে। দুই দেশ 2030 সালের মধ্যে বাণিজ্যের পরিমাণ 100 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানিয়েছেন, ভারত রাশিয়া বাণিজ্যের বর্তমান পরিমাণ প্রায় 60 বিলিয়ন মার্কিন ডলার। মস্কোয় দ্বাদশ প্রিমাকোভ রিডিংস মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতিগুলির অন্যতম এবং এর সম্ভাবনার দিকটি অত্যন্ত ব্যাপক। তিনি ভারত রাশিয়ার সম্পর্ককে একটি বিশেষ সুবিধাপ্রাপ্ত অংশীদারিত্ব হিসেবে অভিহিত করেছেন। ভারতের সভাপতিত্বে ব্রিক্স মহাকাশ সংস্থার প্রধানদের বৈঠক আজ বেঙ্গালুরুতে শেষ হয়েছে। সমাপ্তি অধিবেশনে যোগ দিয়ে বিজ্ঞান, প্রযুক্তি ও মহাকাশ মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বিশ্বব্যাপী মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান ভূমিকার কথা তুলে ধরেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন জানান, দুদিনব্যাপী এই বৈঠকে 10টি দেশের 26 জন প্রতিনিধি অংশ নিয়েছিলেন। এর পাশাপাশি ইসরো, ইনস্পেস এবং মহাকাশ বিভাগের প্রতিনিধিরাও এতে উপস্থিত ছিলেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা বিভাগের নির্দেশক উই সুং লাকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিদেশমন্ত্রী জানান, আন্তর্জাতিক পরিস্থিতি এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
2: I do think as foreign ministers it is clearly our responsibility to take this relationship forward, to oversee what different parts of the government and different parts of our economy of our country do with each other in their interactions, in coordinating that and in really fashioning a more forward looking, a more contemporary relationship in a more difficult world.
0: কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ সকালে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং তার প্রতিনিধি দলের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, বৈঠকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা কতদূর এগিয়েছে তা পর্যালোচনা করা হয়। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার বিভিন্ন সম্ভাবনা নিয়েও কথাবার্তা হয়েছে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি বেঙ্গালুরু মুম্বাইতে রাজেশ এক্সপোর্টস লিমিটেড নামে একটি সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট 9টি স্থানে তল্লাশি চালিয়েছে। ইডি জানিয়েছে, গতকাল শুরু হওয়া এই তল্লাশি অভিযান বিদেশি মুদ্রা বিনিময় আইনের লঙ্ঘন সংক্রান্ত তদন্তের অঙ্গ। তদন্তে উঠে এসেছে বিদেশে হওয়া কিছু লেনদেনের নথি অনুপস্থিত রয়েছে। ইডি জানিয়েছে, তল্লাশি অভিযানের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি এবং ডিজিটাল প্রমাণপত্র বাজেয়াপ্ত হয়েছে। রাজ্যের নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে শুনবেন বিশেষ আলোচনা। বাজেটের প্রাপ্তি এবং প্রত্যাশা নিয়ে রাজ্যের অর্থ দপ্তরের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের প্রাক্তন আধিকারিক প্রদীপ কুমার মোহন্তি এবং বণিকসভা মার্চেন্ট চেম্বার অব কমার্সের আর্থিক বিষয়ক চেয়ারম্যান সরজিৎ মিত্রের সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টা থেকে গীতাঞ্জলি, ডিটিএইচ এবং আকাশবাণী সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক।

0: ইনস্টাগ্রাম, আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রসংঘের বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করায় পাকিস্তানের কড়া সমালোচনা করেছে ভারত। নতুন দিল্লির অভিযোগ, ইসলামাবাদ এই আন্তর্জাতিক মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে, তারা সহসভাপতির দায়িত্ব থেকেও নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ আজ একথা বলেন।
1: I also refer to the unwarranted remarks made by the representative of Pakistan. It is incredible that a co-chair expected to be balanced and unbiased in conduct has chosen to politicize this forum. I would only like to stress for brevity of time that the Union Territory of Jammu and Kashmir is a matter strictly internal to India. It has always been, is and will remain so.
0: নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয় তেহরানে ভারতীয় দূতাবাস ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। সাম্প্রতিক ইতিবাচক পরিস্থিতি এবং নিরাপত্তা ক্ষেত্রে সার্বিক উন্নতি হওয়ায় দূতাবাস ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণের বিষয়টিও বিবেচনা করতে বলেছে, যদিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিনা প্রয়োজনে ইরান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালু করেছে। এর ফলে বাণিজ্যিক জাহাজ চলাচল ফের স্বাভাবিক করার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। উপসাগরীয় অঞ্চলে বর্তমান সামুদ্রিক সংকট কিছুটা প্রশমিত হওয়ারও আশা দেখা দিয়েছে। ওমান সরকার জানিয়েছে এই উদ্যোগটি ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা আইএমওর সহযোগিতায় নেওয়া হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার একটি বড় প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং দুটি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রের উপর হামলা চালিয়েছে। ইউক্রেনের বাহিনীর তরফে জানানো হয়েছে যে জ্বালানি কাঠামো এবং সামরিক ক্ষেত্রকে নিশানা করতে এই হামলা। রাতভর ধরে চলা অভিযানে রাশিয়ার ওরেনবার্গ গ্যাস প্রসেসিং প্ল্যান্টটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। মধ্য আফ্রিকার কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে এখনও পর্যন্ত 1094 জন আক্রান্ত হয়েছেন, এর মধ্যে 277 জনের মৃত্যু হয়েছে। গত 15 মে এই প্রাদুর্ভাবের কথা ঘোষণা করা হয়। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ আরও জানিয়েছে 131 জনের শরীরে সংক্রমণের সন্দেহ করা হচ্ছে, 44 জনের মৃত্যু হয়েছে বলে খবর। সেদেশের স্বাস্থ্যমন্ত্রকের দৈনিক মহামারী বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে প্রতি সপ্তাহে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে। অরুণাচল প্রদেশের নিম্ন সুবনশিরি জেলায় ভারী বৃষ্টির জেরে সীমান্তবর্তী অসমের জেলাগুলিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইয়াজেলি এলাকায় গত 24 ঘণ্টায় 72.8 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ রাত থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। এই পর্যায়ে সব দলগুলি নিজেদের গ্রুপে তৃতীয় ম্যাচ খেলবে। আজ ভারতীয় সময় রাত 12:30 গ্রুপ বির ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে সুইজারল্যান্ড কানাডার এবং সিয়াটেল স্টেডিয়ামে বসনিয়া হার্জেগোভিনিয়া কাতারের মুখোমুখি হবে। অন্যদিকে ভারতীয় সময় রাত 3:30 মিয়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ড খেলবে ব্রাজিলের বিরুদ্ধে। একই সময় আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে মরক্কো ও হাইতি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কলকাতার তারাতলা এলাকায় আজ একটি নির্মীয়মান গুদামের ছাদ ধসে পড়লে 3 জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 18 জন। ভারত ও রাশিয়া 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 100 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। খবর এখনকার মতো শেষ হলো।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। আজ প্রথম গানটি রইল সুব্রতর কণ্ঠে।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। পরবর্তী গানটি রইল দেবোত্তমের কণ্ঠে।

হ্যাঁ, রাত্রি দিন আমরা কাউকে না কাউকে খুঁজেই যাই, এবং সেই খোঁজাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হয় গানের সুরে মনে মনে। তাই বাংলা আধুনিক গানের অনুষ্ঠান এখন শেষ হলেও সুরের খোঁজ শেষ হচ্ছে না। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। আর ব্যান্ডের গানের অনুষ্ঠানে আজকের প্রথম গানটি রইল ফোনিক্সের পরিবেশনায়।

ওয়ার্ল্ড কাপের উত্তেজনা চলছে, তাই ফোনিক্সের পরিবেশনায় ওয়ার্ল্ড কাপ দিয়েই শুরু করলাম আজকের বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। আমি মৈত্রী বন্ধু শ্রাবণী। পরের গানটি রইল জ্ঞানস্কোপের পরিবেশনায় উজবুক।

কথা সবাই জানি, কালিদাস ছিল এতটাই উজবুক, এতটাই বোকা যে যে ডালে বসে থাকত গাছের সেই ডালটি কাটত। এখন কালপুরুষের পরিবেশনায় শুনব কলিকালের কালিদাসের কি অবস্থা।

এ পৃথিবীতে সবাই নিজের উদ্দেশ্যের দিকেই লক্ষ্য স্থির করে, শুধু মানুষ নয়, জীবজন্তুও। মানুষ তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন সময় তার লক্ষ্য বদলায়, কিন্তু কারোর যদি লক্ষ্য, উদ্দেশ্য, জীবনের গোল সবকিছু হয়ে যায় বিশেষ একজন মানুষ, তাহলে তার দুচোখ বোধহয় সেই বিশেষ একজনকেই খোঁজে। কিভাবে? শুনি রোড রোলারের পরিবেশনায়।

আচ্ছা শ্রোতা বন্ধুরা, পারিজাত শব্দটি বললে কি মনে হয়, মানে কি মনে আসে সবার আগে? হ্যাঁ, স্বর্গের সেই পারিজাত বৃক্ষের কথাই বোধহয় মনে আসে। কিন্তু স্বর্গ তো আমরা কেউ স্বচক্ষে দেখিনি, অনুভব করিনি, করা সম্ভব নয়। সম্ভব যদি হতো তাহলে তো আর আমরা এই পৃথিবীতে থাকতাম না। কিন্তু এসব কথা কেন বলছি, বলছি কারণ এবারে গান শোনাবো পারিজাত ব্যান্ড থেকে। এবং কোন গান শোনাবো জানেন? যে কথা এক্ষুনি বললাম যে সশরীরে পারিজাত বৃক্ষ দর্শন করা যায় না, সেই পারিজাত ব্যান্ড থেকে এবার শোনাবো অশরীরী।

আমাদের খেটে খাওয়া সাধারণ মানুষের টিকিটা অন্য কারোর হাতে বাঁধা থাকে। সেই অন্য কেউ কখনো হতে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কখনো দেশের সরকার, নেতা, মন্ত্রী, জমিদার, এরকম অনেক কেউ। তারা সব সময় নিজেদের আখেরটা গুছিয়ে নেয় আর সাধারণ মানুষকে তার খেসারত দিতে হয়। সে কথাই ফুটে উঠছে অর্কিডের এই গানে। দেখুন তো তারা কি বলছে। এই গান দিয়েই শেষ করবো আজকের বাংলা ব্যান্ডের গান, রইলের অর্কিড।

আর চর্বি বাবার বলদ হলে কিসের জারি জুড়ি, এই খক্ক খক্ক বাস যদি বেদম হাতের টানে, আর দাওয়াই ঢালার পিপে

বাল্মীকি ব্যাস ছিলেন যেন দিব্যি পাকা আমটি, ওসব মহাকাব্য লিখতে নইলে হতো খামতি। আর নারদ ঠাকুর ভরত মুনি ছিলেন না তো শুধু গুণী, হাতের পায়ের গুলকি ছিল মাপ যদি কেউ রাখত, জামা গোবর ভেপা চাকা হাঁ।

প্যান্ড হব প্যান্ড হব এই প্রকাণ্ড বুকের ছাতি খানা, আর শ্যামাকান্ত হয়ে দেব বাঘের ডেরায় হানা। এই শ্যামকান্তি হার কি উনিশকে যে উনিশকে বাবি, আর বিশ্ব কিংবা পবন পুত্র কে কারতে বাড়া। বোঝা কঠিন তবু বলি তোর।

উত্তম কুমার। আর মহানায়কের শরীর চর্চার ছবি সে যুগে যে হট কেকের মতো বিকিয়েছিল তাও নিশ্চয়ই অনেকেরই মনে পড়ছে। আবার মহানায়কের কণ্ঠ হিসেবে জনপ্রিয় আর এক গায়ক আমাদের ভীষণ প্রিয় মান্না দেও যৌবনে গোবর গোহর আখড়াতে রীতিমতো কুস্তি চর্চা করতেন, সে কথাও অনেকেরই জানা। আর এখন তো সিনেমার হিরো মানেই ম্যাচো ম্যান, শরীর চর্চায় কম যান না নায়িকারাও। বলিউড নায়িকা শিল্পা শেট্টির শরীর চর্চার ভিডিও কিরকম জনপ্রিয় একবার ভাবুন। বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটিদের পাশাপাশি সঠিক ডায়েট চার্ট মেনে নিয়মিত জিমে যাওয়া এক শ্রেণীর মানুষের কাছে বর্তমানে স্টেটাস সিম্বলও বটে। সুতরাং শরীর চর্চা বিষয়টা আলোচনায় ইন ছিল, আছে আর থাকবে। একটু অতীতে চোখ ফেরাই। 1861 ও 1863 মাত্র দুবছরের ব্যবধানে উত্তর কলকাতার জোড়াসাঁকো ও সিমলাপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ও নরেন্দ্রনাথ দত্ত। তারা দুজনেই বাঙালি হিসেবে জগৎসভায় ভারতকে শ্রেষ্ঠত্বের

কিন্তু তাঁদের দুজনের ভাবনাতেই শরীর চর্চা বিষয়টা স্থান পেয়েছিল অত্যন্ত গুরুত্ব সহকারেই। রবীন্দ্রনাথ শৈশব থেকেই কুস্তি ও অন্যান্য শারীরিক কসরতের প্রতি আগ্রহী ছিলেন। সাঁতার কেটেছেন, পাহাড়ে ট্রেকিং করেছেন, জিমন্যাস্টিকও শিখেছেন ভাই হেমেন্দ্রনাথের তত্ত্বাবধানে। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তিনি কুস্তিবিদ্যা আয়ত্ত করেছিলেন হীরা সিং নামে এক পালোয়ানের কাছে। ভারতবর্ষে প্রথম জাপানি জুজুৎসু শিক্ষার প্রচলনও হয়েছিল রবীন্দ্রনাথেরই আগ্রহে।

ব্যাডমিন্টন, লন টেনিস ইত্যাদি খেলাধুলার ব্যবস্থা করা হয়। না, স্বল্প পরিসরের অনুষ্ঠানে আরও কথায় যাওয়ার আগে এখন শুনিয়ে দেব এমন একটি রবীন্দ্রসঙ্গীত যেটি রামকৃষ্ণদেব বারবার শুনতে চাইতেন তাঁর প্রিয় নরেনের মুখে।

প্রায়শই রামকৃষ্ণদেবকে শোনানো বিবেকানন্দের গাওয়া এই রবীন্দ্রসঙ্গীতটি এখন শুনলেন সাগর সেনের কণ্ঠে। 1897 সালে মাদ্রাজে ভারতীয় জীবনে বেদান্তর প্রয়োগ সম্পর্কে বক্তৃতার এক পর্যায়ে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমরা দুর্বল, অতি দুর্বল। প্রথমত আমাদের শারীরিক দৌর্বল্য। এই শারীরিক দৌর্বল্য আমাদের অন্তত এক তৃতীয়াংশ দুঃখের কারণ। এ কথার বিশদ ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছিলেন, আমাদের যুবকগণকে প্রথমত সবল হইতে হইবে, ধর্ম পরে আসিবে। তিনি বলেছিলেন, হে আমার যুবক বন্ধুগণ, তোমরা সবল হও, তোমাদের নিকট ইহাই আমার বক্তব্য। গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে। না না না শ্রোতা বন্ধুরা, তাঁর সেই বিখ্যাত বাণী কিন্তু মোটেই এইটুকু ছিল না। তবে বেশিরভাগ মানুষই এখানেই ভুলটা করে জানেন তো, আর বিবেকানন্দের এই বিশেষ বাণীর ভুল ব্যাখ্যা হয়। কারণ উপরোক্ত কথার সঙ্গে তিনি আরও যে কথাগুলি যোগ করেছিলেন সেগুলি খুব একটা আলোচনায় উঠে আসে না। একই সঙ্গে তিনি বলেছিলেন, আমাকে অতি সাহসপূর্বক এই কথাগুলি বলিতে হইতেছে, কিন্তু না বলিলেই নয়। আমি তোমাদেরকে ভালোবাসি, তোমাদের বলি, তোমাদের শরীর একটু শক্ত হইলে তোমরা গীতা আরও ভালো বুঝিবে। হ্যাঁ, ভারতমাতার বীর বিপ্লবী সন্তানরা একথা মর্মে মর্মে বুঝেছিলেন। তারা যে শরীরচর্চাকে শুধু আপন করেছিলেন তাই নয়, ইংরেজ তাড়াতে উপায়ও করেছিলেন। তাই 1902 সালে কলকাতার হেদুয়ায় যখন অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়, তখন এই গুপ্ত বিপ্লবী সংগঠন সশস্ত্র বিদ্রোহকে এগিয়ে নিয়ে গিয়েছিল ব্যায়ামের আখড়ার অন্তরালেই। আবার বিদ্রোহী কবি নজরুলেরও শরীরচর্চার প্রতি আগ্রহ ছিল। তিনি নিজেই তো সেনাবাহিনীতে ছিলেন, তাই মুকুল ফৌজের অনুষ্ঠানে শিশু কিশোরদের শরীরচর্চা ও কাঠি নাচ দেখে উৎসাহিত হয়ে নজরুল তাদের সামরিক

জন্য রচিত বেতার নাটিকা জাগো সুন্দর চিরকিশোরের অন্তর্গত নজরুলের লেখা সেই বিখ্যাত গান শুনিয়ে। কারণ আমরা সুস্থ শরীর ও মন নিয়ে নিজেরা বড়রা যেমন সব বাধা অতিক্রম করে এগিয়ে যেতে চাই, তেমনি নতুন প্রজন্মকেও সেই লক্ষ্যেই এগিয়ে দিতে চাই।

0: কড়া সমালোচনা করে বলেছে ইসলামাবাদ ওই মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে।
1: ভারত ও রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 2030 সালের মধ্যে 100 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
0: কলকাতার তারাতলায় নির্মীয়মান একটি গোডাউনের শেড ভেঙে পড়লে অন্তত 5 জনের মৃত্যু হয়, আহত 18 জন। যুদ্ধকালীন তৎপরতায় চলেছে উদ্ধার কাজ।
1: ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাস

0: $300 বিলিয়ন পুনর্গঠন তহবিল, কিছু নিষেধাজ্ঞা শিথিল করা এবং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি মোকাবিলার কোনো বিধান না থাকা, এছাড়া ইরানের কাছে মজুদ থাকা উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন রয়েছে। আগামী 60 দিনের নির্ধারিত আলোচনাগুলিতে এই বিষয়গুলি গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, 1979 সালের ইসলামী বিপ্লবের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এটি প্রথম সরাসরি চুক্তি। এদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে পৃথক আঞ্চলিক আলোচনা চলছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী কাতার ও ওমান সামুদ্রিক নিরাপত্তা ও নৌচলাচল বিষয়ে ইরান, ইরাক এবং উপসাগরীয় আরব দেশগুলির মধ্যে আলোচনার ক্ষেত্রে মধ্যস্থতা করছে।
1: বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে ভারত ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। তিনি বলেছেন, অভিন্ন মূল্যবোধ এবং পারস্পরিক আস্থার উপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন দেশের আরও নিবিড়ভাবে কাজ করা প্রয়োজন। সিউলে দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী চো হিউনের সঙ্গে বৈঠকের শুরুতে তিনি জোর দিয়ে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্বস্ত অংশীদারদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সামাজিক মাধ্যমে বিদেশমন্ত্রী জানিয়েছেন, বৈঠকে দুদেশের মধ্যে রাজনীতি, জাহাজ নির্মাণ শিল্প, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, প্রযুক্তি, পরিচ্ছন্ন শক্তি, সংস্কৃতি ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ এসব ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করা হয়। পাশাপাশি স্টার্ট আপ, ফিনটেক, বহুপাক্ষিক ফোরামের সুযোগ সুবিধা নিয়েও আলোচনা হয়েছে। এছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও তারা মত বিনিময় করেন। দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ এবং নিষ্ঠারও প্রশংসা করেছেন ডক্টর জয়শঙ্কর।
0: ভারত পাক অধিকৃত কাশ্মীরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের মন্তব্যের কড়া সমালোচনা করেছে। পাকিস্তান মানবাধিকার লঙ্ঘন থেকে দৃষ্টি সরাতে ও নিজেদের ব্যর্থতা আড়াল করতেই এই ধরনের মন্তব্য করছে বলে মনে করছে সরকার। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাংবাদিকদের বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ধারাবাহিক বিক্ষোভ পাকিস্তানের দীর্ঘদিনের অর্থনৈতিক শোষণ, মৌলিক অধিকারের বঞ্চনা এবং প্রশাসনিক নিপীড়ন, জরুরি সরবরাহ ও ওষুধ বন্ধ, ইন্টারনেট ব্ল্যাকআউটের প্রত্যক্ষ ফল।
2: The ongoing protests in Pakistan-occupied Kashmir are a direct consequence of Pakistan's decades-long policy of systemic economic exploitation, denial of fundamental rights, and administrative oppression. We hope the international community will hold Pakistan accountable for its misdeeds and abuses.
0: সাংবাদিক বৈঠকে জয়সওয়াল বাংলাদেশে মূর্তি ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ প্রসঙ্গে জানান, ভারত আশা করে বাংলাদেশ সরকার সেখানকার চরমপন্থীদের দমন করবে এবং সংখ্যালঘুদের সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করবে।
2: হম লোগো নে দেখা কি বাংলাদেশ মে সে কুছ খবর আই কি ওয়াহাঁ পর হিন্দু ভগবান কে তসবীরো কে সাথ অপবিত্র হরকতে হুই জিসে কারণ ওয়াহাঁ পর বিরোধ প্রদর্শন হুয়া হ্যায় আর হম লোগ কা ইয়ে উমীদ হ্যায় কি বাংলাদেশ সরকার জো ওয়াহাঁ পর চরমপন্থী লোগ হ্যায় উস পর অঙ্কুশ লাগায়েগি আর জো ওয়াহাঁ পর অল্পসংখ্যক সমুদায় কে লোগ রহ রহে হ্যায় উসকি সুরক্ষা কো গ্যারান্টি করেগি।
0: এদিকে রাষ্ট্রসংঘের মঞ্চে কাশ্মীর ইস্যু উত্থাপন করায় ভারত পাকিস্তানের সমালোচনা করেছে। যুগ্ম সভাপতির পদে থেকে নিরপেক্ষ ভূমিকা পালন না করে সেই পদের অপব্যবহার করা হচ্ছে এবং ইসলামাবাদ এই মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলে ভারতের অভিযোগ। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদের এক মন্তব্যের জবাবে কথা বলেন। জম্মু কাশ্মীর প্রসঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী অবস্থানের কথাও উল্লেখ করেছেন তিনি। পি হরিশ বলেন, কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর একান্তভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয়।
1: নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় তেহরানে ভারতীয় দূতাবাস ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। সম্প্রতি ইতিবাচক পরিস্থিতি ও নিরাপত্তা ক্ষেত্রে সার্বিক উন্নতি হওয়ায় দূতাবাস ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণের বিষয়টিও বিবেচনা করতে বলেছে। যদিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিনা প্রয়োজনে ইরান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ইরানে এই মুহূর্তে যেসব ভারতীয়রা বসবাস করছেন বা খুব প্রয়োজনে যারা ইরান যেতে চাইছেন তাদের সর্বোচ্চ সাবধানতা এবং সতর্কতা বজায় রাখার পাশাপাশি পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকার জন্য বলেছে দূতাবাস। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলতেও বলা হয়েছে তাদের। যত দ্রুত সম্ভব দূতাবাসে তাদের নাম নথিভুক্ত করতেও বলা হয়েছে। যে কোনো রকমের নির্দেশিকার জন্য দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সব ধরনের সাহায্যের জন্য চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। নম্বরটি হল 9891281091150902।
0: ভারত ও রাশিয়া 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $10,000 কোটি মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকাভা জানিয়েছেন যে দুদেশের মধ্যে বাণিজ্যে ইতিমধ্যেই ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে

0: পরিমাণ প্রায় ৬,০০০ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, উভয় দেশই বিভিন্ন খাতে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। মস্কোতে আয়োজিত দ্বাদশ প্রিমাকভ রিডিংস ফোরামে বক্তব্য রাখার সময় পেসকভ ভারতকে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসাবে অভিহিত করেন। এর বিশাল সম্ভাবনার উপরও তিনি আলোকপাত করেন। তিনি ভারত রাশিয়ার সম্পর্ককে একটি বিশেষ অধিকার সম্পন্ন অংশীদারিত্ব হিসাবেও বর্ণনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গ উল্লেখ করে পেসকভ বলেন, তার নেতৃত্বে গত ২৫ বছরে ভারত অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অভূতপূর্ব অগ্রগতি সাধন করেছে। উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের সময় এই বাণিজ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। উভয় দেশই সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণ এবং তাদের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
1: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে এ পর্যন্ত ১,০৯৪ জন ইবোলায় সংক্রমিত হয়েছে বলে খবর। ২৭৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কঙ্গো কর্তৃপক্ষ ১৩১ জন সন্দেহভাজন সংক্রমিতের কথা জানিয়েছে। উগান্ডাতেও আরও একজনের শরীরে ইবোলা শনাক্ত হয়েছে। এর ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০। এর মধ্যে ১৪ জন সুস্থ হয়ে উঠেছেন, মারা গেছেন ২ জন। ইবোলার প্রাদুর্ভাব মোকাবিলায় উগান্ডা ও ডিআরসি আন্তঃসীমান্ত সহযোগিতা শুরু করেছে। এই উদ্যোগের আওতায় যৌথ নজরদারি এবং র্যাপিড রেসপন্স টিম, ভ্রাম্যমান পরীক্ষাগার ও ইবোলা চিকিৎসা কেন্দ্র মোতায়েনের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার দেশের খবর।
0: কলকাতার তারাতলায় নির্মীয়মান একটি গোডাউনের শেড ভেঙে পড়ার ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে, আহত আরও অনেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেনাবাহিনী, এনডিআরএফ, পুলিশ, দমকল ও জরুরি পরিষেবার কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছেন। ধ্বংসস্তূপের নিচে থেকে এখনও পর্যন্ত ২১ জনকে উদ্ধার করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তাদের মধ্যে ১৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। রাতে উদ্ধারকাজ চালানোর জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া আরও ১২ থেকে ১৫ জনের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে বলে জানা গেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মন্ত্রী ইন্দ্রনীল খান, কলকাতা পুরসভার কমিশনার তথা পুর প্রশাসক স্মিতা পাণ্ডে। ঘটনাস্থল পরিদর্শনের পর নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ওই গোডাউনের বিল্ডিং প্ল্যান ত্রুটিপূর্ণ ছিল। পুরসভার তরফ থেকে বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, ১৭ জানুয়ারি ২০২৬ ওই গোডাউনের প্ল্যান অনুমোদন হয়েছিল বলে পুরসভার বিল্ডিং বিভাগ জানিয়েছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। ওই গোডাউন নির্মাণের ত্রুটিযুক্ত প্ল্যান অনুমোদন পেল কী করে প্রশ্ন উঠছে তা নিয়েও এই বিষয়ে কলকাতা পৌরসভা রিপোর্ট তৈরি করবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আগামীকাল বিধানসভায় তারাতলার এই দুর্ঘটনার বিষয়টি বিস্তারিত তুলে ধরা হবে। এদিকে তারাতলার ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকার কলকাতা পুর এলাকা জুড়ে বিশেষ করে বাণিজ্যিক ও নির্মাণাধীন প্রকল্পগুলির ক্ষেত্রে ৩১ জুলাই পর্যন্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। একটি প্রতিবেদন,
2: তারাতলায় নির্মীয়মান গুদাম ধসের কারণ খুঁজতে তৎপর রাজ্য প্রশাসন। একাধিক সংস্থা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গিয়েছে, আজ সকাল থেকেই ৫তলা ওই ভবনের একটি অংশ অস্বাভাবিকভাবে দুলে উঠেছিল। সেই অবস্থার কারণ খতিয়ে দেখতে কয়েকজন শ্রমিক ছাদের নিচে জড়ো হন। অভিযোগ, তার কিছুক্ষণের মধ্যেই বিশাল লোহার বিম ও ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। জানা গিয়েছে, কয়েক হাজার বর্গফুট জুড়ে থাকা ওই জমিটির মালিক কলকাতা বন্দর কর্তৃপক্ষ। একটি বেসরকারি চা সংস্থা লিজ নিয়ে সেখানে বহুতল গুদাম নির্মাণ করছিল। গত প্রায় ১.৫ বছর ধরে চলছিল নির্মাণ কাজ। দুপুরে সে নির্মীয়মান কাঠামোর বড় অংশ ধসে পড়ে। ঘটনাস্থল পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন,
3: এই প্ল্যানে ত্রুটি আছে। হেভি রেন বা মাটি নরম হয়ে যাওয়ার কারণে হয়নি, সেটা হলে অন্যভাবে হতো, বেন্ডিং হয়েছে, নাট থেকে উল্টে চলে গেছে, স্লিপ করেছে। মনিটরিং করছি, এখানে কন্ট্রোল রুম আছে, সিএস হোম সেক্রেটারি নিজেরা দেখছেন, আমরা টাচে থাকবো, আলোর ব্যবস্থা আছে, যতক্ষণ না পর্যন্ত পুরো গার্বেজ সরানো হয় রেস্কিউ অপারেশন চালু।
2: প্রাথমিকভাবে পুরসভার ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, নির্মাণের পরিকল্পনাতেও ত্রুটি ছিল।
3: ইনিশিয়ালি কেএমসির ইঞ্জিনিয়াররা আমাদের জানিয়েছেন যে ত্রুটিযুক্ত প্ল্যান গোটা কলকাতা কর্পোরেশন এলাকাতে। আমরা সরকারে আসার আগে যে প্ল্যান স্যাংশন হয়েছে, সরাসরি নির্দেশ দিয়েছি কেএমসি কে যে আন্ডার কনস্ট্রাকশন যত আছে, বিশেষ করে কমার্শিয়াল বা যেখানে জলাশয় গুজিয়ে হয়েছে, আগের কর্পোরেশনের বা সরকারের যে আমলে অনুমোদিত প্ল্যান, ৩১ জুলাই অবধি কাজ বন্ধ থাকবে এবং অডিট হবে।
2: দুর্ঘটনার সময় গুদামের ভিতর 40-50 জন শ্রমিক কাজ করছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। সেনাবাহিনী, এনডিআরএফ, দমকল, সিভিল ডিফেন্স

0: এবং কলকাতা পুলিশের যৌথ উদ্ধার অভিযান রাত পর্যন্ত চলছে। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের খোঁজে গ্যাস কাটার ও ভারী যন্ত্র ব্যবহার করা হচ্ছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। ওই দিন সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। এবারেও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য ও মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাই গভ ওপেন ফোরাম, নরেন্দ্র মোদী অ্যাপে লিখিত বার্তা পাঠানোর পাশাপাশি টোল ফ্রি নম্বর 1800117800 মারফতও বার্তা পাঠানো যাবে। আসন্ন পর্বের জন্য চলতি মাসের 26 তারিখ পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে।
2: ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকি সহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলির মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছেন। ভারতের সভাপতিত্বে নতুন দিল্লিতে গতকাল ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের নেতৃত্ব দেন অজিত দোভাল। তিনি জানান, বৈঠকে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে জলবায়ু সংক্রান্ত অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদী সংস্থাগুলির প্রযুক্তির প্রয়োগ নিয়ে আলোচনা হয়েছে।
3: We need to be cognizant of the new security threats and challenges. Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threats for us.
2: পাশাপাশি বৈঠকের পর শ্রী ডোভাল বলেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার ফলে সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা দূর হবে এবং সার ও রাসায়নিকের মতো পণ্যের ঘাটতি মোকাবিলায় সহায়তা পাওয়া যাবে।
1: ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব আরবান অ্যাফেয়ার্সের যৌথ উদ্যোগে গঙ্গা অববাহিকা জুড়ে আরবান রিভার ম্যানেজমেন্ট প্ল্যান বা শহুরে নদী ব্যবস্থাপনা পরিকল্পনার পরিধি সম্প্রসারিত করা হয়েছে। জলশক্তি মন্ত্রক জানিয়েছে, নমামি গঙ্গে কর্মসূচির অংশ হিসেবে এই পরিকল্পনাগুলিকে সহায়তা প্রদান করা হচ্ছে। এখনও পর্যন্ত 13টি শহরের জন্য এই পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি প্রথম পর্যায়ে 27টি এবং দ্বিতীয় পর্যায়ে 33টি শহরের জন্য পরিকল্পনা তৈরির কাজ চলছে বলেও মন্ত্রক জানিয়েছে। এর ফলে সামগ্রিকভাবে প্রায় 60টি শহর এই কর্মসূচির আওতাভুক্ত হচ্ছে। মন্ত্রক আরও উল্লেখ করেছে, দূষণ নিয়ন্ত্রণ, বন্যা ব্যবস্থাপনা, জলাভূমি পুনরুদ্ধার, নদীর তীরবর্তী এলাকার উন্নয়ন, নাগরিকদের অংশগ্রহণের মতো পদক্ষেপের মাধ্যমে শহরে পরিকল্পনার সঙ্গে নদী সুস্বাস্থ্য ও পরিবেশগত ব্যবস্থাকে সমন্বিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
2: যোগাযোগ বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর চন্দ্রশেখর প্রেমাসানি আজ অসতর্ক গ্রাহকদের সিম কার্ডের অপব্যবহার রোধে গৃহীত প্রতারণা বিরোধী পদক্ষেপগুলি পর্যালোচনা করেছেন। সামাজিক মাধ্যমে ডক্টর প্রেমাসানি জানান, তিনি সিম মুলিং বা অন্যের নামে সিম নিয়ে তা অপরাধমূলক কাজে ব্যবহারের বিষয়ে ব্যাপক জনসচেতনতা কর্মসূচি চালুর মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং এ সংক্রান্ত বেশ কিছু পরামর্শ দিয়েছেন।
1: মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে পরিবর্তনের ফলে চলতি বছরের শুরুর দিকে বাণিজ্যিক পরিকাঠামো ব্যাহত হওয়ার পর দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির পুনরুদ্ধার ও ব্যবস্থাকে নতুন করে সাজানোর লক্ষ্যে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র নতুন দিল্লিতে উচ্চ পর্যায়ের বাণিজ্য আলোচনা শুরু করেছে। নতুন দিল্লিতে বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং তার বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। গঠনমূলক ও দূরদর্শী দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অ্যাম্বাসেডর গ্রিয়ারের নেতৃত্ব এবং উভয় পক্ষের দলের নিরলস প্রচেষ্টার তিনি প্রশংসা করেছেন।
2: আজ পাসপোর্ট সেবা দিবস। 1967 সালের 24শে জুন পাসপোর্ট আইনের সূচনাকে স্মরণ করে দিনটি পালিত হয়। এই উপলক্ষে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন পাসপোর্ট সেবা কেন্দ্র এবং পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রের উদ্বোধন করেছেন। একই সঙ্গে পাসপোর্ট সেবা কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের অধীনে চিপ সক্রিয় ই পাসপোর্টেরও সূচনা করেন। তিনি বলেন, রেকর্ড সংখ্যক পাসপোর্ট ইস্যু করার ফলে ভ্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ অনেকাংশেই বেড়েছে। একই সঙ্গে নাগরিক ক্ষমতায়নের কথা উল্লেখ করেন তিনি। সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী জয়শঙ্কর 14তম পাসপোর্ট সেবা দিবসে দেশের সব পাসপোর্ট কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন। উপভোক্তাদের কাছে পাসপোর্ট দ্রুত পৌঁছে দিতে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি বলেন, সুরক্ষিত পাসপোর্ট, সুগম সেবা, সশক্ত নাগরিক ভাবনাকে সামনে রেখে সহজে ও স্বচ্ছতার সঙ্গে এই পরিষেবা দিতে সরকার বদ্ধপরিকর। চতুর্দশ পাসপোর্ট সেবা দিবস উপলক্ষে কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং নাগরিকদের প্রতি নিষ্ঠাপূর্ণ সেবা ও অবিচল দায়বদ্ধতার জন্য সমস্ত পাসপোর্ট আধিকারিক প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গির আলোকে বিদেশ মন্ত্রক পরিষেবা প্রদানের ক্ষেত্রে নাগরিকদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে বলেও মন্ত্রী এদিন উল্লেখ করেন। কীর্তিবর্ধন সিং জোর দিয়ে বলেন, এই বিশেষ দিনটি উদযাপনের পাশাপাশি মন্ত্রক এমন পাস

0: পরিষেবা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে, যা স্বচ্ছ, প্রযুক্তি চালিত এবং প্রতিটি ভারতীয় নাগরিকের প্রত্যাশা পূরণে সক্ষম।
1: কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আগামীকাল 3 দিনের সরকারি সফরে ব্রিটেন যাচ্ছেন। বাণিজ্য শিল্পমন্ত্রক জানিয়েছে, আগামী মাসের 15 তারিখে ভারত ও ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক সামগ্রিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তির আওতায় ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন কার্যকর হতে চলেছে। এর ফলে এক দেশের এক কর্মী অন্য দেশে গিয়ে কাজ করলে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা যে কোনো একটি দেশ থেকেই পাবেন। সফরকালে শ্রী গোয়েল সে দেশের বাণিজ্যমন্ত্রী পিটার কাইলের সঙ্গে উচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
0: নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন ডক্টর অশোক কুমার লাহিড়ি জানিয়েছেন যে গত ত্রৈমাসিকে ভারতের মোট বাণিজ্য 5.4% বৃদ্ধি পেয়েছে। নতুন দিল্লিতে ট্রেড ওয়াচ কোয়ার্টারলি প্রতিবেদনের সর্বশেষ সংস্করণ প্রকাশের সময় তিনি এ তথ্য জানান।
1: অরুণাচল প্রদেশের কেই পানিয়ের জেলার ইয়াজালির পেশায় অবস্থিত নিপকো কলোনিতে আজ ভারী বৃষ্টি এবং তার জেরে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী এখনও 4 জন নিখোঁজ, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। নিপকোর প্রকল্প প্রধান জানিয়েছেন যে প্রাকৃতিক দুর্যোগে 17 জন আহত হয়েছেন, এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক, গুরুতর আহতদের চিকিৎসার জন্য জিরোতে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে গত কয়েকদিন ধরে মণিপুরে বিশেষ করে পাহাড়ি জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাতের জেরে তামেংলং জেলার 3টি ভিন্ন স্থানে ভূমিধসের ফলে জাতীয় সড়ক 37-এ যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
0: বস্ত্র মন্ত্রকের উদ্যোগে আয়োজিত 2-দিনব্যাপী টেক্সটাইল সামিট 2026 আজ নতুন দিল্লিতে শেষ হয়েছে। এই সম্মেলনে বিভিন্ন রাজ্য সরকার, শিল্পক্ষেত্র এবং শিক্ষাঙ্গনের প্রতিনিধিরা একত্রিত হয়ে বস্ত্রক্ষেত্রের বিকাশ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সহযোগিতামূলক আলোচনায় অংশ নেন। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং সমাপ্তি ভাষণে বলেন, সক্রিয় ও উদ্যোগী মানসিকতা নিয়ে জেলা ও রাজ্য পর্যায়ের পরিকল্পনাগুলি বাস্তবায়নের এখন সময় এসেছে। এবার খেলার খবর।
1: এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর।

0: আজ রাত থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। এই পর্যায়ে সব দলগুলি নিজেদের গ্রুপের তৃতীয় ম্যাচ খেলবে। আজ ভারতীয় সময় রাত 12:30 গ্রুপ বির ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে সুইজারল্যান্ড কানাডার এবং সিয়াটেল স্টেডিয়ামে বসনিয়া হার্জেগোভিনা কাতারের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে ভারতীয় সময় রাত 3:30 মিয়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল। একই সময়ে মরক্কো আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে হাইতির। এদিকে বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স শিবিরে বড় ধাক্কা। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশের মা প্রয়াত হওয়ায় দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এর ফলে দলের দায়িত্ব থেকে সাময়িকভাবে সরে দাঁড়াতে হচ্ছে তাকে। এক বিবৃতিতে ফরাসি ফুটবল ফেডারেশন জানিয়েছে, দেশের অনুপস্থিতিতে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন দীর্ঘদিনের সহকারী গাই স্টেফান। আগামীকাল ফুটবল বিশ্বকাপের 4টি খেলা। গ্রুপ এর ম্যাচে গোয়াদালুপে স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। মেক্সিকো সিটি স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্র খেলবে মেক্সিকোর বিরুদ্ধে। দুটি খেলায় ভারতীয় সময় সকাল 6:30 শুরু হবে। অন্যদিকে গ্রুপ ইর দুটি খেলা শুরু হবে ভারতীয় সময় আগামীকাল রাত 1:30। এই দুটি খেলায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে কুরাসাও আইভরি কোস্টের বিরুদ্ধে এবং জার্মানি ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে।
1: দাবায় ভারতের এক নম্বর গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসি আসন্ন ই স্পোর্টস বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন। ইতালীয় বংশোদ্ভূত মার্কিন গ্র্যান্ডমাস্টার ফাবিয়ানো কারুয়ানা এবং চীনা গ্র্যান্ডমাস্টার ওয়েসলি সো তাদের নাম প্রত্যাহার করে নেওয়ায় অর্জুনের অন্তর্ভুক্তি। আগেই যোগ্যতা অর্জনের সুবাদে ভারতের আরও দুই গ্র্যান্ডমাস্টার নিহাল সারিন এবং অরবিন্দ চিদাম্বরম ই স্পোর্টস বিশ্বকাপে অর্জুনের পাশাপাশি ভারতের প্রতিনিধিত্ব করবেন।
0: চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আজ মহিলাদের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারতের অনূর্ধ্ব ১৯ দল 11 রানে শ্রীলঙ্কার অনূর্ধ্ব ১৯ দলকে হারিয়ে দিয়েছে। এর ফলে তিন ম্যাচের সিরিজ ভারত 2-0 এগিয়ে গেল। প্রথমে ব্যাট করে ভারত 6 উইকেটে 134 রান তুলে জবাবে শ্রীলঙ্কা 8 উইকেটে 123 রান তুলতে সমর্থ হয়।
1: আইসিসি মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে আজ গ্রুপ বির ম্যাচে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। লন্ডনের ঐতিহ্যবাহী ক্রিকেটের স্টেডিয়াম লর্ডসে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:00। ওল্ড ট্র্যাফোর্ডে আগামীকাল গ্রুপের ম্যাচে ভারত বাংলাদেশের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7:00।
0: ইউএস ওপেন সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টে মহিলাদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন ভারতের তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ জুটি। প্রথম রাউন্ডের ম্যাচে তারা স্পেনের পাওলা লোপেজ ও লুসিয়া রদ্রিগেজ জুটিকে হারিয়ে দেন।
1: এখন দৃষ্টিকোণ।

আজকের দৃষ্টিকোণে শুনবেন রবীন্দ্রসঙ্গীত নিয়ে সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ভাবনা। সাক্ষাৎকারের অংশবিশেষ আমাদের সংগ্রহালয় থেকে গৃহীত।

এখন তো খুব একটা নানাচার হচ্ছে ফিউশন মিউজিক বলে, এই ফিউশনের কিন্তু জন্মদাতা রবীন্দ্রনাথ করেছেন বলে না, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের যে ফরমেট সেটাকে এমন ভাবে, যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, অজানা সুরকে দিয়ে যায়, এটা ঠিক আমাদের টেকনিক্যালি বলতে গেলে 4/4 রিদমে যাচ্ছে, সেইটারই থার্ড লাইনে গিয়ে টোটাল 2/4 এ চলে গিয়ে মনে হচ্ছে 50টা ভায়োলিন একসাথে উঠছে, ভাবনা আমার যায় ভেসে যায় গানে গানে, ভায়োলিন গুলো দাঁড়িয়ে গেল, ফ্লুট নিবাসে, এই ফরমেটটা কিন্তু ইন্ডিয়ান ফরমেটই নয়।

মনে হৃদয়ে সমাজে সঙ্গীতে এমন ভাবে জড়িয়ে দিয়ে গেছেন রবীন্দ্রনাথ যে আমরা ওয়েস্টার্নে যাচ্ছি কি মানে ইন্ডিয়ানে যাচ্ছি কি ফোকে যাচ্ছি সমস্ত ব্যাপারটা কিন্তু একটা সবসময় ওই সিনথেসিস হয়ে আসছে। হ্যাঁ, যে যেটা এখন যেটা ফিউশন বলা হচ্ছে সে ফিউশন হতে হতেই কিন্তু এগিয়ে আসছে। জীবনটা কোথায় হাঁটছে? আমাদের তো এত প্রযুক্তি ডেভেলপমেন্ট হয়েছে, সভ্যতা এত ক্রমবিকাশ হচ্ছে, কিন্তু মানুষ তো ইনসিকিউরই হচ্ছে, এর চিত্রটা সর্বক্ষেত্রে এসে গেছে। যেমন আমি একটা ছোট্ট গানের দিয়ে এক্সাম্পল দিই, আমি গানের লোক দিয়ে এক্সাম্পল দেওয়া উচিত, সেটা হচ্ছে যে ওই যে গানটা শ্যাম কান্তি ময়ী কোন স্বপ্ন মায়া ফিরে বৃষ্টি জলে, তার মধ্যে একটা লাইন রয়েছে মেঘ মুক্ত সহাস্য শশাঙ্ক কলা শিথিল প্রান্তে জলে। এই যে দৃশ্যটা আজকে আমি একটা দেখতে পাচ্ছি না।

আমি কিন্তু যেমন ওল্ড ইজ গোল্ড সবসময় সত্যি কথা নয়, এখানে ওল্ড শব্দটাই আমি ব্যবহার করতে চাই না, পারপিচুয়াল শব্দটা ব্যবহার করতে চাই। যেমন ওগো সুন্দর মনের মূরতিখানি ভেঙে ভেঙে যায় মুছে যায় বারে বারে, এক সময় সুপারহিট ছিল প্রেমের গান, পরবর্তীকালে যখন তুমি যে আমার সুপারহিট হলো, তখন কিন্তু ওই ফেজ অ্যান্ড ওই এক্সপ্রেশন কিন্তু বদলে গেছে। আজকের যদি একটা ম্যাচিওর লাভ, একটা ছেলে অধ্যাপক, তার স্ত্রী অধ্যাপক এবং রিসার্চ করছে, আমাদের এখন একটা শূন্যতা ভরতে পারে একটা সন্তান হলে, এটা নিয়ে একটা মানে আন্তরিক একটা অভিমান একটা সিজন হয়েছে, তখন কিন্তু আমি দেখছি গান আমরা খুঁজে পাচ্ছি না, তখন আমাকে মম দুঃখ বেদনা মম সফল সফল ওল্ড ইয়ং ম্যান।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। উপসাগরীয় এলাকায় সফররত মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও আঞ্চলিক নিরাপত্তা হরমুজ প্রণালী দিয়ে নৌ চলাচল সহ বেশ কিছু বিষয়ে সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন।
1: রাষ্ট্রসংঘের মঞ্চে কাশ্মীর ইস্যু উত্থাপন করায় ভারত পাকিস্তানের কড়া সমালোচনা করে বলেছে ইসলামাবাদ ওই মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে।
0: ভারত ও রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 2030 সালের মধ্যে 100 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
1: কলকাতার তারাতলায় নির্মীয়মান একটি গোডাউনের শেড ভেঙে পড়লে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে, আহত 18 জন। যুদ্ধকালীন তৎপরতায় চলেছে উদ্ধার কাজ।
0: ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকি প্রতিরোধে সদস্য দেশগুলির সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছে।
1: ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত অরুণাচল প্রদেশের নিপকো কলোনি।
0: ফিফা বিশ্বকাপ ফুটবলের গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা শুরু হচ্ছে আজ রাতে। সুইজারল্যান্ড, কানাডার এবং বসনিয়া হার্জেগোভিনা কাতারের মোকাবিলা করবে।
1: দাবায় ভারতের 1 নম্বর গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসি আসন্ন ই স্পোর্টস বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন।
0: বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন সিনেমা জগৎ।
1: আকাশবাণী মৈত্রী শুরু করছি অনুষ্ঠান সিনেমা জগৎ। সিনেমা জগতে গত পর্বে আমরা কথা বলেছিলাম অরিন্দম সাহা সর্দারের সঙ্গে চলচ্চিত্রের সংরক্ষণ এই বিষয়ে। আজ সেই বিষয়ে আরও বিশদে কথা হবে অরিন্দমের সঙ্গে। এই যে চলচ্চিত্রের সংরক্ষণ আমরা বলছি, সেটার মধ্যে কি কি বিষয় থাকে, মানে কি কি জিনিস সংরক্ষণ করা উচিত বা আপনি আপনার কার্যক্ষেত্রে পেয়েছেন সংরক্ষণ করার জন্য?
2: আমরা যেটা করি সেটা হচ্ছে চলচ্চিত্রের চিত্রনাট্য, মানে যা কিছু কাগজে পত্রে রয়েছে, যেমন চিত্রনাট্য, ছবি, পোস্টার, পুস্তিকা, বুকলেট যেটা বলে, বিজ্ঞাপন, চলচ্চিত্র বিষয়ক পত্র পত্রিকা, বই, চলচ্চিত্র ফেস্টিভ্যাল বুকলেট যেগুলো, এছাড়া হচ্ছে চলচ্চিত্রের সঙ্গে জড়িয়ে আছে যেসব মানুষ তাদের সঙ্গে কথা বলা, এই ওরাল হিস্ট্রিটা আমাদের কাজ এইটুকুই।
1: আচ্ছা, এবং সেইটা কি বাংলা চলচ্চিত্রই পুরোটা?
2: আমরা বাংলা চলচ্চিত্র নিয়েই কাজ করছি, বাংলা ভাষায় যে চলচ্চিত্র এবং বাঙালি চলচ্চিত্র। কোন একজন বাঙালি যদি সে হিন্দিতে একটি ছবি করে থাকে, মারাঠিতে করে থাকে, তামিল কোন একটা ছবির সঙ্গে যুক্ত থাকে, তাহলে সেটাকেও চেষ্টা করা হয়। আরেকটা হচ্ছে চলচ্চিত্রে ব্যবহৃত সঙ্গীত, তার ইতিহাস, এবং সেটা আমরা সংরক্ষণ করি রেকর্ড থেকে, পরবর্তীকালে ক্যাসেট থেকে, এবং বিভিন্ন পত্রপত্রিকায় সঙ্গীতের তথ্য যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো।
1: বেশ, সবচেয়ে পুরনো কোন সময়ের প্রামাণ্য নথি আপনারা পেয়েছেন, এরকম কোন রেকর্ডিং হোক বা কাগজপত্রে হোক?
2: ভারতলক্ষ্মী স্টুডিওর যে সংগ্রহ, মানে ওদের স্ক্রিপ্ট, পোস্টার, বুকলেট, এগুলো আমাদের কাছে আছে। এছাড়া 30-এর দশক থেকে দেখলে, যেমন দীপালী বলে একটি পত্রিকা, এর বহু সংখ্যা আছে 30-40-এর দশকের। এছাড়া রূপমঞ্চ পত্রিকা রয়েছে আমাদের কাছে, বহু সংখ্যা রয়েছে। আর ওই সময়কার বুকলেট যেগুলো চলচ্চিত্র পুস্তিকা, তার একটা সংগ্রহ আমাদের কাছে প্রায় 1500-এর মতো সংগ্রহ আমরা করতে পেরেছি। এই যা যা বলছি এগুলো ডিজিটাল ক্যাটালগ আমরা তৈরি করতে পেরেছি। 40-এর, 50-এর দশক, 60-এর দশক, 70-এর দশকের বহু চলচ্চিত্রের চিত্রনাট্য, ছবি, পোস্টার, বুকলেটস, এগুলোর সংগ্রহ আমাদের কাছে আছে, এবং এগুলো নিয়ে মাঝে মধ্যেই আমরা প্রদর্শনীর ব্যবস্থা করি। শুধু সংগ্রহ করা, সংরক্ষণ করা নয়, সেটার প্রচার করা মানুষের মধ্যে, এই একটা কাজ কিন্তু সংরক্ষণের সঙ্গে খুব জরুরি, যে সাধারণ মানুষের কাছে সেটাকে পৌঁছে দেওয়া।
1: আর সচেতনতা বাড়ানোর জন্য কি মনে হয় যে সেটা কি অনেকটা ছোট বয়স থেকে শুরু করা উচিত?
2: হ্যাঁ, একেবারেই, মানে স্কুল কলেজ লেভেলে, ইউনিভার্সিটি লেভেলে

0: আরো পাঁচটা বিষয়ের সঙ্গে যদি এই সংরক্ষণ বিষয়টাকে কোনোভাবে যুক্ত করে দেওয়া যায়, সেটা যে তাকে ফিল্ম সংগ্রহ করতে হবে তা নয়। তার বাড়িতে তার ঠাকুরদার ব্যবহার করা একটা ফাউন্টেন পেন আছে, সেটা তার পরিবারের স্মৃতি বহন করছে, তো সেইটা সে সংরক্ষণ করতে পারে। একটু ভালো করে রাখা, একটু যত্ন করে রাখা, একটু লোকজন এলে তাদেরকে দেখানো, তার মধ্যেও সেটা সঞ্চারিত হবে, এইটা ভীষণ দরকার পরিবার থেকে এবং স্কুল কলেজ থেকে।
1: সংরক্ষণের যদি একটু মানে বৈজ্ঞানিক উপায় নিয়ে একটু কথা বলি, এখন তো ডিজিটাল যুগ, কি কি পদ্ধতি আপনারা অবলম্বন করেন?
0: এক তো যাদের কাছে অরিজিনাল জিনিসটা আছে, ধরুন আমাদের কাছে যেরকম বললাম উত্তর ফাল্গুনির শুটিং স্ক্রিপ্টটা রয়েছে, তো সেটাকে বিজ্ঞানসম্মতভাবে যা যা করার সার প্রিজার্ভেশন কনজারভেশনে সেগুলো আপনাকে শিখে পরেই করতে হবে। চেষ্টা করতে হবে এমন জায়গায় তাকে রাখার, মানে প্রিজার্ভেশনের দিকে, আমাদের এই ওয়েদারে প্রচুর ময়েশ্চার আছে, সেইটাকে কতভাবে কিভাবে প্রোটেক্ট করা যায়। সবসময় যে ওরকম খুব দামি যন্ত্রপাতি কিনে করা যায় তা নয়, কিছু ঘরোয়া পদ্ধতি আছে যেগুলো জেনে নিলে সেটাকে করা যাবে,
1: পোকামাকড় না
0: হয়। এছাড়া সেগুলোকে যেভাবে র্যাপিং করে রাখা টাকার ব্যাপার, সেগুলো একটু চেষ্টা করতে হবে। তাতে একটু খরচা সাপেক্ষ বিষয়, অ্যাসিড ফ্রি কাগজপত্র ব্যবহার করা, এই জিনিসগুলো করা প্রয়োজন এবং সেটা একটু শিখে পড়ে নিলে, এবং অনলাইনে এখন অনেক কিছু পাওয়া যাচ্ছে,
1: আচ্ছা
0: সেগুলো করা যায়, এবং ছোট ছোট অনেক কোর্স আছে অনলাইনে যেগুলো করে নেওয়া যেতে পারে।
1: মানে সেটা হলে কেউ যদি কিছুটা ব্যক্তিগত উদ্যোগে তার কোনো কিছু সংরক্ষণ করতে চান,
0: একদম একদম, যে বড় কোনো এজেন্সি দিয়ে সে একটা বিশাল বাজেট দিয়ে দিল, এরকম ব্যাপার নয়। এবং অনেক ঘরোয়া পদ্ধতি আছে, সেগুলো যদি একটু খোঁজ খবর করে জেনে নেওয়া যায় তাহলে সেটা সম্ভব। আর দ্বিতীয় হচ্ছে এই ডিজিটাল যুগে এই যা কিছু সেটাকে তার ডিজিটালাইজেশনের কাজ করা, কিন্তু ডিজিটালের একটা সমস্যা হচ্ছে কোনো কারণে হার্ড ডিস্কটা যদি ক্র্যাশ করে তাহলে তো সেটাই হয়ে যাবে, তো সেটাকে অনেক অনেক কপি করে রাখা সেটাও খরচ সাপেক্ষ, কিন্তু তাও অনেকটা সহজ হয়েছে। আর আমাদের মতো যারা যাদের কাছে পয়সা করি কম, এই যেসব সোশ্যাল মিডিয়ার সুযোগগুলো এসছে, সেখানে ইউটিউব আছে, ফেসবুক আছে ইত্যাদি প্রভৃতি, তার মাধ্যমে জিনিসগুলোকে ছড়িয়ে দেওয়া সেটাও কিন্তু থেকে যাবে।
1: সেই শেষ লক্ষ্যটা হচ্ছে মানুষের কাছে পৌঁছানো।
0: সবচেয়ে প্রধান কাজটা হচ্ছে যে আমি সংগ্রহ করছি, সংরক্ষণ করছি, আমি থাকবো না, তারপর এটার কি হবে? যদি আমি সেটা ছড়িয়ে দিয়ে যাই তাহলে সেটা আর আমার রইল না, সেটা সকলের হলো। এই যে সংরক্ষণের যা কিছু প্রয়োজন সেটা তো আমার হতে পারে না, মানে এই দর্শনটাতে বিশ্বাস রাখতে হবে, সেটা আমার না। আমি আমার পৈতৃক সূত্রে যদি রবীন্দ্রনাথের একটা চিঠি পেয়েও থাকি সেটা শুধু আমার নয়,
1: একটা সময়ের এবং ইতিহাসের অংশ,
0: ইতিহাস এবং এটাই সমাজের, এই দেশের, এই পৃথিবীর, সেইটাকে সেইভাবে প্রজেক্ট করতে হবে।
1: আচ্ছা, এবার সংরক্ষণ থেকে একটু তথ্যচিত্র নির্মাণে যাই। আপনি মানে তথ্যচিত্র নির্মাণটাও করেছেন বেশ কিছু, তো সেইটার অভিজ্ঞতা কেমন বা কাদের উপর আপনি তথ্যচিত্র নির্মাণ করেছেন, কি কি?
0: আমার অভিজ্ঞতা সবকিছু ওই একইভাবে যে সংরক্ষণ থেকেই আসে, মানে কোনো একজন মানুষ, যেমন সুব্রত মিত্র, বংশীচন্দ্র গুপ্ত, আমরা যত বেশি সত্যজিৎ রায়কে নিয়ে আলোচনা করি, আমরা কি তার অর্ধেকও বংশীকে নিয়ে আলোচনা করি, সুব্রতকে নিয়ে আলোচনা করি, দুলাল দত্ত বা সৌমেন্দু রায়কে নিয়ে করি? তা আমার স্যারের এটাই ছিল যে সিনেমা, আমি সিনেমা দিয়েই বলছি, এইটা সকলে মিলে সৃষ্ট একটা শিল্প মাধ্যম, তার মধ্যে অনেকের অংশগ্রহণ আছে, তো সেই সকলকে দেখাতে হবে, সবাইকে তুলে ধরতে হবে। আপনি দেখবেন একজন সিনেমাটোগ্রাফার, একজন আর্ট ডিরেক্টর, একজন ডিরেক্টর, একজন সাউন্ড রেকর্ডিস্ট, একজন মিউজিক ডিরেক্টর, এই সকলের মিলিত যদি বোঝাপড়াটা সুন্দর হয়, সেই সুন্দরের প্রকাশটা তার সৃষ্টিতে হয়। কোনো কারণে বোঝাপড়া একটা সমস্যা হলো এবং দুই একজন বেরিয়ে গেল, সেই শূন্যস্থানটা অন্য কেউ পূরণ করলো, বোঝাপড়াটা আগের মতো হলো না। একই পরিচালকের পরবর্তীকালের ছবির মধ্যে কিন্তু সেইটা আপনি মনোযোগ দিয়ে দেখলে, মানে বায়াসড না হয়ে যদি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ওই আন্ডারস্ট্যান্ডিং এর একটা অভাব আছে। তো তার মানে সিনেমা শিল্পটাই সকলের মিলিত একটা প্রচেষ্টা। এখানেও আমাদের একটা প্র্যাকটিসে গণ্ডগোল আছে, আমরা ভেবে নিচ্ছি ওটা ডিরেক্টরই সব করে।

0: হ্যাঁ, মানে লাইমলাইটে তিনি আসেন, এই যে একটা ইতিহাসে শরিক হওয়া, সেই মানুষদের কথা শুনে, সেই তখনকার ডকুমেন্টেশন, সেইগুলো ছবি, অডিও, ভিজুয়াল, এর মধ্যে থেকে মানে কোনো জিনিস সবই খুব কাছের ভাই, কিন্তু তবু আলাদা করে একটু কোনো অভিজ্ঞতা বা একটু কোনো কিছু কি বলা যায় যে এইটাতে মানে ভীষণ আনন্দ হয়েছে যে এইটা রাখা গেছে?
1: একবার কলেজ স্ট্রিটে গেছি ফুটপাতে বই সংগ্রহের জন্য। একটা সময় তো অত পরিচয় ছিল না বলে লোকে কমে বই দিয়ে দিত, কিন্তু তারপরে তো মুখটা চেনা হয়ে গেছে, তো যার ফলে ভেতরের যে উত্তেজনাটা ওটাকে কিছুটা কমিয়ে রাখতে হয়। তো এরকম দাঁড়িয়ে আছি, হঠাৎ একটা গাড়ি এসে থামলো, তার থেকে দুটো বস্তা নামানো হলো। যে বই বিক্রেতা তিনি আমায় বললেন যে নতুন কিছু বইপত্র এসেছে, আপনি দেখতে পারেন। তো বস্তা খুলে দিলেন, অনেক বই পত্র পত্রিকার মধ্যে দুটো ফাইল। তো আমি ফাইলটা দেখছি, বলছে ওটাই কি আর পাবেন, কাগজপত্র দেখুন। ফাইলে বহু কাগজ এবং সবই প্রায় নজরুল সম্পর্কিত।
0: আচ্ছা,
1: তার মধ্যে একটা খাতা জরাজীর্ণ অবস্থায়, পোকায় কাটা। খাতাটা উল্টোতেই আমি দেখতে পেলাম নজরুলের নাম সই করা আর জগৎ ঘটকের সই করা, স্বরলিপির খাতা। আমি উল্টে পাল্টে দেখলাম ভর্তি স্বরলিপি। আমি ভদ্রলোককে বললাম যে এই খাতাটার কি মূল্য হতে পারে? এই কিসের খাতা? মানে একটা গানের খাতা। তো আমার তো ভয় করছে যে সে যেন প্রথম পাতাটা না উল্টে দেয়। তো সে মাঝখান থেকে উল্টালেন, দু একটা পাতা উল্টে দেখে বললেন ৩০০টা টাকা দিন। আমি আর কোনো কথা না বলে ৩০০ টাকা বার করে ওনার হাতে দিলাম, দিয়ে ওটা নিয়ে সোজা চলে গেলাম জগৎ ঘটকের মেয়ের কাছে। তাকে গিয়ে দেখালাম, তখন আমি নজরুল নিয়ে কাজ করছি, এটা ২০১৫র কথা। তো উনি বললেন যে বাবা, এ তো সেই বাবার হারিয়ে যাওয়া, নজরুলের হারিয়ে যাওয়া খাতা, এর জন্যে কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল।
0: আচ্ছা,
1: তো ওনার বাবা একটা জায়গায় লিখেও ছিলেন এটা নিয়ে। তো বললেন যে এটা পাওয়া গেছে, আজ বাবা বেঁচে থাকলে কি খুশি না হতেন। আমি বললাম তাহলে এটা কি হবে খাতাটার দিদি? বলছে কি হবে মানে, এটা তুমি পেয়েছ, এটা তোমার। তাই আমি বললাম এটা তো লোকে বিশ্বাস করবে না। তো বলছে কি করলে বিশ্বাস করবে বলো, আমি আপনি আমাকে লিখে দিন যা হয়েছে ঘটনাটা। তো উনি লিখে দিলেন, এটা আমার জীবনে একটা পরম প্রাপ্তি। ওই হারিয়ে যাওয়া খাতা, এটা নিয়ে আমি একটা লেখাও লিখেছিলাম একটি পুজো সংখ্যায়, এইটা একটা বিশেষ অভিজ্ঞতা।
0: এইগুলোই বোধহয় আর্কাইভিং এর আনন্দ, যে অনেক কিছু পুরনো আপাত দৃষ্টিতে জঞ্জাল এবং সেইগুলো ঘেঁটে যে অমূল্য অনেক কিছু পাওয়া যায়, তা ভবিষ্যতের যারা শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা করবেন, চলচ্চিত্রের চর্চা করবেন, তাদেরকেও একটা দিশা দেখাবে এইটাই। আর আগামী দিনে কি ধরনের কাজ আরো করার ইচ্ছে এবং স্বপ্ন?
1: আগামী দিনে কাজ বলতে আমাদের এখন যে বিষয়গুলো সেগুলো নিয়েই কাজ করব, বাংলা শিল্প সংস্কৃতি, সিনেমা, নাটক, যাত্রা, থিয়েটার, এই আর গান অবশ্যই। যেটা বলার, আরো একজন মানুষের নাম আমাকে করতে হবে, তিনি হচ্ছেন কুণাল সেন,
0: মৃণাল সেনের পুত্র।
1: হ্যাঁ, আমার মনে আছে তখন আমার ঘর ছিল না আর্কাইভের নিজস্ব কোনো ঘর। ২০১৮ সাল মৃণাল সেন চলে গেলেন, কুণালদা এখানে রয়েছেন। আমি ওনাকে বললাম যে মৃণাল সেনের সংগ্রহের কিছু জিনিস আমাকে দেবেন? উনি বললেন তুমি রাখবে কোথায়? আমি ওনাকে একটি মিথ্যে কথা বলেছিলাম যে আমার একটা ফ্ল্যাট আছে ফাঁকা পড়ে। তো উনি আমাকে ডেকে বইপত্র ইত্যাদি প্রভৃতি প্রায় মানে গবেষণা ভিত্তিক যা কিছু সব দিয়ে দিয়েছিলেন। সেটা কিছুদিন একটা ভাড়া করা জায়গায় রেখেছিলাম, পরে একটি ফ্ল্যাট আমার হয়। তো এই মানুষটা সেদিন কোনো কিছু না ভেবে মৃণাল সেনের সংগ্রহ, আপনি ভাবুন, পৃথিবীর যে কোনো বড় আর্কাইভ নিয়ে নেবে, উনি আমার উপর ভরসা রাখলেন। তারপর আমরা মৃণাল সেনকে নিয়ে আর্কাইভ করলাম। তো এই আপনি যেটা বললেন যে এর পরের কি ভাবনা, এই যে মানুষ আমাদের প্রতি বিশ্বাস রাখছেন, এইটা আমাকে বাকি জীবনটা সেই বিশ্বাসটা রাখতে হবে এবং এই কাজগুলো করে যেতে হবে। আর বলবো যে আমার মা, উনি আমাকে এই ব্যাপারটায় বরাবর প্রশ্রয় দিয়েছেন। আমি জানি না প্রত্যেকের মা বাবারাই তার সন্তানকে এই প্রশ্রয়টা দেন, কিন্তু মানে আমি ওনার কথা রাখতে পারিনি, মানে উনি যা চেয়েছিলেন আমি হব। ওনার খুব ইচ্ছে ছিল যে আমি প্রাতিষ্ঠানিক মানে ডাক্তার ইঞ্জিনিয়ার হব, সেটা না হলো। এই যে এত মানুষ, রবীন্দ্রনাথ, নজরুল, মৃণাল সেন, সৌমেন্দু রায়, তপন সিংহ, তরুণ মজুমদার, সত্যজিৎ রায়, এদের কটা মানুষ

0: একসাথে নিয়ে প্রতিদিন এক ঘরে থাকতে পারে বলুন, এইটা আমি পেরেছি।
1: অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা রইল আপনাদের কাজের জন্য। চলচ্চিত্রের শুধু নয়, যে কোনো শিল্প সাহিত্য সংস্কৃতির সংরক্ষণ, বাংলার এবং বাঙালির যে সংস্কৃতি তার সংরক্ষণে একটা বড় কাজ হয়ে থাকবে। সিনেমা জগৎ আজ এই পর্যন্তই। আমরা শুনলাম চলচ্চিত্র সংরক্ষক, তথ্যচিত্র নির্মাতা অরিন্দম সাহা সর্দারের সাক্ষাৎকার। সঙ্গে ছিলাম দেবর্ষী ঘোষ। আজ শুনলেন দ্বিতীয় তথা শেষ পর্ব। শব্দগ্রহণ ও সম্পাদনা পিউ দাস, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।
2: শুনলেন সিনেমা জগৎ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। কলকাতার তারাতলার ব্রেস ব্রিজের কাছে নির্মীয়মান একটি গুদামের শেড ভেঙে পড়ায় ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5, আহত আরও 18 জন হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে নির্মাণ নকশায় ত্রুটির ইঙ্গিত মিলেছে। ঘটনায় গ্রেপ্তার 3, কলকাতা পুলিশ এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল আজ মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিস এন গ্রিয়ার ও তাঁর দলের সঙ্গে একাধিক বৈঠকে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেন। বিদেশমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা বিভাগের নির্দেশক উইসুন লাকের সঙ্গে আন্তর্জাতিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডর চালুর কথা ঘোষণা করেছে। অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অন্তত 4 জন নিখোঁজ ও 17 জন আহত হয়েছেন। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে শুরু হচ্ছে গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। আসছি বিস্তারিত খবরে। কলকাতার তারাতলার ব্রেস ব্রিজের কাছে নির্মীয়মান একটি গুডামের শেড ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5। দুর্ঘটনাস্থল থেকে মোট 23 জনকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে, 18 জন চিকিৎসাধীন। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। আহতদের 8 জনের নাম জানা গেছে। মৃতদের মধ্যে আছেন বছর 40-এর রোহিত চৌধুরী, বছর 30-এর কৃষ্ণ চৌধুরী ও 17 বছরের রাহুল চৌধুরী। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি। ধ্বংসস্তূপের মধ্যে আরও কয়েকজন আটকে থাকতে পারে বলে মনে করা হচ্ছে, ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে যান, পরে তিনি আহতদের দেখতে SSKM-এও যান। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেনাবাহিনী, NDRF, অসামরিক প্রতিরক্ষা, দমকল ও কলকাতা পুলিশ সমন্বয় করে উদ্ধার কাজ চালাচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে কলকাতা পুলিশের ইঞ্জিনিয়ারদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নির্মাণ নকশায় ত্রুটি থাকার ইঙ্গিত মিলেছে, তবে দায়ী কারা, কী ধরনের গাফিলতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
1: ইনিশিয়ালি KMC-র ইঞ্জিনিয়াররা আমাদের জানিয়েছেন যে ত্রুটিযুক্ত প্ল্যান গোটা কলকাতা কর্পোরেশন এলাকাতে নির্মীয়মান। আমরা সরকারে আসার আগে যে প্ল্যান স্যাংশন হয়েছে, সরাসরি নির্দেশ দিয়েছি KMC-কে যে আন্ডার কনস্ট্রাকশন যত আছে, বিশেষ করে কমার্শিয়াল বা যেখানে জলাশয় বুঝিয়ে হয়েছে, আগের কর্পোরেশনের বা সরকারের যে আমলে অনুমোদিত প্ল্যান, 31 জুলাই অবধি কাজ বন্ধ থাকবে এবং অডিট হবে।
0: এদিকে পূর্ত দপ্তর, অসামরিক প্রতিরক্ষা, দমকল, কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভার প্রতিনিধিদের নিয়ে টিম গড়ে সাইট প্ল্যান, বিল্ডিং প্ল্যান এবং নির্মাণস্থল পরিদর্শন করে রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যসচিবের নজরদারিতে এই প্রক্রিয়া চলবে। কলকাতা মেট্রো ও কলকাতা পোর্ট এলাকার লিজে থাকা জমির নির্মাণও এই পর্যালোচনার আওতায় আনা হবে, তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কাজে ছাড় দেওয়া হচ্ছে। এদিকে ধ্বংসস্তূপ থেকে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। রাতে উদ্ধার কাজ চালানোর জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খাঁ এবং ডক্টর শারদ দত্ত মুখার্জী পুরো

প্রশাসক স্মিতা পাণ্ডে ঘটনাস্থল পরিদর্শন করেন। নবান্নে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম, ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও বিপর্যয় বাহিনী, দমকল, সেনার সদস্যরাও রয়েছে। ডগ স্কোয়াড ও হোমিসাইড জেসিবি দিয়ে ঘটনাস্থল থেকে লোহার বিম কাটা হচ্ছে। অন্যদিকে তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম সৈয়দ মোহাম্মদ গুলজার, সুভাষ চৌধুরী এবং মোহাম্মদ আতাউল। জানা গেছে, নির্মীয়মাণ এই গুদামের প্রজেক্ট সুপারভাইজার পদে ছিলেন সৈয়দ মোহাম্মদ গুলজার। অন্যদিকে নির্মাণের কাজে প্রয়োজনীয় শ্রমিক সরবরাহের দায়িত্ব সামলাতেন সুভাষ চৌধুরী এবং মোহাম্মদ আতাউল। সূত্রের খবর, কলকাতা পুলিশের নজর এখন বেহরা ব্রাদার্সের দিকে। দুর্ঘটনার পর থেকে তাদের কারোর সন্ধান না মিললেও জোর কদমে তাদের খোঁজে কলকাতার গোয়েন্দা পুলিশ। এর পাশাপাশি নজর রয়েছে এ আর ট্রেডার্স নামে একটি সংস্থার উপরেও। বেহরা ব্রাদার্স নির্মাণ কাজ করানোর জন্য এ আর ট্রেডার্সকে বরাদ দেয়, সেই চুক্তিতে কী ছিল সেটাও খতিয়ে দেখছে পুলিশ। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ সকালে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিস ইনগ্রিয়ার ও তার প্রতিনিধি দলের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, বৈঠকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা কতদূর এগিয়েছে তা পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। তিনি বাণিজ্যদূত গ্রিয়ারের নেতৃত্বের প্রশংসা করেন এবং গঠনমূলক ও ভবিষ্যৎমুখী আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে উভয় পক্ষের ধারাবাহিক প্রচেষ্টার প্রশংসা করেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল আজ নতুন দিল্লিতে রপ্তানি উন্নয়ন পরিষদ ও শিল্প সংস্থাগুলির সঙ্গে এক বৈঠক করেন। পরে সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল বলেন, ভারতের রপ্তানি পরিকাঠামো আরও এগিয়ে নিয়ে যাওয়ার পন্থা পদ্ধতি খতিয়ে দেখা ও বিশ্ববাজারের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ভারতের কী কী পদক্ষেপ নেওয়া দরকার তা খতিয়ে দেখা হয় এই বৈঠকে। ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থা এমএসএমইকে আরও সহায়তা করা, মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে সুযোগ আরও সম্প্রসারিত করা, রপ্তানি ও সুযোগ বৃদ্ধি এবং ব্র্যান্ড ইন্ডিয়াকে আরও শক্তিশালী করে তোলার জন্য বিশ্বব্যাপী শৃঙ্খলে ভারতের ভূমিকা আরও সম্প্রসারিত করার মতো বিষয়ে আলোক আলোচনা হয় আজকের বৈঠকে। বিদেশমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা বিভাগের নির্দেশক উইং সুং লাকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে বিদেশমন্ত্রী জানান, আন্তর্জাতিক পরিস্থিতি এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। রাষ্ট্রসংঘের বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করায় পাকিস্তানের কড়া সমালোচনা করেছে ভারত। নতুন দিল্লির অভিযোগ, ইসলামাবাদ ওই আন্তর্জাতিক মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে, তারা সহসভাপতির দায়িত্ব থেকে নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ আজ একথা বলেন। তিনি পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদের বক্তব্যের জবাব দিচ্ছিলেন। ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডর চালুর ঘোষণা করেছে। এর ফলে বাণিজ্যিক জাহাজ চলাচল ফের স্বাভাবিক করার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। উপসাগরীয় অঞ্চলে বর্তমান সামুদ্রিক সংকট কিছুটা প্রশমিত হওয়ার আশা দেখা দিয়েছে। ওমান সরকার জানিয়েছে, এই উদ্যোগটি ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা IMO-র সহযোগিতায় নেওয়া হয়েছে। আঞ্চলিক সংঘাতের কারণে কয়েক মাস ধরে জাহাজ চলাচল নিরাপদভাবে পুনরায় চালু করাই এর মূল লক্ষ্য। IMO-র তথ্য অনুযায়ী বর্তমানে ওই অঞ্চলে 11,000-এরও বেশি নাবিক আটকে রয়েছেন। ধাপে ধাপে তাদের নিরাপদে যাতায়াত ও সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। এদিকে ওমান ও ইরান হরমুজ প্রণালীতে দীর্ঘমেয়াদী নৌ পরিচালনা ও সামুদ্রিক পরিষেবা ব্যবস্থাপনা নিয়ে আলোচনার জন্য একটি যৌথ কর্মগোষ্ঠী গঠনে সম্মত হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড নিপকো প্রকল্প প্রধান জানিয়েছেন, কেই পানিয়ার জেলার পোসা ইয়াজালি এলাকায় নিপকো কলোনিতে 4 জন নিখোঁজ, 17 জন আহত, এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহতদের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে জিরোতে নিয়ে যাওয়া হয়েছে। কেই পানিয়ার জেলার ডেপুটি কমিশনার শ্বেতা নাগরকোটি মেহতা জানিয়েছেন, ভূমিধসের কারণে দুর্গত এলাকা ইয়াজালি ও হোজপুটিন উভয় দিক থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাপুমপাড়ে জেলায় প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যার কারণে সাগালি জেলা প্রশাসনের জারি করা ভ্রমণ নির্দেশকে জানা গেছে, 13 নম্বর জাতীয় সড়কের সাগালি থেকে হোজ জংশন পর্যন্ত এবং 713A জাতীয় সড়কের পুটিন থেকে ডাকটে হোজ ব্রিজ পর্যন্ত একাধিক স্থানে ভূমিধস ও বন্যার কারণে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। প্রশাসন পূর্ব কামেং, পাক্কে কেসাং, পশ্চিম কামেং ও তাওয়াং জেলার যাত্রীদের দুর্গত অংশ দিয়ে যাতায়াত না করার আহ্বান জানিয়েছে। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সমাজমাধ্যমের এক পোস্টে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। সমাজমাধ্যমের এক পোস্টে জনগণের নিরাপত্তা সরকারের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে তিনি জানান। মণিপুরের তামেংলং জেলার 3টি পৃথক স্থানে ভয়াবহ ভূমিধসের কারণে 37 নম্বর জাতীয় সড়ক ইম্ফল জিরিবাম রোড যান চলাচলের জন্য সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

কয়েকদিন ধরে বিশেষ করে পাহাড়ি জেলাগুলিতে প্রবল ধর্ষণ অব্যাহত থাকায় তামেংলং জেলার কৈমাই থানার অন্তর্গত সিবলং ও কৈমাই গ্রামের মাঝামাঝি সিআরপিএফ ক্যাম্প সংলগ্ন শান্তি খুনো এলাকায় একটি বড় ভূমিধস হয়েছে। রিপোর্ট অনুযায়ী বিকল্প রাস্তা তৈরি করতে প্রায় তিন দিন সময় লাগতে পারে। আজ রাত থেকে এখন শুনবেন বিশ্বকাপ ফুটবলের খবর।

0: আজ রাত থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। এই পর্যায়ে সব দলগুলি নিজেদের গ্রুপের তৃতীয় ম্যাচগুলি খেলবে। আজ ভারতীয় সময় রাত 12:30 গ্রুপ বির ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে সুইজারল্যান্ড কানাডার ও সিয়াটল স্টেডিয়ামে বসনিয়া হার্জেগোভিনিয়া কাতারের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে ভারতীয় সময় রাত 3:30 মিয়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল। একই সময়ে আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে মরক্কো এবং হাইতি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কলকাতার তারাতলার ব্রেস ব্রিজের কাছে নির্মীয়মান একটি গুদামের শেড ভেঙে পড়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5, আহত আরও 18 জন হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে নির্মাণ নকশায় ত্রুটির ইঙ্গিত মিলেছে ঘটনায় গ্রেপ্তার 3। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল আজ মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ও তার দলের সঙ্গে একাধিক বৈঠকে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছেন। ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর কথা ঘোষণা করেছে। খবর শেষ হলেও পরবর্তী খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব আগামীকাল অর্থাৎ 25 জুন 2026 বৃহস্পতিবার আকাশবাণী মৈত্রীর সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় সকাল 5:56। 6:05 সুচিন্তন, শুনবেন ভগিনী নিবেদিতার রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীত, সেতার পরিবেশন করবেন পণ্ডিত দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, রাগ কোমল ঋষভ আশাবরী এবং ললিত। 6:30 এই মহাজীবন, সুকুমার সেনের জীবন কথা। 6:35 বাংলাদেশ প্রেস রিভিউ। 6:40 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন তৃষা পাড়ুই। 6:55 কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানে মাছের বর্জ্যের পুনর্ব্যবহার সম্পর্কে বলবেন ডক্টর দেবাশিস দে। 7:05 লোকগীতি। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়, স্থান গোয়ালিয়র, পাঁচমারি, মধ্যপ্রদেশ। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 8:30 ঘুরে দাঁড়ানোর গল্প, এই অনুষ্ঠানে কাল পারুল হালদারের সাক্ষাৎকার শুনবেন। সাক্ষাৎকার গ্রহণে অসীম গায়েন, সম্পাদনা পিউ দাস, প্রযোজনা দেবর্ষী ঘোষ। কাল শুনবেন সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব। 8:45 যুব মনে গানে গানে, সম্পাদনা সুরজিৎ কর্মকার। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে পণ্ডিত অর্ণব চট্টোপাধ্যায় মিয়াকি টোরি রাগে খেয়াল পরিবেশন করবেন। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন পিনাকি চক্রবর্তী এবং হারমোনিয়ামে থাকবেন হিরণময় মিত্র। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় জয়দেব সাহা। 10:30 রামধনু অনুষ্ঠানে প্রথমে ভজন শুনবেন উৎস ঘোষের কণ্ঠে, তারপর নজরুলগীতি পরিবেশনায় পল্টু বিশ্বাস। ভারতীয় সময় সকাল 11:00 মহানায়কের গল্প, উপস্থাপনায় জয়দেব সাহা। 11:15 দ্বিজেন্দ্রগীতি, পরিবেশনায় অসীম কুমার ঘোষ। 11:30 রম্যগীতি। দুপুর 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় সুইটি প্রামাণিক। 12:30 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। দুপুর 1:00 বেতার নাটক শেষ বিকেলের আলো, রচনা শাশ্বতী নন্দী, প্রযোজনা পরিমল হেমব্রম। 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান এবং ভারতীয় সময়ে দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় দুপুর 3:30। ভারতীয় সময় 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসরে কাল থাকবে সুরের ভুবনে অতিথি সঙ্গীত শিল্পী অভিনেত্রী অনাদি বসু।

একটি বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান শুনবেন। রেকর্ড করেছেন শম্পা পাল। 6:50 আপনার স্বাস্থ্য বিকিরণ চিকিৎসার নবদিগন্ত, এই বিষয়ে বলবেন ডক্টর অরিন্দম চৌধুরী। কাল থাকবে তৃতীয় পর্ব। ভারতীয় সময়ে 7:00 যুববাণী থেকে গল্প বলি শোনো, উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায়। 8:15 বাংলা ব্যান্ডের গান। 9:00 কথায় গানে, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 ছায়াছবির গান। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে ঝাঁপতালে তবলা পরিবেশন করবেন কৌশিক বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করবেন সনাতন গোস্বামী। 10:45 উপমহাদেশের খবর এবং ভারতীয় সময় রাত 11:00 হারানো দিনের গান। কাল উপস্থাপনায় থাকবেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। এবং 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি জানিয়ে দিলাম আগামীকাল অর্থাৎ 25 জুন বৃহস্পতিবার আকাশবাণী মৈত্রীর সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রী এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুদ্ধ কল্যাণ রাগে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন অশোক মুখোপাধ্যায় এবং হারমোনিয়ামে থাকছেন সনাতন গোস্বামী।

Sorry,

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুদ্ধ কল্যাণ রাগে খেয়াল শুনলেন পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়ের পরিবেশনায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন অশোক মুখোপাধ্যায় এবং হারমোনিয়ামে ছিলেন সনাতন গোস্বামী। আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়, সঙ্গে রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। আজকে শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রগতির 52তম বৈঠকে চার রাজ্যের সড়ক, বিদ্যুৎ, শিল্প করিডর এবং মেট্রো প্রকল্পের পর্যালোচনা করেছেন।
1: রাষ্ট্রসংঘের মঞ্চে কাশ্মীর ইস্যু উত্থাপন করায় ভারত পাকিস্তানের কড়া সমালোচনা করে বলেছে ইসলামাবাদ ওই মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে।
0: কলকাতার তারাতলায় নির্মীয়মান একটি গোডাউনের শেড ভেঙে পড়লে অন্তত 5 জনের মৃত্যু হয়, আহত 18 জন। যুদ্ধকালীন তৎপরতায় চলেছে উদ্ধার কাজ, গ্রেফতার 3।
1: ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকি প্রতিরোধে সদস্য দেশগুলির সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছে।
0: ফিফা বিশ্বকাপ ফুটবলের গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা শুরু হচ্ছে আজ রাতে। সুইজারল্যান্ডের কানাডার বসনিয়া হার্জেগোভিনা এবং কাতারের মোকাবিলা করবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির সেবা তীর্থে প্রগতির 52তম বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে প্রধানমন্ত্রী চার রাজ্যের সড়ক, বিদ্যুৎ, শিল্প করিডর এবং মেট্রো রেলে 4টি বড় পরিকাঠামো প্রকল্পের পর্যালোচনা করেছেন। এই প্রকল্পগুলিতে প্রায় 30,000 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। অর্থনৈতিক উন্নয়ন, আঞ্চলিক সংযোগ, শিল্প উন্নয়ন এবং জনকল্যাণে সাধনের লক্ষ্যে গৃহীত এই প্রকল্পগুলোর ক্ষেত্রে কাজের সময়সীমা, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় এবং অমীমাংসিত বিষয়গুলো দ্রুত সমাধানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, পরিকাঠামো প্রকল্পে বিলম্বের ফলে খরচ বেড়ে যায় এবং নাগরিক ও শিল্পক্ষেত্রগুলো সময় মতো তাদের সুবিধা থেকে বঞ্চিত হয়। তিনি সংশ্লিষ্ট মন্ত্রক এবং রাজ্য সরকারকে প্রকল্প বাস্তবায়নের উপর নিবিড় নজরদারি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। পিএম গতিশক্তির ন্যাশনাল মাস্টার প্ল্যানের কার্যকর ব্যবহারের উপরও তিনি গুরুত্ব আরোপ করেন। বৈঠকে যক্ষামুক্ত ভারত অভিযানের বিষয়ে পর্যালোচনা করা হয়। যক্ষা রোগের বিরুদ্ধে লড়াইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা সহ অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের গুরুত্বের উপর প্রধানমন্ত্রী এদিন আলোকপাত করেছেন। এছাড়া সাইবার অপরাধ ও ডিজিটাল অ্যারেস্টের ঘটনা সংক্রান্ত অভিযোগগুলো প্রধানমন্ত্রী পর্যালোচনা করেন।
1: ভারত পাক অধিকৃত কাশ্মীরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের মন্তব্যের কড়া সমালোচনা করেছে। পাকিস্তান মানবাধিকার লঙ্ঘন থেকে দৃষ্টি সরাতে ও নিজেদের ব্যর্থতা আড়াল করতেই এই ধরনের মন্তব্য করছে বলে মনে করছে সরকার। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাংবাদিকদের বলেন, পাক অধিকৃত কাশ্মীরে ধারাবাহিক বিক্ষোভ পাকিস্তানের দীর্ঘদিনের অর্থনৈতিক শোষণ, মৌলিক অধিকারের বঞ্চনা এবং প্রশাসনিক নিপীড়ন, জরুরি সরবরাহ ও ওষুধ বন্ধ, ইন্টারনেট ব্ল্যাকআউটের প্রত্যক্ষ ফল।
2: The ongoing protests in Pakistan-occupied Kashmir are a direct consequence of Pakistan's decades-long policy of systemic economic exploitation, denial of fundamental rights, and administrative oppression. We hope the international community will hold Pakistan accountable for its misdeeds and abuses.
1: সাংবাদিক বৈঠকে জয়সওয়াল বাংলাদেশে মূর্তি ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ প্রসঙ্গে জানান, ভারত আশা করে বাংলাদেশ সরকার সেখানকার চরমপন্থীদের দমন করবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করবে।
2: হম লোগোনে দেখা কি বাংলাদেশ মে সে কুছ খবর আই কি ওয়াহাঁ পর হিন্দু ভগবান কে তসবীরো কে সাথ অপবিত্র হরকত।

0: प्रतीक हुई, जिसके कारण वहां पर विरोध प्रदर्शन हुआ है। और हम लोग क्या ये उम्मीद है कि बांग्लादेश की सरकार जो वहां पर चरमपंथी लोग हैं उस पर अंकुश लगाएगी और जो वहां पर अल्पसंख्यक समुदाय के लोग रह रहे हैं उसकी सुरक्षा को गारंटी करेगी।
1: এদিকে রাষ্ট্রসংঘের মঞ্চে কাশ্মীর ইস্যু উত্থাপন করায় ভারত পাকিস্তানের সমালোচনা করেছে। যুগ্ম সভাপতির পদ থেকে নিরাপত্তা ভূমিকা পালন না করে সেই পদের অপব্যবহার করা হচ্ছে এবং ইসলামাবাদ এই মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলে ভারতের অভিযোগ। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদের এক মন্তব্যের জবাবে একথা বলেন।
2: নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় তেহরানে ভারতীয় দূতাবাস ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। সাম্প্রতিক ইতিবাচক পরিস্থিতি এবং নিরাপত্তা ক্ষেত্রে সার্বিক উন্নতি হওয়ায় দূতাবাস ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণের বিষয়টিও বিবেচনা করতে বলেছে, যদিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিনা প্রয়োজনে ইরান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ইরানে এই মুহূর্তে যেসব ভারতীয়রা বসবাস করছেন বা খুব প্রয়োজনে যারা ইরান যেতে চাইছেন তাদের সর্বোচ্চ সাবধানতা ও সতর্কতা বজায় রাখার পাশাপাশি পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকার জন্য বলেছে দূতাবাস।
1: এদিকে ওমান হরমুজ প্রণালীর মধ্য দিয়ে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর বা পথ চালুর ঘোষণা করেছে। বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু করা এবং উপসাগরীয় অঞ্চলে আটকে পড়া হাজার হাজার নাবিকের সংকট নিরসনের লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আঞ্চলিক সংঘাতের জেরে দীর্ঘ কয়েক মাসের অচলাবস্থার পর এই জলপথ দিয়ে জাহাজগুলি নিরাপদ চলাচল নিশ্চিত করতে ওমান সরকার রাষ্ট্রসংঘের ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা আইএমওর সঙ্গে সমন্বয় করে এই উদ্যোগ গ্রহণ করেছে। মাস্কাট বলেছে যে কোনো প্রকার ট্রানজিট ফি বা মাশুল ছাড়াই জাহাজগুলি এই অস্থায়ী করিডোর ব্যবহার করতে পারবে।
2: বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে ভারত ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। তিনি বলেছেন অভিন্ন মূল্যবোধ ও পারস্পরিক আস্থার উপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন দেশের আরও নিবিড়ভাবে কাজ করা প্রয়োজন। সিউলে দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী হো চিউনের সঙ্গে বৈঠকের শুরুতে তিনি জোর দিয়ে বলেন বর্তমান পরিস্থিতিতে বিশ্বস্ত অংশীদারদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সামাজিক মাধ্যমে বিদেশমন্ত্রী জানিয়েছেন বৈঠকে দুদেশের মধ্যে রাজনীতি, জাহাজ নির্মাণ শিল্প, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা প্রযুক্তি এসব ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি নিয়ে পর্যালোচনা হয়।
1: ভারত ও রাশিয়া 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 10,000 কোটি মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ জানিয়েছেন দুদেশের মধ্যে বাণিজ্যে ইতিমধ্যেই ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে এর পরিমাণ প্রায় 6,000 কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন উভয় দেশই বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। মস্কোয় আয়োজিত দ্বাদশ প্রিমাকভ রিডিংস ফোরামে বক্তব্য রাখার সময় পেসকভ ভারতকে বিশ্বের অন্যতম দ্রুত বিকাশশীল অর্থনীতি হিসাবে অভিহিত করেন এবং এর বিশাল সম্ভাবনার উপর আলোকপাত করেন।
2: ব্রিটেনের একটি আদালত পলাতক হীরা ব্যবসায়ী নীরব মোদীকে ব্যাংক অফ ইন্ডিয়ার প্রাপ্য 1,10,00,000 মার্কিন ডলারের বেশি অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছে। লন্ডন হাইকোর্টের বিচারপতি সাইমন টিংলার এই রায় দিয়ে বলেছেন দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ফায়ার স্টার ডায়মন্ড এফজেডিকে দেওয়া ঋণের প্রেক্ষিতে দেওয়া ব্যক্তিগত গ্যারান্টি বা জামানতের আওতায় মোদী এই অর্থ পরিশোধে দায়বদ্ধ। মূল বকেয়া ঋণের পরিমাণ 41,00,000 ডলারের সামান্য বেশি, এর সঙ্গে সুদ যুক্ত হয়ে চলতি বছরের মার্চ মাস নাগাদ মোট দেনা দাঁড়িয়েছে প্রায় 1,15,00,000 ডলারে। আদালত স্পষ্ট করেছে এই মামলাটি শুধুমাত্র একটি বাণিজ্যিক ঋণ আদায়ের দাবির সাথে সম্পর্কিত। এতে নীরব মোদীর বিরুদ্ধে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে জালিয়াতির যে বৃহত্তর অভিযোগ রয়েছে তা অন্তর্ভুক্ত নয়।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। ওই দিন সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য ও মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। মাইগভ ওপেন ফোরাম, নরেন্দ্র মোদী অ্যাপে লিখিত বার্তা পাঠানোর পাশাপাশি টোল ফ্রি নম্বর 1800 11 7800 মারফতও বার্তা পাঠানো যাবে। আসন্ন পর্বের জন্য চলতি মাসের 26 তারিখ পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে। শুনছেন উপমহাদেশের খবর।

কলকাতার তারাতলায় নির্মীয়মান একটি গোডাউনের শেড ভেঙে পড়ার ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে, পাঁচজনের মৃত্যু হয়েছে, আহত আরও 18 জন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেনাবাহিনী, এনডিআরএফ, পুলিশ, দমকল ও জরুরি পরিষেবার কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছেন। রাতে উদ্ধারকাজ চালানোর জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া আরও 12 থেকে 15 জনের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে বলে জানা গেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

0: আগরতলায় দুর্ঘটনায় নিহত পাঁচজন হলেন কৃষ্ণ চৌধুরী, রাহুল চৌধুরী, রোহিত চৌধুরী। বাকিদের নাম জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শনের পর নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ওই গোডাউনের বিল্ডিং প্ল্যান ত্রুটিপূর্ণ ছিল। পুরসভা তরফ থেকে বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়াররা একথা জানিয়েছেন। এদিকে তাড়াতাড়া ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকার কলকাতা পুর এলাকার জুড়ে বিশেষ করে বাণিজ্যিক ও নির্মাণাধীন প্রকল্পগুলির ক্ষেত্রে 31 জুলাই পর্যন্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ওই সময়ের মধ্যে পূর্ণাঙ্গ অডিট হবে। পূর্ত দপ্তর, সিভিল ডিফেন্স, দমকল, কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভার প্রতিনিধিদের নিয়ে টিম করে সাইট প্ল্যান, বিল্ডিং প্ল্যান এবং নির্মাণস্থল পরিদর্শন করে রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। তাড়াতলার ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করল কলকাতা পুলিশ। সেই সঙ্গে জানা গেছে, তাড়াতলা দুর্ঘটনাকাণ্ডে মোট 5টি স্তরে শুরু হয়েছে তদন্ত। এই ঘটনায় বুধবার রাতে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম সৈয়দ মোহাম্মদ গুলজার, সুভাষ চৌধুরী এবং মোহাম্মদ আতাউল। জানা গেছে, নির্মীয়মাণ ওই গুদামের প্রজেক্ট সুপারভাইজার পদে ছিলেন সৈয়দ মোহাম্মদ গুলজার। অন্যদিকে নির্মাণের কাজে প্রয়োজনীয় শ্রমিক সরবরাহের দায়িত্ব সামলাতেন সুভাষ চৌধুরী এবং মোহাম্মদ আতাউল। একটি প্রতিবেদন,
1: তাড়াতলায় নির্মীয়মাণ গুদাম ধসের কারণ খুঁজতে তৎপর রাজ্য প্রশাসন। একাধিক সংস্থা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গিয়েছে, আজ সকাল থেকেই 5তলা ওই ভবনের একটি অংশ অস্বাভাবিকভাবে দুলে উঠেছিল। সেই অবস্থার কারণ খতিয়ে দেখতে কয়েকজন শ্রমিক ছাদের নিচে জড়ো হন। অভিযোগ, তার কিছুক্ষণের মধ্যেই বিশাল লোহার বিম ও ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। জানা গিয়েছে, কয়েক হাজার বর্গফুট জুড়ে থাকা ওই জমিটির মালিক কলকাতা বন্দর কর্তৃপক্ষ। একটি বেসরকারি চা সংস্থা লিজ নিয়ে সেখানে বহুতল গুদাম নির্মাণ করছিল। গত প্রায় 1.5 বছর ধরে চলছিল নির্মাণ কাজ। দুপুরে সে নির্মীয়মাণ কাঠামোর বড় অংশ ধসে পড়ে। ঘটনাস্থল পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন,
2: এই প্ল্যানে ত্রুটি আছে। হেভি রেন বা মাটি নরম হয়ে যাওয়ার কারণে হয়নি, সেটা হলে অন্যভাবে হতো। বেন্ডিং হয়েছে, নাট থেকে উল্টে চলে গেছে, স্লিপ করেছে। মনিটরিং করছি, এখানে কন্ট্রোল রুম আছে, সিএস হোম সেক্রেটারি নিজেরা দেখছেন, আমরা টাচে থাকবো। আলোর ব্যবস্থা হয়েছে, যতক্ষণ না পর্যন্ত পুরো গার্বেজ সরানো হয় রেস্কিউ অপারেশন চালু।
1: প্রাথমিকভাবে পুরসভার ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, নির্মাণের পরিকল্পনাতেও ত্রুটি ছিল। দুর্ঘটনার সময় গুদামের ভিতর 40-50 জন শ্রমিক কাজ করছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। সেনাবাহিনী, এনডিআরএফ, দমকল, সিভিল ডিফেন্স এবং কলকাতা পুলিশের যৌথ উদ্ধার অভিযান রাত পর্যন্ত চলছে। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের খোঁজে গ্যাস কাটার ও ভারী যন্ত্র ব্যবহার করা হচ্ছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
3: ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা এক বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকি সহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলির মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছেন। ভারতের সভাপতিত্বে নতুন দিল্লিতে গতকাল ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে নেতৃত্ব দেন অজিত দোভাল। তিনি জানান, বৈঠকে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে জলবায়ু সংক্রান্ত স্থিতিশীলতা ও সন্ত্রাসবাদী সংস্থাগুলোর প্রযুক্তির প্রয়োগ নিয়ে আলোচনা হয়েছে।
4: We need to be cognizant of the new security threats and challenges. Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threats for us.
0: কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আগামীকাল 3 দিনের সরকারি সফরে ব্রিটেন যাচ্ছেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে, আগামী মাসের 15 তারিখে ভারত ও ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক সামগ্রিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তির আওতায় ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন কার্যকর হতে চলেছে। এর ফলে এক দেশের কর্মী অন্য দেশে গিয়ে কাজ করলে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা যেকোনো একটি দেশ থেকেই পাবেন। সফরকালে শ্রী গোয়েল সেদেশের বাণিজ্যমন্ত্রী পিটার গাইলের সঙ্গে উচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
3: আজ রাত থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। এই পর্যায়ে সব দলগুলি নিজেদের গ্রুপে তৃতীয় ম্যাচ খেলবে। আজ ভারতীয় সময় রাত 12:30 গ্রুপ বির ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে সুইজারল্যান্ড কানাডার এবং সিয়াটল স্টেডিয়ামে বসনিয়া হার্জেগোভিনা কাতারের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে ভারতীয় সময় রাত 3:30 মিয়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল। একই সময় মরক্কো আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে হাইতির।
0: আগামীকাল ফুটবল বিশ্বকাপের 4টি খেলা। গ্রুপ এর ম্যাচে গুয়াদালুপ স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। মেক্সিকো সিটি স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্র খেলবে মেক্সিকোর বিরুদ্ধে। 2টি খেলাই ভারতীয় সময় সকাল 6:30। অন্যদিকে গ্রুপ ইর 2টি খেলা শুরু হবে ভারতীয় সময় আগামীকাল রাত 1:30। এই 2টি খেলায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে কুরাসাও আইভরি কোস্টের বিরুদ্ধে এবং

0: জার্মানি ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে।
1: আইসিসি মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে আজ গ্রুপ বির ম্যাচে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। লন্ডনের ঐতিহ্যবাহী ক্রিকেটের স্টেডিয়াম লর্ডসে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11টায়। ওল্ড ট্র্যাফোর্ডে আগামীকাল গ্রুপ এর ম্যাচে ভারত বাংলাদেশের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 7টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রগতির 52তম বৈঠকে চার রাজ্যের সড়ক, বিদ্যুৎ, শিল্প করিডোর এবং মেট্রো প্রকল্পের পর্যালোচনা করেছেন।
0: রাষ্ট্রসংঘের মঞ্চে কাশ্মীর ইস্যু উত্থাপন করায় ভারত পাকিস্তানের কড়া সমালোচনা করে বলেছে ইসলামাবাদ ওই মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে।
1: কলকাতার তারাতলায় নির্মীয়মান একটি গোডাউনের শেড ভেঙে পড়লে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে, আহত 18 জন। যুদ্ধকালীন তৎপরতায় চলেছে উদ্ধার কাজ, গ্রেপ্তার 3।
0: ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিরাপত্তার আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকি প্রতিরোধে সদস্য দেশগুলির সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছে।
1: উপমহাদেশের খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন হারানো দিনের গান, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আকাশবাণী মৈত্রী টিউন করেছেন রেডিও সেট অ্যাপ বা লিংক থেকে, তাদের সবাইকে স্বাগত জানাই আজকের হারানো দিনের গানে। আচ্ছা, সবাইকে একদম খাওয়া দাওয়া সেরে, রান্নাঘরের কাজ মিটিয়ে, বিছানায় বালিশে মাথা দিয়ে রিল্যাক্স করতে করতে ঘুমের দেশে পাড়ি দেওয়ার প্রস্তুতি নিতে নিতে অনুষ্ঠান শুনছেন, নাকি এখনো কেউ কেউ বসে আছেন রাতের খাবার আগলে দরজায় কান পেতে? বাড়ির কোনো সদস্য এখনো হয়তো বাইরে রয়ে গেছেন বলে কেউ কেউ অপেক্ষা করছেন, সাইকেলের বেলের ক্রিং ক্রিং আওয়াজ পেলেই ছুটে যাবেন দরজা খুলতে বলে? সত্যি, সাইকেলের কোনো তুলনা হয় না। তেমন কৌলিন্য না থাকলেও সাইকেলের দু চাকায় আছে মাটির টান, দুটি প্যাডেল যেন পক্ষীরাজের ডানা। তাই রিয়েল ও রিল লাইফে সাইকেল আমাদের আটপৌরে রোজ নামচার সঙ্গী। তাই তো ও আকাশ সোনা সোনা গাইতে গাইতে অজানা শপথ সিনেমায় কয়েকজন বন্ধুর সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায় খুশিয়াল মেজাজে সাইকেল চালিয়ে যান। শোনাবো সে গান। অরুন্ধতী দেবীকে যখন প্রথম ধরেছে কলি গাইতে দেখে বিচারক সিনেমার একটি দৃশ্যে মোহিত হয়ে সাইকেল নিয়ে বেসামাল হয়ে পড়েন উত্তম কুমার, সে গানও আছে আজকের তালিকায়। আবার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সিনেমায় মুক্তির আনন্দে ভানু বন্দ্যোপাধ্যায় সাইকেল চালাতে চালাতে গাইতে থাকেন, এই বেশ ভালো, নিশ্চয়ই মনে পড়ছে আপনাদের, আসবো সে গানেও। আবার লোকগানেও ফুটে ওঠে সাইকেলের অনন্যতার কথা। দূষণহীন কম দামি দুচাকার এই যানটিরই সওয়ারি হবে আজকের হারানো দিনের গান। আর কথায় ও গানে সাইকেলকে দোষর করেই আজ আপনাদের সঙ্গী হয়েছি মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়। গান শুনিয়ে এগোই তাহলে। সুধীন দাশগুপ্তের লেখা এবং অংশুমান রায়ের সুরে ও কণ্ঠে আজকের প্রথম গানটি রইল সাইকেলওয়ালাদের উদ্দেশ্য করেই।

সত্যি সাইকেল হলো এমন একটি যান যাকে বলা যেতে পারে সস্তায় পুষ্টিকর। না না না, সাইকেল খাদ্য না হলেও উপমাটা কি খুব ভুল? আমার তো মনে হয় না, কারণ একে তো খুব বেশি দাম নয়, তার উপর মোটেই দূষণ ছড়ায় না বলে পরিবেশ বান্ধবও বটে, এবং নিয়মিত সাইকেল চালানোর মতো ভালো ব্যায়ামও আর নেই। জানেন তো, সাইক্লিং কিন্তু ফুসফুসের কার্যকারিতা বাড়াতেও সাহায্য করে, তাই হার্ট অ্যাটাকের সম্ভাবনাও কমে। আর কয়েক বছর আগে করোনা মহামারীর সময় সাইকেল আমাদের জীবনে যে ভূমিকা পালন করেছে তা কি ভোলার বলুন তো। আসলে সাইকেলের এত সব সুবিধাজনক দিক থাকার জন্য মোটামুটি 90-এর দশকের প্রথম দিক পর্যন্ত, মানে বিশ্বায়ন সর্বত্র নিজের থাবা বসানোর আগে অবধি, বেশিরভাগ বাড়িতে একটি সাইকেল থাকতই। ব্যক্তিগত যান বলতে সাইকেলের বেশ একটা গর্বের স্থান ছিল তখন, আর তার সাথে নস্টালজিয়া তো ছিলই। আর সেই জন্যই একটা সময় পর্যন্ত গ্রামের দিকে শহরতলিতে বা মফস্বলের নিম্ন মধ্যবিত্ত পরিবারে সাইকেল ছিল বিয়ের পঞ্চাওয়ারও অন্যতম প্রধান সামগ্রী। প্রচলিত লোকগানেও সে প্রমাণ মেলে, শুনে নেব গোষ্ঠ গোপাল দাসের কণ্ঠে।

দেখুন শ্রোতা বন্ধুরা, এই গানটি শুনে রাত দুপুরে যদি দাম্পত্য কলহ শুরু হয়ে যায় তাহলে কিন্তু আবার আমাকে দোষ দেবেন না। আমি তো আসলে বলতে চাইছিলাম যে সাইকেল কত অপরিহার্য, তাই বিয়েতে পণ দেওয়া হতো, নেওয়া হতো। আর সেই জন্যই বলছি, যেখানেই রাখুন না কেন, আপনার সাইকেলটিকে যদি ভালো করে তালা না দিয়ে রাখেন তাহলেই কিন্তু সর্বনাশ, মানে বলছি চুরি যাওয়ার কথা। আর সাইকেল চুরি যাওয়া নিয়ে বিখ্যাত একটি সিনেমায় যে সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর অনুপ্রেরণা হয়েছিল, সে কথা তো আমাদের অনেকেরই জানা, বলুন। আবার অনেকের হয়তো অজানাও, তাই একটু ছুঁয়ে যায় সেই প্রসঙ্গ। 1948 সালে ইতালীয় পরিচালক ভিত্তোরিও ডি সিকা তার বিখ্যাত দ্য বাইসাইকেল থিফ সিনেমাটিতে একটি দরিদ্র পরিবারের সাইকেল চুরি যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সেকালের ইতালির সমাজ বাস্তবতাকে এমনভাবে তুলে ধরেছিলেন যা হয়তো এত বছর বাদেও আমাদের দেশের ক্ষেত্রেও বেশ প্রাসঙ্গিক। কিন্তু ওসব শক্ত শক্ত কথা এখন থাক, যেটা বলতে চাইছিলাম সত্যজিৎ রায়ের কথা আর কি। বিজ্ঞাপন সংস্থায় কাজের সূত্রে সত্যজিৎ রায় যখন 1950 সালে লন্ডনে ছিলেন, তখন তিনি সেই মাস্টারপিসটি মানে দ্য বাইসাইকেল থিফ সিনেমাটি দেখে বুঝতে পেরেছিলেন, বিশাল বাজেট বা স্টুডিওর কৃত্রিম সেট ছাড়াও শুধু বাস্তবসম্মত লোকেশন, নতুন ও সাধারণ অভিনেতা এবং গভীর জীবনবোধ দিয়ে অসাধারণ সিনেমা তৈরি করা সম্ভব। বাইসাইকেল থিপস দেখার অনুপ্রেরণাই তাকে নিজের মনের মতো করে পথের পাঁচালী নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল। তৈরি হয়েছিল নিও রিয়েলিজমের অনুসারী সত্যজিৎ রায়ের অনন্য সিনেমারীতি। সাইকেল চুরির প্রসঙ্গ যখন উঠল, ওই তখন না আমার কথাগুলো বলতে বলতেই বসন্ত বিলাপের সেই মজার দৃশ্যটিও মনে পড়ে গেল। আপনাদেরও নিশ্চয়ই মনে পড়ছে, বলুন। আরে ওই যে অনুপ কুমার যেখানে তার প্রেমিকা নীতার অফিসে দেখা করতে গেছেন, কিন্তু বন্ধু সৌমিত্রকে দেখে লুকিয়ে পড়েন সেখানেরই মানে একটি কনস্ট্রাকশনের সিঁড়ির নিচে, কিন্তু তার সাইকেলটি যেমন অদূরে দাঁড় করিয়ে রাখা ছিল সেখানেই রাখা থাকে। আর সাইকেল মালিক লুকিয়ে পড়ায় এক চোর সেটিকে হাতাতে চায়, তখন বাধ্য হয়ে অনুপ কুমারকে সাইকেল বাঁচাতে নিজের মান সম্মান খোয়াতে হয়, মানে বেরিয়ে আসতে হয় চক্ষু লজ্জার মাথা খেয়ে বন্ধু সৌমিত্র ও ডাক্তার তরুণ কুমারের কাছে ধরা পড়ে যেতে হয়। আপনাদেরও মুখে হাসি ফুটে উঠল তো দৃশ্যটি মনে করে, চলুন মনটা তাহলে আরেকটু ফুরফুরে করে নেই।

এখন যদি আমি বলে দিই যে গানটি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, তাহলেই হয়তো আপনারা কেউ কেউ আমার উপর রেগে যাবেন, কারণ এই কণ্ঠ কে না চেনেন। যাই হোক, আজ হারানো দিনের গানে আমরা সওয়ারি হয়েছি সাইকেলের। এই সাইকেলের সওয়ারি হওয়ার জন্য পেট্রোল, ডিজেল, গ্যাস, ব্যাটারি কিছুই লাগে না, লাগে শুধু মানুষের শ্রম। অর্থ ব্যয়ের তুলনায় শ্রম ব্যয় করা শ্রমজীবী মানুষের কাছে কিছুই না। আর এটি সাইকেলের সবচেয়ে বড় ইউএসপি, মানে ইউনিক স্পেশাল ফ্যাক্টর, এর অনন্যতা। তবে ভেবে দেখুন, এই ইউনিক বাহনটি কেউ তো আবিষ্কার করেছিল বলেই না এটি এত জনপ্রিয় হতে পেরেছে। আচ্ছা, কে কবে সাইকেল আবিষ্কার করলো? চলুন এই আধার রাতে গানের পথ পরিক্রমায় সাইকেলের দুই হ্যান্ডেলের মাঝে আটকানো আলোটিকে সোজা ফোকাস করি সাইকেলের জন্মবৃত্তান্তে। জার্মানির কার্ল ভন ড্রাইসকে যদিও প্রথম সাইকেল তৈরির কৃতিত্ব দেওয়া হয়, কিন্তু 1817 সালে তৈরি হওয়া সেই সাইকেলে কোনো প্যাডেল ছিল না। সাধারণ সাইকেলের যে রূপটি এখন আমরা দেখি, মানে প্যাডেল দেওয়া সাইকেল দুচাকার, তা আবিষ্কৃত হয় 1800

1888 সালে আবিষ্কারক হিসেবে দুজনের নাম পাওয়া যায়, ফ্রান্সের পিয়ের মিশো এবং যুক্তরাষ্ট্রের পিয়ের লালমেন্টের। আর 19 শতকের শেষের দিকে ইংরেজদের হাত ধরেই ভারতে সাইকেল এসেছিল বলে মনে করা হয়। তাহলে কি দাঁড়ালো, আমরা জানলাম বিদেশ থেকে সাইকেল এদেশে এসেছে, তাই এবারে যে সিনেমার গান শুনব সেখানেও বিদেশ থেকে পাশ করে আসা ডাক্তারবাবু ঘটনার ঘনঘটায় গ্রামের মানুষকেই আপন করে নিয়েছিলেন, তাঁদের সেবাতেই নিযুক্ত হয়েছিলেন। হ্যাঁ, বলছি আনন্দ আশ্রম সিনেমার কথাই। আমার মনে হয় আর বেশি কিছু বলার দরকার নেই, কারণ নাম শোনা মাত্রই, মানে সিনেমার নাম শোনা মাত্রই জনপ্রিয় এই সিনেমাটির গল্প নিশ্চয়ই আপনাদের মনে পড়ে গেল। তাই নিশ্চয়ই এও মনে করতে পারছেন যে সিনেমাতে উত্তম কুমার নিজের পরিচয় গোপন রেখেই চেয়েছিলেন বিলেত ফেরত ডাক্তার ছেলে গ্রামের মানুষেরই সেবা করুক, আর সেই উদ্দেশ্যেই ছেলে রাকেশ রোশনকে সাইকেল নিয়ে গ্রাম ঘোরাতেও নিয়ে গিয়েছিলেন, এবং নায়িকা মৌসুমীও সাইকেলে ওঠার জন্য বায়না করেছিলেন। মনে পড়ে গেছে তো? ব্যাস, তাহলে আর কোনো কথা না বলে এবারে সরাসরি চলে যাব আনন্দ আশ্রম সিনেমার সেই গানে, গৌরী প্রসন্ন মজুমদারের কথা ও শ্যামল মিত্রের সুরে, আশা ভোসলের কণ্ঠে।

বিদেশ হোক বা এদেশ, শহর হোক বা গ্রাম, পৃথিবীর বাতাসে দূষণের মাত্রা বেড়েই চলেছে। তাই জলবায়ু পরিবর্তন নিয়ে রাষ্ট্রপুঞ্জের যে কনফারেন্স হয় তাতে কিন্তু সাইকেল চালানোর উপর যথেষ্ট জোর দেওয়া হয়। এবং 2018 সাল থেকে এই জুন মাসেরই 3 তারিখে বিশ্ব বাইসাইকেল দিবসও পালন করা হচ্ছে। তাছাড়া আমাদের দেশের প্রধানমন্ত্রীও সাইকেল চালানোকে পরিবেশ সুরক্ষা, জ্বালানি সাশ্রয় এবং শারীরিক সুস্থতার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে তুলে ধরেছেন, এ তো আমরা সবাই জানি। জানেন তো বন্ধুরা, একটি বিশ্বজনীন সাইকেল নেটওয়ার্ক রয়েছে যার সংক্ষিপ্ত নাম BYCS বাইকস। এই সংস্থা পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন শহরের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করে। এক একটি শহরের জন্য নির্দিষ্ট সংস্থার মাধ্যমে একজন করে সাইকেল মেয়রও নিযুক্ত করে বাইকস। কলকাতাতেও এরকম একটি সাইকেল সমাজ আছে, আছেন সাইকেল মেয়রও। সেই সংস্থাটি অর্থাৎ কলকাতা সাইকেল সমাজ সাইকেল চালানোকে প্রমোট করার জন্য, মানে আরো বেশি সংখ্যক মানুষ যাতে এই দূষণবিহীন যানটি ব্যবহার করেন, সেই লক্ষ্যে বিভিন্ন রকমের কাজ করে থাকে। যেমন ধরুন, সমাজের বিভিন্ন স্তরের নানান বয়সী মানুষকে বিনা পয়সায় সাইকেল শেখানো, নিয়মিত সাইকেল র্যালির ব্যবস্থা করা ইত্যাদি। সাইকেল সমাজ প্রসঙ্গে আরো কিছু কথা পরে বলবো, তবে আরেকটি গান শোনাবো এবারে। এবারে যে গানটি শোনাবো শোনাবো বাঘিনী ছায়াছবি থেকে মান্নাদের কণ্ঠে। গ্রাম্য পটভূমিকায় তৈরি এই সিনেমায় বেশ কয়েকটি দৃশ্যে সাইকেলের উপস্থিতি রয়েছে। আর যে গানটি এখন শোনাতে চলেছি, সেই গানটিতেও সৌমিত্র চট্টোপাধ্যায়কে, মানে সিনেমার নায়ক চিরঞ্জীবকে, সাইকেল চালাতে দেখা যায়। তবে খুশি মনে নয়, এবং গানটি সৌমিত্রর লিপেও নেই। গানটির চিত্রণে আমরা তাকে দেখতে পাই ঠিকই, কিন্তু গরুর গাড়িতে যেতে যেতে একজন গানটি গাইছেন সেটিও আমরা দেখি। ছবির রেফারেন্সে যাকে আমরা বিবেক চরিত্র বলে ধরে নিতেই পারি, সে গানটি রইল। গানটির কথা পুলক বন্দ্যোপাধ্যায় ও সুর মান্নাদের নিজের।

স্টুডিওর ঘড়ি বলছে সাইকেলের সওয়ারি হওয়া থেকে এবার একটুখানি বিরতি নিতে, কারণ সময় হয়ে গেছে আগামীকালের অনুষ্ঠান সম্পর্কে জানানোর। তাই সাইকেলটিকে কিছুক্ষণের জন্য স্ট্যান্ড করে রাখি। স্বপ্ন, ছোট্ট একটি শব্দ, অথচ কল্পনার সুতো এ রোজ কত যে রূপকথা বুনে চলে, যার পাতায় পাতায় স্বপ্ন সন্ধানী মানুষের গল্প। মহাকাশ থেকে মহাসমুদ্র যারা জয় করে চলেছেন শুধু স্বপ্নের টানে, সুরের সাম্রাজ্যেও স্বপ্নেরই পসরা, যেখানে স্বপ্নে পাওয়া কথায় সুরে জন্ম হয়েছে হাজার হাজার গান, পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা এমন অজস্র গানের ঝুলি থেকে একমুঠো স্বপ্নের আলোয় সাজানো হবে কালকের হারানো দিনের গান। সুরেলা স্বপ্ন মিছিলে সামিল হতে কান পাতবেন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে ঠিক রাত ১১টায়। কাল আপনার সফর সঙ্গী হবেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। এবারে গ্রাম থেকে চলে আসব শহরে। একথা কেন বললাম? বললাম কারণ আমরা আগামীকালের অনুষ্ঠান সম্পর্কে জানানোর আগে তো গ্রামের পথেই ছিলাম, এবারে চলে আসি একেবারে শহর কলকাতায়। কলকাতাকে যানজট মুক্ত করতে তৈরি হয় ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, সংক্ষেপে ইএম বাইপাস, এটা আমরা সবাই জানি। 32 কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটির দুপাশের 2 থেকে 4 কিলোমিটারের মধ্যে রাজমিস্ত্রি, নিরাপত্তা কর্মী, কারখানা শ্রমিক, কেরানি, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান সহ বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত স্বল্প আয়ের মানুষের বসবাস। তারা মূলত সাইকেলে চড়েই জীবিকাস্থলে যাতায়াত করতেন, কিন্তু 2008 সালের অগস্ট মাসে কলকাতা হাইকোর্টের নির্দেশে কলকাতার 38টি রাস্তায় সাইকেল চালানোয় নিষেধাজ্ঞা জারি হয় এবং পরবর্তীকালে এই সংখ্যাটা যখন বাড়তে শুরু করে তখন ক্ষোভ থেকে ভুক্তভোগী সাইকেল চালকদের অধিকার নিয়ে কাজ করার উদ্দেশ্যেই সাইকেল সমাজের জন্ম হয়েছিল। বর্তমানে পৃথিবীর অন্যান্য দেশের মতো, এদেশের অন্যান্য শহরের মতো, এই সংস্থাও মানে বাইকস সাইকেল আরোহীদের স্বার্থে ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে নানা রকম কাজ করে। যেমন ধরুন পলিউশন ইন্ডেক্সে কলকাতা একেবারে ওপরের দিকে বলে সাইকেল লেন এখানে কতটা জরুরি, তারপর ধরুন শহরের রাস্তার নকশা কোন দিকে যাচ্ছে, গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমা বাড়ার জন্য সাইকেল চালানোয় কতখানি প্রভাব পড়ছে, তার সমাধান কি হতে পারে, এই সব নিয়ে প্রশাসনের সঙ্গে ইতিবাচক যোগাযোগ রাখার মতো সব কাজ করে সাইকেল সমাজ। কলকাতার রাস্তা নিয়ে কথা হওয়ার পর এবারের গানেও থাক কলকাতার রাস্তার কথা। এই গান ঋত্বিক ঘটকের বাড়ি থেকে পালিয়ে সিনেমার। ছোট্ট মুকুল যখন কলকাতায় এসে পৌঁছয় তখনকার কলকাতার রাস্তার যে ছবি ফুটে উঠেছিল এই গানের সিনেমাটোগ্রাফিতে, সেখানে অন্যান্য গাড়ি ঘোড়ার মতো রাস্তায় ছিল সাইকেলেরও অবাধ যাতায়াত, এত বিধি নিষেধ ছিল না। শুনবো সেই গান, গানটির কথা ও সুর সলিল চৌধুরীর আর কণ্ঠে।

হারানো দিনের গান শুনতে শুনতে নস্টালজিয়া ভর করে আমাদের, আর আজ আমাদের নস্টালজিয়া ভর করেছে সাইকেলে চড়ে। কিন্তু মন তো শুধু নস্টালজিক হয় না, তার তো চলন বিচিত্র, মন নিজে অবাধ্য হবে আর সে কিনা চাইবে আমরা তার কথা শুনি।

কি কাণ্ড বলুন দেখি। কিন্তু কি বা করা যাবে, মনের কথা শোনা যে আমাদের প্রাণের দায়। আর সে যদি প্রেমে পড়ে তাহলে তো আর কোনো কথাই নেই, সমাজ সংসার সব চুলোয় যাক, ধর্ম অধর্ম শিখেই উঠুক, মন পতঙ্গ উড়ে যাবে প্রেম বন্ধির দিকে। আর সেই আগুনে হয়তো পুড়ে ছাই হয়ে যাবে অন্য কেউ। এমনটা তো আমরা দেখেছি বিচারক সিনেমাতে, যেখানে প্রথম জীবনের মুনসেফ ঘোষাল অর্থাৎ উত্তম কুমার বিবাহিত হওয়া সত্ত্বেও অরুন্ধতী দেবী মানে সরমাকে বারান্দায় গান গাইতে দেখে মোহিত হয়ে এতটাই বেসামাল হয়ে পড়েছিলেন যে ঠিকমতো সামলে রাখতে পারেননি নিজেকে ও নিজের বাহন সাইকেলটিকেও। সেটি নিয়ে প্রায় বেসামাল হয়ে একদম যাতাকাণ্ড হয়ে যাচ্ছিল আর কি। কি শ্রোতা বন্ধুরা, মনের চোখে ভেসে উঠল তো মহানায়কের সেই দৃশ্যটি, মানে বিচারক সিনেমার সেই গানের দৃশ্যটি? তাহলে মনে যখন ফুটেই উঠেছে তখন কানকে আর বঞ্চিত করা কেন। শুনে নেই সেই রবীন্দ্রসঙ্গীতটি উৎপলা সেনের কণ্ঠে।

রবীন্দ্রনাথ সবখানেই আছেন, কিন্তু ক্রিং ক্রিং ক্রিং ক্রিং, শ্রোতা বন্ধু আপনাদের কানটা অনুষ্ঠানে আছে তো? সাইকেলে সওয়ারি হয়ে আজ হারানো দিনের গানের প্যাডেলে আমরা চাপ দিয়েছি। যে কথা বলছিলাম, রবীন্দ্রনাথ সবখানেই আছেন, আর আজ আমাদের গানে আমাদের কথার অনুষঙ্গে সবকিছুতে আছে সাইকেল। তো রবীন্দ্রনাথ আর সাইকেল কী রকম সব এলোমেলো হয়ে যাচ্ছে? না, আমি সহজ করে দিচ্ছি। পৃথিবীতে এমন কিছুই নেই যা রবীন্দ্র সৃষ্টিতে স্থান পায়নি, তাই সাইকেলই বা তার ব্যতিক্রম হয় কি করে? তাই সাইকেল প্রসঙ্গে

মনে পড়ে গেল চার অধ্যায় উপন্যাসের শেষের দিকে কানাই গুপ্ত যখন জানতে পেরে গেছে যে অতীনকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশ পাঠাচ্ছে মাস্টারমশাই, তখন কানাই গুপ্ত অতীনের গোপন ডেরায় এসে সে যে বিশ্বাসঘাতক নয় তার প্রমাণ দিয়ে যায় আর অতীনকে বলে যায় সাইকেলটা বাইরে রাখা রইল, ইশারা পেলে চলে যেও। ক্রিং ক্রিং। গল্প উপন্যাসের মতো শুধু গদ্যে নয়, কবিতা বা ছড়াতেও আছে সাইকেলের উপস্থিতি। শোনাই একটু। ক্রিং ক্রিং ক্রিং ক্রিং, সবে সরে যাও না, চড়িতেছি সাইকেল, দেখিতে কি পাও না, ঘাড়ে যদি পড়ি বাপু প্রাণ হবে অন্ত, পথ মাঝে রোগে পড়ে ছিরকুটে দন্ত। সুনির্মল বসুর এই কবিতাটির অবতারণার কারণ ওই যে আজ হারানো দিনের গানের বিষয় সাইকেল বলেই আমরা পক্ষীরাজের মতো গানের সওয়ারি হচ্ছি সাইকেলের প্যাডেলে ভর দিয়েই। গানের ফাঁকে ফাঁকে আর যত কথা সব কিছুতেই জড়িয়ে রয়েছে সাইকেলের প্রসঙ্গ। আর সাইকেল নিয়ে যত মজা, যত সুবিধা অসুবিধা সব কিছু তো সাইকেল চালাতে শিখে যাওয়ার পর, কিন্তু সাইকেল শেখার সময় একটু বেগ তো পেতেই হয় সবাইকে। কেউ কেউ আবার বেগ দিয়েও থাকেন অন্যকে, এই বেগ অবশ্য গতিবেগ নয়, ব্যথা। আরে বাবা কথাতেই তো আছে, সাইকেলকে রক্ত না দিলে নাকি সাইকেল শেখা যায় না, একটু কষ্ট না করলে কি কেষ্ট মেলে। আচ্ছা শ্রোতা বন্ধু বলুন তো, কেষ্ট ঠাকুরের কথায় ভক্তির সঙ্গে আরো বেশি কি মনে পড়ে যায় আমাদের? সে আর বলতে, হ্যাঁ তা অবশ্যই প্রেম। কৃষ্ণের যেমন বাঁশি ছিল সাইকেলের সওয়ারি প্রেমিকের, তেমনি আছে ক্রিং ক্রিং ক্রিং ক্রিং। একটু আগেই তো বলছিলাম প্রেমের দুর্নিবার আকর্ষণ সম্পর্কে, তবে না বিচারক সিনেমার সেই প্রেম আর এখন যে প্রেমের কথা বলবো দুটিতে কিন্তু কোনো মিল নেই, কারণ এই যুগলের প্রেমের জন্য অন্য কাউকে একেবারে চলে যেতে হয়নি, তবে মিল কিন্তু আছে একটি জায়গাতেই, হ্যাঁ সেই সাইকেলেই। ঘুম পেয়ে গেছে? ক্রিং ক্রিং ক্রিং ক্রিং। এখনো যারা জেগে আছেন তাদের কার কার মনে পড়ছে দাদার কীর্তি সিনেমার কথা? না সিনেমার নায়ক তাপস পাল সেখানে সাইকেল চালাননি ঠিকই, কিন্তু তার ভাই সন্তু, সে তো সাইকেল নিয়ে অভিসারে গিয়েছিল শরীর খারাপের অজুহাতে, স্কুলে না যাওয়া দেব শ্রীমানে বিনার সঙ্গে তার ঘরের জানলা দিয়ে দেখা করতে গিয়েছিল, তো তারপর তারপর আর কি। যে গানটি সিনেমাতে রয়েছে সেটাই এখন আমরা শুনবো, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা ও হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

দাম কম বলে বেশি জায়গা লাগে না বলে সাধারণভাবে অল্প আয়ের মানুষের কাছেই সাইকেল পছন্দের একটি বাহন। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য সাইকেল বেশ উপযোগী, এও ঠিক কথা। তবে এগুলো তো সবই প্রয়োজন, কিন্তু যদি আমরা সাইকেলকে শখ হিসেবে দেখি, যদি দুই প্যাডেলে ভর করে উড়ে যাওয়ার নেশা হিসেবে দেখি, ক্রিং ক্রিং করে বেল বাজানো যদি হয় স্বাধীনতার জেহাদ, তাহলে কিন্তু চিত্রটা বেশ অন্যরকম। হ্যাঁ, একটা সময় পর্যন্ত সাইকেল ছিল গরিবের নয়, ধনীর সম্পত্তি। অভিজাত পরিবারের ছেলেমেয়েরা সাইকেল রেস করত। তাছাড়া বাঙালি মেয়ের বাইসাইকেল চড়ার ইতিহাসও রয়েছে। 1903 সালের প্রবাসী পত্রিকাতেও সেই রকম উল্লেখ পাওয়া যায়। আর আমরা এখন যে যুগে বাস করি, মানে ইন্টারনেটের যুগে, গ্ল্যামারের যুগে, এখন কিন্তু আমরা মানে সাধারণ জনগণের একটা বড় অংশ সেলিব্রিটিদের অনুসরণ করে থাকি। আর সেই সূত্রেই আমরা দেখতে পাই বিভিন্ন ক্ষেত্রের নক্ষত্রস্থানীয় মানুষকে সাইকেল চড়তে। সেটি তারা করে থাকেন শরীর চর্চার উদ্দেশ্যে, অবসর যাপনের উদ্দেশ্যে, বা নিছকই শখ পূরণের জন্য। যেমন ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার পরিবারের মানুষদের সঙ্গে অবসর সময়ে সাইকেল রাইডে যান। এই ফিফা বিশ্বকাপের সময় একটু তাদের কথা না বললে চলে। আর এই মুহূর্তে বিশ্বের সর্বোচ্চ রেকর্ড গড়া, বিশেষ করে আজ জন্মদিনে, মেসি যাপনের দিনে, যখন আমরা বুধ হয়ে রয়েছি আজকে, তখন সাইকেল সম্পর্কে তার ঘোষণার কথা না বলে কি করে থাকি। হ্যাঁ, যদিও এতে একটু দুঃখের বিষয় আছে, বিশেষ করে আজকের দিনে আমরা তার রিটায়ারমেন্টের কথা ভাবতেও পারি না, ভাবতে চাই না, কিন্তু সাইকেল প্রসঙ্গে আসতে গেলে তো বলতেই হবে। কারণ তিনি বেশ কিছুদিন আগেই জানিয়েছিলেন, অবসর নেওয়ার পর, মানে ফুটবল থেকে অবসর নেওয়ার পর, মেসি বেশ কিছু আধুনিক সুবিধাযুক্ত একটি সাইকেল ব্র্যান্ড বাজারে আনতে চলেছেন এবং তিনি নিজেই সেটিকে প্রমোট করবেন। ক্রিং ক্রিং, শ্রোতা বন্ধু, ঘুমিয়ে পড়বেন না, স্বপ্ন দেখবেন না, স্বপ্ন তো কাল দেখবেন, আজ একটু আরেকটুখানি সময় সাইকেলে সওয়ারি হয়ে নিন। বলছি, আরো কিছু দরকারি কথা বলবো সাইকেল সম্পর্কে, তাড়াতাড়ি বলে নিই, সময় শেষ হয়ে যাচ্ছে। বলছিলাম বড় বড় লোকেদের কথা সেলিব্রিটিদের সাইকেল চড়া প্রসঙ্গে। যেমন নেদারল্যান্ডসের প্রাক্তন প্রধানমন্ত্রী মার্ক রুট দায়িত্বে থাকাকালীন ও পদত্যাগের সময় নিজের সাইকেলে চড়ে অফিস যাতায়াতের জন্য বিশ্বজুড়ে বিশেষভাবে পরিচিত, এ তো আমাদের অনেকেরই জানা, বলুন। আর সাইকেলে চড়ে সেই ডাচ প্রধানমন্ত্রীর অফিস ছাড়ার সেই ঐতিহাসিক মুহূর্ত এখনও চাইলেই সমাজ মাধ্যমের থেকে দেখে নেওয়া যেতেই পারে, অনুষ্ঠানের শেষে আপনারাও দেখে নিতে পারেন।

0: অতএব বুঝতেই পারছেন শ্রোতা বন্ধুরা, সাইকেল কিন্তু শুধুই হেলাফেলার একটি সস্তার বাহন নয় যাকে ছাই ফেলতে ভাঙা কুলোর মতো ব্যবহার করবেন। তাই আপনার সাইকেল থাকলে সেটিকে ভালোবাসুন, নিয়মিত সার্ভিস করান, একটু ঝাড়া মোছা করুন, একটু যত্নে রাখুন। আর সাইকেল যদি না থাকে তাহলে সাইকেল কিনে তাকে ভালোবাসুন, নিজের পরিবেশের স্বার্থে। সাইকেল ও শখ প্রসঙ্গে কথা হওয়ার পরে এবারে যে গানটি শোনাবো সেখানেও সিনেমার নায়কের শখ পূরণের গল্প থাকছে। তিনি অর্থাৎ সিনেমার নায়ক একটি ভালো চাকরি করলেও আসলে হতে চেয়েছিলেন সাহিত্যিক, বলছি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সিনেমার ভানু বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রমা গুপ্তর কথা, যার নিজের নামটি মহিলাদের মতো হওয়া সত্ত্বেও নিজের লেখা ছাপানোর স্বার্থে নানান কৌশল গ্রহণ করতে হয়েছিল এবং সবদিক সামলে উঠতে না পারার জন্য, চাকরি জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য বাধ্য হয়ে লুকিয়ে লুকিয়ে এক বড়লোক মহিলাকে মিথ্যে মিথ্যে পিয়ানো শেখাতে যেতেন, মনে পড়ছে তো, তাঁরও শখ পূরণ করার জন্য। আর এই সব গোপন কর্মকাণ্ড তিনি চালাতেন তার সাইকেল বাহনটিতে চড়েই। সেই গানটি শোনাতে শোনাতেই আজ বিদায় নেব হারানো দিনের গান থেকে, কিন্তু তার আগে অনুরোধ রইল যে আজকের অনুষ্ঠান কেমন লাগলো তা সম্পর্কে আমাদের মেল করে জানাবেন maitribondhu23@gmail.com এই ইমেল আইডিতে, অথবা আকাশবাণী মৈত্রীর আজকের হারানো দিনের গানের সংশ্লিষ্ট পোস্টে কমেন্ট করে। রইল আজকের অনুষ্ঠানের শেষ গান, যে গানে ভানু বন্দ্যোপাধ্যায় লিপ দিয়েছিলেন সাইকেল চালাতে চালাতে, গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় গৌরী প্রসন্ন মজুমদারের কথায় ও নচিকেতা ঘোষের সুরে আজকের শেষ গান।
1: এই বেশ ভালো, লাল সাদা কালো।

0: আমি যদি চলি তবে তার মানে উল্টো বুঝলি রাম রে, তারে গামা পাধানি তানে ধাপা মগার। এই বেশ ভালো, লাল সাদা কালো হাসি আর আলো নাড়া দিল এই মনটা।
1: হারানো দিনের গান আজ এই পর্যন্তই, সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 হয়ে 15 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:29 হয়ে 32 সেকেন্ড। কিছুক্ষণ বাদেই শুনবেন DTH বাংলা পরিষেবার।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় নিউজ অন এআইআর অ্যাপ এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে। স্টুডিওর ঘড়ির কাটা জানান দিচ্ছে সময় রাত ১২টা বেজে ২৯ সেকেন্ড, আর ক্যালেন্ডারের পাতায় দিন বদলে ২৫শে জুন ২০২৬। আজ বৃহস্পতিবার। প্রতিদিনের মতন আজও শুনবেন প্রথমে রাত ১২টা থেকে ২টো পর্যন্ত বাংলা আধুনিক গান, ২টো থেকে ৩টে বাংলা ছায়াছবির গান এবং পরবর্তীতে ৩টে থেকে ৪টে পর্যন্ত নানা রঙের গান। আজকের এই অনুষ্ঠানে সুরেলা সফরের সাথী হয়ে আমি অয়ন থাকব আপনাদের সাথে ভোর ৪টে পর্যন্ত। শুনতে থাকুন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন শুনবেন আধুনিক গান, প্রথম শিল্পী নির্মলা মিশ্রের কণ্ঠে।

স্টুডিও ঘুরি কাটা জানান দিচ্ছে সময় রাত 1:55। ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে শুনছেন বাংলা আধুনিক গান। পরবর্তী আধুনিক গানের শিল্পী শম্পা কুণ্ডু।

স্টুডিওর ঘড়ির কাঁটায় জানান দিচ্ছে সময় রাত 1:34 হয়ে 55 সেকেন্ড। শুনছেন DTH বাংলা পরিষেবায় বাংলা আধুনিক গান।

স্টুডিওর ঘড়ি কাটা জানান দিচ্ছে সময় রাত 2:30, আর সময়টা এখন বাংলা ছায়াছবির গানের। প্রথমে শুনবেন আজকে 1989 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি আক্রোশ। এই ছায়াছবি থেকে প্রথম গানটি আশা ভোসলে এবং অমিত কুমারের দ্বৈত কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে শুনছেন ছায়াছবি আক্রোশ থেকে গান। পরবর্তী গানের শিল্পী আশা ভোসলে।

স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে সময় রাত দুটো বেজে ২৪ মিনিট হয়ে ৫২ সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা ছায়াছবির গান।

পরবর্তীতে শুনবেন বাংলা ছায়াছবি সাত ভাই চম্পা থেকে প্রথম গানটি আরতি মুখোপাধ্যায় তরুণ বন্দ্যোপাধ্যায়ের দ্বৈতকণ্ঠে।

0: গুণ করে ওই মনের ভ্রমর, কেন সারাদিন গুণ গুণ করে ওই মনের ভ্রমর। আমি জানি
1: তুমি জাদুকর।
0: না না না।

0: শোন শোন রে সখী, সদাগর বলছে ওকে হায় রে হায় হায়।
1: ওর ঝুলি কোথায়? সব দাম নেই তো মাথায়।
0: হায় রে হায় হায়।

আজ ঝুমুর ঝুমুর তোলে, আমি চাই না কিছুই মন সদার দাম যে তাহলে, আমি চাই না কিছুই মন সদার দাম যে তাহলে।

ছয় জোনা গানে গানে।

আবার ছোট রানী রে কন্যা হলো, ওরা তো কেউ জানলো না একটু খান।

ছায়াছবি সাত ভাই চম্পা থেকে গান শুনছেন। পরবর্তী গানের শিল্পী বনশ্রী সেনগুপ্ত এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

স্টুডিওর ঘড়ি কাটার সময় এখন রাত 2 বেজে 52 মিনিট হয়ে 15 সেকেন্ড। শুনছেন একযোগে ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে বাংলা ছায়াছবির গান।

আকাশবাণী কলকাতা ডিটিএইচ বাংলা প্রচার তরঙ্গে এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে শুনছেন নানা রঙের গান। ঘড়ির কাঁটার সময় এখন 3:01। আজকের নানা রঙের গানের অনুষ্ঠানে প্রথমে শুনবেন নজরুল গীতি, শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এখন প্রভাতী, আমরা প্রভাতীর প্রথম পর্বে শুনব খেয়াল। শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী, রাগ ললিত।

আমরা শুনলাম খেয়াল, শিল্পী ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী, রাগ ললিত পঞ্চম। প্রভাতীর দ্বিতীয় পর্বে শুনব বাঁশি, শিল্পী পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়, রাগ বসন্ত মুখারী।

0: আমরা শুনলাম বাঁশি, শিল্পী ছিলেন পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়, রাগ বসন্ত মুখারি। এই সঙ্গেই শেষ হল আজকের প্রভাতী। এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

আনন্দধ্বনি ও 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে। এমনও দিনে তারে বলা যায়, অদিতি মহসিনের কণ্ঠে শুনলাম গান, আজ কিন্তু কেবলমাত্র বর্ষার গান, বৃষ্টির গান, আর সেই সঙ্গে বৃষ্টির শব্দ, ঝড়ের শব্দ। এর পরের গান সুশীল মল্লিকের কণ্ঠে।

গানটা শুনলাম আমরা সুপ্রতীক দাসের কণ্ঠে। আমরা শুনছি আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত। এরপর সুমিত্রা সেন, আজি ঝড়ের রাতে তোমার অভিশাপ।

ওই আসে অতি, বর্ষারই আহ্বান গীত আমরা শুনলাম স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে, এরপর সুমনা ভট্টাচার্য।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: সুমনা ভট্টাচার্যের পর কবির সুমন।

আমার নিষিদ্ধ রাতেরও বাদল ধারা, শুনলাম কবির সুমনের কণ্ঠে। এরপর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সুচিত্রা মিত্র এবং অর্ঘ্য সেন।